বুধবার, 22শে আশ্বিন, 1948 শকাব্দ, 14ই অক্টোবর, 2026 খ্রিস্টাব্দ, 26শে আশ্বিন, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:35 হয়ে 42 সেকেন্ডে, সূর্যাস্ত 5:09 হয়ে 31 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 37 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠানে একই যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্সে আসানসোল রিলে কেন্দ্র থেকে, FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্সে বর্ধমান রিলে কেন্দ্র থেকে, FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্সে বালুরঘাট রিলে কেন্দ্র থেকে, FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্সে পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে, FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্সে বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে, FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্সে DTH বাংলা পরিষেবা এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: যুবক সম্প্রদায়ের কাছে বহু মনীষী ব্যক্তি বহু উপদেশ দিয়েছেন, তোমরা এই করো, এই করো, এই করো, এই তোমাদের করণীয়, এই আচরণই প্রশস্ত, স্বার্থ ত্যাগ চাই, বুকের মধ্যে স্বদেশপ্রীতি জ্বালিয়ে তোলা প্রয়োজন, জাতিভেদ অস্বীকার, ছুতমার্গ পরিহার, খদ্দর পরিধান, এমনি অনেক আবশ্যকীয় ও মূল্যবান আদেশ এবং উপদেশ। এই হলো প্রোগ্রাম। আবার অন্য প্রকার উপদেশ, ভিন্ন প্রোগ্রামও আছে। আপনাদেরই মতো দেশের বহু ছাত্র ও যুবক আমাকে গিয়ে জিজ্ঞাসা করেন, আমরা কি করব আপনি বলে দিন। উত্তরে আমি বলি, প্রোগ্রাম তো আমি দিতে পারিনি, আমি শুধু তোমাদের বলতে পারি তোমরা দৃঢ়পণে সত্যাশ্রয়ী হও। তারা প্রশ্ন করেন, এক্ষেত্রে সত্য কি? বিভিন্ন মতামত ও প্রোগ্রাম যে আমাদের উদ্ভ্রান্ত করে দেয়। জবাবে আমি বলি, সত্যের কোনো শাশ্বত সংজ্ঞা আমার জানা নেই। দেশ কাল ও পাত্রের সম্বন্ধ বা রিলেশন দিয়েই সত্যের যাচাই হয়। দেশ কাল পাত্রের পরস্পরের সম্বন্ধের সত্য জ্ঞানই সত্যের স্বরূপ। একের পরিবর্তনের সঙ্গে অপরের পরিবর্তন অবশ্যম্ভাবী। এই পরিবর্তন বুদ্ধিপূর্বক মেনে নেওয়াই সত্যকে জানা। যেমন বহু পূর্বকালে রাজাই ছিলেন ভগবানের প্রতিনিধি, দেশের লোকে একথা মেনে নিয়েছিল, একে অসত্য বলতে আমি চাইনি। সেই প্রাচীন যুগে হয়তো এই ছিল সত্য, কিন্তু আজ জ্ঞান ও পারিপার্শ্বিকের পরিবর্তনের ফলে একথা যদি ভ্রান্ত বলেই প্রমাণিত হয়, তবুও কোনো এক সাবেক দিনের যুক্তি ও উক্তি মাত্রকেই অবলম্বন করে একেই সত্য বলে যদি কেউ তর্ক করে, তাকে আর যাই কেন না বলি সত্যাশ্রয়ী বলব না। কিন্তু শুদ্ধমাত্র মানাই এর সবটুকু নয়, বস্তুত আর এক দিক দিয়ে কোনো সার্থকতাই এর নেই, যদি না চিন্তায় বাক্যে ও ব্যবহারে জীবনযাত্রার পদে পদে এ সত্য বিকশিত হয়ে ওঠে। ভিতরের জানা ও বাইরের আচরণে যদি সামঞ্জস্য না থাকে, অর্থাৎ যদি জানি একরকম

0: বলি আর এক রকম এবং করি আর এক রকম, তবে জীবনের এত বড় ব্যর্থতা, এত বড় ভীরুতা আর নেই। যৌবন ধর্মকে এতখানি ছোট করতে আর দ্বিতীয় কিছু নেই। আমি কেবল এই নিবেদনই করব, আপনাদের বুঝার সঙ্গে যেন কার্যের ঐক্য থাকে। বুঝি ছোঁয়াছুঁই আচার বিচারের অর্থ নেই, তবু মেনে চলি। বুঝি জাতিভেদ মহা অকল্যাণকর, তবু নিজের আচরণে তাকে প্রকাশ করিনি। বুঝি ও বলি বিধবা বিবাহ উচিত, তবু নিজের জীবনে তাকে প্রত্যাহার করি। জানি খদ্দর পরা উচিত, তবু বিলাতি কাপড় পরি। একেই বলি আমি অসত্যাচরণ। প্রার্থনা, দীনতা ও কাপুরুষতার এই গভীর পঙ্ক থেকে দেশের যৌবন যেন মুক্তি লাভ করতে পারে। ভুল বুঝে ভুল কাজ করায় অজ্ঞতার অপরাধ হয়, সেও ঢের ভালো, কিন্তু ঠিক বুঝে বেঠিক কাজ করায় শুধু সত্যভ্রষ্টতার নয়, অসত্য নিষ্ঠার প্রত্যয় হয়। তার প্রায়শ্চিত্তে যখন দিন আসে, তখন সমস্ত দেশের শক্তিতে কুলোই না। এ কথা মনে রাখতে হবে, সত্যনিষ্ঠাই শক্তি, সত্যনিষ্ঠাই সমস্ত মঙ্গলের আধার, এবং ইংরেজিতে যাকে বলে টেনাসিটি অফ পারপাস, এও এই সত্যনিষ্ঠারই বিকাশ। তাই বারংবার স্বদেশের যৌবনের কাছে এই আবেদনই করি, সত্যনিষ্ঠাই যেন তাদের ব্রত হয়, কেননা নিশ্চয় জানি এই ব্রত ধারণই তাদের সম্মুখের সমস্ত বাধা অপসারণ করে যথার্থ কল্যাণের পথ উদ্ঘাটিত করে দেবে। প্রোগ্রাম ও পথের জন্য দুশ্চিন্তা করতে হবে না।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। এখন সঙ্গীতাঞ্জলি। আজ প্রথমে আমরা সঙ্গীতাঞ্জলি শুনব হৈমন্তী শুক্লার কণ্ঠে।

সঙ্গীতাঞ্জলি শুনলেন প্রথমে হৈমন্তী শুক্লা এবং পরবর্তীতে সমবেত কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

জানি দে, আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:30 শুনবেন আজকের চাষবাস কথিকা, মাছ চাষে প্ল্যাংকটনের কার্যকারিতা বলবেন ডক্টর দেবাশিস দে। আপনার স্বাস্থ্য শুনবেন 6:40 কথিকা, সুস্বাস্থ্যের চাবিকাঠি পরিচ্ছন্নতায় বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী। সকাল 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং সৌভিক শাসমল। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তানিয়া চক্রবর্তী। জানা অজানা শুনবেন সকাল 8:00, চেনা অচেনা গাছপালা আজ শুনবেন দ্বিতীয় পর্ব, লিখেছেন জয়শ্রী দত্ত। 8:05 শুনবেন আধুনিক গান, শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়। কথিকা শুনবেন 8:20 বাংলার লোকশিল্পী দুর্গা, বলছেন সোমা মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, পণ্ডিত সৌমিত্র লাহিড়ী শুনবেন 8:30। সকাল 9:00 শুনবেন গানে গানে, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। জেলার চিঠি শুনবেন 9:25। আলিপুরদুয়ার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সৌম্যদীপ সেন। 9:30 গানে গানের পরবর্তী অংশ। সকাল 10:00 শুনবেন গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। যুববাণীর অনুষ্ঠান শুনবেন সকাল 11:00, পুজোর বিশেষ অনুষ্ঠান ভাই ভি পুজোপিডিয়া, উপস্থাপনায় সৃজনী পাল এবং দেবজিৎ অধিকারী। বেলা 12:00 শুনবেন রাগ প্রধান, শিল্পী সূর্য তপাধর। 12:15 লোকগীতি, শিল্পী সুতপা চন্দ। 12:33 শুনবেন গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রীভবন, ঢাকে পড়ল কাঠে। আলোচনায় থাকবেন চন্দ্রিমা রায়, নাসিম মুর্তজা, নিরুপমা গোস্বামী এবং স্বাগতা মণ্ডল মল্লিক। বেলা 1:00 বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 1:45। 2:05 শুনবেন প্রত্যাশা, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। 2:43 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 শুনবেন ক্রীড়াঙ্গন গুগলি, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। বিদ্যার্থীদের জন্য এই অনুষ্ঠানটি শুনবেন 5:30। আজকের বিষয় সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান, জীবন বিজ্ঞান। অংশগ্রহণে মাসাট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ইয়াসমিন সুলতানা এবং দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, শিল্পী মতিলাল হাঁসদা এবং সহ শিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন প্রধানমন্ত্রী সূর্যকর মুফত বিজলী যোজনা, বলবেন গুরুপদ সোরেন। পরে লোকগীতি, শিল্পী কানুরাম সোরেন এবং আম্মারানী হেমরম ও সহ শিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, অপ্রচলিত সবজি চাষ, এ বিষয়ে বাপি শেখের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এরপরে শুনবেন গৌণ ফল কখনোই গৌণ নয়, এ বিষয়ে ডক্টর কল্যাণ চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সমীক্ষা সন্ধে 7:30, রাত্রি 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা। 8:30 আইনি কথা, আরবিআই এর নির্দেশিকা অনুযায়ী আর্থিক সংকটে থাকা এমএসএমই ব্যবসার পুনরুজ্জীবন এবং ঋণ পুনর্গঠন না এ বিষয়ে আইনজীবী সঞ্চারী চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় রৌলিনা সেনগুপ্ত।

0: রাত্রি 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার পণ্ডিত সৌমিত্র লাহিড়ী। রাত্রি 9:30 সংগ্রহশালা থেকে কলকাতার পুজো অংশগ্রহণে দেবাশিস বসু, ছন্দা সেন, কৌশিক সেন, দেবব্রত মুখোপাধ্যায়, নন্দিনী ভট্টাচার্য, সৌম্যকান্তি আচার্য, সৌমেন বসু, রচনা ও প্রযোজনা গৌতম সেনগুপ্ত। রাত্রি 10টায় শুনবেন সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10:15 বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত শিল্পী তানিয়া চক্রবর্তী। রাত্রি 10:43 10:45 পুরাতনী শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়, 11টায় আধুনিক গান শিল্পী সুবদীপ মুখোপাধ্যায়, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশনায় রত্নদীপ দাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:25 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী তানিয়া চক্রবর্তী, 6:35 রামচরিত মানস পর্ব 263, 6:45 ভক্তিগীতি শিল্পী সোমা সেন, 7:10 যুববাণী সুপ্রভাত উপস্থাপনা নীনা মোদক, 8:30 নজরুল গীতি শিল্পী সুবদীপ মুখোপাধ্যায় পুরাতনী শুনবেন, 8:45 শিল্পী বিপ্লব মুখোপাধ্যায় লোকগীতি শিল্পী সুতপা চন্দ, 9:10 রাজধারা উপস্থাপনায় সুচিস্মিতা ছা, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় তালাত সালাউদ্দিন, 11টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশনায় সংগ্রামী লাহিড়ী, সেতার পরিবেশনায় পণ্ডিত সৌমিত্র লাহিড়ী। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। দিল্লি ঘোষণাপত্রের মধ্য দিয়ে শেষ বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদসহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানানো হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা সঠিক দিকেই এগোচ্ছে। বিহারের বৈশালী জেলায় এক নৌকাডুবির ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু, 6 জন উদ্ধার। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি-20 ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। কৌশলগত অংশীদারিত্বের মূল ক্ষেত্রগুলিতেও ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যেতে সহমতে পৌঁছেছেন। বাণিজ্য জ্বালানি, প্রযুক্তি এবং জনগণের মধ্যে সম্পর্কের উন্নতিতেও উভয় দেশ একসঙ্গে পথ চলবে বলে জানিয়েছে। উভয় নেতাই তাঁদের মধ্যে আলোচনা আন্তরিক ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও কানাডা এক স্থিতিশীল সমৃদ্ধ বিশ্ব গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এদিকে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ দুদিনের সফরে গতকাল সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন। তিনি সাংবাদিকদের বলেন, উভয় দেশের নেতৃত্বই এখন তাদের সম্পর্ক ঘনিষ্ঠ করতে আগ্রহী। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ এবারের সফরে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে। তিনি নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। তিনি বলেন, ক্ষমতার মাধ্যমে অন্যদের ক্ষমতায়নের নীতিকে তাঁর সরকার সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে। ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি। তিনি বলেন, ক্ষমতা বলতে শুধু নিজেদের এগিয়ে যাওয়ার সামর্থ্যকেই বোঝায় না, অন্যদেরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই ক্ষমতার প্রকৃত অর্থ।
2: ভারত মে কুচ সো স্টার্টআপ হি হুয়া করতে আব দেশ মে ইনকি সংখ্যা 2.5 লাখ সে অধিক হো গই। করিব আধে স্টার্টআপ ছোটে শহরো ওর কসবো সে আতে হ্যায়। 45% সে অধিক স্টার্টআপ মে কম সে কম এক মহিলা ডাইরেক্টর ইয়া পার্টনার হ্যায়। ইয়ানি ইনোভেশন কে অবসর অধিক লোগো তক পৌঁছ রহে।
1: নতুন দিল্লিতে গতকাল বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্সের কথা পুনরায় ব্যক্ত করেন। তিনি নতুন দিল্লিতে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিমস্টেক অঞ্চলে কোনো জঙ্গি গোষ্ঠী যেন আশ্রয়, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, অর্থায়ন কিংবা প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে কোনো কার্যকলাপ চালানোর মতো সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। এদিকে দিল্লি ঘোষণা গ্রহণের মধ্য দিয়ে বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে স্বাক্ষরিত এই ঘোষণাপত্রে

0: মুক্ত দেশগুলি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সব ধরনের সন্ত্রাসবাদ এবং হিংসাত্মক উগ্রবাদের তীব্র নিন্দা জানিয়েছে। ঘোষণায় রাষ্ট্রসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদকে উস্কানি দেয় এমন উপাদানগুলিকে প্রতিরোধ, মোকাবিলা ও নির্মূল করার বিষয়ে দেশগুলি তাদের ঐক্যমত পুনর্ব্যক্ত করেছে। এছাড়া সংযুক্ত, নিরাপদ, স্থিতিস্থাপক, উন্নত ও সমৃদ্ধ বিমস্টেক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে এই গোষ্ঠীর আওতায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির কথাও বলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা সঠিক দিকেই এগোচ্ছে। বর্তমানে একটি খসড়া চুক্তি প্রণয়ন করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে বিদেশমন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্য মন্ত্রীরা এ বিষয়ে কাজ করছেন। এক প্রশ্নের জবাবে ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান পরিবর্তন করেছে এবং সব দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটি শক্তিশালী কৌশলগত অংশীদারিত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন। চীনের বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হলে দুই দেশের সম্পর্কে তার নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, সীমান্ত এলাকার পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। তিনি বলেন, ভারত ও চীন সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ভারত ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, চীন এক্ষেত্রে ভারতকে সমান প্রতিযোগিতার সুযোগ দিচ্ছে না। বিহারের বৈশালী জেলার রাঘুপুর দিয়ারা এলাকায় গত রাতে এক নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বৈশালীর জেলাশাসক বর্ষা সিং জানান, এই নৌকাডুবির ঘটনায় ৬ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধার কাজ এখন অব্যাহত রয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই নাবালক বলে তাঁর দাবি। তারা একটি ভোজ সভায় যোগ দিতে নৌকায় করে যাচ্ছিল বলে খবর। তল্লাশি অভিযান পরিচালনার জন্য জেলা পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নৌকাটিতে ২০ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী। এই ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গভীর শোক প্রকাশ করেছেন। জনসেবা থেকে দেশ সেবায় মন্ত্রকে পাথেয় করে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় আয়ুষ্মান ভারত প্রকল্প। একটি প্রতিবেদন,
1: দেশের প্রতিটি নাগরিকের কাছে উন্নত ও সুলভ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হল আয়ুষ্মান ভারত প্রকল্প। ২০১৮ সালে চালু হওয়া এই কর্মসূচির মূল উদ্দেশ্যই হল আর্থিক অসচ্ছলতার কারণে যাতে কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করা। ২০২৪ সালে এই প্রকল্পের আওতা আরও সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য আয় নির্বিশেষে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, যা এক কথায় অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার চিকিৎসক তাপস প্রামাণিক।
2: আয়ুষ্মান ভারত হচ্ছে একটা আমব্রেলা প্রোগ্রাম, যেটা হচ্ছে হেলথ রিফর্মস বলা যেতে পারে আমাদের সারা দেশের ক্ষেত্রে। কেন এটা বেশি ভালো? এজেড পেশেন্টের দেখবেন প্রিমিয়াম অনেক বেশি, অনেক রকম ক্রাইটেরিয়া আছে যেটা ফুলফিল করা যায় না, বা প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে বলে তাদের ক্ষেত্রে ক্লেম দিতে চায় না। কিন্তু এক্ষেত্রে ৭০+ হলে সেগুলো কিন্তু দেখা হবে না।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শারদীয় দুর্গোৎসবের আজ চতুর্থী। বিভিন্ন পুজো প্যান্ডেলে চলছে মণ্ডপ ও আলোকসজ্জাসহ শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের মেজাজে মেতেছেন মানুষ। এদিকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোয় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমীর দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপ ঘুরে দেখবেন বলে জানা গেছে। ওইদিন সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি প্রথমে সৌজন্যে যাবেন, এরপর বেলুড় মঠে গিয়ে প্রার্থনা ও পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকে হাওড়ার বালির দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে যাবেন তিনি। দুপুরে কলকাতার একাধিক উল্লেখযোগ্য পুজো মণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দিনভর পুজো পরিক্রমা শেষে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। ২০০০ টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ না নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে, উৎসবের মরশুমে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ইউপিআই এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি। দীপাবলির পর সিলেক্ট পার্সন টু মার্চেন্ট ইউপিআই লেনদেনের উপর এমডিআর কার্যকর হতে পারে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আজ থেকে নতুন দিল্লিতে বৃহত্তর ভারত

0: পৃথিবী জুড়ে ভারতের সাংস্কৃতিক যোগাযোগ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে। উল্লেখ্য, 1926 সালের 14 অক্টোবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেরণায় ভারতীয় শিক্ষাবিদরা পশ্চিমবঙ্গের কলকাতায় গ্রেটার ইন্ডিয়া সোসাইটি বা বৃহত্তর ভারত পরিষদ প্রতিষ্ঠা করেন। এই সম্মেলন ওই সংস্থার শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজন করা হচ্ছে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। ভারত আবারও জোর দিয়ে বলেছে লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ। চীন কোনোভাবেই ভারতের এই প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার করতে পারবে না। লাদাখ প্রসঙ্গে চীনের সাম্প্রতিক মন্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, স্বরাষ্ট্র মন্ত্রক এ ব্যাপারে বিস্তারিতভাবে জানিয়েছে। কেন্দ্রীয় শাসিত অঞ্চল লাদাখে অবস্থিত 28টি স্থানকে সার্ভে অফ ইন্ডিয়া তার মানচিত্রের নির্দিষ্ট স্থানসহ চিহ্নিত করেছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। গত রবিবার ইন্দোরে অনুষ্ঠিত তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারানোর পর 5 ম্যাচের সিরিজ ভারত 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে 2026-এর উদ্বোধনী ম্যাচে জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন তানভি শর্মা ও কিদাম্বি শ্রীকান্ত। তানভি জাপানের নাৎসুকি নিদাইরিকে 3 গেমের লড়াইয়ে 2-1 ব্যবধানে পরাজিত করেন। পরবর্তী রাউন্ডে তিনি জার্মানির ইভান লির মুখোমুখি হবেন। অন্যদিকে দুইবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু জার্মানির ইভান লির বিরুদ্ধে হাড্ডারি লড়াইয়ের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। দিল্লি ঘোষণাপত্রের মধ্য দিয়ে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদসহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানানো হয়েছে। বিহারের বৈশালী জেলায় এক বনকাডবির ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু, 6 জন উদ্ধার। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মাছ চাষে প্ল্যাঙ্কটনের কার্যকারিতা। এ বিষয়ে বলছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত কেন্দ্রীয় নোনা জল জীব পালন অনুসন্ধান সংস্থার কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের ক্ষেত্রীয় প্রধান ডক্টর দেবাশিস দে।
1: মাছ চাষে প্রথমেই যদি বলা হয় যে মাছ চাষে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো মাছের খাবার, সেটা একদম প্রথম অবস্থায় যে কোনো মাছ কিন্তু আমাদের যে কৃত্রিমভাবে উৎপন্ন খাবার কিন্তু নিতে পারে না, তাদেরকে ডিপেন্ড করতে হয় আমাদের প্রাকৃতিক খাবারের উপর। এবং সেই প্রাকৃতিক খাবারগুলো আমাদের তারা এই যে পুকুরের জল এই প্রকৃতির থেকে পায়। সবার প্রথমে তারা যখনই ডিম থেকে ফুটে তারা বেরিয়ে এলো, তাদের প্রথম তাদের খাবার হচ্ছে এই প্ল্যাঙ্কটন। এই প্ল্যাঙ্কটন থেকেই তারা কিন্তু তাদের যে বেঁচে থাকার জন্য বৃদ্ধির জন্য প্রত্যেকটা নিউট্রিয়েন্ট কিন্তু এই প্ল্যাঙ্কটন থেকে পায়। আমাদের খাদ্য শৃঙ্খলের একদম নিচের স্তরে কিন্তু আমাদের এই প্ল্যাঙ্কটন, সূর্যের আলো এবং যে জলের অক্সিজেন এই সমস্ত নিয়ে কিন্তু আমাদের এই প্ল্যাঙ্কটন তৈরি হয়। এই প্ল্যাঙ্কটনগুলো কিন্তু অনেক ভালো নিউট্রিয়েন্ট কন্টেন্ট করে, অনেকগুলো নিউট্রিয়েন্ট যেগুলো কিন্তু মাছ বা চিংড়ির প্রাথমিক জীবনে কিন্তু খুব দরকার হয়। চাষি ভাইরা কিন্তু যখন পুকুর তৈরি করেন, তারা মাটি তোলার পরে জল ঢোকাবার পরে কি করেন, ওনারা যে গোবর দেন, কেউ কেউ মহুয়া খোল দেন, এবং তার সাথে সাথে অনেকেই ইনঅর্গ্যানিক ফার্টিলাইজার বা ইউরিয়া এসএসপি এইসব দিয়ে কিন্তু আমাদের এই প্ল্যাঙ্কটন তৈরি করতে থাকেন। ইউরিয়া এসএসপি দেওয়ার ফলে যখন যেটা হয় সেটা কিন্তু প্ল্যাঙ্কটনের খুব ঘনত্ব কখনো কখনো খুব বেড়ে যায়, ডেন্স প্ল্যাঙ্কটন হয়ে যায়, জল খুব সবুজ হয়ে যায়, এবং হঠাৎ করেই দেখা যায় যে প্ল্যাঙ্কটনটা ক্র্যাশ হয়ে যায়। কারণ এই প্ল্যাঙ্কটনের প্রত্যেকটা জিনিসের একটা সাইকেল আছে তাদের গ্রোথের, এই চক্রে যখন একসঙ্গে যখন প্ল্যাঙ্কটনটা মরে যায়, প্ল্যাঙ্কটন ক্র্যাশ হয়ে যায় মানে প্ল্যাঙ্কটন মরে যাওয়া জলে, সেই প্ল্যাঙ্কটন যখন মরে যায় তখন কিন্তু সেগুলো ডিকম্পোজ করতে অনেক অক্সিজেনের দরকার হয়। এই অক্সিজেনটা জল থেকে যখন নিয়ে যায় তখন কিন্তু মাছের মধ্যে ওটা স্ট্রেস তৈরি করে। দুই ধরনের প্ল্যাঙ্কটন আপনারা জানেন আছে, উদ্ভিদকণা এবং প্রাণীকণা, ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন।

0: প্রথম অবস্থায় আমরা যেগুলো বিভিন্ন প্ল্যাঙ্কটন যেমন আছে, ক্লোরেল্লা আছে আমাদের, এই প্ল্যাঙ্কটন কিন্তু মিষ্টি জল এবং নোনা জলে আলাদা আলাদা হয়। যেমন ফাইটোপ্ল্যাঙ্কটনের কথা বলছিলাম আমরা, ক্লোরেল্লা আছে, বিভিন্ন ডায়াটাম্স এবং প্রাণীকণার মধ্যে আছে আপনার রোটিফর, কপিপড, আর্টিমিয়া, এই যে এগুলো, এই যে প্রাণীকণা এবং উদ্ভিদকণা, এগুলো কিন্তু মাছের একদম প্রথম অবস্থায় আদর্শ খাবার। এবং এইগুলো যদি সাফিসিয়েন্ট পরিমাণে আমরা পুকুরে মেনটেন করতে পারি, কোনো কিছুর সাহায্যে যদি আমরা কোনো প্ল্যাঙ্কটন মানে যেগুলো বাড়াতে সাহায্য করে, কিছু জিনিস আগেই বলছিলাম যেগুলো, যেমন আপনার ফার্মিয়ার্ড ম্যানিওর বা গোবর এবং যে বিভিন্ন ধরনের খোল, যেমন সরিষা খোল, এবং অনেকে পুকুর তৈরি করার সময় মৌমা খোল ইউজ করেন। একটা মৌমা খোল ইউজ করার সময় একটা কথা মনে রাখবেন যে মৌমা খোল ইউজ করলে কিন্তু আপনারা 21 দিন এই জল কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না বা কোনো মাছ ছাড়তে পারবেন না। 21 দিনের পর ওর বিষ কেটে গেলে তখন কিন্তু এটা প্ল্যাঙ্কটন তৈরি করার জন্যও একটা নিউট্রিশন দেবে এবং এটা প্ল্যাঙ্কটন তৈরি করতে সাহায্য করে। আপনারা জানেন যে অক্সিজেন যোগাবার জন্য আমাদের শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে এই প্ল্যাঙ্কটন কিন্তু মাছকেও আমাদের জলে অক্সিজেন যোগায়। তো এইগুলোর জন্য, এই অক্সিজেন মেনটেন করার জন্য বা প্ল্যাঙ্কটন মেনটেন করার জন্য আমি যে সংস্থা থেকে এসেছি, যে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত কেন্দ্রীয় নোনা জল যে পালন অনুসন্ধান সংস্থা, সেই অনুসন্ধান সংস্থা একটি প্রোডাক্ট বের করেছে, সেটা হচ্ছে মাছের বর্জ্য থেকে, যেগুলো মাছে ফেলে দেন বাজারে, মাছের যে বর্জ্য, যেগুলো মাছের ছাল, মাছের ইন্টেস্টাইন, আঁশ এবং প্রসেসিং ইউনিটের যে সমস্ত বর্জ্য পদার্থ, সেইগুলো রিসাইকেল করে আমরা কিন্তু একটা টেকনোলজি দিয়ে এই একটা প্রোডাক্ট বের করেছি, এটাকে প্ল্যাঙ্কটন বাড়াতে সাহায্য করে। এটা হচ্ছে লিকুইড প্রোডাক্ট, এটা কিন্তু আমাদের বাজারে পাওয়া যাচ্ছে, প্ল্যাঙ্কটন প্লাস নামে পাওয়া যায়। এটা আপনারা দেখতে পারেন, এটা কিন্তু এর উপকারিতা অসীম। এটা কিন্তু একটা প্ল্যাঙ্কটন মেনটেন করতে আমাদের পুরো কালচার পিরিয়ডে এটা কিন্তু কাজ দেয়। আমরা দেখেছি চিংড়ির ক্ষেত্রে এটা প্রতি যেতে পুরো কালচার পিরিয়ডে 400 কেজি পার হেক্টর লাগে, এবং পোনা মাছের ক্ষেত্রেও এই যেতে মোটামুটি করে 300 থেকে 400 কেজি পার হেক্টর যদি কালচার পিরিয়ডে আপনার 6 মাসের কালচারে যদি ইউজ করেন, আপনারা কিন্তু প্রভূত লাভ পাবেন। তো আপনাদের যদি মনে হয় কোনো দিন যে আপনি এই প্ল্যাঙ্কটন প্লাস যদি আপনি ইউজ করতে চান, তাহলে কিন্তু আমাদের সংস্থা প্রাকদ্বীপ গবেষণা কেন্দ্র, কেন্দ্রীয় নোনা জল যে পালন অনুসন্ধান সংস্থা, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদে আপনারা যোগাযোগ করবেন। আমাদের ইমেল আইডি আপনি লিখে নিতে পারেন, kac.kakdeep@gmail.com। এবং আপনারা যদি আমার কাছে পৌঁছতে চান, তাহলে আপনারা নাম্বার নোট করে নিতে পারেন, আমার মোবাইল নাম্বার 9641518973। আবার বলি, 9641518973।
1: এতক্ষণ শুনলেন মাছ চাষে প্ল্যাঙ্কটনের কার্যকারিতা, এ বিষয়ে বললেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীন কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থার কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের ক্ষেত্রীয় প্রধান ডক্টর দেবাশিস দে।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রামের দু একটি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: পুজোর গান, শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
0: শ্যামলী ভট্টাচার্য,
2: ও ভাবে বলো না কথা গান হয়ে যাবে।
0: পল্লব কুমার ঘোষ।

সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।

0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন সুস্বাস্থ্যের চাবিকাঠি পরিচ্ছন্নতা, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক অরিন্দম চক্রবর্তী।
1: তখন পালস পোলিও কর্মসূচি জোর কদমে চলছে। সেই কর্মসূচি দেখভাল করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিয়মিত নজরদারি করা হতো। সেই নজরদারির কাজে আমি বেশ কয়েকবার অংশ নিয়েছিলাম। আমি মূলত পিছিয়ে পড়া অঞ্চল যেখানে স্বাস্থ্য পরিষেবা অপ্রতুল বা শিক্ষার আলো কম পৌঁছেছে সেই অঞ্চলে বেশি বেশি করে যেতাম। হাতে থাকত ওই এলাকার ম্যাপ। সেভাবেই একদিন কলকাতার ধাপা অঞ্চলের পাশে কিছু মানুষের যেখানে বসবাস সেখানে হাজির হয়েছিলাম পোলিও টিকাকরণের কাজ ঠিকভাবে হচ্ছে কিনা দেখতে। কয়েকটি বাড়িতে কিছু মানুষ আছেন, অনতিদূরে দেখা যাচ্ছে ময়লার পাহাড় যেটা কলকাতা শহরের ময়লা ফেলে তৈরি হয়েছে। চারিদিকে মাছি ভনভন করছে। আমি ক্রমাগত হাত নাড়িয়ে মাছি তাড়াচ্ছিলাম। আর ওই ঘরগুলিতে যারা ছিলেন মূলত আবর্জনা পরিষ্কার করার লোকজন ও তাদের পরিবার, তারা নির্বিকারভাবে তাদের দৈনন্দিন কাজ এমনকি খাওয়া দাওয়াও চালিয়ে যাচ্ছিলেন ওই মাছি বাহিনীর তোয়াক্কা না করে। সেদিন বুঝেছিলাম জীবন ও জীবিকা নির্বাহের জন্য মানুষকে কত বিরূপতা নীরবে সহ্য করতে হয়। দেখে নেওয়া যাক এই আবর্জনা আমাদের পরিবেশের এবং স্বাস্থ্যের কী কী ক্ষতি করতে পারে। প্রথমত, পচনশীল জৈব পদার্থ যেমন পচা খাবার, ফল, সবজি, মাছির ডিম পাড়া ও বংশবৃদ্ধির অন্যতম সহায়ক। সেই মাছি ওই আবর্জনা থেকে রোগ জীবাণু আমাদের খাবারে সংক্রামিত করে। দ্বিতীয়ত, আবর্জনা কুকুর, বেড়াল, ইঁদুর, ছুঁচো, আরশোলা ইত্যাদি প্রাণী ও কীটপতঙ্গকে আকৃষ্ট করে এবং চারিদিকে তা থেকে রোগ জীবাণু ছড়াতে সাহায্য করে। এইভাবে রোগ জীবাণু ময়লা আবর্জনা থেকে মানুষের খাবারে, পানীয় জলে এবং চাষের জমিতে সংক্রামিত হয়। তৃতীয়ত, আবর্জনা জমিয়ে রাখা দৃশ্য দূষণ করে এবং দুর্গন্ধ ছড়ায়। পেটের অসুখ যেমন ডায়রিয়া, হেপাটাইটিস, টাইফয়েড, কলেরা বা শ্বাসনালীর অসুখ যেমন সর্দি জ্বর থেকে শুরু করে নিউমোনিয়া, এছাড়াও প্লেগ, টাইফাস, লেপ্টোস্পাইরোসিস ইত্যাদি নানা অসুখ অপরিচ্ছন্নতার কারণে হতে পারে। পরিসংখ্যান বলে পৃথিবীতে সংক্রামিত খাদ্য থেকে যত রোগ হয় তার 30% হয় অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও পরিবেশনের ফলে। নিম্ন আয় তালিকাভুক্ত দেশের প্রায় 80% রেস্তোরাঁ খাবার জীবাণুমুক্ত পদ্ধতিতে সরবরাহ করে না। এই ধরনের দেশগুলির 5 বছরের কম বয়সী শিশুদের প্রায় 35% হাত ধোয়ার জন্য সাবান ব্যবহার করতে পারে না। সারা পৃথিবীতে প্রায় 5 লাখ 5 বছরের কম বয়সী শিশুরা পাতলা পায়খানা থেকে মারা যায় কারণ তারা অপরিচ্ছন্ন পরিবেশে থাকে এবং বিশুদ্ধ পানীয় জল পান করতে পারে না। এই সমস্যা থেকে উত্তরণের জন্য একটি দেশের সরকারের কী কী কর্তব্য থাকে তার তালিকা এরকম। 1. সকলের জন্য স্বাস্থ্যসম্মত বাসস্থানের ব্যবস্থা করা। 2. সকলের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা। 3. খাদ্য থেকে যাতে রোগ না ছড়ায় তা নিশ্চিত করা। 4. পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়মিত আবর্জনা নিষ্কাশন ব্যবস্থা চালু রাখা। 5. পয়ঃপ্রণালীর জলের সঠিক জীবাণুমুক্তকরণ। যদি এই কাজগুলি করা যায় তবে মানব সমাজ কী কীভাবে উপকৃত হবে তা হল, 1. পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, অর্থাৎ ব্যক্তিগত পরিচ্ছন্নতা যেমন সাবান দিয়ে হাত ধোয়া, স্নান করা, নিয়মিত দাঁত মাজা, সঠিকভাবে খাবার তৈরি ও পরিবেশন করা মেনে চললে কিছু রোগ সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। 2. পরিষ্কার পরিচ্ছন্ন

0: যাত্রা মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখে, ফলে মানসিক রোগ থেকে রক্ষা করে। তিন, যে দেশে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোর দেওয়া হয় সেই দেশের মানুষ রোগে কম ভোগে, ফলে জাতীয় সম্পদ রোগ নিরাময়ের কারণে কম খরচ হয় এবং দেশের আয় বাড়ে। চার, পরিচ্ছন্নতার মাধ্যমে রোগ নিরাময়ের বিষয়ে মানুষের সচেতনতা অন্য মানুষের মধ্যেও সঞ্চারিত হয়ে এক উন্নত সমাজ গঠন করে। আমাদের দেশে পরিবেশ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সবথেকে বড় যে প্রতিবন্ধকতাগুলো আছে তার মধ্যে অন্যতম হল খোলা জায়গায় মলত্যাগ। এর ফলে সরাসরি প্রকৃতিতে এবং জন্তু জানোয়ার কীটপতঙ্গের মাধ্যমে খাদ্যের মধ্যে রোগ জীবাণু ও দূষিত পদার্থ ছড়ায়। যদিও প্রচার ও শৌচালয় তৈরির মাধ্যমে এই প্রক্রিয়াটিকে অনেকটাই নিয়ন্ত্রিত করা গেছে, তবু এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি। বর্তমান পরিস্থিতিতে শুধু মানুষের মল নয়, গৃহপালিত বিভিন্ন পশুর মল যেমন কুকুর, বেড়াল, গরু, মহিষ ইত্যাদির মলও সঠিকভাবে বর্জন করা জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যেখানে সেখানে আবর্জনা ফেলা। এই রোগটি সম্পূর্ণরূপে নিরাময় না করা গেলে পরিবেশ দূষণ ও তা থেকে রোগ সংক্রমণ সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব নয়। তাই আজ আমাদের শপথ নিতে হবে আগামী দিনে বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য নিষ্কাশন ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিরোধ করা যায় এমন রোগ নির্মূলকরণ করে এক স্বাস্থ্যকর পরিমণ্ডল আমরা গড়ে তুলব।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সুস্বাস্থ্যের চাবিকাঠি পরিচ্ছন্নতা। এই বিষয়ে বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক অরিন্দম চক্রবর্তী।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। প্রাত্যহিকী

0: আলোর অমল কমলখানি কে ফুটালে, আলো ফুটেছে আকাশে, রাত পোহালো শারদপ্রাতে, নতুন সকাল আকাশ বিনায় গাইছে মহামিলনের গান। সে ছোঁয়াটুকু প্রাত্যহিকীর দরবারেও, এপার থেকে ওপারে সেই পরশটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা। আরও একটা নতুন দিন বলছে সুপ্রভাত।
1: সুপ্রভাত প্রাত্যহিকের সকল শ্রোতা বন্ধুদের দূরে কাছে যে যেখানে আছেন।

প্রতিদিনের মতোই প্রথা মেনে শুরুতেই দেখে নেওয়া ইতিহাসের আলোতে আজকের দিন। আজ 14 অক্টোবর 2026, চোখ চলে যাচ্ছে 1956 সালে। আজকের এই দিনের সঙ্গে জড়িয়ে আছে মহেন্দ্রনাথ দত্তের নাম। ঐতিহ্যবাহী দত্ত পরিবারের সন্তান নরেন্দ্রনাথ বিশ্ববাসীকে বেদান্তের ভাবনায় যেমন উদ্বেল করেছিলেন, তেমনই

তার যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছিলেন তার অনুজ মহেন্দ্রনাথ। মহেন্দ্রনাথ দত্ত ছিলেন জ্ঞান তপস্বী। জন্ম 1868 সালে। স্বামী বিবেকানন্দের থেকে 6 বছরের ছোট। ছোটবেলা থেকেই রামকৃষ্ণদেবের দর্শন লাভের সুযোগ পেয়েছিলেন তিনি। মাত্র 14 বছর বয়সে বাবা বিশ্বনাথ দত্তের মৃত্যু সংসারে এনে দেয় এক সংকট মুহূর্ত। অনটনের মধ্যেও মহেন্দ্রনাথ এন্ট্রান্স ও এফএ পাশ করলেন। এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়েও জীবন সাধনা ও ঈশ্বর চিন্তায় মহেন্দ্রনাথ ছিলেন অনন্য এক স্বতন্ত্র মানুষ। 1956 সালের আজকের দিনে অর্থাৎ 14ই অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহেন্দ্রনাথ।

0: জানিয়ে দিই আজকের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্পর্কে। আজ 14 অক্টোবর 2026, আজ বেলা 3টে গোবরডাঙ্গা রেনেসাঁস ইনস্টিটিউট প্রাঙ্গণে গুণীজন সংবর্ধনা ও কবি সম্মেলনের আয়োজন করেছে গোবরডাঙ্গা লেখক শিল্পী সংসদ।
1: গুটি গুটি পায়ে আমরা এগোচ্ছি প্রাত্যহিকের চিঠির ঝাঁপির দিকে, কিন্তু তার আগে একটু মনে করাই অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষ, তার বিষয়। আর মাত্র 2 দিন হাতে আশ্রয়। লিখুন প্রাত্যহিকীতে আমাদের ইমেল আইডি chithirjhapi@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আবারও মনে করাই অক্টোবর মাস দ্বিতীয় পক্ষ, বিষয় আশ্রয়।

শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে শুনছেন বিশেষ অনুষ্ঠান আকাশবাণী সংগ্রহশালা থেকে। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। তাহলে প্রতি বুধবার রাত 9:30 কানপাতুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে কিংবা DTH বাংলা পরিষেবায় শুনুন আকাশবাণীর সংগ্রহশালা থেকে।

chithijhapi.air@gmail.com chithijhapi chithijhapi.air@gmail.com তাহলে খুলে ফেলি। প্রথম আমার হাতে যার দেখা, তিনি ব্যারাকপুর ধনিয়াপাড়ার তনিমা সিনহা। আপনি লিখেছেন, প্রিয় প্রাত্যহিকী, দিন কুড়ি আগে শিয়ালদহগামী লোকাল ট্রেনে জানালার ধারে বসেছি। আকাশটা ঈষৎ নীল, কিছু দূরে জলার ধারে কাশফুলের দোলা দেখেই মন যথারীতি ছুটল পিছন পানে। মনে পড়ল বাবা বলতেন, জানিস ভাদ্র মাসের শেষে গলায় মাপার ফিতে কানে পেন্সিল গুজে খলিফা চাচা আসতেন, বড় জ্যাঠামশাই হাঁক দিতেন, বড় বউ পোলাপানগুলিরে পাঠাইয়া দাও, খলিফা আইসে। ব্যাস পুজোর সারা বাড়ির ছোটদের গায়ে উঠত একই ছিটের জামা, এক এক বাড়ির এক এক রকমের ছিট, যেন সেই বাড়ির ইউনিফর্ম, হারাবার জোটি নেই। আমাদের সাজটাই বা কম কি ছিল, মা মেশিনে সেলাই করে দিতেন ছিটের জামা, সতর্কতার সঙ্গে শরীর থেকে জামার দূরত্ব আর হাঁটুর নিচের ঝুল অনেকখানি বেশি রাখা হতো, কারণ চিরজীবী জামাটি যেন আমাদের বেড়ে ওঠার সঙ্গে পাল্লা দিতে পারে। ওই একই কারণে নতুন বড় জুতোর ভেতরে গোঁজা হতো তুলো। স্মৃতিসুখে ভাসছিলাম, আর এই প্রজন্মের জন্য কত নেতিবাচক ভাবনার ভিড় জমছিল মনে। ইতোমধ্যে ট্রেন ঢুকেছে সোদপুরে, হঠাৎ হই হই করে একদল 25-30 বছর বয়সী ছেলে মেয়ে নতুন জামাকাপড় ভর্তি বড় বড় ব্যাগ নিয়ে উঠল কামরায়। কৌতূহল হল, পাশের ছেলেটি বলল ওরা চলেছে সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে পুজোর পোশাক নিয়ে, উৎসবহীন সেখানে আছে কেবল অপরিসীম দারিদ্র। বলল এই সামান্য প্রাপ্তিতে ওদের হাসিটুকু দেখতে প্রতি বছর এই সময় যাই, এটাই আমাদের পুজো। শোনামাত্র আমার শ্যাওলাধরা ভাবনারা গুটি থেকে বেরিয়ে অজস্র প্রজাপতি হয়ে উঠতে লাগল। ট্রেনের কামরায় নেমে এলো শরতের এক আকাশ সোনা রুদ্দুর, ওদের হাসিতে উঠছিল জল ফড়িংয়ের দল, ব্যাগভর্তি পোশাক আমার চোখে তখন অতসী স্থলপদ্ম তোপাটির রাস, বাকি পথটুকু যেন হয়ে উঠল ভোরের শিউলি তলা। শিয়ালদহে নেমে পিঠে কাঁধে আনন্দ বয়ে নিয়ে ভিড়ে মিশে গেল ওরা, যেন এক ঝাঁক নীলকণ্ঠ পাখি বলতে যাচ্ছে, কই গো তৈরি হও, কৈলাস থেকে মা আসছেন তো। সবার অঙ্গে উঠুক পুজোর সাজ, এই শুভকামনা জানিয়ে শেষ করেছেন তনিমা সিনহা ধনিয়াপাড়া ব্যারাকপুর থেকে।

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আবারও চিঠির ঝাঁপিতে চোখ রাখার পালা। কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন চন্দনা মুখোপাধ্যায়। শুভক্ষণ প্রাত্যহিকী। জলাজঙ্গলে শৃঙ্খলাবদ্ধ কাশফুলের উপস্থিতি আর উঠোন জুড়ে শিউলির আলপনা জানিয়ে দেয় এসেছে শরৎ। ভোরের শিশিরের টুপটাপ শব্দে ভেসে আসে আগমনী সুর, বাতাসে পুজো পুজো গন্ধ। হ্যাঁ, পুজো মানেই বাঙালির সারা বছরের অপেক্ষার এই দুর্গাপুজো। সাজো সাজো রব বাঙালির মননে, প্রত্যেকে নিজের নিজের মনকে সাজিয়ে তুলতে চায় নতুন সৃষ্টিশীলতায়। কবি লেখকদের নতুন নতুন ভাবনায় সেজে ওঠে পূজাবার্ষিকী, সাহিত্য সম্ভার। ব্যবসায়ীদের নতুন সৃষ্টি বাজার দখল করে নেয়। কুমোরটুলির প্রতিমা শিল্পীরা কাঠাময় বিচুলি বেঁধে সেই বিচুলির উপর মাটির প্রলেপ দিয়েই মূর্তি বানায়, তবুও প্রতিবার বদলে যায় মূর্তির আদল। বদল আনতে হয় ক্রেতাদের পছন্দ অনুসারে। মনের অনুভূতি রং তুলি দিয়ে প্রাণ সঞ্চার করে মাটির প্রতিমায়, আপন মনের মাধুরী মিশিয়ে মাকে পুজোর সাজিয়ে সাজিয়ে তোলে। কিন্তু যাঁদের দিবারাত্র পরিশ্রমে মণ্ডপে মণ্ডপে শুরু হয় পুজো, উৎসবে মেতে উঠি আমরা, সেসব রাত জাগা চোখে আরামায়েশের কাজল পরার সময় সুযোগ কি হয় প্রাত্যহিকে? হয় না। একদিকে পেট বড় বালাই, অন্যদিকে আমাদের চাহিদা। কারণ দুর্গা মাকে মণ্ডপে পাঠিয়ে কনে বিদায়ের বিষাদ ভুলতে তাঁরা আবার ব্যস্ত হয়ে পড়েন লক্ষ্মী প্রতিমার চক্ষুদানে। বছরের অন্য সময় যখন হাতে তেমন কাজ থাকে না, সেই সময়ের ভাতের থালা সাজাতে এই সময়ের রোজগারটাই যে ভরসা। এবারে বলি তাঁদের কথা, যাদের অতন্দ্র প্রহরায় আমরা অর্থাৎ উৎসবপ্রেমীরা নিজেদের দামি পোশাক অলঙ্কার

0: অলংকারে সাজিয়ে রাত ভোর নিশ্চিন্তে আনন্দ যাপন করি? সেই পুলিশ প্রশাসন, তাঁদেরও ফুরসত নেই পুজোর সাজে নিজেকে সাজানোর। উচ্ছৃঙ্খল জনতার লাইন সাজাতেই কেটে যায় একে একে দুর্গা কালী জগদ্ধাত্রী পুজো। পুজো পার্বণে নিজেকে সাজানোর সময় কোথায় ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের? উৎসবের ভিড়ভাট্টা রোগীর পথে আগুল দিতে পারে না যে। উৎসবের দিনে ভালো থাকুন সকলে, সেজে উঠুন পুজোর সাজে। শারদ শুভেচ্ছা জানিয়ে শেষ করছেন চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে।
1: শিপ্রাদীপ লিখেছেন, নিউ দিল্লি 110019 থেকে। প্রিয় প্রাত্যহিকী, আজকাল ভোরে ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়ালেই মনে হয় প্রকৃতি যেন কানে কানে বলছে পুজো আসছে। নীল আকাশ, সাদা মেঘ, হালকা ঠান্ডা বাতাস, ঝরে পড়া শিউলি, সবেতেই পুজোর সাজের আভাস। চারদিকে সবাই সাজছে, আমিও সাজছি, তবে এবারের সাজটা একটু অন্যরকম, অন্তরে অন্তরে সবার অলক্ষ্যে। 24 বছর বাড়ির বাইরে, প্রবাসে পুজো কাটানোর একটা নিজস্ব কষ্ট আছে। উৎসবের আলো জ্বলে, অথচ মনের কোণে থেকে যায় নিজের মানুষগুলোর জন্য অপেক্ষা। সময়ের সঙ্গে প্রবাসের পূজোই আপন হয়েছে, নিজের সংসার হয়েছে, মেয়ে বড় হয়েছে, তারপর পড়াশুনোর জন্য সেও বাইরে গেল। গত 4 বছর পুজো কাটিয়েছি আমরা দুজনে। এবার মেয়ের পড়াশুনো শেষ, পুজোর শুরু থেকেই সে কাছে। তার উপর মা বাবাও প্রথমবার পুজোতে এসেছেন আমাদের কাছে। প্রায় 23 বছর পর মা বাবার হাত ধরে পুজো দেখব। প্রাক পুজোর মেলায় ঘোরা, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা, মা মেয়ের পছন্দের জিনিস কেনা, মুখরোচক খাবার খেতে খেতে বেড়ানো, এই ছোট ছোট আনন্দেই কখন যে অন্তরটা পুজোর সাজে সেজে উঠছে টেরই পাচ্ছি না। প্রত্যহী কি জানো, আমি খুব একটা সাজতে পারি না, তবে আমার অন্তরের অন্দরমহলে একটা সাজঘর আছে, এবার খুলেছি সেটি। সেখানে অনুভূতির রং, স্মৃতির কাজল, আনন্দের আইলাইনার, কৃতজ্ঞতার টিপ আর ভালোবাসার আতর, এই সাজের জন্য দামি শাড়ি গয়না লাগে না। কেউ দেখুক বা না দেখুক, আমি নিজে অনুভব করছি আমার ভিতরটা কি সুন্দর হয়ে উঠছে। এবার অঞ্জলি দেব, এক পাশে মা, অন্য পাশে মেয়ে, সামনে জগৎ জননী। একজনের কাছে আমি সন্তান, অন্যজনের কাছে মা। 3 প্রজন্মের ভালোবাসার মাঝখানে দাঁড়িয়ে মনে হবে জীবনের একটা বৃত্ত যেন পূর্ণ হলো। এর থেকে সুন্দর পূজোর সাজ কি হতে পারে? শিপ্রাদীপ, নিউ দিল্লি 110019।

এরপরে লিখছেন নয়াবাদ পঞ্চশায়র থেকে শুক্লা হালদার। শারদ নীল প্রাত্যহিকে, আমার মতো দিনমজুরের আবার পূজোর সাজ, তাও বিশ্বাস নয় অন্তরঙ্গের সাজ বদল। আমাদের মতো মানুষদের চার আনা ছ আনা জীবনে নুন আনতে পান্তা নিত্য ফুরোয় যাদের, তাদের তো পুজো আসছে ভাবলেই ভিতরে থরহরি কম্প। সন্তানদের জন্য এবছর নতুন জামা কিনে দিতে পারবো তো, বইয়ের জন্য একটা ডুরে কাটা শাড়ি, সেই পঞ্চমীর দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। যেসব বাড়িতে নিয়মিত জন খাটে তারা দয়া করে কিছু বাড়তি পয়সা হাতে দিলে তবেই ওদের জন্য কিছু কিনে দিতে পারে। অবশ্য গত দুবছর ধরে একটা ক্লাব থেকে ছেলে মেয়ে দুটোর নতুন জামা দিচ্ছে।

হয়েছে, কিন্তু বাপ হয়ে ওদের জন্য নতুন কিছু দিতে না পারলে বুকের ভেতরটা বড্ড টন টন করে গো। তবুও বর্ষা শেষ হয়ে শরতের ওই যে বেলা শেষের রোদ্দুরে কেমন একটা সোহাগী ভাব, আকাশটা সেজে ওঠে সাদা ডানার নীল পরি হয়ে, আর সন্ধ্যের বাতাসে ভেসে বেড়ায় শিউলির আপন করা গন্ধ, তখন আমি যে আমি, আমার মনটাও কেমন উদাস হয়ে ওঠে। আমার রাগ চটা স্বভাব, তিরিক্ষি মেজাজ, বইয়ের সঙ্গে রোজ ঝগড়া, পুজো কাছাকাছি এলে সব বুঝি আপনা আপনি কমে যায়, খুচরো পয়সা নিয়ে, ময়লা নোট নিয়ে অটোওয়ালা, বাস কন্ডাক্টরের সঙ্গে ঝামেলা, সবজিওয়ালার সঙ্গে দু পয়সা কম বেশি নিয়ে দরাদরি, সবই এই সময় কর্পূরের মতো উবে যায়, সবার ব্যবহারই মোলায়েম হয়ে যায়। তখন নিজেকেই দোষী ঠাউরাই, মনে হয় আমিও কত বাজে কথা বলেছি ওদের, এরপর থেকে নিজেকে শুধরে নেব ভাবি। আর কাশফুল সুখ ভিতরে ঢাকের বাদ্যের মতো বাজতে থাকে। এই সবই তাহলে পুজোর জাদু, মা দুর্গার ওই টানা টানা চোখের মায়া? আসলে পুজো কাছে এলে আমাদের রুক্ষ কর্কশ ভাবভঙ্গি কেমন নরম পলিমাটি হয়ে যায়, তা তো আগে কখনো ভেবেই দেখিনি। গত বছরের কথাটাই বলি তবে, ষষ্ঠীর দিন সন্ধেবেলা একটা নতুন ছাপা শাড়ি বইয়ের হাতে দিলে আমাকে অবাক করে দিয়ে আমার হাতেও বউ একটা নতুন ফতুয়া লুঙ্গির প্যাকেট তুলে দেয়, লজ্জা লজ্জা মুখে জানায় সংসার খরচ থেকে বাঁচিয়ে আমার জন্য কিনেছে। তখন তার মুখে ফুটে ওঠে জগজ্জননী হাসি। সত্যি বলছি, আমার অন্তর্মহলে তখন আনন্দের বান ডেকেছিল গো। এসো এসো মা দুর্গা, আমরা সবাই আছি অপেক্ষায়। লিখলেন শুক্লা হালদার, নয়াবাদ পঞ্চশায়র, কলকাতা থেকে।

সুমন দাসের লেখা, এবার আমার হাতে। ঠিকানা ইছাবট, পূর্ব বর্ধমান। ওগো সুন্দর প্রাত্যহিকী, তোমার ডাক শুনে ছোটবেলায় মোড়লদের দুর্গা মন্দিরে অশ্বিনী মিস্ত্রির ঠাকুর রং দেওয়া ডাকের সাজ পড়ানোর ছবিগুলো ভেসে উঠছে। আজ অন্য সাজের কথা। মুর্শিদাবাদের শাটু স্কুলের ক্লাস সেভেন। পুজোর ঠিক আগে ক্লাসে ঢুকেই চারদিক থেকে প্রশ্ন, স্যার আপনার নতুন জামা কটা হয়েছে, স্যার আপনার কটা নতুন জামা হয়েছে? বললাম, তোদের? কেউ বলে, দশটা। কেউ, পাঁচটা। এই, ছটা। বললাম, তোরা দেখেছিস, এক ঠাকুমা রোজ মিড ডে মিল খেতে আসে ছেঁড়া কাপড় পরে। ওরা বলল, হ্যাঁ স্যার, খুব গরিব। তোদের তো অনেক জামা হয়েছে, এবছর সবাই মিলে ঠাকুমাকে একটা নতুন কাপড় কিনে দিলে কেমন হয়? তোদের একদিনের টিফিনের পয়সা বাঁচিয়ে করা যায় না এটা? সবাই রাজি। পরদিন আমাকে 180 টাকা দিয়ে বলল, চলুন স্যার আজই যাব কাপড় কিনতে। গেলাম একটা দোকানে, দোকানের দাদাকে বললাম, ওরা টিফিন না খেয়ে এই পয়সায় একটা সাদা কাপড় কিনে একজনকে দেবে, আপনি সবচেয়ে কম লাভ রেখে ভালো কাপড় একটা দিন। 400 টাকার কাপড়টা 100 টাকা কমিয়ে দোকানি দাদা বলেছিলেন, মাস্টারমশাই আমার 50 থাকলো। কাপড়টি উনি কেনা বেচার চেয়ে 50 টাকা কমে দিয়েছিলেন। আমরা প্রায় 30-40 জন শিক্ষার্থী মিলে কাপড়টা যখন সেই ঠাকুমাকে দিই, ফোকলা দাঁতের অনাবিল হাসি কি অপূর্ব সুন্দর! বলো প্রাত্যহিকী, আমাদের মৃন্ময়ী মাও তো অনেক হাতের পরশে চিন্ময়ী হয়ে ওঠেন, একে কি আর সাজানো যায় গো? জানো, আজও ওরা ফোন করে, স্যার এবছর আমি একটাও জামা নিজের জন্য কিনি নাই, তিনজনকে পূজোর সাজ কিনে দিয়েছি। এমন প্রাণ ঢালা সাজ আজও চোখে জল আনে গো। ওদের কাছে শিখে এই সাজেই সাজাই আমার পুজো। ভালো থেকো স্মৃতি জাগানিয়া, তোমার সই। সুমন দাস, ইছাবট, পূর্ব বর্ধমান।

পরে তনুশ্রী মান্না দে লিখছেন নালিকুল হুগলি থেকে। আকাশি সাদা রঙের শাড়ি পরে কাশফুলের আঁচল দলিয়ে গলায় শিউলি ফুলের মালা ঝুলিয়ে গায়ে পুজো পুজো গন্ধ মেখে প্রকৃতিমা একটা অদ্ভুত সুন্দর জামা দিয়ে অমলকে বলছেন, এই নাও তোমার পুজোর সাজ, তুমি এখন সুস্থ, আর তোমায় রক্ত দিতে হবে না। অমল উঠে পড়, বাড়ি যাবি না, ডাক্তারবাবু ছুটি দিয়ে দিয়েছেন, এই দেখ তোর পুজোর জামা। অমল দেখল তার মায়ের হাতে দুর্গা মায়ের দেওয়া নতুন জামা। অমল মনে মনে বলল, দুর্গা মা দেখো সবার যেন পুজোর সাজ হয়। আর তখনই অমল দেখল নার্স দিদিও তার ইউনিফর্ম ছেড়ে পরে নিয়েছে সুন্দর আকাশি একটা শাড়ি। বাপ ছেলে দুজনেরই পুজোর কটা দিন কেটে যাবে শহরে পুজো প্যান্ডেলে ঢাক বাজাতে বাজাতে। পুজো কমিটি দুজনকেই দিয়েছে সুন্দর কাজ করা জরির জামা। আর তাই ছোট্ট সুরজ মনের আনন্দে কাশফুল নিয়ে বসে গেছে তাদের ঢাক দুটোকে পুজোর সাজে সাজাতে। রাত প্রায় দুটো, সেলাই মেশিনের চাকা ঘুরেই চলেছে, সব অর্ডার কমপ্লিট। এখন সে আপন মনের মাধুরী মিশিয়ে মেচে যাওয়া ছিটের টুকরো দিয়ে তৈরি করছে তার রাজকন্যার পুজোর সাজ। সবাইকে হাল ফ্যাশনের দামি শাড়ি বিক্রি করে দোকানের দক্ষ কর্মচারীটি উল্টে পাল্টে দাম দেখে একটা শাড়ি নিয়েই ফেললেন স্ত্রীর জন্য, বছরে তো একবারই, আর একটা ডেলিভারি। তারপর সে বেরিয়ে পড়বে মা বাবা ভাই বোনের জন্য নতুন জামাকাপড় কিনতে। তার হয়তো পুজো কেটে যাবে কোম্পানির পোশাক পরেই, তবু একটা দিন। এই বিরিয়ানির প্লেটটা সার্ভ করলেই আজকের ডিউটি শেষ, তারপর দুজনে মিলে পুজোর কেনাকাটা। কিন্তু ও কি বেরোতে পারবে বিউটি পার্লারের কাজ সেরে? পাঁচমাথার মোড়ে দাঁড়িয়ে পুজোর সাজে সবাইকে দেখতে দেখতে ট্রাফিক পুলিশটি ভাবতে থাকে, একটা দিন, একটা দিন সেও তার পরিবারের সঙ্গে বেরিয়ে পড়বে পুজো দেখতে, পুজোর সাজে পুজোর আনন্দে মেতে উঠতে। লিখলেন তনুশ্রী মান্না দে, নওপাড়া নালিকুল হুগলি থেকে।

0: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
1: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্স এ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
0: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
0: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: সিকেল সেল অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া বংশগত রক্ত রোগ। যদি বাবা ও মা উভয়ই সিকেল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার বাহক হন, তবে তাদের সন্তানের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিবাহের পূর্বেই রক্ত পরীক্ষা করে জেনে নিন আপনি সিকেল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহকের মধ্যে বিবাহ এড়িয়ে চলুন, এতে ভবিষ্যৎ প্রজন্মকে এই গুরুতর রোগ থেকে রক্ষা করা সম্ভব। সুস্থ পরিবার গড়তে আজই সচেতন হন। জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশন, হেমাটোলজি বিভাগ, NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা।
3: মিতুল ঘটকের লেখা পূর্ব রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে এসেছেন। শরদ শোভা প্রাত্যহিকে। উদয় অচলতল সাজিল নন্দন, কনক কিরণ ঘন শোভন সন্দন, অনিন্দ সুন্দর রথে আরোহণ করে নৈসর্গিক শোভায় সুসজ্জিত হয়ে ঋতু বৈচিত্র্যে অবতীর্ণ হলেন

0: শারদ সুন্দরী।
1: মোহনরূপা প্রকৃতি তার ঘোমটাখা নিয়ে যেন আসমানি রং মেঘপালকে মোলায়েম, ঘোমটার আড়ালে শালুক সজ্জিত কবরী, সদ্য বর্ষা স্নাত সবুজে সবুজ বুননে মায়ের পরিধান। শাড়ির আঁচল জুড়ে সোনা ধানের জড়ি নকশা, শুভ্র কাশগুচ্ছে, মায়ের কোমর বন্ধনে বাজুবন্ধ, গলায় দোলে পদ্মমালা, শিউলি সাজানো মায়ের পায়ের পায়জোড়, তাতে ঘাস শিশিরের মুক্তগাথা। প্রকৃতি দেবীর এহেন সাজ আসলে ত্রিনয়ন শোভিতা সর্বালঙ্কার ভূষিতা আগমনী মাকে আহ্বানের সাজ, বরণের সাজ, পূজার সাজ। তবে বাঙালির মননে এই পূজোর সাজ শুধু পোশাকে বৈচিত্র্যে বাহ্যিক আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, সাজসজ্জা হয় জীবন চেতনার, আত্মিক বোধের ও আধ্যাত্মিক দর্শনের। কেটে যায় গ্লানি, ক্লান্তি, অবসাদ। সাজের মাধ্যমে উন্মোচিত হয় অভ্যন্তরীণ ইতিবাচক শক্তি, পবিত্রতা, ভালোবাসা ও দায়িত্বশীলতা। এ সাজ আশ্বাস, পুনর্জীবন, বাস্তবতার প্রতীক। দেবালয় ও গৃহসজ্জা যেন হয়ে ওঠে শৃঙ্খলা, সুষমা ও সদ্গুণের প্রতীক। সদ্গুণের প্রতীক সুষমা এবং শৃঙ্খলা, কে হয়ে ওঠে দেবালয় এবং গৃহসজ্জা। কিন্তু বন্ধু, আমরা যেন কোথাও বিস্মৃত না হই যে পূজোর উৎসবে পূজোর সাজের প্রকৃত রংরূপ প্রতিফলিত হয় সমাজে নিন্দিত নারীদের উঠোনের মাটিতে, কৃষকের ফসল ও শ্রমের মাহাত্ম্যে, ঘর ছেড়ে ভিন গায়ে আসা ঢাকির বাদ্যে, স্বেচ্ছাসেবক ও পরিষেবা কর্মীদের আত্মনিবেদনে, দেশরক্ষী বাহিনীর কর্তব্যে, চিকিৎসকগণের নিষ্ঠায়। প্রাত্যহে কি আনন্দ, দুঃখ, কর্তব্য বা অপরাপর আনুষ্ঠানিক অনুভূতির প্রেক্ষিতে আমাদের সাময়িক রূপান্তরকে বাইরের রূপে ফুটিয়ে তোলার মাধ্যমেই হয় সাজের প্রকাশ। তাই আজ জীবনের সমস্ত সৌন্দর্যকে আয়না করে পূজোর সাজে সজ্জিত হয়ে মন বলে ওঠে অগু শিফালি বোনের মনের কামনা, কত করেছি তোমার স্তুতি আরাধনা, আজি তোমারে সাজায় দিলকে, আহা বলিল তোমারে আজি কে। মিতুল ঘটক লিখেছেন রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে।
2: কিরণে কিরণে ঝলিয়া যাও শিশিরে শিশিরে ঘলিয়া, কেন চপল আলোতে ছায়াতে আছো লুকায়ে আপন মায়াতে, তুমি মূরতি ধরিয়া চকিতে না মোরা, ওগো সে পানি বনে মনে মোরা।
3: এরপরে অঙ্কনা সরকার, রাখাল গেরিয়া, পশ্চিম মেদিনীপুর। প্রিয় প্রাত্যহিকে, ঋতুসব রঙা আশ্বিনের আগমনীতে তোমায় চিঠি লিখব না, তা কি কখনো হয়? বাসির জানলা থেকে রাশি রাশি কাশবন আর সাদা তুলোর মতো মেঘ ঢাকা আকাশ দেখেই আমাদের হৃদয় থেকে ধ্বনিত হয় মা আসছেন, তখন থেকেই শুরু হয় দিনগোনা। এই পুজোর কটা দিন আমাদের কাছে বড্ড রঙিন, রেগুলার ক্লাস, হোমওয়ার্ক, সকাল সকাল কলেজের বাস ধরার তাড়া, সব কিছু থেকে মুক্তি মেলে বেশ কয়েকদিন। বন্ধুদের মধ্যে চলে কার কটা জামা হয়েছে সেই নিয়ে প্রতিযোগিতা। সত্যি, নতুন জামার সেই গন্ধেই লুকিয়ে থাকে পুজোর আসল আনন্দ। এরপরই শুরু হয় মনের ভিতরে এক গভীর সংকট, ষষ্ঠী থেকে দশমী কবে কোনটা পরব, সে এক চিন্তার বিষয় বটে প্রাত্যহিকে। প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা, রাত করে বাড়ি ফেরা, মর্জি মতো সকালে ওঠা, বেশ শান্তির, শুধু কি আর ঘোরাঘুরি। পুজোর সন্ধ্যায় ফুচকা না খেলে হয়, তবে ফুচকার লোভে যদি লিপস্টিকটা নষ্ট

0: যায়, সেও তো ভারী দুশ্চিন্তার। তবে শুধু এই বাহ্যিক আনন্দটুকুই নয়, আমাদের এই বাইরের ঝকঝকে আলোর পাশাপাশি আমাদের অন্তরেও যেন কেউ জ্বালিয়ে দেয় মায়াবী আলো, যে আলো দূর করে দেয় মনের যত কলুষ কালিমা। আমরাও যেন নতুন হয়ে উঠি সেই সাজে, বাইরের পোশাক বা মেকআপের উজ্জ্বলতা তখন ফিকে হয়ে যায়, আমরা নতুন হয়ে উঠি, জেগে উঠি নব আনন্দে। লিখলেন অঙ্কনা সরকার, রাখালগেরিয়া, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: চিঠির ঝাঁপি বন্ধ করে আবহাওয়া বার্তায় চোখ রাখি। আংশিক মেঘলা আকাশ, বিকেলের দিকে সন্ধ্যের দিকে হালকা মেঘ থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কোথাও কোথাও। তাপমাত্রা সব থেকে বেশি 33 ডিগ্রি সেলসিয়াস এবং সব থেকে কম 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সব থেকে বেশি ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি। সব থেকে কম তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সব থেকে বেশি পরিমাণ ছিল 95%, সব থেকে কম 54%। প্রাত্যহিক আজ এ পর্যন্তই, সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়।
0: শৌভিক শাসমল।
2: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নতুন দিল্লিতে বৃহত্তর ভারত পৃথিবী জুড়ে ভারতের সাংস্কৃতিক যোগাযোগ শীর্ষক 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সূচনা হবে আজ। দিল্লি ঘোষণাপত্রের মধ্য দিয়ে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদসহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানানো হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা সঠিক দিকেই এগোচ্ছে। বিহারের বৈশালী জেলায় এক নৌকাডুবির ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু, 6 জন উদ্ধার। কঙ্গোয় ইবোলা আক্রান্তের সংখ্যা 9,000 ছাড়িয়ে গেছে, এখনও পর্যন্ত 4,000-এর বেশি মানুষের মৃত্যু। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি-20 ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আজ থেকে নতুন দিল্লিতে বৃহত্তর ভারত পৃথিবী জুড়ে ভারতের সাংস্কৃতিক যোগাযোগ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে। উল্লেখ্য, 1926 সালের 14ই অক্টোবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেরণায় ভারতীয় শিক্ষাবিদরা পশ্চিমবঙ্গের কলকাতায় গ্রেটার ইন্ডিয়া সোসাইটি বা বৃহত্তর ভারত পরিষদ প্রতিষ্ঠা করেন। এই সম্মেলন ওই সংস্থার শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজন করা হচ্ছে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে আলোচনায় জন্য 3 দিনব্যাপী এই সম্মেলনে 85 দেশের প্রতিনিধি, রাষ্ট্রদূত ও শিক্ষাবিদরা অংশ নেবেন। এ উপলক্ষে এক বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। কৌশলগত অংশীদারিত্বের মূল ক্ষেত্রগুলিতেও ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যাওয়াতে সম্মত পৌঁছেছেন। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি এবং জনগণের মধ্যে সম্পর্কের উন্নতিতেও উভয় দেশ একসঙ্গে পথ চলবে বলে জানিয়েছে। কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ দুদিনের সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন। তিনি সাংবাদিকদের বলেন, উভয় দেশের নেতৃত্বই এখন তাদের সম্পর্ক ঘনিষ্ঠ করতে আগ্রহী। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ এবারের সফরে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে। তিনি গতকাল নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরাম বলেন, ক্ষমতার মাধ্যমে অন্যান্যদের ক্ষমতায়নের নীতিকে তার সরকার সব থেকে গুরুত্ব দিয়েছে। ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন, ক্ষমতা বলতে শুধু নিজেদের এগিয়ে যাওয়ার সামর্থ্যকেই বোঝায় না, অন্যদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই ক্ষমতার প্রকৃত অর্থ।
3: क्या नॉलेज केवल कुछ लोगों की ताकत बनी रहेगी या सबकी क्षमता बढ़ाएगी? यहीं से एक नया विचार जन्म लेता है और ये विचार है पावर टू एम्पावर, पावर टू कंट्रोल से आगे पावर टू एनेबल, पावर टू कॉम्पीट से आगे पावर टू कोलैबोरेट, पावर टू सक्सीड से आगे पावर टू हेल्प अदर सक्सीड।
2: তিনি বলেন, 2014 সালের পর থেকে ভারতের স্টার্টআপের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে বর্তমানে 2.5 লক্ষ ছাড়িয়েছে। নতুন দিল্লিতে গতকাল বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্সের কথা পুনরায় ব্যক্ত করেন। তিনি গতকাল নতুন দিল্লিতে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বলেন, বিমস্টেক অঞ্চলে কোনো জঙ্গি গোষ্ঠী যেন আশ্রয়, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, অর্থায়ন কিংবা প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে কোনো কার্যকলাপ চালানোর মতো সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে।
4: आतंकवादियों, उनके सहायकों, आपराधिक नेटवर्क, वित्तीय चैनल और सीमा पार गतिविधियों पर सत्य

0: तथा कार्रवाई योग्य सूचना का समय पर आदान प्रदान हमारी सामूहिक सुरक्षा को मजबूत कर सकता है।
1: এদিকে দিল্লি ঘোষণাপত্র গ্রহণের মধ্য দিয়ে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে বিমস্টেকভুক্ত দেশগুলি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদসহ সব ধরনের সন্ত্রাসবাদ এবং হিংসাত্মক উগ্রবাদের তীব্র নিন্দা জানিয়েছে। নতুন দিল্লিতে স্বাক্ষরিত এই ঘোষণায় রাষ্ট্রসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদকে উস্কানি দেয় এমন উপাদানগুলিকে প্রতিরোধ, মোকাবিলা ও নির্মূল করার বিষয়ে দেশগুলি তাদের ঐক্যমত পুনর্ব্যক্ত করেছে। এছাড়া একটি সংযুক্ত, নিরাপদ, স্থিতিস্থাপক, উন্নয়ন ও সমৃদ্ধ বিমস্টেক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে এই গোষ্ঠীর আওতায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, আসন্ন কেন্দ্রীয় বাজেটের বিষয়ে আলোচনার সময় লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স বা দীর্ঘমেয়াদী মূলধনী লাভের উপর কর প্রত্যাহারের বিষয়ে কোনো পরামর্শ থাকলে সরকার তা বিবেচনা করতে প্রস্তুত। গতকাল নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে তিনি বলেন, বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার সঠিক দিকে এগোচ্ছে, বর্তমানে একটি খসড়া চুক্তি প্রণয়ন করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বিদেশমন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্যমন্ত্রীরা এ বিষয়ে কাজ করছেন। এক প্রশ্নের জবাবে ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান পরিবর্তন করেছে এবং সব দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। চীনের বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় স্থান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হলে দুই দেশের সম্পর্কে তার নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, সীমান্ত এলাকার পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। তিনি বলেন, ভারত ও চীন সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ভারত চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, চীন এক্ষেত্রে ভারতকে সমান প্রতিযোগিতার সুযোগ দিচ্ছে না। বিহারের বৈশালী জেলায় রাঘুপুর দিয়ারা এলাকায় গতরাতে এক নৌকাডুবির ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। বৈশালী জেলা শাসক বর্ষা সিং বলেন, এই নৌকাডুবির ঘটনায় 6 জনকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই নাবালক বলে তাঁর দাবি। তারা একটি অনুষ্ঠানে যোগ দিতে নৌকায় করে যাচ্ছিল বলে খবর। তল্লাশি অভিযান পরিচালনার জন্য জেলা পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নৌকাটিতে 20 জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। শারদীয় দুর্গোৎসবের আজ চতুর্থী। উৎসবের আমেজ এখন বাংলা আকাশে বাতাসে। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপসজ্জা, চোখ ধাঁধানো আলোয় সাজ এবং ঢাকের শব্দ বাংলার বুকে নতুন প্রাণ সঞ্চার ঘটাচ্ছে। বহু প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তে টুকিটাকি কাজ। অনেক জায়গাতেই চলে এসেছে প্রতিমা। কলকাতা সহ শহরতলির একাধিক পুজোর উদ্বোধন হয়ে যাওয়ায় গতকাল রাতভর শহরের রাজপথ ছিল জনমুখর। অন্যদিকে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথম দুর্গাপূজায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমীর দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপ ঘুরে দেখবেন বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2 দিনের অন্ধ্রপ্রদেশ সফরে আজ বিজয়ওয়াড়া পৌঁছবেন। তিনি সন্ধ্যায় শ্রী কনক দুর্গা মন্দিরে পুজো দেবেন। আগামীকাল রাষ্ট্রপতি বিজয়ওয়াড়ায় জাতীয় সরস মেলা 2026-এর উদ্বোধন করবেন। অন্ধ্রপ্রদেশ সরকারের সহযোগিতায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্যোগে মেলা আয়োজন করা হচ্ছে। 30টিরও বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর 1,000 জনেরও বেশি মহিলা এই মেলায় অংশ নিচ্ছেন। প্রদর্শিত হবে গ্রামীণ পণ্য, ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং আঞ্চলিক খাবার। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে চেক প্রজাতন্ত্রের উপপ্রধানমন্ত্রী তথা শিল্প বাণিজ্য মন্ত্রী কারেল হাভরিশেকের সঙ্গে বৈঠক করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করার পাশাপাশি যৌথ উৎপাদন ও শিল্প অংশীদারিত্বকে বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। কঙ্গোয় ইবোলা আক্রান্তের সংখ্যা 9,000 ছাড়িয়ে গেছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে 4,381 জনের। 7টি প্রদেশে ছড়িয়ে পড়া এই রোগ মোকাবেলায় স্বাস্থ্য দপ্তর লড়াই চালিয়ে যাচ্ছে। মৃতের সংখ্যা আক্রান্তের প্রায় অর্ধেকে পৌঁছেছে। অধিকাংশ মৃত্যুই হচ্ছে চিকিৎসা কেন্দ্রের বাইরে। 7টি প্রদেশে 65টি স্বাস্থ্য এলাকায় বিপদের মাত্রা অপেক্ষাকৃত বেশি। অধিকাংশ ক্ষেত্রেই রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে না। ইবোলার সঙ্গেই বিরল ভাইরাস বুন্দিবুগিয়র উপস্থিতি জড়িয়ে রয়েছে, যার কোনো টিকা বা চিকিৎসা এখনও পর্যন্ত নেই। মার্কিন অর্থ দপ্তর মঙ্গলবার জানিয়েছে, অর্থতছরূপ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের অভিযোগে ব্যাঙ্ক অফ আমেরিকার উপর $120 কোটি মার্কিন ডলার জরিমানা আরোপ করেছে তারা। আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এই ব্যাঙ্কের উপর ধার্য করা এই জরিমানা অর্থ দপ্তরের ইতিহাসে তৃতীয় বৃহত্তম। এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই ধরনের একটি ব্যাঙ্ক যখন অর্থতছরূপ ও নিষেধাজ্ঞা সংক্রান্ত বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়, তখন তার পরিণতি কেবলই ব্যাঙ্কের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের উপর হামলা নিয়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সতর্ক করে দিয়েছেন। ইয়েমেনের পরিস্থিতি মোকাবিলায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়াপ এরদোগানের সাহায্য নেওয়ার কথা বিবেচনা করতে পারেন বলে জানিয়েছেন তিনি। তবে হুথিদের

বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত তিনি নিয়েছেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। ইরানকে ব্যর্থ রাষ্ট্র বলে উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী পদক্ষেপের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন। এদিকে হুতিদের ছোঁড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর রিয়াদে সেগুলির ধ্বংসাবশেষে পড়ে চারজন আহত এবং 15টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে বৃহত্তর ভারত পৃথিবী জুড়ে ভারতের সাংস্কৃতিক যোগাযোগ শীর্ষক 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সূচনা হবে আজ। দিল্লি ঘোষণাপত্রের মধ্য দিয়ে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানানো হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা সঠিক দিকে এগোচ্ছে। বিহারের বৈশালী জেলায় এক নৌকাডুবির ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু, 6 জন উদ্ধার। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিয়ে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মিশিয়ে দিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি নিয়োগ করা হয়েছে। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড কমপ্লেক্সের একটি প্লান্টের আজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শারদীয়া দুর্গোৎসবের আজ চতুর্থী। উৎসবের আমেজে এখন বাংলার আকাশে বাতাসে। আগামী শনিবার দুর্গাপুজো সপ্তমীতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের সমগ্র অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিলেও আজ উপকূলীয় তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচে ইস্টবেঙ্গল 2-3 গোলে ইরাকের ক্লাব আল শর্তার কাছে পরাজিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিল রাজ্য সরকার। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর গতকাল এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। গত 5 অক্টোবর রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানান, এর ফলে মাদ্রাসায় যাবতীয় নিয়োগ এখন থেকে স্বচ্ছ নিরপেক্ষভাবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই হবে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুটু জানিয়েছেন, নতুন সিদ্ধান্তে নিশ্চিত হবে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে মেধাবী প্রার্থীদের বৃহত্তর ক্ষেত্রে নিয়োগের সুযোগ। উল্লেখ, সম্প্রতি মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে থাকা আলিয়া বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দপ্তরের অধীনে এনেছে রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকার 19টি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ করেছে। এ ব্যাপারে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে নবনিযুক্ত চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তাঁদের নেতৃত্বে রাজ্যের প্রাথমিক শিক্ষা আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ, বর্তমান চেয়ারম্যান ইনচার্জদের কাছ থেকে নবনিযুক্তরা দায়িত্বভার গ্রহণ করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা ওই পদেই বহাল থাকবেন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদে নিয়োগ করা হয়েছে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারের ডিন অধ্যাপক লালু দাসকে। পর্ষদের 12 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে স্কুল শিক্ষা দপ্তর। সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যাপক নীলাদ্রি শেখর সিংহকে। এছাড়া নিয়োগ করা হয়েছে 7 জন সদস্য। কমিটিতে রয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উপসচিব এবং ফিনান্স অফিসার। আগামী বছর 12 অক্টোবর পর্যন্ত এই কমিটি কাজ করবে। অন্যদিকে একইভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি নিযুক্ত হয়েছেন কাটোয়া কলেজের অধ্যাপক রবি রঞ্জন সেন। 12 সদস্যের অ্যাডহক কমিটিতে রয়েছেন দক্ষিণ দিনাজপুরের তপনের বিধায়ক বুধরাই টুডুও। বিভিন্ন প্রাথমিক স্কুলের প্রধান ও সহকারী শিক্ষকরা সদস্য হিসেবে কমিটিতে থাকছেন। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড কমপ্লেক্সের একটি প্লান্টের উদ্বোধনে আজ পূর্ব মেদিনীপুর জেলা সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড ও তার সহযোগী সংস্থার তৈরি ফেনল ও অ্যাসিটোন কারখানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এর ফলে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পূজোর মুখে শিল্প শহর হলদিয়াতে নতুন কারখানার উদ্বোধন ঘিরে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ

0: আরও সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য আয় নির্বিশেষে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, যা এক কথায় অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার চিকিৎসক তাপস প্রামাণিক।
1: আয়ুষ্মান ভারত হচ্ছে একটা আমব্রেলা প্রোগ্রাম, যেটা হচ্ছে হেলথ রিফর্মস বলা যেতে পারে আমাদের সারা দেশের ক্ষেত্রে। কেন এটা বেশি ভালো? এজেড পেশেন্টের দেখবেন প্রিমিয়াম অনেক বেশি, অনেক রকম ক্রাইটেরিয়া আছে যেটা ফুলফিল করা যায় না, বা প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে বলে তাদের ক্ষেত্রে ক্লেম দিতে চায় না। কিন্তু এক্ষেত্রে 70+ হলে সেগুলো কিন্তু দেখা হবে না।
0: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শারদীয়া দুর্গোৎসবের আজ চতুর্থী। উৎসবের আমেজ এখন বাংলার আকাশে বাতাসে। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপসজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দ বাংলার বুকে নতুন প্রাণের সঞ্চার ঘটাচ্ছে। বহু প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের টুকিটাকি কাজ। অনেক জায়গাতেই চলে এসেছে প্রতিমা। কলকাতা সহ শহরতলির একাধিক পুজোর উদ্বোধন হয়ে যাওয়ায় গতকাল রাতভর শহরের রাজপথ ছিল জনমুখর। দুর্গাপুজোয় কলকাতার নিরাপত্তা ব্যবস্থাকে আঁটোসাঁটো করতে 31,000 বাহিনী মোতায়েন করছে লালবাজার। গতকাল দুর্গাপুজোর গাইড ম্যাপ উদ্বোধন করে পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণে চলবে বিশেষ নজরদারি, থাকছে 6,000 সিভিক ভলান্টিয়ার এবং হোমগার্ড, 14টি জায়গায় রাখা থাকবে অ্যাম্বুলেন্স, যেকোনো সহায়তার জন্য সর্বক্ষণ চালু থাকবে 112 নম্বরটি। ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া বাচ্চাদের দ্রুত খুঁজে বের করতে এবছর 1,00,000 বিশেষ ব্যাজ তৈরি করা হয়েছে। অন্যদিকে দুর্গাপুজোয় রাজ্যে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমীর দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপ তিনি ঘুরে দেখবেন বলে জানা গেছে। ওই দিন সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি প্রথমে সৌজন্য যাবেন, এরপর বেলুড় মঠে গিয়ে প্রার্থনা ও পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকে হাওড়ার বালির দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে যাবেন তিনি। দুপুরে কলকাতার একাধিক উল্লেখযোগ্য পুজো মণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পুজো পরিক্রমার পর সেদিনই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের ফলে রাজ্যে অনুপ্রবেশ বন্ধ হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। গতকাল উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় দুর্গাপুজোর উদ্বোধন করে তিনি বলেন, রাজ্যের সুরক্ষা নিশ্চিত হলেই দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
3: বাংলাদেশ বর্ডার এলাকায় বিএসএফ কে আগের সরকার জমি দেয়নি, আমরা সম্পূর্ণ জমি দিয়ে দিয়েছি। কাঁটা তারের বেড়ার কাজ চালু হয়ে গেছে, আর কোন অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ আর বাকি যা যা অপকর্ম করে সেগুলো আমরা করতে দেব না। পশ্চিমবঙ্গ সুরক্ষিত থাকলে রাষ্ট্রীয় সুরক্ষাও সুরক্ষিত থাকবে।
2: এদিকে শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায় বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত প্রতিরক্ষা এবং অর্থনৈতিক ক্ষেত্রে এমন এক উচ্চতায় পৌঁছেছে যা অন্য দেশের কাছে ঈর্ষার কারণ। কলকাতায় গতকাল বণিক সভায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি অভিযোগ করেন, বিদেশি শক্তির মদতে কিছু মানুষ ভারতে বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে।
4: এটা পরিষ্কার হয়ে গেছে কাদের অর্থে, কাদের টাকায়, কাদের মদতেই ভারতবর্ষটাকে দুর্বল করার জন্যে এবং এই শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল করার একটা প্রচেষ্টা চলছে। এবং মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ যে উচ্চতায় গেছে এবং এর ইকোনমি থেকে শুরু করে ডিফেন্স থেকে শুরু করে সব ক্ষেত্রে, সেটা অন্য দেশের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে।
2: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর হামলার চেষ্টায় গতকাল তীব্র উত্তেজনা ছড়ায়। জানা গেছে, সন্ধ্যায় পুজোর উদ্বোধনে বেরিয়েছিলেন তিনি, সে সময় এক তরুণী বাড়ির বাইরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর ছুরি নিয়ে চড়াও হয়। সাংসদ দোলা সেনের অভিযোগ, অনসুয়া সাহা নামে ওই তরুণী নিজেকে সিভিক ভলান্টিয়ার এবং মমতা ব্যানার্জির ভাগ্নী বলে পরিচয় দেয়, সে মাদকাসক্ত ছিল বলেও দাবি। পরে তাকে কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের মামলায় বীরভূম জেলা পুলিশ চার্জশিট দাখিল করেছে। এতে গ্রেপ্তার হওয়া 11 জন সহ টুলু মণ্ডলের নাম রয়েছে। এদের মধ্যে 4 জন সরকারি কর্মী। 41 পাতার এই চার্জশিটে অভিযুক্ত ছাড়াও মামলায় উদ্ধার হওয়া অন্যান্য নথির উল্লেখ করা হয়েছে। রাজ্যের সমগ্র অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিলেও একটি ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে আজ কয়েকটি জেলার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
5: 14 থেকে 17 তারিখের মধ্যে প্রধানত উপকূলের কাছাকাছি যে জেলাগুলো আছে সেখানে বিক্ষিপ্তভাবে বা স্থানীয়ভাবে হালকা থেকে মাঝে

0: ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলের কাছাকাছি জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সাথে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, দক্ষিণবঙ্গের অন্যান্য যে জেলাগুলো আছে যেগুলো উপকূল থেকে কিছুটা দূরে আছে, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে। স্থানীয়ভাবে যে এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা 15-17 তারিখে।
1: সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচে ইস্টবেঙ্গল 2-3 গোলে ইরাকের ক্লাব আল সুরতার কাছে পরাজিত হয়েছে। বিরতিতে ইস্টবেঙ্গল 2-1 গোলে এগিয়েছিল। ইস্টবেঙ্গলের হয়ে 2টি গোলই করেন ডেভিড লালহান সাঙ্গা। আল সুরতার হয়ে আল হাজাজ, হুসেইন আলী ও কে এফ কুকু গোলগুলি করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিয়ে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মিশিয়ে দিল রাজ্য সরকার। শারদীয় দুর্গোৎসবের আজ চতুর্থী, উৎসবের আমেজ এখন বাংলার আকাশে বাতাসে। রাজ্যের সমগ্র অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিলেও আজ উপকূলীয় 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল 9:15।
2: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
3: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তানিয়া চক্রবর্তী।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: जाना अजाना।
1: জানা অজানায় আজ শুনবেন চেনা অচেনা গাছপালা শিরোনামে তিন পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। লিখেছেন জয়শ্রী দত্ত। কোকারবুম গাছটাকে তুনির গাছও বলে। দক্ষিণ আফ্রিকা, বিশেষ করে দক্ষিণ নামিবিয়া অঞ্চলের স্থানীয় গাছ এটা। স্থানীয় সান প্রজাতির লোকেরা গাছটার গোলাকৃতি শাখাগুলোকে গর্ত করে তার ভেতরে তাদের তীরগুলো জমা করে রাখত, তাই গাছগুলোকে তুনির গাছ বা কুইভার ট্রিও বলে। গাছটার বিজ্ঞানসম্মত নাম অ্যালোইডেন্ড্রন ডিচোটোমাম। অ্যালোইডেন্ড্রন নামটা দুটো শব্দ একসঙ্গে যোগ করে হয়েছে, অ্যালোই মানে সাকুলেন্ট প্লান্টস আর গ্রিক ভাষায় ডেন্ড্রন মানে গাছ, রসালো গাছ হিসেবে এই নাম। ডিকোটোমাম শব্দটা দুটো ভাগে ভাগ করা একটা ল্যাটিন শব্দ। এখানে এর অর্থ যেখানে গাছের শাখা বারবার দুটো ভাগে ভাগ হয়। কোকারবুম গাছটা 7 মিটারের মতো লম্বা হয় আর 5 বছরেরও বেশি বাঁচে। গাছের গুঁড়ি খুব মোটা, এর শাখা প্রশাখাগুলো বারবার দু ভাগে ভাগ হতে থাকে। পাতাগুলো নীলচে সবুজ মোটা, ওই মোটা পাতাগুলো জল ধরে রাখতে পারে। গাছের মাথায় পাতাগুলো গোল হয়ে থাকে, পাতাগুলোই কোনো বোটা থাকে না। গাছের গুঁড়ি সাদা বাকলে ঢাকা থাকে, শুধু গুঁড়ি শাখা প্রশাখাগুলো পাউডারের মতো আবরণে ঢাকা। গাছের ফুল উজ্জ্বল হলুদ রঙের, পরিণত গাছে ফুল ফুটতে দেখা যায়। জুন থেকে জুলাই গাছে ফুল ফুটতে দেখা যায়, এটা হচ্ছে পৃথিবীর দক্ষিণাঞ্চলের ফুল ফোটার সময়। ওই সময় এটা শীতকাল, তারপরে গরমে বা বসন্তে গাছে ফল হয়। বসন্তেই গাছের ফলে বীজ হয়, ফলগুলো ডিম্বাকৃতি ক্যাপসুল জাতীয় ফল। পরিণত হলে ফলের ভেতর থেকে ছোট ছোট পাখনাওয়ালা বীজগুলো হাওয়ায় ভেসে উড়ে যায়। মরুপ্রায় অঞ্চলে কোকারবুম গাছ হয় আর এরা খুব ধীরে বাড়ে। ডালপালা গর্ত করে তাতে তীর জমা করার কারণে গাছটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, আবার গাছটা পরিবেশ ধ্বংসের কারণেও দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। ইউনাইটেড স্টেটস অব আমেরিকার জর্জিয়া অঞ্চলে আল্টামাহা নদীর ধারে পাওয়া যেত ফ্র্যাঙ্কলিন ট্রি গাছ। এটা উত্তর আমেরিকার স্থানীয় গাছ, খুবই দুষ্প্রাপ্য। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের সম্মানে গাছটার গণেশ নাম দেওয়া হয় ফ্র্যাঙ্কলিনিয়া আর

0: আল্টামাহা নদীর ধারে পাওয়া যেত বলে প্রজাতির নাম দেওয়া হয় আল্টামাহা। গাছটার বিজ্ঞানসম্মত নাম ফ্রাঙ্কলিনিয়া আল্টামাহা। এটা থিয়াসি গোত্রের গাছ। এটা আমাদের দেশে পাওয়া না গেলেও চা গাছটা এই গোত্রেরই, আর চা গাছ ভারতবর্ষেও পাওয়া যায়। ফ্রাঙ্কলিনিয়া এই গোত্রের একমাত্র গাছ। 1760 সালে জন এবং উইলিয়াম বাট্রাম নামের দুজন উদ্ভিদ বিজ্ঞানী আল্টামাহা নদীর ধার থেকে গাছটা আবিষ্কার করেন। 19 শতকের গোড়ায় এটা বিলুপ্ত হয়ে যায় স্বাভাবিক বন্য অবস্থা থেকে। এখন যেসব গাছ পাওয়া যায় সবই জন ও উইলিয়ামের সংগ্রহ করা বীজ থেকে তৈরি। এটা ছোট পাতা ঝরা গাছ বা বড় গুল্মজাতীয় গাছ, লম্বায় 3 থেকে 19 মিটার পর্যন্ত হতে পারে। গাছের কাণ্ড গোলাকার, এর থেকে 5টা পর্যন্ত কাণ্ড দেখা যায়। বাকুল ধূসর রঙের, বাকুলের গায়ে লম্বালম্বী সাদা রেখা দেখা যায়। একবার টিকে গেলে গাছটা 100 বছর বাঁচতে পারে। পাতাগুলো পর্যায়ক্রমে ডালের সাথে যুক্ত থাকে আর আগার দিকে গোছা ধরে থাকে। পাতাগুলো সাধারণত 12 থেকে 18 সেন্টিমিটার লম্বা হয়, তবে কখনো কখনো 25 সেন্টিমিটার লম্বাও হয়। এরা চওড়ায় 5 থেকে 9.5 সেন্টিমিটার হতে পারে, তবে সাধারণভাবে 7 সেন্টিমিটারের কম হয়। গ্রীষ্মকালে গাছের রং উজ্জ্বল সবুজ হয়, পাতা ঝরার সময় পাতার রং কমলা বা লাল হয়ে যায়। ফুলগুলি বেশ বড় আর আকর্ষণীয়। ফুলগুলি গোলাকার, অনেকটা কাপের মতো। মাখন সাদা 5টা পাপড়ির ঠিক মাঝখানে সোনালী হলুদ রঙের একগুচ্ছ পুংকেশর থাকে। বীজ ক্যাপসুল জাতীয়। বর্তমানে স্বাভাবিক বন্য অবস্থায় পাওয়া না গেলেও চাষ করে গাছটাকে বড় করা যায়। গাছটা ভিজে আম্লিক জমিতে ভালো হয়, তবে জমা জল সহ্য করতে পারে না। ঠান্ডা পরিপূর্ণ সূর্যলোকে গাছটা ভালো হয়। গাছটাকে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় বসাতে গেলে শিকড়ে আঘাত লাগার কারণে গাছটা যেখানে বসানো হয় সেখানেই লাগাতে হয়। এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় লাগানো যায় না। চেনা অচেনা গাছপালা শিরোনামে 3 পর্বের ধারাবাহিকের 2য় পর্ব আজ শুনলেন। লিখেছেন জয়শ্রী দত্ত।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শুনুন আধুনিক গান। শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়, প্রথম গানের রচয়িতা শৈলেন নিয়োগী।

0: আধুনিক গান শুনলেন শুভদীপ মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই অনুষ্ঠানে প্রথমে শুনলেন শৈলেন নিয়োগী, পরে দুটি জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত গান। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজি ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
0: এখন শুনবেন কথিকা, বাংলার লোকশিল্পে দুর্গা, বলছেন সোমা মুখোপাধ্যায়।
3: বাঙালির কাছে শারদোৎসব একটা অন্য মাত্রা বহন করে। পৌরাণিক কাহিনীর মহিষাসুর মর্দিনী এইখানে ঘরের মেয়ে উমা। বছরে একবার পুত্রকন্যা সহ আগমন হয় তাঁর। এই পারিবারিক রূপে আর কোথাও তিনি পূজিত হন না, তাই এই উৎসবের তাৎপর্যটাই আলাদা। শারদীয়ার ওই কয়েকটা দিন আবাল বৃদ্ধ বনিতা সকলেই আনন্দে মেতে ওঠেন। বাংলার দুর্গাপূজার নানা বিষয় নিয়ে পণ্ডিত থেকে উৎসুক ব্যক্তির কৌতূহলের শেষ নেই। দুর্গার উৎপত্তি থেকে বিবর্তন নিয়ে এযাবৎ নানা গবেষণা হয়েছে, আগামীতেও হবে। তবে শুধু তো গবেষণা নয়, দুর্গাপুজোর সঙ্গে বিভিন্ন স্তরের মানুষের আর্থিক আদান প্রদানেরও একটা যোগ রয়েছে। প্রতিমা নির্মাণ থেকে পুজোর সঙ্গে যুক্ত যাবতীয় কর্মকাণ্ডে শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। এর মধ্যে আছে যেমন নিখাত পুজোর সঙ্গে যুক্ত উপাচার, তেমনি মানুষের স্বাদ আহ্লাদের নানা কিছু, যার মধ্যে রয়েছে বাংলার বিভিন্ন লোকশিল্পীদের নানাবিধ কর্মকাণ্ড। প্রায় 2 দশক যাবৎ বাংলার লোকশিল্পীরা থিম পুজোর কারণে খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। পটচিত্র, ডোকরা, পাটশিল্প, গালাশিল্প, নতুন গ্রামের কাঠের পুতুল, এমন সব নানা আঙ্গিকে সেজে উঠেছে থিমের পুজো। কিন্তু এর বাইরেও দুর্গাপুজোকে কেন্দ্র করে একটা দীর্ঘ লালিত লোক ঐতিহ্য রয়ে গেছে অন্তরালে। আনন্দময়ীর আগমনে বাংলার লোকশিল্পীরা তাঁদের সৃষ্টিতে দুর্গাকে মূল বিষয় করে নানাবিধ দৃষ্টিনন্দনকারী শিল্পকলাকে তুলে ধরেন। এই সৃষ্টির একটা অংশ সরাসরি পুজোর উপাচার, যেমন দুর্গা পট, চালচিত্র, সোলার দুর্গা মুখা, ডাকের সাজ, রাঙা শাখা ইত্যাদি। অন্য অংশটি মূলত মানুষের ব্যবহারের জন্য পোশাক অলংকার থেকে ঘর সাজানোর সামগ্রী, এক্ষেত্রে লোকশিল্পীরাও অংশগ্রহণ করে থাকেন। লোকশিল্পকলায় দুর্গার পৌরাণিক আর লৌকিক রূপটা অনেক সময় অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন দীর্ঘ সময় ধরে পরম্পরাগতভাবে চণ্ডীমঙ্গলের ধনপতি সওদাগরের কাহিনী নিয়ে পট আঁকেন পটচিত্র শিল্পী, আবার পুজোর আচার ভিত্তিক প্রয়োজনে দুর্গাপট বা দুর্গামুখা আঁকেন। সব ক্ষেত্রেই লোকচিত্রকলার রীতি আর কৌশলটাই তিনি অনুসরণ করেন। দক্ষিণ দিনাজপুরের মুখানাচ, কোচবিহারের চণ্ডীনাচ, পুরুলিয়ার ছৌ নাচের বিষয়বস্তু পৌরাণিক কাহিনী নির্ভর, কিন্তু সেখানে ব্যবহার করা হয় কাঠ, শোলা আর কাগজের মণ্ডের সুন্দর মুখোশ। এখানেও সেই একই ভাবনার প্রতিফলন দেখা যায়। তবে ছৌ নাচ ছাড়া বাকি 2 নাচও কিন্তু আচার ভিত্তিক। কিন্তু কেন পৌরাণিক দেবী দুর্গা লোকশিল্প

কলায় এতটা গ্রহণীয়? আমরা লোকসংস্কৃতি গবেষকরা সবসময় বলি, লোকসংস্কৃতি থেকেই মার্গ সংস্কৃতি এসেছে। আবার অনেক সময় কিন্তু এর বিপরীত দৃশ্যও দেখা যায়, যেখানে মার্গ সংস্কৃতিকে নিজের মতো আত্মস্থ করেছেন শিল্পী। দুর্গার ক্ষেত্রে এই বিষয়টি ভীষণভাবে প্রাসঙ্গিক, কেননা দুর্গা আপামর বাঙালির কাছে একজন সর্বশক্তিমান দেবী, তাই পৌরাণিক দুর্গা তাঁদের শিল্পকলায় একটা বড় অংশ দখল করেছে। এর পাশাপাশি আবার সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসায়িক কারণে নিজেদের শিল্পকলায় দুর্গাকে ব্যবহার করেছেন শিল্পীরা। এসব কিন্তু খুব যে বেশি দিন করছেন বা পারিবারিক পরম্পরায় করছেন এমন কিন্তু নয়, জীবন জীবিকার প্রয়োজনেই এই কাজ তাঁরা করছেন। দুর্গাপুজো যেহেতু বাঙালির জাতীয় উৎসব, তাই পোশাক থেকে বাড়িঘর সব কিছু সাজাতে মেতে ওঠেন সবাই। এইসবের কেন্দ্রে দুর্গা থাকলে তার আবেদন হয় আরও বেশি, তাই এই সময়ে আর্থিক দিকের কথা মনে রেখে লোকশিল্পীরাও দুর্গা কেন্দ্রিক শিল্প সৃষ্টি করেন। বর্তমানে অনেক বিদেশি পর্যটক আসেন, তারাও এই শিল্পবস্তু সংগ্রহ করেন। কাঠ, মাটি, শোলা, ঝিনুক এইসব সহজলভ্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করেই অনবদ্য দুর্গা কেন্দ্রিক শিল্প সৃষ্টি করে চলেছেন লোকশিল্পীরা। রং করা, খোদাই করা বা বুনন থেকে সূচি শিল্প সর্বত্রই পরম্পরার পদ্ধতি অনুসরণ করেন তাঁরা। আমরা জানি লোকশিল্প প্রয়োজনের সৃষ্টি, এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম দেখি না। শিল্পের জন্য শিল্প এই কথা তাঁদের জন্য নয়, কিন্তু এখানে শিল্পীর নান্দনিক সৌন্দর্যবোধের কোনো অভাব আমরা দেখি না। একসঙ্গে একাধিক শিল্পকর্ম খুব কম সময় করলেও তার মধ্যেও শিল্পীর সৃষ্টিশীল মনোভাবের কোনো ঘাটতি দেখা যায় না। অপূর্ব রং ও রেখার টানে দুর্গাসরা আঁকেন তিনি, একসঙ্গে অনেক, তবু কোথাও কোনো ফাঁক রাখতে চান না। শিল্পী জানেন পূজাচারের সঙ্গে জড়িত এই শিল্প ক্ষণস্থায়ী, পূজা শেষে তার স্থান হয় গাছতলায় নতুবা নদীতে। তবু কি অসীম মমতায় সৃষ্টি করেন তিনি। একই কথা প্রযোজ্য মালদহ জেলার দুর্গামুখা, বীরভূম বাঁকুড়া জেলার দুর্গা পটের ক্ষেত্রেও। বাংলার বিভিন্ন জেলা শিল্পীরা পরম্পরার এই শিল্পকলাকেই কয়েক দশক যাবৎ একটু অন্যভাবে প্রকাশ করে চলেছেন। দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসপত্রে দুর্গার বিভিন্ন রূপকে ফুটিয়ে তুলছেন তাঁরা। বাঁকুড়া জেলার হাটগ্রামের শাঁখের ওপর শিল্পী খোদাই করছেন মহিষাসুরমর্দিনী দুর্গা। এই জেলার বিকনার শিল্পী ডোকরা শিল্পে ফুটিয়ে তুলেছেন দুর্গার নানা রূপ। পূর্ব বর্ধমান জেলার নতুন গ্রামের কাঠখোদাইয়ের শিল্পীরা রংহীন ও রং ছাড়া দুর্গা করছেন। হুগলি জেলার ঝিনুক শিল্পীদের ভাবনায় এসেছে দুর্গার অলংকার। পশ্চিম মেদিনীপুর জেলার দেওয়ালি পুতুল শিল্পী দুর্গা নিয়ে তাদের আঙ্গিকে অনেক কাজ করেছেন। বীরভূমের নকশিকাতা শিল্পীরা রঙিন ফোরে শাড়ি আর ওয়াল হ্যাঙ্গিংয়ে ফুটিয়ে তুলছেন মহিষাসুরমর্দিনী আর নবদুর্গা। নদিয়া জেলার ফুলিয়া তাঁতশিল্পীরা ওয়াল হ্যাঙ্গিংয়ে জামদানিতে বুনছেন দুর্গার প্রতিরূপ, অর্থাৎ চিরাচরিত শিল্পশৈলীকে নতুন ভাবনা দিয়ে তার একটা অন্যরকম আবেদন তুলে ধরছেন এরা। প্রয়োজনের সৃষ্টি হলেও এই শিল্প কিন্তু স্থায়ী, পুজো শেষ হলেও তাই এরা রয়ে যায়। এর সঙ্গে আরেক ধরনের শিল্প আমরা দেখি, লোকশিল্পের উপাদান ব্যবহার করে এগুলি তৈরি। যদিও এইসব শিল্পীরা কিন্তু সেই অর্থে পরম্পরার শিল্পী নন, নিজের শিল্পী মনটার টানেই এই সৃষ্টি এরা করেন। যেমন উত্তর চব্বিশ পরগনার এক শিল্পী খুব ছোট ভিন্ন ঘরানার বিভিন্ন ধরনের দুর্গা পুতুল তৈরি করেন। অকাল বোধন থেকে সপরিবারে দুর্গার রূপ তার বিষয়। তেমনভাবেই এই জেলার ব্যারাকপুর আর কোচবিহারের মহিষবাতানের শিল্পীরা কাপড়ের দুর্গা তৈরি করেন। হাওড়া জেলার বাগনানের শিল্পীর ভাবনায় একেবারে নতুন ধরনের দুর্গা কেন্দ্রিক অলংকার সৃষ্টি হয়। মাটির সরা আর কাঠ দিয়ে এগুলো তিনি করেন, যার নান্দনিক আবেদন অসাধারণ। লোকশিল্পী শখের আঁকিয়ে নন যেমন, তেমন তিনি কিন্তু নিছক একজন কারিগর এই কথাও মানা যায় না। কারিগরি জ্ঞান বা কৃতকৌশলের সঙ্গে যদি নান্দনিক সৌন্দর্যের বোধ না থাকে, তাহলে প্রয়োজনীয় বস্তু হলেও মানুষের কাছে তার আকর্ষণ থাকে না। ধরা যাক পুজোর জন্যে ক্রেতা সরা বা পট বা দুর্গা মুখা কিনতে গেছেন, তিনি কিন্তু সেটা দেখে নেন, অর্থাৎ চোখটা ঠিক আঁকা আছে তো বা রংটা ঠিক লাগছে কিনা, এটাই নান্দনিক সৌন্দর্যের দিক। বাজারে বেচতে আসা হাজার শিল্পীর কাজের মধ্যে যেটি সুন্দর সেটি ক্রেতাকে কিন্তু টানে, তাই অন্যান্য লোকশিল্পের মতো
দুর্গাকেন্দ্রিক লোক

0: শিল্পের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।
1: শুনলেন কথিকা, বাংলার লোকশিল্পে দুর্গা, বললেন সোমা মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীত বিজ্ঞাপনের পর।
2: জানো, প্রতিদিন প্রায় 6 থেকে 7 কোটি ভেহিকল পেট্রোল পাম্পে ফুয়েল ভরে, আর ভারতে প্রায় 20 কোটি টু হুইলার আর 3 কোটি কার টানা 2.5 বছর ধরে E20 ইউজ করে চলছে,
3: আর সব বেশ ভালোই তো চলছে, তাই না?
2: একদম। E20 যদি সত্যি কোনো ওয়াইড স্প্রেড প্রবলেম ক্রিয়েট করতো, তাহলে এতদিনে সেটা আমরা দেখতেই পেতাম, কিন্তু সেরকম কিচ্ছু হয়নি। তাই রিউমার নয়, ফ্যাক্টস ট্রাস্ট করুন।
4: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলোর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
5: বুখার আয়া হে, ইসে নজরআন্দাজ না করে।
6: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
5: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
6: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
5: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
6: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
5: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
2: जानो, प्रतिदिन प्राय 6 থেকে 7 কোটি व्हीकल पेट्रोल पंपे फ्यूल भरे, और भारत में प्राय 20 কোটি टू व्हीलर और 3 কোটি कार टाना 2.5 বছর ধরে E20 ইউজ করে চলছে,
3: আর সব বেশ ভালোই তো চলছে, তাই না?
2: একদম। E20 যদি সত্যি কোনো ওয়াইড স্প্রেড প্রবলেম ক্রিয়েট করতো, তাহলে এতদিনে সেটা আমরা দেখতেই পেতাম, কিন্তু সেরকম কিচ্ছু হয়নি। তাই রিউমার নয়, ফ্যাক্টস ট্রাস্ট করুন।
4: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলোর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনুন সেতার, শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ী, রাগ পরমেশ্বরী, তবলা সহযোগিতায় পণ্ডিত দেবাশিস সরকার।

শুনলেন সেতারে রাগ পরমেশ্বরী, বাজিয়েছেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ী, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পণ্ডিত দেবাশিস সরকার। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
1: 10 অক্টোবর রেড রোডের রোড শো ও নেতাজি ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
0: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব

0: সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? হ্যাঁ ম্যাডাম
3: বলুন।
2: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
3: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
2: সেটা কিভাবে হবে?
3: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসি এর কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
2: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
3: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
2: ব্যাস
3: ব্যাস
2: বুঝে গেছি।
3: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
4: আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আমার বাইকে এখন নকিং অনেক কম,
2: আমার কারও এখন অনেক কম পলিউশন করে,
3: আর আমার স্কুটারের পিকআপও এখন দারুণ।
2: গাড়ি যাই হোক না কেন, E20 পেট্রোল ইউজ করলে নকিং কম হয়, কার্বন এমিশন 40% কমে, আর হাই অক্টেন রেটিং এর জন্য দারুণ পিকআপও দেয়। আপনার ভেহিকল 100% E20 কম্প্যাটিবল। ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
1: আমার বাইকে এখন নকিং অনেক কম,
2: আমার কারও এখন অনেক কম পলিউশন করে,
3: আর আমার স্কুটারের পিকআপও এখন দারুণ।
2: গাড়ি যাই হোক না কেন, E20 পেট্রোল ইউজ করলে নকিং কম হয়, কার্বন এমিশন 40% কমে, আর হাই অক্টেন রেটিং এর জন্য দারুণ পিকআপও দেয়। আপনার ভেহিকল 100% E20 কম্প্যাটিবল। ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
4: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
5: Don't worry. This helmet is ISI certified.
4: And how will I know if it's authentic?
5: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
6: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
4: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
5: Don't worry. This helmet is ISI certified.
4: And how will I know if it's authentic?
5: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
6: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
7: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে শুনুন আলো ছবির কয়েকটি গান, শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্ব আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বৃহত্তর ভারত বিশ্বব্যাপী ভারতের সাংস্কৃতিক যোগাযোগ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেবেন। দিল্লি ঘোষণাপত্রের মধ্যে দিয়ে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সব ধরনের জঙ্গি কার্যকলাপের তীব্র নিন্দা জানানো হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা সঠিক দিকেই এগোচ্ছে। শারদীয়া দুর্গোৎসবের আজ চতুর্থী, উৎসবের আমেজ এখন বাংলার আকাশে বাতাসে। আগামী শনিবার দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2000 টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ না নেওয়ার সময়সীমা দীপাবলি পর্যন্ত বাড়ানো হয়েছে। বিহারের বৈশালী জেলায় এক নৌকা ডুবির ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু। শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। হায়দ্রাবাদে চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি। খেলা শুরু সন্ধে 7টায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বৃহত্তর ভারত বিশ্বব্যাপী ভারতের সাংস্কৃতিক যোগাযোগ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এই সম্মেলনের আয়োজন করেছে। উল্লেখ্য, 1926 সালে 14ই অক্টোবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেরণায় ভারতীয় শিক্ষাবিদরা কলকাতায় গ্রেটার ইন্ডিয়া সোসাইটি বা বৃহত্তর ভারত পরিষদ প্রতিষ্ঠা করেন। এই সম্মেলনে ওই সংস্থার শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বিশ্বের অন্য দেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য 3 দিনব্যাপী এই সম্মেলনে 50টি দেশের প্রতিনিধি, রাষ্ট্রদূত ও শিক্ষাবিদরা অংশ নেবেন। এই উপলক্ষে এক বিশেষ ভিডিও বার্তারও ব্যবস্থা করা হয়েছে। চীন, জাপান, মঙ্গোলিয়া, নেপাল এবং ইরান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য ও সভ্যতা সংক্রান্ত আলোচনায় যোগ দেবেন। দিল্লি ঘোষণাপত্র গ্রহণের মধ্যে দিয়ে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সব ধরনের জঙ্গি কার্যকলাপ এবং হিংসাত্মক চরমপন্থার তীব্র নিন্দা জানানো হয়েছে। নতুন দিল্লিতে স্বাক্ষরিত এই ঘোষণাপত্রে রাষ্ট্রসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সন্ত্রাসবাদ ও জঙ্গি কার্যকলাপে মদত যোগায় এমন বিষয়গুলি প্রতিরোধ, মোকাবিলা এবং নির্মূল করার ক্ষেত্রে সহমত ব্যক্ত করা হয়। এছাড়া একটি নিরাপদ, স্থিতিশীল, উন্নত, সমৃদ্ধ বিমস্টেক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা আরও বাড়ানোর কথা বলা হয়েছে। নিরাপত্তার বিষয়ে গোষ্ঠীভুক্ত দেশগুলি পারস্পরিক সহযোগিতা, সার্বভৌমত্ব রক্ষা, আঞ্চলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধার পক্ষে মত প্রকাশ করেছে। বৈঠকে সদস্যভুক্ত দেশগুলির সংগঠিত সন্ত্রাসবাদী হামলার শিকার ব্যক্তি ও তার পরিবার এবং ক্ষতিগ্রস্ত দেশগুলির প্রতি শোক প্রকাশ করা হয়। দিল্লি ঘোষণাপত্রে মানব পাচার, মাদক দ্রব্য, মাদক তৈরির কাঁচামাল এবং অর্থ পাচার প্রতিরোধ করার পরিকল্পনাকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা সঠিক দিকেই এগোচ্ছে। বর্তমানে একটি খসড়া চুক্তি প্রণয়ন করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বিদেশমন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্য মন্ত্রীরা এ বিষয়ে কাজ করছেন। এক প্রশ্নের জবাবে ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান পরিবর্তন করেছে এবং সব দেশকে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। দুদেশের মধ্যে জ্বালানি সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন। সফরকালে তিনি মুম্বাই ও জামনগরে ভ্রমণ করবেন। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্ব মজবুত করা, আঞ্চলিক ও বিশ্ব পরিস্থিতি নিয়ে মত বিনিময় এবং জ্বালানি সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনার লক্ষ্যে সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা প্রসারে ব্যবসায়ীদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কথা। মে মাসের পর এটি রুবিওর দ্বিতীয় ভারত সফর। এর আগে নতুন দিল্লিতে কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন। এদিকে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ দুদিনের সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন। তিনি সাংবাদিকদের বলেন, উভয় দেশের নেতৃত্বই তাদের সম্পর্ক আরও নিবিড় করতে আগ্রহী। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ এবারের সফরে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। কঙ্গো ইবোলা আক্রান্তের সংখ্যা 9,000 ছাড়িয়ে গেছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে 4,381 জনের। 7টি প্রদেশে ছড়িয়ে পড়া এই রোগ মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর লড়াই চালিয়ে যাচ্ছে।

মৃতের সংখ্যা আক্রান্তের প্রায় অর্ধেকে পৌঁছেছে। অধিকাংশ মৃত্যুই হচ্ছে চিকিৎসা কেন্দ্রের বাইরে। 7টি প্রদেশে 65টি স্বাস্থ্য এলাকায় বিপদের মাত্রা অপেক্ষাকৃত বেশি। ইবোলার সঙ্গে বিরল ভাইরাস বুন্দিবুগিওর উপস্থিতি জড়িয়ে রয়েছে, যার কোনো টিকা বা চিকিৎসা নেই। উল্লেখ্য, 2014-16 সালের মধ্যে কঙ্গোয় ইবোলা সংক্রমণে 11,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শারদীয়া দুর্গোৎসবের আজ চতুর্থী। উৎসবের আমেজ এখন বাংলার আকাশে বাতাসে। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপসজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দ বাংলার বুকে নতুন প্রাণের সঞ্চার ঘটাচ্ছে। বহু প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের টুকিটাকি কাজ। অনেক জায়গাতেই চলে এসেছে প্রতিমা। কলকাতা সহ শহরতলির একাধিক পুজোর উদ্বোধন হয়ে যাওয়ায় গতকাল রাতভর শহরের রাজপথ ছিল জনমুখর। দুর্গাপুজোয় কলকাতায় নিরাপত্তা ব্যবস্থাকে আটোসাটো করতে 31,000 বাহিনী মোতায়েন করছে লালবাজার। গতকাল দুর্গাপুজোর গাইড ম্যাপ উদ্বোধন করে পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণে চলবে বিশেষ নজরদারি, থাকছে 6,000 সিভিক ভলান্টিয়ার এবং হোমগার্ড। অন্যদিকে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোয় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমীর দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপ তিনি ঘুরে দেখবেন। পুজো পরিক্রমার পর সেদিনই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। পশ্চিমবঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিল রাজ্য সরকার। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর গতকাল এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। গত 5ই অক্টোবর রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছিল। 2,000 টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ না নেওয়ার সময়সীমা দীপাবলি পর্যন্ত বাড়ানো হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই জানিয়েছে, ইউপিআই এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি উৎসবের মরশুমের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। দীপাবলির পরে নির্দিষ্ট কিছু ব্যক্তির থেকে ব্যবসায়িক ইউপিআই লেনদেনের ওপর এমডিআর কার্যকর হতে পারে। এর আগে আগামী 15ই অক্টোবর থেকে এমডিআর কার্যকর হওয়ার কথা ছিল। ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী নবরাত্রি উপলক্ষে দূতাবাসের নতুন এআই হিসেবে এআই অবতার দেবীর নাম ঘোষণা করেছেন। এআই দেবী সংস্কৃতি, ভ্রমণ, স্কলারশিপ, ব্যবসা, বিনিয়োগের সুযোগ এবং কনসুলার সংক্রান্ত যাবতীয় তথ্য সরবরাহ করবে। বিহারে বৈশালী জেলার রাঘোপুর দিয়ারা এলাকায় গতরাতে এক নৌকাডুবির ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে 6 জনকে। বৈশালী জেলাশাসক বর্ষা সিং জানিয়েছেন, উদ্ধার কাজ এখনও অব্যাহত। মৃতদের মধ্যে অধিকাংশই নাবালক বলে তাঁর দাবি। নৌকায় করে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজ পরিচালনার জন্য জেলা পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নৌকাটিতে 20 জন ছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান। এই ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে বর্ণনা করেন। উপরাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহতদের পরিবারকে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিহতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার সাজওয়ান সেক্টরের সাথারবান এলাকায় গতকাল নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করেছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর রোমিও ফোর্স এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানের সময় একটি গুহা থেকে লুকিয়ে রাখা এই সামগ্রীগুলি পাওয়া যায়। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ জম্মু কাশ্মীর, লাদাখ, তামিলনাড়ু, পুদুচেরিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং পশ্চিম রাজস্থানে শিলাবৃষ্টি সহ বজ্রপাত এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, বিদর্ভ, হিমাচল প্রদেশ, কেরালা, দক্ষিণ কর্ণাটকেও বজ্রপাত সহ ঝড়বৃষ্টি হতে পারে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। গত রবিবার ইন্দোরে অনুষ্ঠিত তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারানোর পর 5 ম্যাচের সিরিজে ভারত 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেন 2026-এর উদ্বোধনী ম্যাচে জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন ভারতের তানভি শর্মা ও কিদাম্বি শ্রীকান্ত। তানভি জাপানের প্রতিদ্বন্দ্বীকে 2-1 ব্যবধানে পরাজিত করেন।
এদিকে আজ শুরু হচ্ছে ভারতের ডাবলসের লড়াই। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বৃহত্তর ভারত বিশ্বব্যাপী ভারতের সাংস্কৃতিক যোগাযোগ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে ভিডিও

0: বার্তার মাধ্যমে ভাষণ দেবেন। শারদীয় দুর্গোৎসবের আজ চতুর্থী উৎসবের আমেজ এখন বাংলার আকাশে বাতাসে। বিহারের বৈশালী জেলায় এক নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু। হায়দ্রাবাদে চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি। খবর শেষ হলো এরপর স্থানীয় সংবাদ সকাল ১০:১০।
1: আকাশবাণী কলকাতা।
2: हाँ ये रिंग अच्छी है, बीवी को पसंद भी आ जाएगी।
3: अरे यस सर, आपकी चॉइस बहुत अच्छी है और ये डिजाइन भी नया है।
2: डिजाइन नया है वो तो ठीक है, लेकिन सोने की प्योरिटी का प्रूफ कहाँ मिलेगा?
4: बनिए एक जागरूक ग्राहक, आज ही डाउनलोड कीजिए BIS केयर ऐप। सोना खरीदने से पहले BIS केयर ऐप पर HUID कोड अवश्य वेरीफाई करें।
2: हाँ ये रिंग अच्छी है, बीवी को पसंद भी आ जाएगी।
3: अरे यस सर, आपकी चॉइस बहुत अच्छी है और ये डिजाइन भी नया है।
2: डिजाइन नया है वो तो ठीक है, लेकिन सोने की प्योरिटी का प्रूफ कहाँ मिलेगा?
4: बनिए एक जागरूक ग्राहक, आज ही डाउनलोड कीजिए BIS केयर ऐप। सोना खरीदने से पहले BIS केयर ऐप पर HUID कोड अवश्य वेरीफाई करें।
0: आकाशवाणी कोलकाता। जेलर चिट्ठी আলিপুরদুয়ার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সৌম্যদীপ সেন। আলিপুরদুয়ারের বিভিন্ন প্রান্তে জোর কদমে চলছে দুর্গা পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। আলিপুরদুয়ার দুর্গাবাড়ি, হ্যামিল্টনগঞ্জ কালীমন্দির সহ একাধিক স্থানে শতাব্দী প্রাচীন প্রথা মেনে আয়োজন হচ্ছে পুজোর। আলিপুরদুয়ারে দুর্গাপুজোয় রেল নিরাপত্তা জোরদার করতে আলিপুরদুয়ারে লেভেল ক্রসিং সংলগ্ন পুজো কমিটিগুলিকে নিয়ে সমন্বয় বৈঠক করল রেল পুলিশ। বৈঠকে রেললাইন পারাপারে সতর্কতা, লেভেল ক্রসিংয়ের নিয়ম মেনে চলা, দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত এবং ভিড় নিয়ন্ত্রণের বিষয়ে সচেতন করা হয়। রাজ্যে ক্ষমতায় আসার পরই আলিপুরদুয়ারে মেডিকেল কলেজ তৈরির আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মোতাবেক আলিপুরদুয়ার শহর সংলগ্ন মাঝের ডাবরি চা বাগানের ৯০ একর জমিতে গড়ে উঠতে চলেছে মেডিকেল কলেজ। সীমান্ত নিরাপত্তা ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় রাজ্য সরকার আলিপুরদুয়ারে ৭টি নতুন পুলিশ আউটপোস্টের অনুমোদন দিয়েছে। তালিকায় রয়েছে জয়গাঁর পাশাখা, কালচিনির চুয়াপাড়া, বীরপাড়ার লঙ্কাপাড়া ও বান্দাপানি, মাদারিহাটের হান্টাপাড়া, শামুকতলা এলাকার হাতিপোতা এবং কুমারগ্রামের সংকোষ। গত ৯ই অক্টোবর রাজ্যের অর্থ ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ ও আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গার উপস্থিতিতে ভুটান সীমান্ত জয়গা থেকে কলকাতা পর্যন্ত চালু হয় সরকারি এসি বাস পরিষেবা। গত ২রা অক্টোবর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ফিরেছে বাঘ। বিহারের বাল্মীকি জঙ্গল থেকে বক্সায় নিয়ে আসা হয়েছে বাঘিনীকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বক্সার অরণ্যে ছাড়া হয় বাঘিনীকে। বক্সার জঙ্গলে বাঘ ফেরার সঙ্গে সঙ্গে একাধিক দাবি নিয়ে গত ৬ই অক্টোবর থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের প্রবেশদ্বারের সামনে অনশনে বসেছেন জয়ন্তীসহ বক্সা পাহাড়ের ১৮টি গ্রামের বাসিন্দারা। বন দপ্তর দাবি না মানলে পুজোর এই মরশুমেও অনশন চলবে বলে জানান তারা। আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাঘ ফেরার সঙ্গে সঙ্গেই পর্যটক ও বক্সার জঙ্গল সংলগ্ন দুর্গম এলাকার নিরাপত্তা বাড়াতে রাজাভাতখাওয়ায় উদ্বোধন হয় নতুন পুলিশ ফাঁড়ির। কালচিনি থানার অধীনে রয়েছে এই ফাঁড়ি। গত ৮ই অক্টোবর আলিপুরদুয়ার জেলার ভুটানঘাট পৌরসহ একাধিক পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী। আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকাকে পর্যটন মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে এই পরিদর্শন ছিল বলে খবর। রাজ্যস্তরে তীরন্দাজিতে শোনা যেতেন আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অবন্তিকা কুজুর। ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের জন্য আলিপুরদুয়ারের জলদাপাড়ায় খুলছে পর্যটন হাট, যা প্রতি বৃহস্পতিবার বসছে। গত ২২শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আলিপুরদুয়ারের সুভাষিনী ময়দানে পালিত হয় গন্ডার দিবস। বন দপ্তরের তরফে উদ্ধার হওয়া বন্যপ্রাণীদের দেহাংশ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। গন্ডার দিবসের মঞ্চ থেকে আগামী ১ বছরের মধ্যে আলিপুরদুয়ার ও তরাই ডুয়ার্স অঞ্চলকে একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা করেছেন।

0: মুখ্যমন্ত্রী। বন্ধ চা বাগান খোলার এবং চা শ্রমিকদের কল্যাণে 330 কোটি টাকার প্রকল্প রূপায়ণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 5ই অক্টোবরের মধ্যে চা শ্রমিকদের 20% বোনাস দেওয়ার নির্দেশ জারি করেছিল রাজ্য সরকার। সেই মোতাবেক পুজোর মুখে বোনাস পেয়েছেন আলিপুরদুয়ারের অধিকাংশ চা বাগানের শ্রমিকরাই। রেল পরিকাঠামোর আধুনিকীকরণ, কর্মী প্রশিক্ষণ ও কল্যাণে একগুচ্ছ নতুন উদ্যোগ নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন। যাত্রী পরিষেবা ও ট্রেন রক্ষণাবেক্ষণে কোচিং ডিপোয় বাড়ানো হয়েছে পিট লাইনের সংখ্যা। বায়ো টয়লেট সমস্যা মোকাবিলায় তৈরি হয়েছে আধুনিক বায়ো ট্যাঙ্ক ল্যাবরেটরি। কর্মীদের প্রশিক্ষণে চালু হয়েছে এআই সক্ষম স্মার্ট লার্নিং সেন্টার, ই লাইব্রেরি ও সেলফ রেজিস্ট্রেশন কিয়স্ক। পাশাপাশি আলিপুরদুয়ারে আন্তর্জাতিক মানের ইনডোর স্টেডিয়াম তথা স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। আগামী 15ই নভেম্বর ফের আলিপুরদুয়ার জেলা সফরে আসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জেলার প্রত্যন্ত এবং আদিম জনজাতিদের বাসস্থান টোটোপাড়াতে সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। জেলার চিঠি শেষ হল। আলিপুরদুয়ার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সৌম্যদীপ সেন।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানে দ্বিতীয় পর্ব, বিজ্ঞাপনের পর।
2: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
3: Don't worry. This helmet is ISI certified.
2: And how will I know if it's authentic?
3: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
4: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
5: ভাই একবার ভেবে দেখ, যদি কোনো কিছু 15-20 বছর ধরে রিসার্চ করা হয়, হাজার হাজার ঘন্টার টেস্টিং হয়, অটোমোবাইল ইন্ডাস্ট্রি ARAI, SIAM আর BIS এর মতো অর্গানাইজেশন ইভ্যালুয়েট করে, নীতি আয়োগ যার ইমপ্লিমেন্টেশনের জন্য পলিসি বানিয়েছে আর তারপর সেটা সারা দেশ জুড়ে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে,
6: তাহলে সেটা ট্রাস্টওয়ার্দি হতেই হবে।
7: একদম, E20 হলো সেরকমই একটা ফিউল, সায়েন্টিফিক্যালি রিসার্চড আর প্রুভেন সেফ, ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
2: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
3: Don't worry. This helmet is ISI certified.
2: And how will I know if it's authentic?
3: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
4: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
5: ভাই একবার ভেবে দেখ, যদি কোনো কিছু 15-20 বছর ধরে রিসার্চ করা হয়, হাজার হাজার ঘন্টার টেস্টিং হয়, অটোমোবাইল ইন্ডাস্ট্রি ARAI, SIAM আর BIS এর মতো অর্গানাইজেশন ইভ্যালুয়েট করে, নীতি আয়োগ যার ইমপ্লিমেন্টেশনের জন্য পলিসি বানিয়েছে আর তারপর সেটা সারা দেশ জুড়ে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে,
6: তাহলে সেটা ট্রাস্টওয়ার্দি হতেই হবে।
7: একদম, E20 হলো সেরকমই একটা ফিউল, সায়েন্টিফিক্যালি রিসার্চড আর প্রুভেন সেফ, ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
1: প্রথমে উমা ছবির গান, শিল্পী অনুপম রায়।

0: बेटी के लिए गहने बनवाए एकदम खरे हॉलमार्क के, और तो और दुकानदार ने खुद 15 मिनट में हॉलमार्क के निशान लगाकर भी दिए।
1: अरे बुद्धू, हॉलमार्क गहने तो सिर्फ BIS लाइसेंस होल्डर ज्वेलर ही बेचते हैं, और BIS हॉलमार्क करने के लिए 4 से 5 घंटे का वक्त लगता है।
2: अगर आप भी किसी ऐसे धोखे का शिकार हुए हैं तो BIS की वेबसाइट bis.org.in पर शिकायत करें। जागो ग्राहक जागो।
0: बेटी के लिए गहने बनवाए एकदम खरे हॉलमार्क के, और तो और दुकानदार ने खुद 15 मिनट में हॉलमार्क के निशान लगाकर भी दिए।
1: अरे बुद्धू, हॉलमार्क गहने तो सिर्फ BIS लाइसेंस होल्डर ज्वेलर ही बेचते हैं, और BIS हॉलमार्क करने के लिए 4 से 5 घंटे का वक्त लगता है।
2: अगर आप भी किसी ऐसे धोखे का शिकार हुए हैं तो BIS की वेबसाइट bis.org.in पर शिकायत करें। जागो ग्राहक जागो।
3: আচ্ছা, E20 নিয়ে তো কনফিউশন কেন?
4: আমার কিন্তু E20 নিয়ে ফুল কনফিডেন্স আছে। E20 ফুয়েল কে অটোমোটিভ আর ফুয়েল টেস্টিং এক্সপার্টসরা এক্সটেনসিভলি টেস্ট করেছেন। টেস্টিং এর সময় ইঞ্জিনে কোনো অ্যাবনরমাল ওয়্যার পাওয়া যায়নি, আর ফুয়েল সিস্টেমের ম্যাটেরিয়ালসও E20 কম্প্যাটিবিলিটির জন্য ইভ্যালুয়েট করা হয়েছে, তাই ক্লিয়ার। E20 ইঞ্জিন নকিং কমায়, আর এর হাই অক্টেন রেটিং এর জন্য পাওয়া যায় বেটার পিকআপও।
3: তাহলে নো কনফিউশন, অনলি কনফিডেন্স।
5: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
3: আচ্ছা, E20 নিয়ে এত কনফিউশন কেন?
4: আমার কিন্তু E20 নিয়ে ফুল কনফিডেন্স আছে। E20 ফুয়েল কে অটোমোটিভ আর ফুয়েল টেস্টিং এক্সপার্টসরা এক্সটেনসিভলি টেস্ট করেছেন। টেস্টিং এর সময় ইঞ্জিনে কোনো অ্যাবনরমাল ওয়্যার পাওয়া যায়নি, আর ফুয়েল সিস্টেমের ম্যাটেরিয়ালসও E20 কম্প্যাটিবিলিটির জন্য ইভ্যালুয়েট করা হয়েছে, তাই ক্লিয়ার। E20 ইঞ্জিন নকিং কমায়, আর এর হাই অক্টেন রেটিং এর জন্য পাওয়া যায় বেটার পিকআপও।
3: তাহলে নো কনফিউশন, অনলি কনফিডেন্স।
5: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
6: উমা ছবির গান শুনছেন এবারে সুরঙ্গমা বন্দ্যোপাধ্যায়। মাফ করবেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়।

0: helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
1: Don't worry. This helmet is ISI certified.
0: And how will I know if it's authentic?
1: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
2: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
0: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
1: Don't worry. This helmet is ISI certified.
0: And how will I know if it's authentic?
1: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
2: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
3: Gaane gaane, aaj e porjontoi. Akashbani Kolkata. Gitanjali.
4: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
5: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
4: শ্যামলী ভট্টাচার্য।
6: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
4: পল্লব।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, গানের ভেলা, একটু পরেই।
2: ভাই একবার ভেবে দেখ, যদি কোনো কিছু 15-20 বছর ধরে রিসার্চ করা হয়, হাজার হাজার ঘন্টা টেস্টিং হয়, অটোমোবাইল ইন্ডাস্ট্রি ARAI, SIAM আর BIS এর মতো অর্গানাইজেশন ইভ্যালুয়েট করে, নীতি আয়োগও যার ইমপ্লিমেন্টেশনের জন্য পলিসি বানিয়েছে, আর তারপর সেটা সারা দেশ জুড়ে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে,
3: তাহলে সেটা ট্রাস্টওয়ার্দি হতেই হবে।
4: একদম, E20 হলো সেরকমই একটা ফিউল, সায়েন্টিফিক্যালি রিসার্চড আর প্রুভেন সেফ, ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে।

0: নির্ধারিত। জানো, প্রতিদিন প্রায় 6 থেকে 7 কোটি ভেহিকল পেট্রোল পাম্পে ফুয়েল ভরে, আর ভারতে প্রায় 20 কোটি টু হুইলার আর 3 কোটি কার টানা 2.5 বছর ধরে E20 ইউজ করে চলছে,
1: আর সব বেশ ভালোই তো চলছে, তাই না?
0: একদম। E20 যদি সত্যি কোনো ওয়াইড স্প্রেড প্রবলেম ক্রিয়েট করতো, তাহলে এতদিনে সেটা আমরা দেখতেই পেতাম, কিন্তু সেরকম কিচ্ছু হয়নি। তাই রিউমার নয়, ফ্যাক্টস ট্রাস্ট করুন।
2: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলোর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: জানো, প্রতিদিন প্রায় 6 থেকে 7 কোটি ভেহিকল পেট্রোল পাম্পে ফুয়েল ভরে, আর ভারতে প্রায় 20 কোটি টু হুইলার আর 3 কোটি কার টানা 2.5 বছর ধরে E20 ইউজ করে চলছে,
1: আর সব বেশ ভালোই তো চলছে, তাই না?
0: একদম। E20 যদি সত্যি কোনো ওয়াইড স্প্রেড প্রবলেম ক্রিয়েট করতো, তাহলে এতদিনে সেটা আমরা দেখতেই পেতাম, কিন্তু সেরকম কিচ্ছু হয়নি। তাই রিউমার নয়, ফ্যাক্টস ট্রাস্ট করুন।
2: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলোর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: हाँ, ये हेलमेट अच्छा है, लेकिन ये सेफ है क्या?
4: चिंता मत कीजिए, इस हेलमेट पर ISI मार्क है।
3: और मुझे कैसे पता चलेगा कि ये असली है?
4: BIS केयर ऐप से, जहाँ आपको ये इम्पोर्टेंट डिटेल एक ही क्लिक में मिल जाएगी।
5: बनिए जागरूक ग्राहक, और कोई भी प्रोडक्ट खरीदने से पहले उसकी प्रामाणिकता चेक करने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप।
6: গানের ভেলা আপনাদের সঙ্গে আমি নিবেদিতা নাগ তহবিলদার।

0: हाँ ये रिंग अच्छी है, बीवी को पसंद भी आ जाएगी।
1: अरे यस सर, आपकी चॉइस बहुत अच्छी है और ये डिजाइन भी नया है।
0: डिजाइन नया है वो तो ठीक है, लेकिन सोने की प्योरिटी का प्रूफ कहाँ मिलेगा?
2: बनिए एक जागरूक ग्राहक, आज ही डाउनलोड कीजिए BIS केयर ऐप। सोना खरीदने से पहले BIS केयर ऐप पर HUID कोड अवश्य वेरीफाई करें।
3: সুপ্রভাত সকলকে, গানের ভেলায় স্বাগত। দেবীপক্ষ চলছে আর এই সময়টায় একদম আমাদের সকলের মন একদম অন্যরকম হয়ে যায়। আসলে পরিবেশ, আবহাওয়া, চারপাশের সমস্ত দিক উৎসবের আহ্বায়ক হয়ে ওঠে, আর তাই হয়তো আমরা আমাদের ভেতরের যন্ত্রণা, দুঃখ, কষ্ট, লড়াই সবটাকে একটু দূরে সরিয়ে রেখে সেই আনন্দের সামিল হই। সকলের এই যে আগামী উৎসবের দিনগুলো প্রত্যেকের ভালো কাটুক, এই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গানের ভেলা। আজ বাংলা ছায়াছবির গান শোনার দিন গানের ভেলায়, আমরাও আজকে তাই শোনাবো। দেখুন, বাংলা চলচ্চিত্র কখনোই কিন্তু এই উৎসবের যে আবহাওয়া, তার যে বাতাবরণ, সেটাকে দূরে সরিয়ে রাখেনি। বাংলা চলচ্চিত্র তাকে সঙ্গে নিয়েই এগিয়েছে বহু বহু দশক ধরে। আমরা সেটা বিভিন্ন ছবির মধ্যে দেখতে পেয়েছি। সেটার কারণ শুধুমাত্র যে আবেগ তা কিন্তু নয়। এটা আসলে আমরা হয়তো এক কথায় বলে দিই যে বাঙালির আবেগ, কিন্তু আমরা যেটা হয়তো মনে করি না সেটা হচ্ছে ঐতিহ্য। দুর্গাপুজো শুধুমাত্র কিন্তু আবেগ নয়, তা আমাদের শিকড়, তা আমাদের ঐতিহ্য। আর তাই হয়তো এই প্রতি বছর উৎসব নতুন রূপে ধরা দেয় আমাদের কাছে, এবং তা নিয়ে আমরা এক্সপেরিমেন্টও করি। পরীক্ষামূলক প্রচুর কাজ হয় দুর্গাপুজোকে নিয়ে। সেখানে অধ্যাত্মবোধ, অধ্যাত্ম চিন্তা যেরকম থাকে, শিল্পরূপের ছোঁয়া থাকে, শিকড়ের টান থাকে, ঐতিহ্যের যে ব্যাপারটা বলছি সেটাও অবশ্যই থাকে। এই সবটা মিলিয়ে দুর্গাপুজো, শারদোৎসব, সব কিছু মিলিয়ে আবার বৃহত্তর শিল্প মাধ্যম। এই পুজোর সঙ্গেই তো কত কত শিল্প জুড়ে আছে, কত কত মানুষের ব্যবসা জুড়ে আছে। সেই বৃহত্তর আঙ্গিকের মধ্যে অবশ্যই চলচ্চিত্র একটি দিক। এই সময় বাংলা চলচ্চিত্র বিশেষ করে পুজোকে কেন্দ্র করে, পুজোকে ভেবে, দুর্গাপুজোকে ভেবে। হ্যাঁ, পুজো বলতে কিন্তু এক কথায় শুধু পুজো বললে আমরা দুর্গাপুজোই ভাবি, তাই হয়তো কখনো কখনো শুধু পুজো বলছি। লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, এগুলোর ক্ষেত্রে হয়তো সেই দেবদেবীদের নাম আগে থাকে, কিন্তু শুধু পুজো যদি আমরা বলি তাহলে কিন্তু সেই দুর্গাপুজো। তো সেই পুজোর কথা ভেবেই কিন্তু প্রচুর ছবি বহু বছর ধরে আমরা দেখে এসেছি। এমনও হয়েছে যে শুধুমাত্র যে পুজোতেই তা প্রকাশিত হয়েছে সেরকম ছবি না হলেও বছরের অন্য সময় মুক্তিপ্রাপ্ত ছবি, সেখানেও কিন্তু আমরা দুর্গাপুজোর আবহ দেখেছি। এবার আমাদের বেড়ে ওঠা তো সমাজের যে বিভিন্ন পরিবর্তন হয় চলচ্চিত্রে, তার একটা সাংঘাতিক প্রভাব থাকে, ঠিক যেভাবে সাহিত্যে থাকে। সাহিত্যেরই তো একটা মানে চলমান রূপ বলতে পারি ছবি, চলচ্চিত্র। তো সাহিত্যে যেমন থাকে তারই একটি রূপ হচ্ছে চলচ্চিত্র। তো সেরকমভাবেই ধরা থাকে একটা সময়, একটা পরিবর্তন। সেভাবেই আমরা বিভিন্ন ছবিতে দেখেছি যে সেই সামাজিক চালচিত্রের পরিবর্তন ধরা হয়েছে, দুর্গাপুজোর বিবর্তনকেও ধরা হয়েছে। খুব ছোট্ট করে অনুষ্ঠানের মধ্যে যতটুকু সম্ভব সেটুকু একটু বলার চেষ্টা করব। আর বিভিন্ন ছবির কথা, যে ছবিগুলোতে এই দুর্গাপুজো

বিষয়ে এসেছে। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের কথাও শুনব। আপনারা আসতে পারেন 0332217325 0332217325 নাম্বারে। প্রথমে আমরা শুনে নিয়েছি ধুলি ছবির গান ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে। আমরা এমন নয় যে শুধু পুজোর সময় এই গান শুনি, আমরা বহুবার শুনি, বিভিন্ন সময়ে শুনি। এরপরে যে ছবির গান শুনব সেখানে হেমন্ত মুখোপাধ্যায় এবং সহশিল্পীরা আছেন, রক্তজবা ছবির গান।

0: বাংলা চলচ্চিত্রে দুর্গাপুজো সবসময় এক উপহার দিয়েছে। বাংলা চলচ্চিত্র এই পুজোর সময় আমাদেরকে নানান রকম উপহার দিয়েছে। বক্স অফিসে আমরা তাঁদের উপহার পেয়েছি যারা বিশ্ব জয় করেছেন, যেমন ধরুন সত্যজিৎ রায়ের কথা এই প্রসঙ্গে একেবারে প্রথমেই হয়তো উঠে আসে, তপন সিনহা, তাদের থেকে সেই অঞ্জন চৌধুরী বলুন, সৃজিৎ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তীরা বিভিন্ন সময়ে আমাদের এই দুর্গাপূজায় উপহার দিয়েছেন বিভিন্ন ছবি। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, একটু তার সঙ্গে কথা বলে নেব। নমস্কার।
1: অভিনন্দন
0: আপনাকে।
1: আমি প্রথম এলাম এই আপনাদের এই দুর্গাপূজার উপরে বিভিন্ন ছবির উপর গান। আমি তো হয়তো দুর্গা ছবি দুর্গা ছবির উপর বলতে পারছি না, একটু শুধু বলবো ওই বেহুলা লক্ষ্মীন্দর একটা গান আছে, জগৎ গৌরিমা হেমন্তী শুক্লার।
0: আচ্ছা,
1: ওটা খুব সুন্দর একটা গান আছে।
0: বেশ বেশ, হ্যাঁ, আমার এই গানটা কিন্তু আমার নিজের নির্বাচনেও আছে। আপনি যখন বলছেন আমি এক্ষুনি বাজিয়ে দিতে পারবো, কারণ এটা আমার হাতের কাছেই আছে।
1: আপনাদের এই গীতাঞ্জলি, আমি গ্লুকোমা পেশেন্ট তো।
0: আচ্ছা,
1: আমি চোখে একটু প্রবলেম হয়, এই না প্রথম ভাবলাম যে আপনি ঠিক ঠিক করলাম কিনা।
0: বেশ,
1: পাওয়া যায় না, ঠিক আছে,
0: শুনবেন, ভালো থাকবেন।
1: আপনাদের বাংলা কথা এত সুন্দর ভালো লাগে, যে বাংলা কথা সবটাই বাংলা, তার মধ্যে অন্য কোনো ভাষা নেই, খুব ভালো লাগে আপনাদের গীতাঞ্জলির ভাষা, এত ভালো লাগে, আমি অনেক কিছুই শিখি, এবং আমি তো রোজই শুনি এই গীতাঞ্জলি প্রোগ্রাম সকালবেলা 10টা থেকে, সবই শুনি আর কি, ভালো লাগে।
0: অনেক ধন্যবাদ, শুনতে থাকবেন, আমাদের এইটুকুই ভালো লাগা, ভালো থাকবেন, ভালো কাটুক পুজো আপনার এবং আপনার পরিবারের,
1: সবাই ভালো থাকুন।
0: হ্যাঁ, দুলাল মণ্ডল যাদবপুর বিজয়গড় থেকে ফোন করেছিলেন, তার সঙ্গে কথা বললাম এতক্ষণ, আর খুব মিলে গেল, আমারও গানটি একেবারেই হাতের কাছে রাখা ছিল নিজের পছন্দে। চলুন সেই গানটি শুনে আসি, জগৎ গৌরীমা অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে। তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, নিয়ে আমরা গান শুনে তারপর ফিরব, কেমন?
2: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
3: Don't worry. This helmet is ISI certified.
2: And how will I know if it's authentic?
3: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
4: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
2: This helmet fits better. I'll buy this one.

0: इक्विपमेंट, इलेक्ट्रॉनिक्स इत्यादि ऐसे हैं जिनके निर्माण, आयात या सेल के लिए BIS मानक चिन्ह आवश्यक है। एक जागरूक ग्राहक बनिए, किसी भी प्रोडक्ट को खरीदते वक्त उस पर BIS मानक चिन्ह जरूर देखें और उस प्रोडक्ट की प्रामाणिकता जांचने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप। भारत सरकार के नियमों के अनुसार 450 से अधिक उत्पाद जैसे ज्वेलरी, टॉयज, हेलमेट, इलेक्ट्रॉनिक्स इत्यादि ऐसे हैं जिनके निर्माण, आयात या सेल के लिए BIS मानक चिन्ह आवश्यक है। एक जागरूक ग्राहक बनिए, किसी भी प्रोडक्ट को खरीदते वक्त उस पर BIS मानक चिन्ह जरूर देखें और उस प्रोडक्ट की प्रामाणिकता जांचने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप।
1: पूजो एलेई आमादेर मने पड़े पथेर पांचालीर सेई उपदुर्गार कथा। काशफुलेर मध्य दिए দুই ছোট্ট ছেলে মেয়ে তাদের রেলগাড়ি দেখতে ছুটে যাওয়ার ছবি, বাঙালির চোখে একদম অন্যরকম এক প্রতিমার মতনই মূর্ত হয়ে আছে। এছাড়া জয় বাবা ফেলুনাথের কথা বলা যায় সত্যজিৎ রায়ের, সেখানে আমরা দেখতে পাই ঠিক যেভাবে আমাদের ছোটোবেলার নস্টালজিয়া, যে মণ্ডপে ঠাকুর বাড়িতে যেভাবে গড়া হয় প্রতিমা, আর আমরা স্কুল থেকে ফেরার পথে বা স্কুলের ফাঁকে টুক করে গিয়ে একটু দেখে আসতাম যে কতটা মাটির পরত পড়ল, চোখ আঁকা হলো কি না, বা ওই পেঁচা লক্ষ্মীর কোলে বসলো কি না। এই যে পুরো বিষয়টা, সেটা কিন্তু আমরা জয় বাবা ফেলুনাথে দেখে এসেছি। সেই ছোট্ট বালক, সে কিন্তু কিভাবে লক্ষ্য করছে মূর্তি গড়া, তার মধ্যে যে রহস্য, তার মধ্যে যে রোমাঞ্চ, সেগুলো তো আছেই। কিন্তু এই যে বাঙালির নস্টালজিয়া, তাকে কি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, তার মধ্যে সেই রূপক আকারে ব্যবহার করেছেন সেই মূর্তিকে। এছাড়া দেখুন অসংখ্য ছবি আছে, তপন সিনহার প্রচুর ছবিতে আমরা দেখেছি, যেখানে আলোর কথা বলাই যায়, যেখানে ব্যবহার করা হয়েছে এই দুর্গাপুজোকে, এবং এই বোধন আর বিসর্জন সেটা রূপক হিসেবে বহু বহু ছবিতে কিন্তু এসেছে। সেটা আগের ছবিতেও আমরা দেখেছি, বা হালের যে সমস্ত ছবি আছে সেসব ছবিতে আমরা দেখি। উমা দেখেছি সেখানে, রক্তবীজ দুটো পর্বের ছবি সেখানে আমরা দেখেছি, দুর্গা সহায় অসংখ্য ছবিতে আমরা দেখেছি। আমরা বেহুলা লক্ষ্মীন্দারের গান শুনলাম, এরপর আমরা জয় বাবা ফেলুনাথের কথা বলছিলাম, চলুন না জয় বাবা ফেলুনাথের একটা গান শুনে আসি, রেবা মুহুরি তার কণ্ঠে।

0: बेटी के लिए गहने बनवाए एकदम खरे हॉलमार्क के, और तो और दुकानदार ने खुद 15 मिनट में हॉलमार्क के निशान लगाकर भी दिए।
1: अरे बुद्धू, हॉलमार्क गहने तो सिर्फ BIS लाइसेंस होल्डर ज्वेलर ही बेचते हैं, और BIS हॉलमार्क करने के लिए 4 से 5 घंटे का वक्त लगता है।
2: अगर आप भी किसी ऐसे धोखे का शिकार हुए हैं तो BIS की वेबसाइट BIS.org.in पर शिकायत करें। जागो ग्राहक जागो।
0: बेटी के लिए गहने बनवाए एकदम खरे हॉलमार्क के, और तो और दुकानदार ने खुद 15 मिनट में हॉलमार्क के निशान लगाकर भी दिए।
1: अरे बुद्धू, हॉलमार्क गहने तो सिर्फ BIS लाइसेंस होल्डर ज्वेलर ही बेचते हैं, और BIS हॉलमार्क करने के लिए 4 से 5 घंटे का वक्त लगता है।
2: अगर आप भी किसी ऐसे धोखे का शिकार हुए हैं तो BIS की वेबसाइट BIS.org.in पर शिकायत करें। जागो ग्राहक जागो।
3: সত্যজিৎ রায় জয়বাবা ফেলুনাথ মানেই বেনারসের দুর্গাপুজোর আমেজ, আর তার মধ্যে ওই যে সেই ডায়ালগটি যেখানে বলা হচ্ছে যে পরশু তো ষষ্ঠী, এটা যেন একেবারে বুকের মধ্যে তোলপাড় করে। 1978 সালে প্রকাশিত হয়েছিল জয়বাবা ফেলুনাথ। এছাড়া আমরা উৎসব ছবির কথা খুব মনে পড়ে, ঋতুপর্ণ ঘোষ অসাধারণ বাঙালি নস্টালজিয়া, বাঙালির আবেগ, বাঙালির সংস্কৃতি নিয়ে যিনি বাঙালির মন, আপামর বাঙালির মন জয় করেছিলেন। সারা ভারতবর্ষে মানুষের মন, যারা চলচ্চিত্র পছন্দ করেন তাদের মন জয় করেছিলেন তিনি, ঋতুপর্ণ ঘোষ। বনে দেবাড়ির পুজোর ব্যাকগ্রাউন্ডে তিনি অসম্ভব ভালো কিছু ছবি করেছেন, তার মধ্যে উৎসবের কথা আমরা বলতেই পারি। মনে পড়ছে 2019 সালে মহালয়া। এছাড়া আমি আরও অনেক ছবির কথা একটু উমার কথা আমি একটু আগে বলছিলাম, যেটা 2018 সালে যেটা প্রকাশিত হয়েছিল। আচ্ছা, কথা বলতে বলতে আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, তার সঙ্গে একটু কথা বলে নেব। কে আছেন? নমস্কার, স্বাগত স্বাগত আপনাকে, নমস্কার।
4: আসলে এই আজকে চতুর্থী, এই দিনগুলো এলেই বারবার যেসব ছবির কাছে আমাদের ফিরে ফিরে যেতে হয় সেই সব ছবি নিয়ে আপনি আলোচনা করছেন এবং আবেগে ভেসে যাচ্ছি। আমার মনে পড়ছে খুব সম্প্রতি আমি দেখলাম, সম্প্রতি মুক্তি পেয়েছিল 2021 সালে
3: পারিবারিক সেই সম্পর্ক এক জায়গায় হওয়া,
4: মানে অনন্য, আর বিশেষ করে সৌরভ সেন আর অনন্যা সেনের যে অভিনয়টা, মানে পিঙ্কি আর শিলার যে অভিনয়, বা পিঙ্কির যে অনেক, তার মনে হচ্ছে সে অনেক কিছু পাচ্ছে না, তার যে ফ্রাস্ট্রেশনটা পুজোর মধ্যে, যে বলেন না যে সবার মনে আলো জ্বলছে কিন্তু কোথাও গিয়ে পিঙ্কির মনে কিন্তু একটু হলো অন্ধকার, সেই অন্ধকার থেকে আলোতে উত্তীর্ণ হচ্ছে যখন শেষের দিকে, সেখানে উনি গান গাইছেন পিঙ্কি চরিত্রটা, যে আমাদের গল্পগুলো অল্প হয় রং, এই যে গানটা, এই যে বেহায়া মন, এই যে শ্রীরাম সেনের লেখা
3: মৈনাকুঞ্জে।
4: আর একটা ছবির কথা, আমরা সম্প্রতি ওনাকে হারালাম, রাজা সেনকে হারিয়েছি, রাজা সেনের দেবীপক্ষ, দেবীপক্ষতে কোয়েল মল্লিক, শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সন্ধ্যা রায়, সৌমিত্র, আমরা ছবিটা দেখতে পাচ্ছি আমাদের মহালয়ার মানে মানে পূর্ণ লগ্নে, যে মহিষাসুর মর্দিনী, আমাদের আমাদের বাঁচার অবলম্বন, সে বাঁচার অবলম্বনের সুর শুনে আমাদের চাদ্যকার দেখছি, এবং সৌমিত্র চট্টোপাধ্যায় ব্যাখ্যা করছেন যে মহালয়া কি, শুধুমাত্র রেডিওতে মহালয়া শোনা নয়, দেবীর আলয়ে প্রবেশ, এই অপূর্বতার ব্যাখ্যা সেটা, এবং শেষ দৃশ্যটা অপূর্ব, মানে দেবী মানে মায়ের, মানে দেবী দেবী পক্ষ কেন, ঋতুপর্ণা সেনগুপ্ত যখন

0: তার রণরঙ্গিনী রূপটা ধরলেন, সেটা অপূর্ব দৃশ্য, তাই না?
1: ঠিক, আমরা তাহলে গান শুনে নি, 51
0: হ্যাঁ
1: গান।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই
1: বেশ।
0: নিশ্চয়ই।

0: নমস্কার দিদি, আমি আশিস কুইলা বারোবেটে খড়পুর থেকে বলছিলাম।
1: বলুন।
0: মুখোপাধ্যায়ের
1: কণ্ঠে
0: করেছিলেন, আর এবং ডিএল রায়ের উনি নিজে

0: একেবারে অঙ্গাঙ্গীভাবে জুড়ে গেছে। আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মন্ত্রপাঠ আমাদের আপামর বাঙালির হৃদয়ে এক সাংঘাতিক স্থান দখল করে আছে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। সেটা বাঙালি যে প্রান্তেই আছে পৃথিবীর, সে প্রান্তেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই চণ্ডীপাঠ এবং সেই সুরমূর্ছনা তাদেরকে অন্যরকমভাবে শিহরিত করে। আর এই আমরা দেখেছি যে এই বিষয় নিয়েও কিন্তু ছবি হয়েছে। আর উনি দু হাজার উনিশ সালে মহালয়া নামে এক ছবি হয়েছে, যদিও তার বিষয়বস্তু একটু অন্যরকম ছিল, যে জরুরি অবস্থার সময় সরকার চাইছিল ভদ্রর কণ্ঠস্বরের বদলে উত্তম কুমারের কণ্ঠ ব্যবহার করতে। আর এই দ্বন্দ্বকে কেন্দ্র করে তৈরি হয় কিন্তু মহালয়া। ছবিতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র চরিত্রে অভিনয় করেছিলেন শুভাশিস মুখোপাধ্যায় এবং উত্তম কুমারের ভূমিকায় ছিলেন যিশু। তো আমরা এছাড়া 2019 আরও একটি ছবির কথা আমার মনে পড়ছে, দুর্গেশগড়ের গুপ্তধন। সেখানেও কিন্তু আবির চট্টোপাধ্যায়কে আমরা পেয়েছি অর্জুন চক্রবর্তী এবং ঈশা সাহাকে। সেখানেও কিন্তু আমরা দেখেছি সেই দুর্গাপুজো এবং সবাই মিলে এক হওয়া এবং তার সঙ্গে রহস্য উন্মোচন। বাংলা ছবিতে বারবার দুর্গাপুজো ফিরে এসেছে, বারবার ফিরে এসেছে দুর্গাপুজোর বিভিন্ন রকম অনুভব, আর অবশ্যই তার সঙ্গে নতুন নতুন গান। এবার একটি গান আমরা শুনব, এই গানটি লোকগান, কিন্তু এই গানটি ব্যবহার করা হয়েছে দোহারের এই গান রক্তবীজ ছবিতে। চলুন, এটা আমাদের বারবার শুনতে ভালো লাগে, রক্তবীজ ছবিতে এই গানটা ব্যবহার করা হয়েছে, দোহার, তার সঙ্গে তীর্থ ভট্টাচার্য এবং রোশন দাসও আছেন, তাদের কণ্ঠে চলুন এই গানটি শুনি।
1: বলদে চড়িয়া শিবে

শুনলেন আজকের গানের ভেলা, এতক্ষণ সঙ্গে ছিলেন নিবেদিতা নাগ তহবিলদার। এই মুহূর্তে যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় দেবজিৎ অধিকারী এবং সৃজনী পাল।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
2: Don't worry. This helmet is ISI certified.
1: And how will I know if it's authentic?
2: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click. Be a

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটিই হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: সিকেল সেল অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া বংশগত রক্ত রোগ। যদি বাবা ও মা উভয়ই সিকেল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার বাহক হন, তবে তাদের সন্তানের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিবাহের পূর্বেই রক্ত পরীক্ষা করে জেনে নিন আপনি সিকেল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহকের মধ্যে বিবাহ এড়িয়ে চলুন, এতে ভবিষ্যৎ প্রজন্মকে এই গুরুতর রোগ থেকে রক্ষা করা সম্ভব। সুস্থ পরিবার গড়তে আজই সচেতন হন। জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশন, হেমাটোলজি বিভাগ, NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা।
3: হ্যাঁ, ইয়ে হেলমেট আচ্ছা হ্যায়, লেকিন ইয়ে সেফ হ্যায় ক্যা?
4: চিন্তা মত কিজিয়ে, ইস হেলমেট পর ISI মার্ক হ্যায়।
3: অর মুঝে কেসে পতা চলেগা কি ইয়ে অসলি হ্যায়?
4: BIS কেয়ার অ্যাপ সে, জাহাঁ আপকো ইয়ে ইম্পর্টেন্ট ডিটেল এক হি ক্লিক মে মিল জায়েগি।
5: বানিয়ে জাগরুক গ্রাহক অর কোই ভি প্রোডাক্ট খরিদনে সে পহলে উসকি প্রামাণিকতা চেক করনে কে লিয়ে আজ হি ডাউনলোড করে BIS কেয়ার অ্যাপ।
3: হ্যাঁ, ইয়ে হেলমেট আচ্ছা হ্যায়, লেকিন ইয়ে সেফ হ্যায় ক্যা?
4: চিন্তা মত কিজিয়ে, ইস হেলমেট পর ISI মার্ক হ্যায়।
3: অর মুঝে কেসে পতা চলেগা কি ইয়ে অসলি হ্যায়?
4: BIS কেয়ার অ্যাপ সে, জাহাঁ আপকো ইয়ে ইম্পর্টেন্ট ডিটেল এক হি ক্লিক মে মিল জায়েগি।
5: বানিয়ে জাগরুক গ্রাহক অর কোই ভি প্রোডাক্ট খরিদনে সে পহলে উসকি প্রামাণিকতা চেক করনে কে লিয়ে আজ হি ডাউনলোড করে BIS কেয়ার অ্যাপ।

0: সরি সরি সরি সরি সরি, অনেকক্ষণ ওয়েট করিয়ে ফেলেছি আমরা আজকে, তাই না সৃজনি?
1: হ্যাঁ, মানে এই যে এতটা অপেক্ষার পরে যেমন করে পুজো এসছে, তারপর এসে গিয়েও যদি তুমি এতটা অপেক্ষা করো, এগুলো ঠিক না।
0: হ্যাঁ, ওই আর কি, কিছু বিজ্ঞাপন বিরতি থাকে যার জন্য আমাদেরকে একটুখানি অপেক্ষা করাতে হয় বন্ধুদের। তবে আজকে যখন চতুর্থীর এই যে মানে চতুর্থী পড়ে গেছে এবং আর মাত্র একটা দিন বাকি, রাইট, তারপরে কিন্তু পুজো শুরু। কারণ মানুষের এক্সাইটমেন্ট, মানুষের ভিড়, মানুষের ঠাকুর দেখার ঢল, খাওয়া দাওয়া, রেস্টুরেন্টের লাইন, সবকিছু জানান দিচ্ছে যে হ্যাঁ, কলকাতা শহর কিন্তু আবার মেতে উঠেছে বাঙালির

0: প্রাণের উৎসবে তার সবচেয়ে বড় উৎসবে,
1: একদম।
0: এবং আজকে আজকে আমরা কি নিয়ে কথা বলছি সৃজনী?
1: মানে এই যে চারদিকে একটা টান টান উত্তেজনা, তাই না? বেশ পুজো পুজো ভাব, একটা মানে সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা, ঢাকের আওয়াজ, সবচেয়ে বড় ব্যাপার কদিন পর থেকেই শুরু হবে,
0: ঠিক ঠিক।
1: এর মাঝখানে এই যে মানে উৎসবের সময়, এটা কিন্তু আমরা এটা ভাবি যে মা দুর্গা ঘরে ফিরে এলেন, তাই না?
0: একেবারেই একেবারেই তাই,
1: কারণ মাকে সত্যি আমরা বড্ড আপন মনে করি। কিন্তু দেবজি, তুমি কি জানো যে এই যে তার আসা যাওয়া, তার এই এত মানে তাকে কেন্দ্র করে এই যে এত কিছু, তার পেছনে লুকিয়ে আছে বহু অজানা কাহিনী।
0: একদম, কারণ আমরা মাকে যখন দেখি দশ হাতে দশ অস্ত্র নিয়ে, আমরা মাকে দেখি সিংহবাহিনী, অসুর দলনী, কিন্তু এই যে মায়ের যে রূপ, সেই রূপের বাইরেও তার অনেক পরিচয় আছে, তার অনেক গল্প আছে, এবং এই রূপ, সেই রূপ সৃষ্টির পেছনেও অনেক গল্প আছে। হয়তো খানিকটা তোমাদের জানা, হয়তো খানিকটা জানা নয়, হয়তো আজকে আমরা তোমাদেরকে এমন কিছু জানিয়ে দিতে পারি যেটা হয়তো তোমরা আগে জানতে না। তো আজকে আর বেশি দেরি করব না, একেবারে আড্ডা একেবারে চলে যাব। তবে সৃজনী, তো বলো কেমন লাগছে এই যে একদম পুজোর একদম শুরু, মানে একদম মুখে আমরা, পুজো শুরুই হয়ে গেছে প্রায়। তো এই সময়তে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেই বিষয়টা একটু বন্ধুদেরকে খুলে বলো।
1: হ্যাঁ, মানে দেখো, আমরা জানি যে রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন, তাই না? কিন্তু বাংলার দুর্গাপূজার সঙ্গে রামচন্দ্রের সম্পর্কটা ঠিক কোথায়? কেনইবা শরৎকালে দুর্গাপূজোকে অকাল বোধন বলা হয়? তো এই যে সমস্ত প্রশ্ন, হ্যাঁ, আর কিংবা ধরো এটাও একটা ব্যাপার যে 108টা নীলপদ্মেরই বা ভূমিকাটা কি?
0: আচ্ছা, হ্যাঁ, এরকম নানান প্রশ্ন রয়েছে তোমাদের মনে রয়েছে,
1: যদি তোমাদের মনেও থাকে, হ্যাঁ, তাহলে কি করবে?
0: তাহলে আর কি করবে, চলে আসতে পারো ফোন লাইনে 0332107325। আর তোমাদের যদি কোনো এরকম জানা গল্প থেকে থাকে দুর্গাপূজার আড়ালে, যদি এরকম কোনো পৌরাণিক কাহিনী তোমরা জেনে থাকো, যে কাহিনীগুলো হয়তো বেশ ইউনিক, বেশ অন্যরকম, তাহলে সেটা আমাদেরকে শেয়ার করতে পারো। আর যদি আমাদেরকে ফোন লাইনে না পাও,
1: যদি কলকাতার রাস্তার মতো আমাদের ফোন লাইনও বিজি থাকে,
0: যদি বিজি থাকে, তাহলে যেটা করতে পারো সেটা সৃজনী বলো।
1: হ্যাঁ, তাহলে আমাদের ফেসবুক একটা সুন্দর করে কমেন্ট মানে করতে পারো, আমাদের একটা সুন্দর পোস্টারও আছে, তার কমেন্ট সেকশনে গিয়ে তোমরা তোমাদের যেটা বলার সেটা আমাদেরকে বলতে পারো, আমরা কিন্তু সেই সমস্ত কমেন্টসের উপর চোখ রাখছি, দেখবো আমরা সেগুলো।
0: একদমই। তাহলে সৃজনী, আমার মনে হয় আমরা শুরুটা করি এই অকাল বোধন বিষয়টা দিয়ে, কারণ দুদিন মানে একদিন পরেই বোধন, বোধন তো একেবারে প্রায় ওই আর কি, নকিং অন দ্য ডোর। তো সেই গল্পে আমরা যাব। তবে সৃজনী, আমার মনে হয় আমাদের এই মুহূর্তে একটা ছোট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসা দরকার,
1: একদম,
0: তাই তো? চলো।
2: हां, ये रिंग अच्छी है, बीवी को पसंद भी आ जाएगी।
3: अरे यस सर, आपकी चॉइस बहुत अच्छी है, और ये डिजाइन भी नया है।
2: डिजाइन नया है वो तो ठीक है, लेकिन सोने की प्योरिटी का प्रूफ कहाँ मिलेगा? बनिए एक जागरूक ग्राहक, आज ही डाउनलोड कीजिए BIS केयर ऐप। सोना खरीदने से पहले BIS केयर ऐप पर HUID कोड अवश्य वेरीफाई करें। हाँ, ये रिंग अच्छी है, बीवी को पसंद भी आ जाएगी।
3: अरे यस सर, आपकी चॉइस बहुत अच्छी है, और ये डिजाइन भी नया है।
2: डिजाइन नया है वो तो ठीक है, लेकिन सोने की प्योरिटी का प्रूफ कहाँ मिलेगा? बनिए एक जागरूक ग्राहक, आज ही डाउनलोड कीजिए BIS केयर ऐप। सोना खरीदने से पहले BIS केयर ऐप पर HUID कोड अवश्य वेरीफाई करें।

0: হ্যাঁ, আবারও একটুখানি ওয়েট করালাম, এর জন্য আমরা খুবই দুঃখিত। তবে আজকের আড্ডার মাঝখানে হয়তো কখনো কখনো তোমাদেরকে ওয়েট করতে হতে পারে, কিন্তু আসলে অপেক্ষাতেই তো সব, কারণ এই যে আমরা গোটা একটা বছরের একটা অক্লান্ত অপেক্ষার মধ্যে থাকি, এবং তারপরে যখন এই অক্টোবর মাসটা আসে,
1: ক্যালেন্ডারটা যখন,
0: হ্যাঁ, বা ক্যালেন্ডারের পাতাটা যখন উল্টাই, তখন একদম অন্যরকম একটা ফিলিং। এবং এইখানেই বন্ধুদেরকে জানিয়ে রাখা, সেটা হচ্ছে যে এই যে অক্টোবর মাসের যে পুজো, সেইটা তো আসলে মানে এই এই দুর্গাপুজো তো অক্টোবর মাসে হওয়ার কথাই নয়, তাই না? কারণ আমরা জানি যে আমাদের ক্যালেন্ডার মতে, আমাদের পাঁজি মতে, আরেকটা পুজোও কিন্তু রয়েছে, যার নাম বাসন্তী পুজো, রাইট? সেটা কিন্তু এই সময়তে হয় না। তাহলে এই সময়তে এই পুজোটা হলো কেন বলো তো সৃজনী, দেখি তুমি কেমন পারো।
1: এই রে, তুমি কি আবার টেস্ট নিচ্ছো?

0: আচ্ছা বেশ, তাহলে তাহলে একটু বলি যে দেখো কাহিনী অনুযায়ী তো এই যে সময়টা মানে এই শরৎকালের সময়টাই দুর্গাপুজো হওয়ার কথা নয়, তার কারণ বসন্তকালেই দুর্গাপুজোটা হয় আর সেই জন্য আমরা বলি যে বাসন্তী পুজো। কিন্তু এর মধ্যে আবার একটা রামায়ণের যোগ আছে। কিরকম
1: কিরকম কিরকম?
0: রামায়ণের কাহিনীতে আমরা জানি যে সীতাকে উদ্ধারের জন্য রামচন্দ্র লঙ্কায় গিয়েছিলেন এবং সেইখানে রাবণের বিরুদ্ধে যুদ্ধও করেছিলেন। কিন্তু বাংলার যে পরিচিত কৃত্তিবাসী রামায়ণ, সেখানে কিন্তু এই যুদ্ধের সঙ্গে যুক্ত রয়েছে দেবী দুর্গার আরাধনা।
1: আচ্ছা তাই নাকি?
0: হ্যাঁ,
1: সেটা কিরকম?
0: কারণ রাবণকে যুদ্ধে হারানোটা খুব একটা সহজ কাজ হয়ে উঠছিল না।
1: এইটা তো হ্যাঁ একদম সত্যি কথা, দশটা মাথা সেই লোকটাকে হারানো এত সহজ হবে?
0: সোজা সোজা নাকি? হ্যাঁ একদমই তাই। সেই কাজটাকে একটু সোজা করার জন্য রামচন্দ্র তখন দেবী দুর্গার আরাধনা করার মানে সিদ্ধান্ত নিল,
1: পরিকল্পনা করলেন একদম।
0: কিন্তু সেই সময়টা ছিল শরৎকাল, এবার সেইটা তো স্বাভাবিক দুর্গাপূজার সময় নয়, তাই জন্য তিনি সেই সময় যে পূজাটা করেছিলেন সেটা একদম অকালে আর কি বলা যায়। হ্যাঁ, সেই থেকে এই সময়ে পূজোটার নাম হয় অকাল বোধন।
1: বা তাহলে বোঝা গেল যে অকাল বোধন কেন নাম হয়েছে। তবে সৃজনী, আমরা যে দেবী দুর্গার পুজো করি, মানে আমি বলতে চাইছি এই যে মহিষাসুর মর্দিনী সিংহদলনী দশভুজা যে দেবী, যে মহামায়া, যে দেবী দুর্গা, সেই দুর্গার সৃষ্টিরও তো একটা গল্প আছে। সেই দুর্গা তো এরকম হঠাৎ করে সৃষ্টি হয়নি, মানে আমি বলতে চাইছি লোকমুখে প্রচলিত অনেক দেবদেবী রয়েছে কিন্তু আমাদের বাংলাতে বলো বা গোটা ভারতবর্ষ জুড়েই রয়েছে, কিন্তু দুর্গা, দেবী দুর্গা, তার যে গল্প, তার যে যে মানে সৃষ্টির যে কথা, সেটা কিন্তু আমরা গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন টেক্সটে পাই।
0: হ্যাঁ
1: মানে অ্যাকচুয়ালি এটাও বলে রাখা দরকার যে সৃজনী যে গল্পটা বললো অকাল বোধনের, এখানেও কিন্তু আবার অনেক রকমের মতবিরোধ রয়েছে,
0: মানে
1: টুকটাক বিভিন্ন টেক্সটে এই কনসেপ্টটাও কিন্তু চেঞ্জ হয়েছে। কিন্তু তবুও আমি বলতে চাইছি যে দেবী দুর্গার আবির্ভাবের যে যে গল্প, সেটা কিন্তু মোরালেস গোটা ভারতবর্ষ যদি আমরা ঘুরে দেখি তাহলে সেম সেম
0: কিরকম,
1: অনেকটা একরকম।
0: কিরকম বলো?
1: বিষয়টা যেরকম হয় যে আমরা দেখতে পাই একটি অসুর, মহিষাসুর, তিনি মহিষের থেকে সৃষ্টি তাই জন্য তার নাম মহিষাসুর। তো তিনি ধ্যান করতে বসেন, একদম মানে অটুট তপস্যা, এবং সেই তপস্যার ফলে যথারীতি যা হয়, আমরা পুরাণে যা দেখে এসেছি যে ব্রহ্মা তুষ্ট হয়ে যান এবং তিনি এসে বর দেন যে এই মহিষাসুরকে কোনো দেবতা এবং কোনো পশু বা কোনো মানুষ কেউ মারতে পারবে না, মারতে পারবে না বলতে বধ করতে পারবে না। কিন্তু মহিষাসুর একটা জিনিস ভাবিনি জানো তো সৃজনী, এই যে ভয়টা আমি পাই সব সময়তে, এই যে আমি যে মানে লাস্ট যে কটা প্রোগ্রাম করেছি আমার পাশে এই একজন না একজন নারী বসে থাকে এবং মেয়েদেরকে অলওয়েজ আমি ভীষণ ভয় পেয়ে চলি।
0: একটু ভয় পাওয়া ভালো, যাতে তোমাদের মতন না অসুর বলছি না,
1: একদমই চেষ্টা করো না সেটা,
0: যাতে সুন্দর সেজে গুজে সঠিক পথে থাকতে পারো।
1: সেটাই একেবারেই তাই, আমরা যাতে সঠিক পথে থাকতে পারি তার জন্য আমাদের আশেপাশে একজন মহিলার, নারীর অবদান ভীষণ জরুরি। ওই যেটা বলে না একটা ইংরেজিতে প্রবাদ আছে, মানে ওই প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে, তো সফল কিনা জানি না, তবে মহিষাসুরের যে অহংকার সেই অহংকারটা ভাঙার জন্য তার জন্য কিন্তু একটা নারীর হাতই ছিল। কারণ মহিষাসুর ভেবেছিলেন যে যেই তাকে যাই কিছু করতে পারুক না কেন, কোনো মহিলা তো তাকে কিছু করতে পারবে না। এর পরের গল্পটা শুনবো, এর পরের গল্পটাও শুনবো, তবে এই মুহূর্তে আরও একটা বিজ্ঞাপন বিরতি, আর তারপরেই তোমাদের সঙ্গে ফিরছি আড্ডায়। আমি দেবজিৎ, আর আমার সঙ্গে
0: আমি সৃজনী।

0: ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে 1 লিটার বেশি করে জল ও

0: অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: But are you sure about its safety features?
2: Don't worry, this helmet is ISI certified.
1: And how will I know if it's authentic?
2: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
3: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
1: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
2: Don't worry. This helmet is ISI certified.
1: And how will I know if it's authentic?
2: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
3: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.

0: বেশ, ফিরে এলাম আবার একটা বিরতির পর, আবারও তোমাদেরকে একটু অপেক্ষা করিয়েছি। যাই হোক, আর অপেক্ষার দিকে আমরা ফিরে তাকাবো না, গোটা অনুষ্ঠানের জন্য আমরা এবারে গল্পেতে ফোকাস করবো। তো যেখানটাতে আমি ছিলাম সেটা হচ্ছে যে এই যে মহিষাসুর ভাবলো যে কোনো মহিলা তার কোনো ক্ষতি করতে পারবে না, এবারে যে সে যেটা করতে শুরু করলো সেটা ভয়ঙ্কর। স্বর্গ মর্ত পাতাল সব জায়গাতে একাধিপত্য, মানে সব আমার হাতের মুঠোয় থাকবে, এইরকম একটা ভাবনা চিন্তা নিয়ে সাংঘাতিক যুদ্ধযুদ্ধ করে দেবতাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দিল, মুনি ঋষিদের থেকে সব বিদ্যা বেদ বিদ্যা সব কেড়ে নিল। এইরকম করতে করতে মহিষাসুর ক্ষমতার লোভে এমন একটা শিখরে গিয়ে পৌঁছলো তাকে থামানো যখন অসম্ভব, তখন সেই উপায়টা বাতলে দিলেন ত্রিদেবী, মানে অর্থাৎ ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তারা ভাবলেন যে একটাই উপায়, সব দেবতার তেজ সব দেবতার রোষ যদি মিলিত হয়ে এক অপূর্ব নারী শক্তির সূচনা করে সৃষ্টি করে তাহলে সেটা কেমন হয়, এবং সেটাই হলো। পরের গল্পটা কিরকম সৃজনী?
1: দেখো, একদম তুমি যেটা বললে যে সমস্ত দেবতাদের বিভিন্ন রকমের তেজ এবং তাদের দেওয়া বিভিন্ন অস্ত্র অঙ্গ সমস্ত কিছু দিয়ে তৈরি হলো এক অসামান্য শক্তি, দেবী শক্তি, মহাশক্তি, মহামায়া,
0: যাকে আমরা দুর্গা নামে চিনি।
1: একদম। আর এই যে বিভিন্ন মানে অঙ্গ গঠিত হলো দেবতাদের তেজ থেকে দেবীর, এমন বর্ণনা কিন্তু আখ্যানেও রয়েছে। দেবতারা তাকে নিজেদের অস্ত্র দিয়ে সাজালেন, যেমন শিব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন সুদর্শন, যেমন ইন্দ্র দিলেন বজ্র। এই সমস্ত দেবতারা মানে এবং অন্যান্যরাও কিন্তু তাকে প্রচুর অলংকার এবং অস্ত্র উপহার দিলেন, এবং তার চেয়েও মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওয়ান সেটা হলো যে হিমালয়ে তাকে বাহন হিসেবে দিলেন একখানা সিংহ।
0: একেবারেই।
1: এখানে কিন্তু একটা বিষয় আবার বলার, সেটা হচ্ছে যে দেবী দুর্গা কিন্তু কোনো একক দেবতার ব্যক্তিগত শক্তির প্রকাশ নয়।
0: একদম, একদমই তাই। আমরা যদি বুঝে মানে ভেবে নিই যে ত্রিশূলে বধ করেছে বলতে বলে শুধুমাত্র শিবই তার মানে মূল শক্তির উৎস, তাহলে কিন্তু ভুল হবে।
1: হ্যাঁ, প্রত্যেকে নিজেদের নিজেদের শক্তি দিয়ে তাকে সমৃদ্ধ করেছেন, এবং সেই সমস্ত শক্তি কিন্তু একত্রিত হয়ে মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করেছে,
0: এবং সেই রূপকেই আমরা অ্যাকচুয়ালি প্রতিমা রূপে যে পূজোটা করি, তিনি মা দুর্গা, তিনি আমাদের আদি শক্তি মহামায়া। তবে আরো গল্প রয়েছে, সেই গল্পগুলো তো ফিরবো, তাই তো সৃজনী?
1: একদম, এই মুহূর্তে ভর্তি করে গল্প নিয়ে এসেছি,
0: প্রচুর গল্প রয়েছে। তবে এই মুহূর্তে তোমাদের জন্য আরো একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর।
2: भारत सरकार के नियमों के अनुसार 450 से अधिक उत्पाद जैसे ज्वेलरी, टॉयज, हेलमेट, इलेक्ट्रॉनिक्स इत्यादि ऐसे हैं जिनके निर्माण, आयात या सेल के लिए BIS मानक चिन्ह आवश्यक है। एक जागरूक ग्राहक बनिए, किसी भी प्रोडक्ट को खरीदते वक्त उस पर BIS मानक चिन्ह जरूर देखें, और उस प्रोडक्ट की प्रामाणिकता जाँचने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप। भारत सरकार के नियमों के अनुसार 450 से अधिक उत्पाद जैसे ज्वेलरी, टॉयज, हेलमेट, इलेक्ट्रॉनिक्स इत्यादि ऐसे हैं जिनके निर्माण, आयात या सेल के लिए BIS मानक चिन्ह आवश्यक है। एक जागरूक ग्राहक बनिए, किसी भी प्रोडक्ट को खरीदते वक्त उस पर BIS मानक चिन्ह जरूर देखें, और उस प्रोडक्ट की प्रामाणिकता जाँचने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप।

0: জীবন্ত। কিন্তু এই যে আমরা বলছিলাম যে মা দুর্গার আর অসুরের যে দ্বন্দ্বটা, সেটা তো আমাদের বাঙালিদের কাছে ভীষণ রকম জীবন্ত, তাই না?
1: একদম।
0: কিন্তু এই যে কাহিনীটা, সেটার একটা আরও আকর্ষণীয় দিক রয়েছে। কীরকম বলতো?
1: কীরকম?
0: দক্ষিণ ভারতের কর্ণাটকে মহিষাসুরের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে কিন্তু এই মহীশূর বা মাইসোরের যে স্থানীয় পৌরাণিক পরিচয় সেইটা।
1: আচ্ছা, এইটার একটা ফান ফ্যাক্ট কিন্তু, এটা কিন্তু আমি আগে জানতাম না, জানতে পারলাম।
0: সেখানে দেবী চামুণ্ডেশ্বরী মহিষাসুরকে বধ করেছিলেন বলেই লোকজন বলেন।
1: আচ্ছা,
0: এখানে গল্পটা আবার এরকম যে এক মানে অসুর বধের যে আখ্যান, সেটা যেমন বিভিন্ন অঞ্চলের সঙ্গে মিশে গিয়েছে, সেই একই দেবী একই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। অঞ্চল ভেদে তার গল্পটা একটু একটু পাল্টে পাল্টে গেছে। আর এই যে গল্পটা, এটা কিন্তু শুধুমাত্র যে আমরা মানে পুরাণ থেকে পাচ্ছি তা নয়, সেটা তো আমরা মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম থেকে পাচ্ছি, এবং কর্ণাটক সরকারের যে মাইসোর জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইট, সেখানেও কিন্তু এই গল্পটা লেখা রয়েছে।
1: বাহ, তাহলে আমার মনে হয় বন্ধুদের জন্য এটা একটা নতুন ফান ফ্যাক্ট, কারণ এই গল্পটা মানে আমাদের বাঙালিদের মাঝে প্রচলিত যে সাধারণত দুর্গা কেন্দ্রিক যে গল্পগুলো আমরা পাই আর কি, তার বাইরে একটু নতুন কিছু অ্যাড হলো বলে আমার মনে হয়। তবে এর পরে কিন্তু আরও অনেক কিছু রয়েছে, আরও অনেক গল্প রয়েছে তোমাদের জন্য এই অনুষ্ঠানে, বাট আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকো।
2: বুখার আয়া হ্যাঁ, ইসে নজরআন্দাজ না করে।
3: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
2: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
3: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना ले, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
2: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
3: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
2: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
4: সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
5: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
4: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
5: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
4: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
6: मेरा जूता है चापाने ये पर। जूते की बात चली है तो एक जरूरी बात जो मैं अपने दर्शकों को बताना चाहूंगा, अब कोई भी इन्हें ब्यूरो ऑफ इंडियन स्टैंडर्ड्स के ISI मार्क के बिना मैन्युफैक्चर, इंपोर्ट और सेल नहीं कर सकता। फुटवेयर की खरीदारी करते वक्त BIS का ISI

0: ফিরলাম তোমাদের সঙ্গে আবারও আড্ডায়। তোমাদের সঙ্গে রয়েছি আজকে আমি দেবজিৎ, এবং আমার সঙ্গে রয়েছে
1: আমি সৃজনী। কিন্তু দেবজিতের সঙ্গে আবার দেবজিৎ 2.0 আছে আমাদের কাছে।
0: অ্যাকচুয়ালি হ্যাঁ, এইটা আর একটা ব্যাপার। আজকে যে স্টুডিওর মধ্যে থেকে তোমাদের সঙ্গে আমি আড্ডা দিচ্ছি সেটা তো বটেই, কিন্তু তোমরা তোমাদের জন্য একটা বিশেষ উপহার যুবমানি সাজিয়ে রেখেছে, এটা হচ্ছে পুজোর লাইমলাইট। তো পুজোতে আমরা এমন মানে আমরা তো ঠাকুর দেখি, প্রচুর খাওয়া দাওয়া করি, সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে গোটা কলকাতা শহরটা উৎসবের আনন্দে মেতে উঠছে, এর মধ্যে কিন্তু অনেক ছোট ছোট লুকোনো লুকোনো গল্প থাকে। সেই গল্পগুলো কিন্তু আমাদেরকে একটুখানি খুঁজে দেখতে হয়, এবং এরকমই একটা গল্প খুঁজতে আমি চলে গেছিলাম কলকাতার এমন এক জায়গায় যেখানে হয়তো সাধারণ মানুষ চট করে যেতে চায় না। সেই নিয়ে হয়তো নানানজনের নানান রকমের ভীতি, ভুল ধারণা, ভ্রান্ত কিছু ধারণা সেগুলো রয়েছে। তবুও যুবমানি তোমাদের জন্য সেইখান থেকেও সংগ্রহ করে এনেছে এমন কিছু নতুন জিনিস যেটা হয়তো আজকে এই চতুর্থীর দিনে তোমাদেরকে সমৃদ্ধ করতে পারে। তো চলো শুনে নিই, শুনে নেওয়ার পর আবার ফেরত আসছি আড্ডায়, সঙ্গে থাকো। আজ চতুর্থী, আর ঠিক একদিন পরেই দেবীর বোধন। উৎসবের আলোয় মুড়ে যাচ্ছে গোটা কলকাতা শহরটা। কিন্তু এই শহর কলকাতার বুকেই এমন কিছু জায়গা আছে যেখানকার জীবন, লড়াই আর উৎসবের গল্প আমাদের নতুন করে ভাবতে শেখায়। সোনাগাছি তেমনই একটি জায়গা। এখানে দুর্গাপুজো মানেই শুধু আলোর রোশনাই, নতুন জামা কাপড় আর আনন্দ নয়। পুজো মানে একসঙ্গে বাঁচার স্বপ্ন, ভালোবাসার বন্ধন, আর আগামী প্রজন্মের চোখে একটি সুন্দর ভবিষ্যতের আশা। দুর্গাপুজোর এই পূর্ণ লগ্নে আমি তোমাদের বন্ধু দেবজিৎ কথা বলে নিয়েছিলাম সেই এলাকার কিছু মানুষের সঙ্গে, আর জানার চেষ্টা করেছিলাম তাঁদের চোখে দুর্গাপুজো ঠিক কেমন, কিভাবে কাটে তাঁদের উৎসবের দিনগুলো, আর পুজোকে ঘিরে তাদের ছোট ছোট আনন্দ এবং স্বপ্নগুলোই বা ঠিক কিরকম। তাহলে চলো আজ পরিচিত হই সোনাগাছির পুজোর এমন কিছু গল্পের সঙ্গে, যে গল্পগুলো হয়তো আমাদের চেনা উৎসবকে দেখার দৃষ্টিভঙ্গিটাই একটু বদলে দেবে। সোনাগাছির দুর্গাপুজোর লড়াইয়ের ইতিহাস তোমাদেরকে শোনাবেন দুর্বার ফাউন্ডেশনের মেন্টর ভারতী দে।
2: অ্যাকচুয়ালি এটা আজকে যেটা হচ্ছে সেটা পদাতিকের ছোট দুর্গা। 2013 সালে আমরা যৌনকর্মীদের যে দুর্গাপুজো সেটা শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের এটা ছিল কি, প্রথম থেকে আমরা দেখেছি যে যৌনকর্মীদের কাছ থেকে টাকা নেবে পুজোর চাঁদা, যৌনপল্লীর মাটি না হলে মা দুর্গার মুখ তৈরি হবে না, এরকম অনেক কিছু ভণ্ডামি আমরা দেখেছি, শুনেছি, চলছে। তো আমরা তখন ভাবলাম, যদি আজকে স্যার ছিলেন তখন ডক্টর জানা, আমরা একটা মিটিং করলাম, মিটিংয়ে বললাম যে স্যার আমাদের যদি যৌনপল্লীর মাটি না হলে মা দুর্গার মুখ তৈরি হয় না, যৌনপল্লীর টাকা না হলে পুজো হয় না, তাহলে যৌনকর্মীরা কেন অচ্ছুত ওদের কাছে? পুজো যখন হবে তখন সবার সাথে কোনো যৌনকর্মী যদি অষ্টমী দিতে যাবে বা পুজো দিতে যাবে, এই আগে যাবে যা অন্য লোক আসবে পুজো দিতে, বা কোনো সময় বাচ্চারা যদি গেল বাচ্চাদেরকে অচ্ছুতভাবে তাড়িয়ে দেওয়া হয়, যাওয়ার প্যান্ডেলে যেতে হয় না। তো এটা দেখতে দেখতে আমরা ভেবেছিলাম যে যৌনকর্মীরা কেন পুজো করবে না। তখন সেই তখন শুরু হলো 2013 থেকে ঠিক হলো যে হ্যাঁ যৌনকর্মীরা পুজো করবে। কিন্তু পুজোটা যখন ঠিক করা হলো যে যৌনকর্মীরা পুজো করবে, যখন এটা ভাবলাম যে যৌনকর্মীদের বাচ্চারা যৌনকর্মীরা মণ্ডপে যেতে পারবে না, অথচ সেই টাকা সেই মাটি না হলে দুর্গাপুজো হয় না, মা মূর্তি তৈরি হয় না, তখন আমরা ঠিক করলাম যে যৌনকর্মীরা পুজো করবে। কোর্টে আমাদের এ হলো, সমস্ত কিছু অ্যাপিল করলাম, এ করলাম। তো জাজ হোটেলও খুব ভালো ছিলেন, যেখানেই থাকুন ভালো থাকুন। তো সে অনেক মেলা টেলার সেই কুম্ভমেলার অনেক কিছু উদাহরণ দিলেন উনি, দিয়ে বললেন যে শুনুন আমি বলছি এরা পুজো করবে, পারমিশন হয়ে গেল। এবারে যখন ক্লাবগুলো দেখলো, পাড়ার লোকের স্টেক হোল্ডার যা তারা দেখলো, এই বাবা এদের তো পারমিশন হয়ে গেলো, আমরা তো হেরে গেলাম, তখন ওরা বললো স্যার তাহলে আমরা ওদের সাথে যৌথ

0: দুর্গা পুজো করবো। আলটিমেট পয়সা কেউ দিল না, পুজো থেকেও রইল না, আমরাই বসে থাকলাম। পুজো করার সময় মার্কার সমস্যা হলো কি বলো, আপনারা যখন শুরু করছেন, শুরু তো পুজো তো করেননি কোনো দিন, আপনারা তো ঘরের মধ্যে করুন। তারপর থেকে আমরা 13-15 পর্যন্ত, হ্যাঁ 16 সালে আমরা পুজোটা বন্ধ করে দিলাম। ইচ্ছা করে বন্ধ করলাম, কেন বাইরে পারমিশন না হলে আমরা পুজো করবো না, মানে বাইরে না হলে তো হয় না, ঘরের মধ্যে একটা পুজো, আর বিশেষ করে দুর্গা পুজো। তো একটা বছর আমরা করিনি, তারপরে আবার হাইকোর্টে গিয়ে আপিল করে লড়াই করে বাইরের পারমিশনটা পেলাম 2017-তে। তখন ওই 20x20 না কত একটা স্টেজ বেঁধে দিল যে এই এর মধ্যে আপনারা পুজোটা করবেন, সেভাবে বাইরে পুজোটা হচ্ছে।
1: মায়ের আগমনকে যতটা উদ্যমে যতটা নিষ্ঠায় উদযাপন করি আমরা, ঠিক ততটাই নিষ্ঠা ভরে উদযাপন করেন যৌনপল্লীর যৌনকর্মীরা। সেই গল্পই শোনালেন অনিতা দাস।
2: নমস্কার, আমার নাম অনিতা দাস, আমি নিজেই একজন যৌনকর্মী। তো হচ্ছে আমাদের এলাকার ভিতরে আমাদের যৌনকর্মীদের দুর্গা পুজো হবে, আমরা যৌনকর্মীরা আমরা পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার জন্যে বিভিন্ন জায়গাতে আমাদেরকে অন্য চোখে দেখা হতো। আর তারপরে আমাদের নিজেদের পুজো আমাদের অধিকার, যে আমরা বিভিন্ন স্তরের মানুষদের সঙ্গে আমরা যেরকম একসঙ্গে প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে বাস করছি, সেরকম আমরা বিভিন্ন স্তরের মানুষদের সঙ্গে, আর তারাও যে মানুষ আমরাও সেই মানুষ, সেই হিসাবে আমরা আমাদের পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, যেটা আমাদের সন্তানরা আনন্দিত হবে এবং আরও 5টা মানুষের মতন মানুষের সঙ্গে চলবে এবং তারাও এসে আমাদের পুজো দেখবে, আমরাও তাদের কাছে গিয়ে পুজো দেখব এবং আমাদের সঙ্গে সবাইকে একত্রিতভাবে এক নজরে সবাই যেন আমাদের সঙ্গে চলতে পারে, সেইভাবে আমরা পুজোটা সামিল করতে চাই। মা দুর্গা একটা বছর অপেক্ষা করে বাপের বাড়িতে আসার জন্যে। হ্যাঁ, এবার তার ভোগ রান্না, তার ভোগ যখন রান্না হয় তখন কোনো মানুষের আওয়াজ হবে না, ভোগ রান্না করার সময় একেবারে নিস্তব্ধভাবে নিখুঁতভাবে রান্নাটা করতে হবে। রামুন পুজো করার পরে তাকে একটা সেবা দেওয়া হয়, আলাদা ঘর থাকে তার, আর আমরা নিজেরা রান্না করে তাকে কাপড় ঢাকা দিয়ে ঢাক গঙ্গার জল উপর থেকে ভোগ যখন নামানো হয় তখন ঢাকি যাই উপরে, আমরা আগে যাই গঙ্গার জল ছিটাতে ছিটাতে মা দুর্গার কাছে ভোগের থালাটা নিয়ে আসি।
1: যৌনকর্মীদের সন্তানদের কাছে দুর্গা পুজোটা ঠিক কীরকম সেই গল্প জানালো আমার দুই খুদে বন্ধু।
3: আমার নাম ফাসিয়া খাতুন, আমি এখন ক্লাস 7-এ পড়ি। আমি মানে বাড়িতে আমার বাবা বা মা দুর্গা মা নিয়ে আসে, ওটা মন্দির করি, ওখানে দুর্গা মা বসাই, পুজো করি। তারপর মাসিরা যখন আসে তো আমরা বাইরে ঘুরতে বেরোই, মানে দুর্গা পুজোর 1-2 দিন আগে আমরা শপিং করতে বেরোই, ভালো ভালো কাপড় কিনি, ভালো ভালো মেকআপ করি, এইগুলো করে আমি দুর্গা পুজো কাটাই।
4: আমার নাম আরোহী তিওয়ারি, আমি 6th ক্লাসে পড়ি। আমি আমার ঘরটা ভালো করে ক্লিন করি, ডেকোরেট করি, তারপরে আমার মাসি আসে দিল্লি দিয়ে, মাসির সাথে ঘুরতে যাই, নতুন জামা কাপড় জুতো কিছু ভালো ভালো জিনিস ভগবানের কাছে রাখার জন্য নিই, আমরা পান্ডালটা ঘুরি, দুর্গা মাকে দেখি, মনটা ভালো হয়ে যায়।
5: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
6: Don't worry. This helmet is ISI certified.
5: And how will I know if it's authentic?
6: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
7: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
5: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
6: Don't worry. This helmet is ISI certified.
5: And how will I know if it's authentic?
6: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
7: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
8: हाँ, ये हेलमेट अच्छा है, लेकिन ये सेफ है क्या?
9: चिंता मत कीजिए, इस हेलमेट पर ISI मार्क है।
8: और मुझे कैसे पता चलेगा कि ये असली है?
9: BIS केयर ऐप से, जहाँ आपको ये इम्पोर्टेंट डिटेल एक ही क्लिक में मिल जाएगी।
7: बनिए जागरूक ग्राहक और कोई भी प्रोडक्ट खरीदने से पहले उसकी प्रामाणिकता चेक करने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप।
8: हाँ, ये हेलमेट अच्छा है, लेकिन ये सेफ है क्या?
9: चिंता मत कीजिए, इस हेलमेट पर ISI मार्क है।
8: और मुझे कैसे पता चलेगा कि ये असली है?
9: BIS केयर ऐप से, जहां आपको ये इम्पोर्टेंट डिटेल एक ही क्लिक में मिल जाएगी।
7: बनिए जागरूक ग्राहक और कोई भी प्रोडक्ट खरीदने से पहले उसकी प्रामाणिकता चेक करने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप।

ব্যাস স্টুডিওর বাইরেতে টুক করে একবার গেলাম আর স্টুডিওর ভেতরে আবার ফিরেও চলে এলাম। তো তোমরা শুনলে পুজো লাইমলাইটে বিশেষ নিবেদন আমাদের, আমরা পৌঁছে গিয়েছিলাম সেই নিষিদ্ধ পল্লীতে। সেটা নিয়ে হয়তো অনেকের নানান রকমের, আমি যেমনটা বলছিলাম, ভ্রান্ত ধারণা ভুল ধারণা থাকতে পারে, কিন্তু শেষ কথা একটাই যে দুর্গা প্রতিমা আমরা প্রতিটা মণ্ডপে

0: কলকাতা শহরও একটি বিশাল গণিকা পাড়া বলা যেতে পারে, গণিকালয় বললে শুধুমাত্র কম বলা হয়, একটা বিশাল পাড়া এরকম রয়েছে যেখানে হয়তো সেই মানুষেরা থাকে। সেই জায়গাটা হয়তো এখনও অনেকটা অন্ধকারাচ্ছন্ন, কিন্তু আস্তে আস্তে তারা আলোর পথে এগোচ্ছে, এবং আমার বিশ্বাস তারা কিন্তু আলোর মুখ দেখবেই এবং দেখছে।
1: একদমই দেবজিৎ, আসলে কি জানো তো যে আমাদের এই গোটা সমাজে যত রকমের মানুষ আছে তাদের মধ্যে কেউই কিন্তু ওই ফেলে দেওয়ার মতো নয় বা দূরে সরিয়ে রাখার মতো নয়, আর এই উৎসবের সময় তো একেবারেই নয়। তবে এই যে আমরা গল্প বলছিলাম যে পুরাণে পার্বতী, পার্বতীর বিভিন্ন রকমের পৌরাণিক কাহিনী, সেখানে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট কি জানো, সেটা হলো এই পার্বতীরই গল্প, মানে পার্বতী হয়ে ওঠার গল্প। এবং
0: আমি মনে হয় বুঝতে পারছি
1: হালকা মেয়ে হিসেবে মা দুর্গার গল্প,
0: একদম, কারণ আমরা সবসময়তেই বলি যে মা ঘরে ফিরছে, ঘরের মেয়ে ঘরে ফিরছে। হঠাৎ করে আমাদের এই দুর্গা পুজোতে যখন গোটা পৃথিবী মাতোয়ারা আনন্দে বলা যেতে পারে, সেই ধরনই কি করে মায়ের বাপের বাড়ি হয়ে উঠলো, গল্পটা এরকমই।
1: একদমই তাই। আসলে বিষয়টা হচ্ছে যে যখন মানে এই যে শিবকে পাওয়ার মতন একটা মানে ধনুক ভাঙা পণ করলেন যে যদি বিয়ে করেন তাহলে শিবকেই করবেন, আর সেটা কে, সেটা হলো যে স্বয়ং দক্ষ রাজার মেয়ে
0: একদম
1: সতী। তিনি বললেন যে না, বিয়ে করলে শিবকেই আর না হলে নয়। তো এই যে হিমালয়রাজ মানে এবং মেনকার কন্যা পার্বতী, হ্যাঁ, সেখানে যে একটা তাদের যে মিলনটা কিভাবে হচ্ছে, মানে সতী আর পার্বতীর মিলন, এইখানের মাঝখানে আসছে স্বয়ং মহাদেব।
0: আচ্ছা,
1: কারণ এই যে সতীর ধনুক ভাঙা পণ, যখন সবাই তাকে বোঝাচ্ছে যে কি আছে ওই বরের মধ্যে যে ওই বরকেই বিয়ে করতে হবে, আমরা ভালো বর খুঁজে দিচ্ছি, কিন্তু তিনি রাজি নন।
0: আবার এই গানের কথাই আছে, সত্যম শিবম সুন্দরম, মানে তার মতো সুন্দর আর কেউ হতেই পারে না। যাই হোক, দক্ষ রাজা হয়তো সেই সুন্দর জামাই মানে জামাইয়ের মধ্যে সেই সৌন্দর্য দেখতে পাননি,
1: যাই হোক। এবং সেখানে তো জোর করে বাবার থেকে মানে বাবার মানে সম্মতি না থাকা সত্ত্বেও শিবকে তিনি বিয়ে করলেন। এবং তারপর যখন সেই ভস্ম মাখা শ্মশানবাস জীবনযাপন এই সমস্ত নিয়ে আর কি ভীষণ অসম্মানজনক সেটা দক্ষের কাছে,
0: একেবারেই তাই,
1: তাই দক্ষ যখন বিরাট আয়োজন করলেন যজ্ঞের নিজের বাড়িতে, সেখানে তো অবশ্যই শিবকে নিমন্ত্রণ করলেন না।
0: হ্যাঁ, কিন্তু মানে পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, সেখানে কিন্তু গোটা স্বর্গের সব দেবতারা ইনভাইটেড। হ্যাঁ, মানে রীতিমতো বহাল তবিয়াতে তাদেরকে ইনভাইট করা হয়েছে, তারা এসেছেন এবং তারা নিজেরাও এই আলোচনা করছেন যে দেবাদিদেব মহাদেব
1: তিনি বাদ পড়েছেন,
0: তিনি বাদ পড়েছেন। এবং সেই দেখে যা হওয়ার তাই হলো, সতী কিন্তু খেই হারিয়ে ফেললেন, নিজের মেজাজ আর ঠিক রাখতে পারলেন না যখন তিনি দেখলেন যে তার আরাধ্য দেবতা যাকে তিনি স্বামী রূপে চাইছেন তিনি এই এত বড় যজ্ঞে এত বড় কর্মকাণ্ডে তিনি আমন্ত্রিত নন, সেটা দেখে কিন্তু সে আগুনে ঝাঁপ দেন। এবং সেই আগুনে যখন সতীর দেহ পুড়ে গেছে তখন কিন্তু শিব সেটা জানতে পারেন এবং শিব সঙ্গে সঙ্গে মরতে আসেন, এবং সেইখানেই আমরা দেখতে পাই তার কাল ভৈরব রূপ। এবং সঙ্গে সঙ্গেই হিমালয়তে মানে যেখানে শিব থাকেন কৈলাসে, তার যে চেলা চামুণ্ডা বলা যেতে পারে নন্দী ফৃঙ্গি এবং আরও যে ভূত পিশাচগণ, তারা কিন্তু এসে দক্ষের যজ্ঞে একেবারে দক্ষ যজ্ঞ পাণ্ডব বাঁধিয়ে ফেলে। এবং তারপরে যেটা হয় যে শিব এই মানে বলা যেতে পারে একরকম ওই আগুনে ঝাঁপ দিয়ে অজ্ঞান হয়ে যাওয়া পুড়ে যাওয়া সতীর দেহ, ভাবলেই কিরম একটা লাগে, সেই দেহ কাঁধে নিয়ে তিনি তাণ্ডব নৃত্য শুরু করেন। এবং আমরা সবাই জানি, পুরাণেও আছে এবং সব জায়গাতেই আছে, শিবের তাণ্ডব নৃত্য মানে সে এক বিশাল ব্যাপার, তার মানে আলটিমেটলি পৃথিবী ধ্বংসের পথে এগোতে চলেছে। সেই পৃথিবীকে ধ্বংসের পথ থেকে আটকাবার জন্য বিষ্ণু যেটা করলেন, নিজের সুদর্শন চক্রকে নিজের হাত থেকে ছেড়ে দিলেন এবং সুদর্শন চক্র গিয়ে এই সতী দেহের 51টা টুকরো করলো, যা ছড়িয়ে পড়লো গোটা ভারতবর্ষে, এবং যার জন্যই আমরা জানি যে 51টি সতীপীঠ রয়েছে। এবং আর একটা কথাও এখানে বলে রাখা দরকার, যে নামগুলো আমরা 51টি সতীপীঠের পাই সেই নামগুলো কিন্তু বিভিন্ন অঞ্চল ভেদে এবং বিভিন্ন টেক্সটে নামগুলো আলাদা হয়ে যায়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে।
1: একদম, একদমই ঠিক। আর এই যে সুন্দর গল্পটা তুমি বললে, সেটার সাথে কিন্তু আর একটা গল্পও জড়িয়ে রয়েছে, সেটা অবশ্য আমরা বিরতির পর এসে বলি।
0: একদম, চলো বিরতিটা আগে হোক, তারপরে আমরা আবার গল্পে ফিরছি, সঙ্গে থাকো আমাদের সঙ্গে।

0: ये हेलमेट अच्छा है, लेकिन ये सेफ है क्या?
1: चिंता मत कीजिए, इस हेलमेट पर ISI मार्क है।
0: और मुझे कैसे पता चलेगा कि ये असली है?
1: BIS केयर ऐप से, जहां आपको ये इम्पोर्टेंट डिटेल एक ही क्लिक में मिल जाएगी।
2: बनिए जागरूक ग्राहक और कोई भी प्रोडक्ट खरीदने से पहले उसकी प्रामाणिकता चेक करने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप।
3: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
4: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
3: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
4: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
3: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
4: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
5: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
6: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
5: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
6: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
5: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
7: हाँ, ये रिंग अच्छी है, बीवी को पसंद भी आ जाएगी।
8: अरे यस सर, आपकी चॉइस बहुत अच्छी है और ये डिजाइन भी नया है।
7: डिजाइन नया है वो तो ठीक है, लेकिन सोने की प्योरिटी का प्रूफ कहाँ मिलेगा?
2: बनिए एक जागरूक ग्राहक, आज ही डाउनलोड कीजिए BIS केयर ऐप। सोना खरीदने से पहले BIS केयर ऐप पर HUID कोड अवश्य वेरीफाई करें।
7: हाँ, ये रिंग अच्छी है, बीवी को पसंद भी आ जाएगी।
8: अरे यस सर, आपकी चॉइस बहुत अच्छी है और ये डिजाइन भी नया है।
7: डिजाइन नया है वो तो ठीक है, लेकिन सोने की प्योरिटी का प्रूफ कहाँ मिलेगा?
2: बनिए एक जागरूक ग्राहक, आज ही डाउनलोड कीजिए BIS केयर ऐप। सोना खरीदने से पहले BIS केयर ऐप पर HUID कोड अवश्य वेरीफाई करें।
9: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
10: Don't worry. This helmet is ISI certified.
9: And how will I know if it's authentic?
10: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
2: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
9: Helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
10: Don't worry. This helmet is ISI certified.
9: And how will I know if it's authentic?
10: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
2: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
11: Hey, Janish. সোশ্যাল মিডিয়াতে 4 বছর আগের একটা মেমরি দেখালো, সেই যেবার আমরা মহালয়ার ভোরে কুমোরটুলি গিয়েছিলাম।
12: আর পাড়ার প্যান্ডেলে একসঙ্গে অঞ্জলি দিতে গিয়ে আকাশ যা ভুলভাল মন্ত্র বলেছিল, মা দুর্গা এসে শিওর ওর কান মলে দিয়ে যেত। কিন্তু
13: আচ্ছা, ওসব ভেবে আর কি হবে, সেই তো এখনো পুজো মানেই অষ্টমী, সপ্তমী, সবেতেই ক্লায়েন্টের কল, আর নবমী রাতে ভিড় আড়াতে ওয়েব সিরিজ দেখা। আমাদের সেসব ক্যাপ ফাটানো দুর্গা পুজো সে কি আর ফিরবে?
12: কেন ফিরবে না রে? আচ্ছা, তোর মনে আছে সেই যেবার অঞ্জলি দিতে গিয়ে তুই একটা মেয়ের দিকে হা করে তাকিয়েছিলি?
13: তুইও না, ওটা জাস্ট একটা ক্রাশ ছিল। আর আমার শুধু মনে আছে জানিস তো, ওই ওর সেই খোলা চুল, নীল শাড়ির আঁচলটা এত সুন্দর।
11: কি থমকে গেলে তো? মনের ভেতরের সেই পুরনো ডায়েরির পাতাটা আরেকবার দেখতে ইচ্ছে করছে নাকি? মনে পড়ে যাচ্ছে ক্রাশের সঙ্গে সেই প্রথম চোখাচোখি, বন্ধুদের সঙ্গে রকে বসে আড্ডা, কিংবা বিশেষ মানুষের জন্য লুকিয়ে রাখা এক ক্রাশ না বলা কথা? যুববাণীর বলতে চাই ডাক পাঠাচ্ছে তোমার সেই হারিয়ে যাওয়া পুজোর স্মৃতিগুলোকে, বলতে চাই এর অক্টোবর মাসের বিষয় স্মৃতির শারদীয়া।
13: তাহলে কিরে দিয়া, নীল শাড়ি সেই গল্পটা লিখে পাঠিয়ে দেবো নাকি?
12: হ্যাঁ রে পাগল, আজকেই পাঠিয়ে দে।
11: আর তোমরাও যদি লিখতে চাও তাহলে আজই পাঠিয়ে দাও অনধিক 300 শব্দের মধ্যে। তোমার বয়স যদি হয় 16-30, তবে মেল করো আমাদের। আমাদের মেল আইডি yuvavanikolkata@gmail.com, অর্থাৎ

0: jubobanikolkata@gmail.com
1: পাঠাতে পারো আমাদের ডাকবাক্স। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। চিঠি পাঠানোর শেষ তারিখ 26শে অক্টোবর। সঙ্গে অবশ্যই দিতে ভুলো না তোমার বয়সের প্রমাণপত্রের সপ্রত্যয়িত নকল। তাহলে যেতে যেতে আরো একবার মনে করিয়ে দিই,
0: অক্টোবর মাসের বলতে চাই এর বিষয়
1: স্মৃতির শারদীয়।
2: কমেন্ট তো সবাই করে, কেউ বলে দারুণ অনুষ্ঠান, কেউ বলে খুব ভালো লেগেছে, কিন্তু তুমি যদি একটু অন্যরকম করে বলো, একটু হাসি, একটু বুদ্ধি, সঙ্গে এক চিমটি কৌতূহল, আর এমন একটা পাঞ্চলাইন যেটা পড়ে অন্যজনও বলে ওঠে আরে কমেন্টটা দেখেছ, তাহলে তোমার সেই কমেন্ট কিন্তু হারিয়ে যাবে না। যুব মঞ্চে এবার থাকছে সেরা কমেন্ট। সারা মাসের অনুষ্ঠানগুলোর মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরা 10টি মজার, বুদ্ধিদীপ্ত আর কৌতূহল জাগানো কমেন্ট। তাই কমেন্ট করো, তবে শুধু কমেন্ট নয়, এমন কমেন্ট করো যেটা পড়ে স্ক্রোল করতে গিয়েও মানুষ থেমে যায়। হয়তো মাসের সেরা 10-এ তোমার নামটাই উঠে যাবে যুব মঞ্চে।
3: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
4: Don't worry. This helmet is ISI certified.
3: And how will I know if it's authentic?
4: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
5: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
3: I'll buy this one. But are you sure about its safety features?
4: Don't worry. This helmet is ISI certified.
3: And how will I know if it's authentic?
4: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
5: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
6: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: অনেকক্ষণের বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আমাদের আড্ডাতে, যদিও আমরা আড্ডার একদম শেষ আর কি পর্যায়ে চলে, হ্যাঁ চলে এসেছি। এই যে তোমাদেরকে বলছিলাম যে পার্বতীর কিভাবে জন্মটা হলো, সতীর পরিণতির পরে কিন্তু তার সঙ্গেই জড়িয়ে ছিল পার্বতীর জন্মের কাহিনী। কারণ পুরাণ যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে মানে খণ্ড বিখণ্ড হয়ে গেল সতীর শরীর, তারপর কিন্তু শোকে প্রায় পাথর হয়ে গিয়েছিলেন মহাদেব, এবং আর যে মানে আবার করে সংসার করা সেই স্বপ্নটা একরকম সেখান থেকে বহুদূর চলে গিয়েছিলেন তিনি। কিন্তু তারপর আবার সতীর জন্ম হলো, সতীর জন্ম হলো পার্বতী হিসাবে,
1: একদম পুনর্জন্ম পার্বতী হিসাবে, কারণ তিনি হিমালয়ের কন্যা, হিমালয়ে পর্বতের কন্যা বলি তার নাম পার্বতী।
0: একদমই। আর সেখান থেকে তার আবার সেই সাধনা শুরু,
1: একদম
0: মহাদেবকে পাওয়ার। হ্যাঁ
1: একদমই, পার্বতী রূপে তিনি আবার সাধনা শুরু করলেন মহাদেবকে পাওয়ার, মহাদেবকে লাভ করবার, এবং তিনি আলটিমেটলি সেই মহাদেব তার সন্ন্যাসী জীবনের যে ওই কঠোর যে তপস্যা সেটা ভাঙলেন, তিনি পার্বতীর কাছে ধরা দিলেন, কারণ তিনি জানতেন যে তিনিই সতী, তিনিই পার্বতী। যাই হোক, আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি, কিন্তু যেই পার্টটা একদম বলে উঠতে পারলাম না সেই পার্টটা একটুখানি বলতে হয়, সেটা হচ্ছে দেবীর কিন্তু রূপের একটা মাহাত্ম্য আছে। দেবীর রূপ কিন্তু নানা প্রকার, তো
0: নানান জায়গায় কিন্তু আমরা নানান রকম রূপে তাকে পেয়েছি, তাই না?
1: একেবারেই। আমরা যদি একটুখানি তন্ত্র সাধনার দিকে একটু যদি ফিরে যাই, তাহলে আমরা দেখতে পাবো দেবীর কিন্তু বেশ কয়েকটা রূপ রয়েছে। সেখানে আমরা পাচ্ছি 10টা রূপ, যেটাকে আমরা দশ মহাবিদ্যা হিসেবে চিনি, যেখানে কালী, তারা, ষোড়শী,

0: বা ললিতম্বা ত্রিপুরা সুন্দরী নামেও আমরা তাকে চিনি, সরস্বতী দেবীকে। তাছাড়াও রয়েছেন ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী এবং বগলামুখী, মাতঙ্গী, আর রয়েছেন কমলা। তবে এইগুলো তো আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে কি বলা যেতে পারে তন্ত্র সাধনা মতে যে রূপগুলোর কথা আমরা জানি, দশমহাবিদ্যা, সেই রূপগুলো। এখানে আমরা বেসিক্যালি ডিভোশন, তন্ত্র সাধনা, সেই ব্যাপারগুলো দেখতে পাই। কিন্তু এছাড়াও তো পৌরাণিক মতে সেইখানেও কিন্তু দেবীর রূপ রয়েছে, যাকে আমরা একটা বিশেষ নামে চিনি, যার নাম ওই নবরূপে নবদুর্গা।
1: একদম,
0: যেটা আমরা দেখতে পাই যে গোটা ভারতবর্ষ জুড়ে যে নবরাত্রি সেলিব্রেটেড হয়, সেই নবরাত্রির সঙ্গে কিন্তু নবদুর্গার একটা কানেকশন আছে। তো নবদুর্গাতে অনেকগুলো রূপ আছে, রাইট?
1: হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এই যে নবদুর্গার যে বিভিন্ন রকম রূপ, সেই রূপগুলোর মধ্যে কিন্তু প্রথম যেটা, সেটা হচ্ছে শৈলপুত্রী, তাই না? প্রথম যে রূপটা সেটা হলো শৈলপুত্রী, এবং তারপর ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রী, মহাগৌরী, এবং সব শেষের যে রূপটা সেটা হলো সিদ্ধিদাত্রী। এবং এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রূপ হলো কিন্তু সেই কালরাত্রি রূপ।
0: একদমই, এবং তার সঙ্গে কিন্তু আবার দশমহাবিদ্যার চণ্ডী রূপের একটা মানে একটা সম্পর্ক রয়েছে। আমরা জানি না সেই সম্পর্ক কতটা ঠিক কতটা ভুল, এবং আমার মনে হয় যে এই ধরনের পৌরাণিক কাহিনীতে, এই ধরনের লোকবিশ্বাস যেখানে জড়িয়ে রয়েছে, সেখানে এই সত্য মিথ্যার হিসাবগুলো নিতান্তই খোঁজা বেকার, মানে কোনো কারো কারণ হয় না এই সত্য মিথ্যাগুলো খোঁজার। এখানে আমরা মূলত সেই দেবীর যে মহামায়ার যে মায়া, সেই মায়াতেই হারিয়ে যাওয়া আমাদের বেটার। এবং এই
1: মায়া কাটিয়ে যেতে হবে,
0: আমাদের সময়টা শেষ হয়ে গেছে, যেমনটাও সৃজনী বলেও দিল যে আমাদের আজকে ছেড়ে যেতে হবে। তবে যেতে যেতে তোমাদের সঙ্গে, তোমাদের জন্য রইল একটা গান, সঙ্গে থাকো, শুনতে থাকো, আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে।
1: আর পুজো কাটাও খুব হৈ হৈ করে।
0: একদম।

0: বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান
1: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
0: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।

মানে কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন রাগ প্রধান গান, শিল্পী সূর্য তপা ধর।

0: এক প্রধান গান শুনলেন সূর্য তপা ধরের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম পাঁচ দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: कोई भी घरेलू सामान खरीदने से पहले सबसे पहले BIS क्वालिटी मार्क यानी ISI मार्क चेक करें

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড কমপ্লেক্সের ফেনল ও অ্যাসিটোন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। হলদিয়া পেট্রোকেমিক্যালস এবং তার সহযোগী সংস্থা নির্মিত এই কারখানায় বছরে 3,45,000 টন ফেনল এবং 2,15,000 টন অ্যাসিটোন উৎপন্ন হবে। 6,000 কোটি টাকা ব্যয় এই প্ল্যান্ট তৈরি করা হয়েছে। এর ফলে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে শুরু হয়েছে 15 দিনের আবাসিক CCINM কোর্স। এই পাঠ্যক্রমে সার, কীটনাশক, অন্যান্য কৃষি উপকরণের সঠিক ব্যবহার, সংরক্ষণ, গুণগত মান নিয়ন্ত্রণ, ফসলের পুষ্টি ও বিপণন সংক্রান্ত বিজ্ঞান শেখানো হয়ে থাকে। 15 দিনের এই আবাসিক কোর্সের খরচ মাত্র 17,900 টাকা। হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী নিতাই মোদি জানান, ইতোমধ্যেই সাফল্যের সঙ্গে 2 দফায় ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হয়েছে। আগামী 28 অক্টোবর নতুন একটি ব্যাচ চালু হতে চলেছে। ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সহায়তায় এই কোর্স করার পর গ্রামীণ উদ্যোগীরা সহজেই সারের লাইসেন্স বের করতে পারবেন। শারদীয়া দুর্গোৎসবের আজ চতুর্থী। উৎসবের আমেজ এখন আকাশে বাতাসে। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপ সজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দ বাংলার বুকে নতুন প্রাণের সঞ্চার ঘটাচ্ছে। বহু প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের বাকি থাকা কাজ, অনেক জায়গাতেই চলে এসেছে প্রতিমা, তাই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন মানুষ। এদিকে নিজ হাতে প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে মালদার স্কুল পড়ুয়া দুই কিশোর। মালঞ্চপল্লী হাইস্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র অরিত্র মণ্ডল এবং মালদা টাউন স্কুলের পঞ্চম শ্রেণীর পড়ুয়া অরূপ সিংহ নিজেদের জমানো টাকা এবং এলাকাবাসীর থেকে চাঁদা সংগ্রহ করে প্রতিমা থেকে মণ্ডপ সবটাই নিজের হাতে তৈরি করেছে। উৎসাহী স্থানীয়রাও তাদের এই প্রয়াসে সামিল হয়েছেন। মুর্শিদাবাদের বড়

0: আর পাঁচথুপি গ্রামের নটি জমিদার বাড়ির পুজোকে কেন্দ্র করে গ্রামে উৎসবের মেজাজ, পুজোর প্রস্তুতির জন্য ব্যস্ততাও চরমে। ইতোমধ্যেই কাজের সূত্রে বাইরে থাকা স্থানীয় বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছেন। জমিদার বাড়ি বাদে গ্রামে আরও 10টি সর্বজনীন পুজো হয়। হুগলির রুরাল পুলিশ জেলার উদ্যোগে দুর্গা বাহিনীর উদ্বোধন হয়েছে। উৎসবের সময় যে কোনো পরিস্থিতির মোকাবিলায় এবং জনগণের নিরাপত্তা রক্ষার্থে এই বাহিনী মোতায়েন থাকবে। জলপাইগুড়ি মাল ব্লকের ওদলাবাড়ি ও ডামডিমের মাঝে রেলগেট সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। জাবেদা খাতুন নামে বছর 62-র ওই মহিলা রেললাইন পার করে গরুকে মাঠে নিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার, গুরুতর আহত হয়েছে গরুটিও। পূর্ব বর্ধমানের কালীবাজার এলাকায় পথ দুর্ঘটনায় কাকা ও ভাইঝির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। জানা গেছে, মইদুল মোল্লা তাঁর ভাইঝি সোহানা সুলতানাকে নিয়ে মোটর সাইকেলে ফুল কিনে ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় দুজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ট্রাক্টরের চালক নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ। রাজ্যের সমগ্র অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিলেও ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে আজ থেকে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় 3 জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া ও ঝাড়গ্রামেও 2-1 পশলা বৃষ্টি হতে পারে। গ্রামীণ সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এইসব জায়গাগুলিতে। অন্যদিকে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানানো হয়েছে। কৃষক বন্ধুদের জন্য কোনো আবহাওয়া সতর্কবার্তা নেই। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: मेरा जूता है जापानी, ये पर जूते की बात चली है तो एक जरूरी बात जो मैं अपने दर्शकों को बताना चाहूंगा, अब कोई भी इन्हें ब्यूरो ऑफ इंडियन स्टैंडर्ड्स के ISI मार्क के बिना मैन्युफैक्चर, इंपोर्ट और सेल नहीं कर सकता। फुटवेयर की खरीदारी करते वक्त BIS का ISI मार्क जरूर देखें। BIS इंस्पायरिंग क्वालिटी।
4: मेरा जूता है जापानी, ये पर जूते की बात चली है तो एक जरूरी बात जो मैं अपने दर्शकों को बताना चाहूंगा,
3: अब कोई भी इन्हें ब्यूरो ऑफ इंडियन स्टैंडर्ड्स के ISI मार्क के बिना मैन्युफैक्चर, इंपोर्ट और सेल नहीं कर सकता। फुटवेयर की खरीदारी करते वक्त BIS का ISI मार्क जरूर देखें। BIS इंस्पायरिंग क्वालिटी।
5: শুরু হচ্ছে শ্রী ভবন।
6: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আজকে চলে এসেছি। আজকে কিন্তু একদম কোনো তথ্য দেওয়ার জন্য আসিনি, আজকে এসেছি একদম একটা নির্মল আড্ডা দেওয়ার জন্য। তার আগে জিজ্ঞাসা করি, এই যে পুজোর আগে আগে সকলে কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আর আজকে কী নিয়ে কথা বলবো সেইটা বলার আগে আমার না রবি ঠাকুরের একটি কবিতার চারটে লাইন ভীষণ মনে পড়ছে।

0: আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে, তাই আনন্দে দুহাত তুলি নাচে। এই যে দুহাত তুলি নাচে আনন্দে, এই আনন্দ কিন্তু যতই পরিবেশ পাল্টে যাক, প্রকৃতি বদলে যাক, চারিপাশ অন্যরকম হয়ে যাক, দুর্গাপুজো আসা মানেই কিন্তু মনের ভেতরে কোথায় যেন একটা এই আনন্দের রেশ, দুহাত তুলে মনের মধ্যেও যেন একটা নাচ, এবং ওই যে ঢাকের কাঠির ঢ্যামকুড়াকুর শব্দ শোনাই যায়। ঠিক ধরেছেন, আজকে যে আলোচনা বা যে গল্প আড্ডা আমরা করব, তার বিষয় হচ্ছে ঢাকে পড়লো কাঠি। আর এই বিষয় নিয়েই কথা বলবো যাদের সঙ্গে, তিন দিদি আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন। রয়েছেন সাংবাদিক চন্দ্রিমা রায়, রয়েছেন বিউটিশিয়ান নাসিম মুর্তজা, এবং রয়েছেন বিশিষ্ট সমাজসেবী নিরুপমা গোস্বামী। আমি তিন দিদিকে স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার।
1: নমস্কার।
2: নমস্কার।
0: তো চন্দ্রিমা, আমি তোমার কাছেই প্রথমে আসি। এই যে ঢাকে পড়লো কাঠি, মানে পুজো পুজো রব একটা শুরু হয়ে যাওয়া, এই যে দুর্গাপুজো নিয়ে আমাদের এই যে এত উদ্দীপনা, এত আনন্দ, এত প্রস্তুতি, কিন্তু এই পর্বটার পেছনের যে গল্পটা রয়েছে, এই সেই পটভূমিটা একটু যদি বলো।
1: দেখো স্বাগতা, বাংলার দুর্গাপুজো মোটামুটি আমরা ইতিহাসও পড়েছি যে পাল যুগ বা সেন যুগ থেকে শুরু হয়েছে।
0: ঠিক।
1: তারপরে আমরা এছাড়া দ্রাবিড় সভ্যতাতেও আমরা কিন্তু মাতৃপুজোর মানে প্রচলন পেয়েছি, হিন্দু রাজাদের হাত ধরেই এর বিশেষভাবে প্রচলন হয়েছে। পরবর্তীতে জমিদার বাড়িগুলোতে এবং ঐতিহ্যবাহী যেসব পুজোগুলো হয়েছে, তার থেকেই এই বারোয়ারি পুজোর একটা প্রচলন শুরু হয়েছে। তাছাড়া ইউনেস্কো আমাদের এই এটাকে স্বীকৃতি দিয়েছে ঐতিহ্যবাহী উৎসব বলে।
0: ঠিক।
1: তাই সেইখান থেকে আমি দেখতে পাচ্ছি অষ্টাদশ শতাব্দীতে কলকাতার কাছাকাছি হুগলিতে 12 জন ব্রাহ্মণ মিলে, ব্রাহ্মণ ছেলে আর কি মিলে এটা পুজো শুরু করেছে। সেই যে 12 জন মানে 12 ইয়ারি, তার থেকে বারোয়ারি,
0: 12 জন বন্ধু,
1: সেই থেকেই বারোয়ারি পুজোর সূত্রপাত হয়েছে।
0: এবং এই পুজোটাই এই যে এখন আমরা একটা বাঙালির বৃহত্তম উৎসব বলে দেখতে পাচ্ছি, যার রূপটা সেটা আস্তে আস্তে ধীরে ধীরে আসে, তাই তো? আর এই যে দুর্গাপুজো, এই দুর্গাপুজোকে কেন্দ্র করে দেখো কুমোরটুলি, কুমোরপাড়া, তারপরে যারা ঢাকের সাজের শিল্পীরা রয়েছে, ঢাকিরা রয়েছে, অর্থাৎ গ্রামের সঙ্গে যারা জুড়ে রয়েছেন, তারাও কিন্তু একটা কোথাও গ্রামে এবং শহরের মধ্যে একটা মেলবন্ধন এই পুজোটাকে ঘিরেই হয়ে ওঠে, তাই না?
1: মেলবন্ধন এবং বিভিন্ন জীবিকা, নানান রকম জীবিকা। তুমি যেমন বললে মৃৎশিল্পীদের কথা, তারপর সোলার শিল্পী যারা আছেন, তারপরে যারা প্যান্ডেল বানাচ্ছেন, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে, গ্রাম থেকেই ম্যাক্সিমাম আসছেন শহরে তারা এই প্যান্ডেলগুলো বানাতে। যত দামি দামি প্যান্ডেল হচ্ছে, তার যারা লোকেরা, তারা কিন্তু আজ 2-3 মাস ধরে বসে আছে, এসে শহরে এসে তারা এই প্যান্ডেলগুলো তৈরি করছে।
3: এই যে আলোকসজ্জা,
0: একদম তাই। অর্থাৎ একটা বিভিন্ন স্তরের, সমাজের বিভিন্ন স্তরের মানুষের একটা রুজি রোজগারও কিন্তু জুড়ে রয়েছে এই দুর্গাপুজোটাকে, এই 5 দিনের পুজোটাকে কেন্দ্র করেই। তাই জন্যই বোধ হয় এই সাজো সাজো রবটা তাদের মধ্যে অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মোটামুটি কবে থেকে শুরু হয়
1: দুর্গাপুজো? শুরু হয় আমাদের রথের দিন যে খুঁটি পুজো হয়, সেই দিয়ে দুর্গাপুজো শুরু হয়। এই দুর্গাপুজোর এই ঢাকে কাঠি কিন্তু সেদিনকেই পড়ে যায়। তার জন্য দিনে দিনে আমরা দেখতে থাকি যে যেই খুঁটি পুজো হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্যান্ডেল তৈরির প্রস্তুতি শুরু হলো, এবং নানান জায়গার থেকে তারা আসলেন। এছাড়া আলোকসজ্জা, তাছাড়া আমরা আমাদের যারা জামা কাপড় বানাতে দেওয়া, তাদের যে দর্জি বা যে দোকান পসা, সবাই কিন্তু আস্তে আস্তে সেজে উঠতে লাগলো
0: রথের দিন থেকে।
1: আমাদের
0: শুরু হয়ে যায়
1: দুর্গাপূজার প্রস্তুতি।
0: এবারে আমি আসি নিরুপমাদের কাছে। নিরুপমাদের তো বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে বহু দিন ধরে যোগাযোগ, কিন্তু আপনার ছোটবেলাটা কেটেছে গ্রাম্য পরিবেশের মধ্যেই, তাই তো? তো একটু অন্যরকম আপনার ছোটবেলাটা, একটু সেই গল্পটা একটু শুনি। সেই সময় কিরকম দুর্গাপুজো আপনি দেখছিলেন, বা কিরকম ভাবে সকলের সঙ্গে আপনি আনন্দ উৎসবে মেতে উঠতেন? আপনি বহুদিন ধরে একটা সংস্কৃতির পৃষ্ঠপোষক, ছোটদের নাচ গান শেখান, তাই তো?

0: তারা সবাই আসতেন, ওই
1: হুম
0: সময়টার জন্য আমরা খুব অপেক্ষা করে থাকতাম।
1: হুম
0: আর যখন এই যে কাঠাম মানে ওই কুমোরটুলির কথাটা উনি বললেন না,
1: হুম হুম
0: খুঁটি পুজো,
1: হুম হুম
0: আমাদের ওইখানের মধ্যে জিনিসটা একটু আলাদা ভাবে হয়, সেটা হলো এই কাঠাম খিলি। কাঠাম খিলি
1: আচ্ছা
0: অর্থাৎ
1: আচ্ছা
0: কাঠামোটা আলাদা থাকবে, শুধু কাঠামো,
1: হুম
0: সেটা একটা পূজা হবে। সেটা ঢাকে ঢাকে পড়লো কাঠি আর কাঠাম খিলি দুটো একই সঙ্গে,
1: ও
0: মানে সেই দিনে প্রথম ঢাকে কাঠি পড়বে আর কাঠাম
1: আচ্ছা
0: খিলি হবে। আর
1: আচ্ছা
0: হওয়ার পরে পুজো হবে সারাদিন, ঢাকের বাজনা বাজবে, সেই সঙ্গে আমরা আনন্দ নাচ গান। আমরা শ্রীহট্ট জেলার লোক যেহেতু, তার জন্য আমাদের ধামাল হয় আর পুজো পাঠ এগুলো হয়, সবাই
1: সেটা সেটা
0: আনন্দে
1: কবে
0: মেতে ওঠে।
1: হতো?
0: সেটা সেই ওই কাঠাম খিলি জন্মাষ্টমীর দিন,
1: আচ্ছা
0: সেই দিন থেকে আমাদের প্রথম শুরু হয়। তারপরে ঢাকে ওরা চলে যায়। চলে
1: হুম
0: যাওয়ার পর যখন মহালয়াটা শুরু হয়,
1: হুম হুম
0: সেই মহালয়ার পর থেকে আমরা কালচারাল অর্গানাইজেশন ছিল,
1: হুম
0: সেই কালচারাল অর্গানাইজেশনের মাধ্যমে মহালয়াটা যেমনি আমরা শুনতে পাই সেই দিন,
1: যেমন আমরা মহিষাসুর মর্দিনী
0: মর্দিনী যেটা
1: শুনছি,
0: শুনি,
1: হ্যাঁ
0: সেটাই এক্স্যাক্টলি ওই জিনিসটাই আমরা নিজেরা করতাম। আমরা
1: বাহ
0: অর্গানাইজেশনের মাধ্যমে আমরা সবাই মিলে একসঙ্গে চণ্ডীপাঠ হতো,
1: হুম
0: তারপর গান হতো, আবার চণ্ডীপাঠ আবার গান,
1: বাহ
0: মানে পুরো আগমনী, ওটার নাম ছিল আগমনী। আমরা
1: আচ্ছা
0: প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ওই 4:30-4:00 সময়, মানে একটা টাইম দেওয়া থাকতো,
1: হুম
0: সেই
1: হুম
0: টাইমটার ভেতরে গিয়ে আমরা ওখানের মধ্যে এটা পরিবেশন করতাম, মানে ঘন্টা
1: মানে
0: আড়াই ঘন্টা
1: দল
0: একই
1: মিলে,
0: সঙ্গে
1: একটা দল
0: একটা দল।
1: মিলে, তাই
0: হ্যাঁ,
1: তো?
0: আমাদের অর্গানাইজেশন ছিল, আমি নর্থ
1: আচ্ছা,
0: ত্রিপুরা কালচারাল অর্গানাইজেশন।
1: তা তারও তো একটা প্রস্তুতি শুরু হয়ে যেত
0: হ্যাঁ,
1: না,
0: সেটা
1: রিহার্সাল টিহার্সাল করতে
0: দু
1: হতো?
0: মাস আগে থেকে আমাদের রিহার্সেল শুরু হয়ে যেত,
1: হুম
0: আর সেই রিহার্সেলের জন্য মানে কি যে একটা আনন্দ যে আর
1: হুম
0: বলার মতো নয়। সেই ঢাকে
1: বাহ
0: পড়লো কাঠি মানে কি, এটা বলতে পারো যে আমার কাছে এটা একটা অসম্ভব ব্যাপার, মানে সেটা আমি ভুলতে পারি না,
1: দারুণ একটা
0: দারুণ
1: আনন্দের
0: একটা আনন্দ।
1: মানে স্মৃতি
0: হ্যাঁ,
1: বারবার
0: স্মৃতি
1: ফিরে আসছে,
0: বারবার
1: তাই না?
0: ফিরে আসে। আর এই ঢাকে পড়লো কাঠি মানে কি, আমার ফিরে দেখা, মানে আমার শৈশবের দিকে আমি চলে যাই,
1: বাহ
0: সেই
1: বাহ,
0: রকম মনে হয়।
1: বেশ বেশ
0: তারপর
1: সুন্দর
0: যখন,
1: বললেন দিদি।
0: হ্যাঁ, তারপর যখন আমরা এই দিকে এলাম, যখন
1: হুম
0: ওই
1: হুম
0: জায়গাটা ছেড়ে চলে এলাম,
1: হুম
0: বিয়েটা হয়ে গেল,
1: হুম
0: তখন আমার তো এই পুজোটা আর ওই পুজোটার মধ্যে একটা ফারাক এসে
1: মানে
0: গেল।
1: বিয়ের পর কি আপনি শহরে চলে এলেন?
0: শহরে বলতে মানে ত্রিপুরার মেন ক্যাপিটাল যেটা
1: হুম
0: আগরতলা, সেখানে,
1: হুম
0: আর সেখান থেকে তো আমি এখানেই চলে এলাম।
1: কলকাতাতে
0: হ্যাঁ,
1: চলে এলেন,
0: তারপর এই কলকাতার পুজোটাই আমি এখন চলছে আমার।
1: এখন কিরকম দেখছেন বা এখন কিরকম ভাবে মেতে উঠছেন
0: হ্যাঁ,
1: এই পুজোতে?
0: আগের যেটা আর এখনের যেটা, সেটার মধ্যে অনেক তফাত। এখন যেমন আমি ড্রামা টামা করাই, পুজো যখন আসে তার ধরো 6 মাস আগে থেকেই আমাদের বাচ্চারা, মা, অভিভাবকরা সবাই ফোন করে বলতে থাকে যে কোন নাটকটা এবার হবে, কোন বিশেষ ইয়ের উপরে নৃত্য নাট্য হবে, তো
1: আচ্ছা
0: সেইগুলো নিয়ে আমরা প্রথমে ভেবে নিই যে এই এই জিনিসগুলো হবে। তারপর সেটার মধ্যে গানগুলো সেটিং করতে হয়। তারপর এই উনি যখন বলছিলেন যে এই কারিগর যারা আছে তারা আসে, বিভিন্ন রকমের কারিগর গ্রাম থেকে আসে, ঠিক আমাদেরও মেকআপ ম্যান বাইরের থেকে আসে,
1: আচ্ছা
0: ওনারা আর্ট আর্ট ফার্ট করেন, মানে মেকআপ ফেকআপ করেন, প্লাস আমাদের ড্রেস লাগে, সেই ড্রেসের জন্যও কিন্তু ড্রেসার যারা আছে তারা সারা বছর মানে বসে থাকে যে কবে এই পুজোর দিনটা আসবে, তারপর আমরা ওখানে মধ্যে ড্রেস ফ্রেস
1: ড্রেসের অর্ডার হবে,
0: অর্ডার
1: তারা
0: হবে।
1: তৈরি
0: হ্যাঁ
1: করবে,
0: হ্যাঁ, ওদের
1: বাহ
0: ওদের এই জিনিসগুলো মানে সারা বছরই এই পুজোর জন্যই তারা অপেক্ষা করে থাকে।
1: মানে
0: তো
1: সারা বছরের একটা রোজগার বোধহয় এই
0: এই
1: সময়টাতেই
0: সময়
1: হয়, তাই না?
0: চন্দননগরের যেমন ওই যে সেই
1: আলোক শিল্পীরা,
0: আলোক শিল্পীরা,
1: ঠিক
0: তারাও সেই
1: ঠিক
0: সময়টা এখানটায় আসে। আর তারপর আমরা থিম ভাবি যে এবার এই থিমটা করব, আচ্ছা নেক্সট ইয়ারে আমরা আরেকটা থিম করব, তার আগের বছর কোনটা
1: বেশ
0: করেছিলাম,
1: বেশ
0: এগুলো নিয়ে আমরা খুব
1: বেশ। এবার একটু পুজোর কথা আসা মানে কিন্তু সাজগোজের কথাও সেই সঙ্গে চলে আসা, তাই না?
0: হ্যাঁ
1: তে আর নাসিম যখন আছে, এবং শ্রোতা বন্ধুদের বলি যে আজকে এখানে যারা রয়েছে তাদের মধ্যে অনেকেরই কিন্তু ছোটবেলাটা কেটেছে গ্রামে, এবং এখন হয়তো তারা কর্মসূত্রে শহরে চলে এসেছেন, এবং আমাদের সৌভাগ্য যে তাদের কাছ থেকে আমরা সেই গল্পটাও শুনবো এবং আজকের গল্পটাও শুনবো। নাসিম, তোমার কাছে আসি, ছোটবেলায় কিরকম সাজগোজ, পুজো নিয়ে তোমার কিরকম, তোমাদের ওখানে তো দুর্গাপুজো হতো, এবং সেখানে কি তোমরা যেতে, তোমরা কি সেখানে সাজগোজ করে পুজো মণ্ডপে বসতে, কিরকম ভাবে কেটেছে ছোটবেলাটা একটু বলো যদি।
2: দেখো, আমাদের ছোটবেলাটা তুমি যেটা বললে গ্রামেই কেটেছে, মানে গ্রাম আর শহর মিলে মফস্বল যে ব্যাপারটা, সেই সেইখানে আমাদের স্কুল বলো, কলেজ বলো, আমাদের বন্ধু বান্ধব, আমি মুসলিম সম্প্রদায়ের, কিন্তু আমার বন্ধু সার্কেল বলো বা আমার কলেজ পাড়া প্রতিবেশী সবই আমার হিন্দু, এবং ওই কালচারেই আমি বড় হয়েছি। তো পুজো মানে একটা জমজমাটি ব্যাপার, সেখানে

0: মানে আমি যে যে প্রফেশনে, আমার সাজগোজটাই আমি এখানে বলছি, কারণ আদার্স বাকিগুলো তো সবাই চন্দ্রিমা বলেছে, নিরুপমা গোস্বামীও বলছে। তো আমার এই সাজগোজ, মানে পুজো আসছে তার দু তিন মাস আগে থেকে, মানে সারা বছর লোকে কিছু করুক না করুক, কিন্তু পুজোর আগে তারা রূপচর্চা বলো, সাজগোজ বলো, এগুলো তো
1: সেটা সেটা তো তুমি এখন দেখছো।
0: হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের সময় আমাদের মাদেরকেও দেখেছি, মানে পুজো আসছে, মারাও একটু ভাবছে যে না এবার চুলটা একটুখানি ভালো করে তেল টেল দিয়ে আমরা চুলটাকে পরিচর্চা করি, বা ধরো নতুন কাপড় কিনবো। আমাদের ক্ষেত্রেও মারা কিন্তু আমাদের কিন্তু মানে বলে না, এখন যেমন সারা বছরই আমরা জামা কাপড় কিনি, কিন্তু তখন আমাদের ক্ষেত্রে আমরা যেমন ঈদে কিনতাম, একটা সারা বছর অপেক্ষা করতাম যে ঈদে কিনবো, সেই রকম কিন্তু আমরা পুজোর সময়ও কিনেছি, কারণ পুজোর সময় নতুন নতুন তখন বাজারে নতুন জামা কাপড় আসতো। এবং শুধু জামা কাপড় বলে না, তখন এই স্নো পাউডার এইগুলো, কাজল, হ্যাঁ, মা ঘরে কিছু কিছু সময় তৈরি করতো, আবার কিছু সময় আমরা কিনেও নিয়ে আসতাম। তো ছোট থেকে আমার একটু সাজসজ্জার প্রতি একটুখানি আলাদাই ন্যাক ছিল বলতে পারো, সেই জন্য হয়তো এখন আমি এই প্রফেশনে এসেছি। তো আমার বন্ধু বান্ধবরা যখন ড্রেস কিনতে যেত, আমি মায়ের কাছেও বায়না করলে বা মা সাথেও নিয়ে যেত, আমাদের আত্মীয় স্বজনরা, পুজোর ছুটিটা মানে একটা বড় তখন এক মাসের কাছাকাছি ছুটি পড়তো আমাদের, বড় মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, সেখানে আমার কাকাতো, জ্যাঠতো, দাদারা, বোনেরা, দিদিরা সবাই আসতো, একসাথে আমরা সব মজা করতাম, বা পাশে আমাদের পাড়াতেই পুজো মণ্ডপে আমরা সকাল থেকে আমরা পুজোর প্রসাদ খাওয়া বলো, পুজোর আনন্দ করা বলো, বন্ধুদের সাথে ঘোরা, তখন একটা আলাদাই, মানে তখনকার অনুভূতিগুলো একটা নির্মল অনুভূতি, মানে তখন যেন কোনো ওই বলে না ওই যে মানে আর্টিফিশিয়াল ব্যাপারটা ছিল না, তখন সবকিছু মারা ঘরে তৈরি করতো, হাতে তৈরি করা জিনিস দিয়ে কিন্তু আমরা নিজেকে সাজিয়েছি,
1: খুব সহজ সরল জীবনযাপনটা ছিল এবং পুজোর আনন্দটাও বোধ হয় সেই রকমই ছিল। এই আমিও বলি, দেখো আমিও, আমারও বেড়ে ওঠাটা মফস্বলে, কিন্তু আমাদের সময় আমি দেখেছি যে এপাড়া ওপাড়া দশটা পাড়া হয়তো মিলিয়ে একটা পুজো হতো। এখন যেটা হয়েছে, ধরো এখন দেখা যাচ্ছে যে একটা অনুষ্ঠান হচ্ছে সন্ধেবেলা, প্রতিদিন একটা, যেমন দিদি বলছিলেন কালচারাল প্রোগ্রাম হচ্ছে, কিন্তু তার মধ্যেও কিন্তু কোথাও একটা শহরের প্রচন্ড ছাপ, একটা জাঁকজমক ব্যাপার চলে এসেছে।
0: পুজোগুলো যেন নিজের নিজের, মানে আমার পাড়া, আমার ঘর, আমার এই কটা ফ্ল্যাটের মেম্বার নিয়ে আমরা পুজো করব, এটা কিন্তু এই যে আমাদের বাঙালির যে একটা ঐতিহ্যপূর্ণ পুজো, মানে দেখো আমরা তো মুসলিম, কিন্তু মানে আমরা মুসলিম হলেও আমরা বাঙালি, এটা আমাদের মাথায় ঘোরে, এবং আমাদের উৎসব, যেমন বলে না ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। তো আমরা সেইভাবে এত বছর ধরে ছোটবেলায় মেতে এসেছি, এখন যেন মনে হয় যেন ঠিক একটু মানে নিজেদের মনে একটা সেলফিশ টাইপের লাগে, যে আমরা ঠিক আমাদেরটুকু করছি, তারা তাদেরটুকু করছে। এইখানে স্বাগত তোমাকে আমি একটা কথা বলবো, যেটা আমার সারা লাইফের একটা লেসন। আমি মানে আমরা তো দুই বোন, আমার দিদি আর আমি, তা আমার দিদি খুব ফর্সা,
1: আচ্ছা
0: সেটা জেনেটিক, হয়তো আমার বাবা ফর্সা ছিলেন বা আমার ঠাকুরদা ঠাকুমা, তো আমি একটু রংটা চাপা আমার মায়ের দিকে গিয়েছে। তো আমার ছোটবেলায়, তখন সত্যিই ছোট ছিলাম, তো মাথার মধ্যে শুধু ঘুরতাম, আমি মায়ের কাছে বায়না করতাম, মা আমাকে কিছু একটা দাও, কিছু একটা মাখি, কিছু একটা করি, যাতে আমি দিদির মতো পরিষ্কার হই, দিদির মতো ফর্সা হই, দিদির মতো এ হই। তো দেখো আমার মা কিন্তু ছোটবেলায় একটা ভালো শিক্ষা দিয়েছিল আমাদের, কিন্তু আমরা যে পুজো বলি, যেটা করি, আমরা প্রার্থনা যাই করি, আমাদের কিন্তু নিরাকার, আমাদের কোনো আকার নেই, কিন্তু হিন্দুদের ক্ষেত্রে যেটা একটা মূর্তি, একটা আকার। তো সেটা মা বলেছিল, দেখো তুমি যে ফর্সা হতে চাইছো, আজকে আমরা যে দুর্গাপূজায় যে আনন্দ করছি, দুর্গা মাকে যে রূপে দেখেছি, সেখানে কিন্তু আমরা কালী মাকে দেখি, তিনি তো কালো, তিনি তো কখনোই বলেন না যে না আমি দুর্গার মতো পরিষ্কার হব, সুন্দর হব,
1: একই মায়ের দুটি রূপ,
0: একই মায়ের দুটি রূপ। তো সেক্ষেত্রে যেমন দুর্গা মায়ের যে অসীম যে ক্ষমতা, সেটা তো কালী মায়েরও ক্ষমতা, কাউরির ক্ষমতা রঙের জন্য কিন্তু কোনো কমতি হয়নি। তা আজকে তোমার মাথায় কেন এটা আসছে, তুমি নিজেকে পরিষ্কার রাখো, নিজেকে শুদ্ধ রাখো, নিজেকে নির্মল রাখো, সেটাই সবচেয়ে বড় কথা, এবং তুমি নিজেকে সেই জায়গায় দাঁড় করাও যাতে রঙটা সেখানে কোনো ফ্যাক্টর না, কোনো ম্যাটার করে না, সেখানে তুমি যেন সবার জন্য ভাবতে পারো, সবাইকে ভালো শিক্ষা দিতে পারো, এবং নিজেও সে ভালো রাস্তায় যেতে পারো।
1: ঠিক,
0: তো সেইটাই আমার।
1: এবং এই যে আমাদের জাতীয় উৎসব আজকে দুর্গাপুজো বাঙালির হয়ে উঠেছে, এই জাতীয় উৎসবে কিন্তু সেটাই হয়, এই যে তুমি বলছিলে আমি অন্য সম্প্রদায়ের থেকে এসেছি, আমাদের যারা ওই ডাকের সাজ করেন বা যারা জরি শিল্পের কাজ করেন, তারাও কিন্তু

0: এই যে মা দুর্গার যে চুলটা
1: হ্যাঁ
0: হয়,
1: হ্যাঁ
0: প্রতিমার যে চুলটা হয়, তারাও কিন্তু অন্য
1: সম্প্রদায়ের লোকের,
0: সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদেরও রুজি রোজগার এই পুজোটার মধ্যেই কেন্দ্র করে রয়েছে। এই কারণেই এই উৎসব কিন্তু আজকে একটা জাতীয়
1: জাতীয়
0: রূপ
1: উৎসব
0: নিতে পেরেছে, এটা আমাদের গর্বের ব্যাপার, তাই না?
1: একদম।
0: হ্যাঁ, তো এই যে সাজগোজের কথা তুমি বলছিলে, এখন এখন তো একটা ঢল না, সাজের
1: এখন
0: একটা ঢল।
1: এখন যেটা মানে আমি অনুভব করছি, তখন কিন্তু আমরা মানে নিজের হাতে তৈরি করা, আমার মারা যেগুলো তৈরি করে দিত আমাদের
0: ঘরোয়া
1: সেগুলো,
0: সমস্ত
1: হ্যাঁ,
0: কিছু।
1: কিন্তু এখন যেন ওই পার্লারের চলটা বেশি হয়েছে। মানে 2 মাস 3 মাস আগে থেকে হাতে পয়সা থাকুক না থাকুক, মানুষের মনে নিজেকে সুন্দর করব, পুজোতে ঘুরব, সবাই দেখবে, মানে এই মানসিকতা এখন
0: কবে
1: তৈরি
0: থেকে
1: হয়ে গেছে।
0: খুব তোমাদের চাপ
1: এই
0: পড়ে
1: ঠিক
0: যাচ্ছে
1: দু
0: বলো।
1: মাস আগে থেকে তো একটু একটু করে শুরু হতে থাকে, আর এই শেষ 2 সপ্তাহ তো আর বলার কথা নেই, সর্বদা পার্লারে ভিড়, তখন সময় নেই, তখন নিজে সাজবো কি, তখন মনে হয় সবাইকে সাজিয়ে খুশি হই।
0: ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এবারে আসি বাঙালির দুর্গাপুজোর সঙ্গে কিন্তু আরো একটা ব্যাপার ভীষণভাবে জড়িয়ে রয়েছে, সেটা না বললে নয়, তা হলো যে আমাদের এই যে সাহিত্য, বিভিন্ন শারদ পত্রিকা, এই আগে তো আমরা ভীষণভাবে অধীর
1: হুম
0: আগ্রহে যাকে বলে
1: অপেক্ষা
0: অপেক্ষা করে
1: করতাম,
0: থাকতাম, তার সাথে সাথে ছিল পুজোর গান, এই
1: সংখ্যা
0: দুটো জিনিসের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম। তো চন্দ্রিমা, তুমি যেহেতু এই বিষয়টির সঙ্গে যুক্ত রয়েছো, এই যে লেখালেখি বা এই যে শারদ পত্রিকা, সেইটা কিরকম ভাবে আগে আর এখন, তার মধ্যে কিরকম পরিবর্তন তুমি দেখছো? কারণ এখন তো ধরো আমরা PDF এ অনলাইনে পেয়ে যাচ্ছি,
1: অনলাইনে পড়ছি
0: কিন্তু যারা
1: বেশি,
0: বই পড়তে ভালোবাসেন তারা কিন্তু বই
1: বই
0: পড়েন,
1: পড়ি।
0: আমার এখনো
1: হ্যাঁ হ্যাঁ,
0: মনে হয়, সেইটা একটুখানি বলো তুমি।
1: না এখনো শারদীয়া সংখ্যার চাহিদা তো সেরকমই আছে,
0: হুম
1: এবং তাতে লেখা দেওয়ার জন্য মোটামুটি জুন জুলাই মাস থেকেই বলে দেওয়া হয় যে লেখাগুলো জমা করার
0: হুম
1: জন্য,
0: হুম
1: তা
0: হুম
1: তখন থেকে একটা প্রস্তুতি শুরু হয়ে গেল এই শারদীয়া পত্রিকার।
0: হ্যাঁ হ্যাঁ
1: এবার 15 দিন 1 মাস আগে সেটা বেরিয়ে বেরিয়ে যায় পত্রিকাটা,
0: হুম
1: তা
0: এখন বোধহয় 2 মাস আগে
1: হ্যাঁ দু
0: বেরিয়ে
1: মাস
0: যাচ্ছে।
1: আগে বেরোচ্ছে, যাতে
0: ভালো ভালো যে
1: হ্যাঁ
0: পত্রিকাগুলো,
1: পত্রিকাগুলো, হ্যাঁ
0: সেগুলো সব 2 মাস আগেই এখন বেরিয়ে যাচ্ছে, এবং ওই 15 দিন আগে আমরা হয়তো সেটা PDF এ পেয়ে যাচ্ছি
1: পারচেজ,
0: অনলাইনে।
1: হ্যাঁ
0: হ্যাঁ, এবং তার সাথে বোধহয় এখন আরো একটা জিনিস যেটা হয়েছে, সেটা হচ্ছে যে ছোট ছোট লিটল ম্যাগাজিন
1: লিটল
0: যেগুলো আছে,
1: ম্যাগাজিনগুলো, হ্যাঁ
0: তারাও কিন্তু শারদীয়া
1: শারদীয়া
0: সংখ্যা
1: সংখ্যা বের করছে,
0: বার করছে, তাই না
1: হ্যাঁ
0: চন্দ্রিমা?
1: শারদীয়া সংখ্যা বার করছে। ছোটবেলায় যেমন আমাদের খুব আনন্দ মেলা বা এই পত্রিকাগুলোর প্রতি একটা ইয়ে
0: হ্যাঁ
1: ছিল যে পুজোর সময় ওটা একটা বই কিনতে হবে, এবং তার সেটা পুজোর মধ্যেই শেষ করে ফেলতে হবে বা
0: হুম
1: পুজোর ছুটিতে শেষ করে
0: হুম
1: ফেলতে হবে।
0: হুম
1: এখনকার বাচ্চাদের সেই ব্যাপারগুলো নেই, তারা ফোনে বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে, তাহলেও কিন্তু আনন্দ মেলার সেই আগ্রহ শিশু মন থেকে কিন্তু কেউ কেড়ে নিতে
0: আনন্দ
1: পারেনি,
0: মেলার আনন্দ
1: আনন্দ, হ্যাঁ
0: একেবারেই তাই। আমি তোমাকে বলি, দেখো আমাদের যে রেলের যে স্টেশনটা,
1: হ্যাঁ
0: প্ল্যাটফর্মটা
1: হ্যাঁ
0: আছে, সেখানে একটি মাত্র বুক স্টল ছিল,
1: হুম
0: ঠিক আছে? তো সেই বুক স্টল এখন আর নেই, কিন্তু ছিল, ছোটবেলা থেকে দেখে এসেছি। তো সেইখানে কিন্তু মাসখানেক আগে গিয়ে বলে আসতাম, কাকু
1: হ্যাঁ
0: বইটা এলে বলো, বইটা কিন্তু নেব, এরকম একটা ব্যাপার
1: মানে আগের
0: ছিল।
1: থেকে বুক করতে হতো,
0: ঠিক ঠিক।
1: আমরা এখনো আমাদের পেপারওয়ালাকে কিন্তু বলে দিই, হ্যাঁ যে এই পুজোর সংখ্যা বেরোবে আগে
0: হ্যাঁ
1: কিন্তু আমার
0: হ্যাঁ
1: বাড়িতে পৌঁছে যাওয়া চাই,
0: ঠিক
1: এবং
0: ঠিক
1: এখনো আমরা অধীর আগ্রহী থাকি। আর আমাদের ক্যাম্পাসেও কিন্তু এখন হয়, মানে ক্যাম্পাস থেকেও একটা বই বার করা হয় পুজো
0: হুম
1: সংখ্যা বলে,
0: হুম হুম
1: যেটা আমাদের ভেতরে যারা আবাসিক আমরা রয়েছি তাদেরকেই বলা হয় যে তোমরা তোমাদের পছন্দ মতো কবিতা বলো, গল্প বলো, সাহিত্য বা কিছু ঘোরা মানে ভ্রমণ ক্রাইম কাহিনী দাও, তাতে ওনারা ওটা আমাদের বের করে এবং আমরা বেশ পুজোর পরে সেটা হাতে পাই,
0: হুম
1: তখন ভালোই লাগে নিজেদের লেখা, নিজেদের পাড়া প্রতিবেশী লেখা
0: সেটারও তো
1: পড়তে,
0: একটা প্রস্তুতি
1: সেটারও
0: থাকে,
1: একটা প্রস্তুতি থাকে
0: সেটারও প্রস্তুতি যে
1: নিজের
0: দু আড়াই
1: নামটা
0: মাস আগে
1: আগে
0: থেকে
1: থেকে
0: লিখব,
1: আগে থেকে, হ্যাঁ হ্যাঁ
0: ওটা ছাপা হবে, পুজোর
1: হুম
0: সময়
1: হুম
0: ওটা
1: হুম
0: হাতে পাবো, নিজের নামটা
1: নিজের
0: দেখবো,
1: ছাপার
0: নামটা
1: অংশটা
0: একটা
1: দেখতে
0: অন্যর
1: খুবই ভালো
0: অনুভূতি,
1: লাগে।
0: তাই না
1: দুই
0: নির্মলা দি?
1: মাস 2 আড়াই মাস দূরের কথা, বাচ্চারা তো 6 মাস আগে থেকেই লিখতে বসে যায়,
0: হ্যাঁ
1: লিখতে বসে যায় যে না ওটা দেখতে হবে, তারপর মা বাবা কাকু কাকিমা এদেরকে দেখায় যে জিনিসটা ঠিক ঠিক মতো হলো কিনা, আচ্ছা তারপর প্রেশার দিতে থাকে যে কবে যাব, যাও গিয়ে একটু উনার কাছে একটু দাও এই লেখাটা,
0: ঠিক।
1: তারপর লেখাটা কবে বেরোবে, এই যে একটা আগ্রহ বাচ্চাদের মধ্যে আছে।
0: হুম
1: ওই
0: হুম
1: ক্যাম্পাসের, এটা নাসিম বলল যে ক্যাম্পাসের যেটা পত্রিকাটা বেরোয়, ওই পত্রিকাটা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য খুব ভালো,
0: খুবই ভালো,
1: বাহ,
0: মানে খুবই
1: বাচ্চাদের জন্য।
0: দরকার, এটা বাচ্চাদের লেখার একটা মানে আগ্রহ যোগায় এটা।
1: হ্যাঁ, এটা এটা সত্যি খুব ভালো জিনিস।
0: হ্যাঁ, এত কথার পরে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে পুজোর খাওয়া দাওয়া, তাই না? তো এই যে পুজোর খাওয়া দাওয়া

0: তো নিরুপমাদি বলছিলেন যে সেই সময় আপনাদের ওই সমস্ত জায়গাতে হয়তো একটাই পুজো হতো, দুটো
1: হ্যাঁ
0: তিনটে পাড়া গ্রাম মিলিয়ে, তাই না?
1: হ্যাঁ
0: তো
1: হ্যাঁ
0: সেই সময় কিরকম খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে কিরকম আনন্দ হতো বলুন।
1: সেই সময়টা দেখো আমাদের অভাবটাই ছিল বেশি, আর আমাদের লোকজন কম ছিল,
0: হুম
1: আর পাড়ার মধ্যে একটাই পুজো হতো।
0: হুম হুম
1: সেই
0: হুম
1: একটা পুজোর মধ্যে সেই সময় মাত্র একদিন খাওয়া হতো,
0: হুম
1: আর সেই যে একটা দিন আমাদের যত আত্মীয় স্বজন আছে, পাড়াতে চেনা জানা আছে, সবাই একই সঙ্গে বসে একই সঙ্গে খাওয়া, এটা একটা মানে আত্মীয়তার একটা
0: হুম
1: রূপ নেয়।
0: আর তারপরে ধরুন তখন তো বেশি জমিদার বাড়ির পুজোগুলোই হতো,
1: হ্যাঁ সেটাও
0: সেইখানে হয়তো প্রতিদিন সবাই যেতে
1: হতো
0: পারতো
1: না,
0: না,
1: হতো না
0: কিন্তু দেখা গেল একদিন হয়তো গিয়ে গ্রামে বলে আসা হলো যে
1: আজকে
0: কালকে কিন্তু খাওয়া হবে, সবাই চলে এসো।
1: মণ্ডপে।
0: সেই একটা সময়ের জন্য, সেই একটা দিনের জন্য সবাই কিন্তু মানে
1: বসে থাকে
0: অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতো যে নতুন জামাটা পরে কখন গিয়ে
1: যাব
0: জমিদার বাড়িতে গিয়ে সবাই আনন্দ করে খাওয়া দাওয়া
1: একসঙ্গে
0: করব।
1: একসঙ্গে থাক।
0: আমাদের কিন্তু খিচুড়ি খাওয়ার চলটা কিন্তু ওই আমরা ওই পুজো মণ্ডপে গিয়েই খিচুড়ি খেতাম, মানে
1: আচ্ছা,
0: যে
1: মানে আমাদের
0: খিচুড়ি
1: যে
0: আমাদের, হ্যাঁ
1: ভোগের
0: ভোগের
1: খিচুড়ি,
0: খিচুড়ি, কারণ
1: ঠিক
0: বাড়িতে এই খিচুড়িটা আমাদের তৈরি হতো না স্বাভাবিকই, কিন্তু আমরা ভোগের যে খিচুড়িটা মানে সে ছোটবেলাকার সেই খিচুড়ির যে স্বাদ সেটা এখনো লেগে আছে। হুম আর একটা ব্যাপার কি দেখো নাসিম, আগে তো ধরো দেখা যেত এই যে যেটা তোমরা বলছো যে আমরা কমিউনিটির মধ্যে বা আমাদের কমপ্লেক্সের ভেতরে খাওয়া দাওয়া করছি, আর গ্রামে কি ছিল, গ্রামে হয়তো ওই একটা দিনই সবাই খাওয়া দাওয়া, কিন্তু আজকে কিন্তু সেটা একটুখানি গ্রামেও প্রভাব এসে গেছে। দেখা যায় যে পুজোর প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে কিন্তু ওই সবাই মিলে গিয়ে কিন্তু
1: একই সঙ্গে
0: একসাথে
1: একই সঙ্গে
0: খাওয়া দাওয়াটা করছে
1: তিন
0: জমিয়ে,
1: তিন
0: তাই না?
1: দিন তিন দিন
0: সে
1: একই
0: লুচি
1: সঙ্গে
0: হোক, খিচুড়ি হোক,
1: খিচুড়ি হোক,
0: আলুরদম হোক, যাই
1: আলুরদম
0: হোক,
1: হোক,
0: আর বাঙালির যে একেবারে ঐতিহ্যবাহী ট্রেডিশনাল খাবার বলতে আমরা যা বুঝি, এই কটা দিন কিন্তু আমরা সেটা জমিয়ে খাই, তাই
1: জমিয়ে
0: না?
1: একদম।
0: তাহলে ঢাকে কাঠি পড়ে গেছে একেবারেই, এবং আমরাও কিন্তু পুজোর জন্য একেবারেই প্রস্তুত, তাই না?
1: হ্যাঁ
0: তাই সাজ গোজ খাওয়া দাওয়া বইপত্র সবকিছুই কিন্তু এখন আমাদের মাথায় ঘুরছে, আর আমি জানি আমার যে বন্ধুরা এই অনুষ্ঠান শুনছেন তাদেরও মাথায় নিশ্চয়ই ঘুরছে। সময় তো এবার বলছে থেমে যেতে হবে, গল্প বাকি রইল, অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আবার আমরা গল্প করব। আজকে তাহলে এখানেই ইতি টানি, হ্যাঁ। আর
2: শ্রীভবন আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
4: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
3: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
4: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
3: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
5: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
6: Don't worry. This helmet is ISI certified.
5: And how will I know if it's authentic?
6: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
7: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
2: Akashvani Kolkata, Gitanjali. শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গান। প্রথমে নিশান ছবির গান, দ্বৈতকণ্ঠে কিশোর কুমার এবং চন্দ্রানী মুখোপাধ্যায়।

0: তুমি কত সুন্দর, ছবির গান শুনলেন, দ্বৈত কণ্ঠে গেয়েছেন অমিত কুমার এবং অনুপমা দেশপাণ্ডে।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: हाँ, ये हेलमेट अच्छा है, लेकिन ये सेफ है क्या?
4: चिंता मत कीजिए, इस हेलमेट पर ISI मार्क है।
3: और मुझे कैसे पता चलेगा कि ये असली है?
4: BIS केयर ऐप से, जहाँ आपको ये इम्पोर्टेंट डिटेल एक ही क्लिक में मिल जाएगी।
5: बनिए जागरूक ग्राहक और कोई भी प्रोडक्ट खरीदने से पहले उसकी प्रामाणिकता चेक करने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप।
0: শুধু তোমারই জন্য, ছবির গান দ্বৈত কণ্ঠে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, গ্লোবাল সেমিকন্ডাক্টর ভ্যালু চেনে দাম ছাড়াও বিশ্বাস এবং সাইবার নিরাপত্তা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 2015 থেকে 2024 সালের মধ্যে ভারতে যক্ষ্মার নতুন সংক্রমণ 21% কমেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তিপূর্ণ এবং স্থায়ী পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। দিল্লির বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত আজ কংগ্রেস জনতা পার্টির নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে 5 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। অপর নেতা অজিত সিন্ডে ব্যক্তিগত বন্ডের বিনিময়ে মুক্তি পেয়েছেন। রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি নিয়ে সমালোচনার মুখে পড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির পক্ষে সভায় দিয়ে জানিয়েছেন, বিশ্ববাজারে জ্বালানির দাম কমানোর জন্য রাশিয়াকে ডিজেল সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। হায়দ্রাবাদে চতুর্থ টি-20 ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, গ্লোবাল সেমিকন্ডাক্টর ভ্যালু চেনে দাম ছাড়াও বিশ্বাস এবং সাইবার নিরাপত্তা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে অনুষ্ঠানে তিনি বলেন, সেমিকন্ডাক্টর ডিজাইন, ম্যানুফ্যাকচারিং এবং উৎপাদিত পণ্যের পরীক্ষার ক্ষেত্রে ভারত নিজেকে বিশ্বাসযোগ্য অংশীদারের স্থানে নিয়ে আসার লক্ষ্য নিয়েছে। তিনি সুসংহত ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে একটি সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরির ওপরও জোর দেন।
1: Materials are very important because that ecosystem takes a lot of time and effort to build. So we have to put in that extra effort to get that capability in our country in terms of understanding of the materials, handling of the materials, manufacturing them, processing them, storing them, using them in the chips or every other manufacturing process and making sure that we develop an ecosystem which becomes good for us, good for the world.
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তিপূর্ণ এবং স্থায়ী পরিবেশ বজায় রাখতে

0: প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে আজ সকালে আসিয়ান ভারত থিঙ্ক ট্যাঙ্ক ফোরামের সম্মেলনে তিনি বলেন, দক্ষিণ এশীয় দেশগুলির সঙ্গে সমান সহযোগী হিসাবে এই অঞ্চলে ভারত অ্যাক্ট ইস্ট নীতি অধীনে বহুদিন ধরেই চলছে।
1: For India, ASEAN is central to our Indo-Pacific vision. India's Act East policy, Sagar and Mahasagar vision, advocate open multipolar cooperation and we align these approaches through ASEAN-led mechanism. Our Act East policy is a long-term commitment to working with Southeast Asia as an equal partner. Our collective objective should be to build trust, respect for each other's sovereignty and keep channels of dialogue open.
0: আসিয়ান ভারত সমুদ্রপথ সহযোগিতা বর্ষ 2026-এ সমুদ্রপথ সংক্রান্ত সতর্কতা, বিভিন্ন তথ্য আদান প্রদান এবং জরুরি পরিস্থিতিতে একসঙ্গে কাজ করার ক্ষমতা তৈরি, জলদস্যু মোকাবিলা এবং বেআইনি মাছ ধরা সহ বিভিন্ন বিষয়ের উল্লেখ করেন। এই ক্ষেত্রে প্রতিরক্ষা বিষয়ে শ্রী সিং আসিয়ানভুক্ত দেশগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, মহাকাশ কেন্দ্রিক সিস্টেমের মতো প্রযুক্তিক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, গত 4 বছরে ভারত 38টি উন্নত দেশের অগ্রাধিকারের ভিত্তিতে নেওয়া বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ভারতীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের বাজারও বিশ্ব বাণিজ্যিক অংশীদারদের জন্য উন্মুক্ত করা হচ্ছে বলে তিনি জানান। এছাড়াও তিনি বলেন, 2014 সালের আগে ভারতের বাণিজ্য চুক্তির আওতায় থাকে দেশগুলির সম্মিলিত জিডিপি, যেখানে প্রায় 10 লক্ষ কোটি ডলার ছিল, বর্তমানে তা বেড়ে প্রায় 70 লক্ষ কোটি ডলারে পৌঁছেছে। কানাডা, মেক্সিকো, মার্কোসুর, ইউরেশিয়া সহ একাধিক দেশের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনাও চলছে। তিনি আরো বলেন, ভারত বিশ্বস্ত বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী।
2: Our idea is to open India's market for the world as we wish to see other markets opened for us. So from $10 trillion of GDP which was opened to India on a preferential market basis until 2014, today as we speak we have trade agreements covering $70 trillion of GDP. Many other negotiations ongoing will take this figure up to about $85 trillion out of $115 trillion.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভারতের বিশ্বব্যাপী ভারতের সংস্কৃতি যোগাযোগ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এই সম্মেলনের আয়োজন করেছে। উল্লেখ্য, 1926 সালের 14 অক্টোবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেরণায় ভারতীয় শিক্ষাবিদরা পশ্চিমবঙ্গের কলকাতায় গ্রেটার ইন্ডিয়া সোসাইটি বা বৃহত্তর ভারত পরিষদ প্রতিষ্ঠা করেন। এই সম্মেলন ওই সংস্থার শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষে একটি বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে 2015 থেকে 2024 সালের মধ্যে যক্ষ্মার নতুন সংক্রমণ 21% কমেছে, যেখানে বিশ্বে এই হার 12%। এই চিকিৎসার আওতায় এসেছেন 92% রোগী, যেখানে বিশ্বে এই হার 78%। টিবি মুক্ত ভারত অভিযানের আওতায় 28 কোটিরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা এবং 20 লক্ষেরও বেশি মানুষকে যক্ষ্মা প্রতিরোধী চিকিৎসা দেওয়া হয়েছে। এই অভিযানে নতুন করে যুক্ত হয়েছেন 5,70,000েরও বেশি নিক্ষয় মিত্র। দেশে যক্ষ্মার চিকিৎসার আওতায় এসেছেন 92% রোগী। এদিকে যক্ষ্মা সম্পর্কে সচেতনতা বাড়াতে 13 অক্টোবর থেকে 11টি রাজ্যের 55টি জেলায় পরীক্ষামূলকভাবে জোশ অভিযান চালানো হয়। পাশাপাশি ওষুধ প্রতিরোধী যক্ষ্মা চিকিৎসায় 6 মাসের সংক্ষিপ্ত চিকিৎসা পদ্ধতিও চালু করেছে সরকার। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাভিযান বিষয়ে একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। 2,000 টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ না নেওয়ার সময়সীমা দীপাবলি পর্যন্ত বাড়ানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই জানিয়েছে, ইউপিআই এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি উৎসবের মরশুমের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইএন নিউজ কলকাতাতে। দিল্লির বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত আজ কাকরোজ জনতা পার্টির নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে 5 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্য নেতা অজিত সিন্ডে ব্যক্তিগতভাবে বন্ডের বিনিময়ে মুক্তি পেয়েছেন। যন্তরমন্তর এলাকায় বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ার পর ওই চত্বরে প্রতিবাদ বিক্ষোভ সামিল হওয়ায় দিল্লি পুলিশ এই 3 জনকে গ্রেপ্তার করেছিল। পুলিশের দাবি, গতকাল কিছু বিক্ষোভকারী তালা ভেঙে এবং ব্যারিকেড সরিয়ে জাতীয় পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে ওই এলাকায় ঢুকলে নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে। সরকারি নীতি সামান্য করে বেআইনিভাবে জমায়েতের অভিযোগ।

আগে এই তিন নেতাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ধৃত ওই তিন নেতাকে প্রথমে জাফরপুর কালান থানায় নিয়ে যাওয়া হয়, পরে তাদের আজভোরে পার্লামেন্ট স্ট্রিং থানাতে নিয়ে আসা হয়েছে। কক্রো জনতা পার্টির আইন বিষয়ক প্রধান রত্না সিং গতকাল মধ্যরাত পর্যন্ত ওই নেতাদের সঙ্গে তাদের আইনজীবীকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন। উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে হওয়া প্রতিবাদ বিক্ষোভ সামিল হওয়ার সময় ওই নেতাদের আগেও গ্রেপ্তার করা হয়েছিল, তবে শান্তি পালনের শর্তে আদালত তাদের মুক্তি দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবদ্বীপের চতুর্থ দিনে আজ মা কুষ্মান্নার উদ্দেশ্যে পুজো দিয়ে প্রার্থনা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি কামনা করেছেন, মা কুষ্মান্নার অসীম শক্তি যেন দেশের সমস্ত নাগরিকের জীবনে নতুন আশা, সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসে। শারদীয় দুর্গোৎসবের আজ চতুর্থী উৎসবের আমেজ এখন বাংলার আকাশে বাতাসে, রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডসজ্জা, চোখ ধাঁধানো আলুসাজ এবং ঢাকের শব্দ বাংলার বুকে নতুন প্রাণের সঞ্চার ঘটাচ্ছে। অন্যদিকে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথম দুর্গাপূজায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমী দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী জনপ্রিয় দুর্গামণ্ডপ তিনি ঘুরে দেখবেন বলে জানা গেছে। পুজো পরিক্রমার পর সেদিনই তার দিল্লি ফিরে যাওয়ার কথা। বিহারের বৈশালী জেলার রাঘবপুর দিয়ারা এলাকায় গতরাতে এক নৌকাডুবির ঘটনায় অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি নিয়ে সমালোচনার মুখে পড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির পক্ষে সাফাই দিয়ে বলেছেন, বিশ্ববাজারে জ্বালানির দাম কমানোর জন্য রাশিয়াকে ডিজেল সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে, তবে এই ডিজেল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নয়। রাশিয়া প্রথমে 3 লক্ষ টনেরও বেশি ডিজেল সরবরাহ করবে বলে ট্রাম্প গত শুক্রবার জানান। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ জম্মু কাশ্মীর, লাদাখ, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শুক্রবার পর্যন্ত হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও পশ্চিম রাজস্থানে শিলাবৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। গত রবিবার ইন্দোরে অনুষ্ঠিত হওয়া তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারানোর পর 5 ম্যাচের সিরিজে ভারত 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্র ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, গ্লোবাল সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে দাম ছাড়া বিশ্বাস এবং সাইবার নিরাপত্তা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 2015 থেকে 2024 সালের মধ্যে ভারতে যক্ষ্মা নতুন সংক্রমণ 21% কমেছে। হায়দ্রাবাদে চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খবর এখনকার মতো এখানে শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড কমপ্লেক্সের ফেনল ও অ্যাসিটোন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। উদ্বোধনের পর ওই প্ল্যান্ট ঘুরে দেখেন তিনি। উপস্থিত রয়েছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, শিল্পমন্ত্রী তাপস রায়, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সহ অন্য মন্ত্রী, সাংসদ ও বিধায়করা। হলদিয়া পেট্রোকেমিক্যালস এবং তার সহযোগী সংস্থা নির্মিত এই কারখানায় বছরে 3,45,000 টন ফেনল এবং 2,15,000 টন অ্যাসিটোন উৎপন্ন হবে। 6,000 কোটি টাকা ব্যয় এই প্ল্যান্ট তৈরি করা হয়েছে। এর ফলে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। দুর্গাপুজোর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রস্তাব অনুমোদনের জন্য পশ্চিমবঙ্গ সরকার আজ মন্ত্রিসভার বৈঠক ডেকেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে জরুরি ভিত্তিতে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। ইভিএম মেশিনের অপ্রতুলতার কারণে পুরসভা ভোটে সমস্যা সংক্রান্ত নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট কলকাতা পুরসভার 3টি ওয়ার্ড এবং কাঁথি পুরসভা এলাকার ইভিএম বাদ দিয়ে বাকিগুলির সংরক্ষিত তথ্য মুছে ফেলতে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি খুগে এবং বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চে আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় নভেম্বর ডিসেম্বর মাসে তারা পুর নির্বাচন করাতে প্রস্তুত। এরপর বেঞ্চ ইভিএমে আগে সংরক্ষিত তথ্য মুছে ফেলার নির্দেশ দেয়। অন্যদিকে গোটা রাজ্যে পুর নির্বাচনের দাবিতে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলারও আজ নিষ্পত্তি ঘোষণা করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গে বেসরকারি হাসপাতাল নার্সিংহোমের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনলাইনে শুনানির পরিকল্পনা করেছে রাজ্য স্বাস্থ্য কমিশন। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যান্ড রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বলেন, সাধারণ মানুষের সুবিধার্থে কমিশনে অভিযোগ জানানো, শুনানি, তথ্য সংরক্ষণ সহ যাবতীয় কাজ ডিজিটাল পদ্ধতিতে করা হবে। প্যাভলভ হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে অতিরিক্ত 200 শয্যা বাড়ানো হচ্ছে। ক্যালকাটা ন্যাশনাল

মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে ব্যবহৃত এই হাসপাতালকে মনোরোগ চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র হিসেবে আগেই স্বীকৃতি দেওয়া হয়েছিল। স্বাস্থ্য দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে, শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন বিভাগে 79টি নতুন পদ তৈরির অনুমোদন মিলেছে। এর মধ্যে 3 জন বিশেষজ্ঞ মেডিকেল অফিসার, 65 জন স্টাফ নার্স, 5 জন ফার্মাসিস্ট নিয়োগ করা হবে। বনগাঁ যশোর রোড সংলগ্ন বিভিন্ন এলাকায় দুর্গাপুজোর সময় সিপিআইএম এর অস্থায়ী

0: করবে। যশোর রোডে পুজোর দিনগুলিতে কারা কারা স্টল করার অনুমতি নিয়েছে রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে ওই জায়গা পূর্ত দপ্তরের, কিন্তু তাদের কাছে স্টলের জন্য কোনো আবেদন করা হয়নি। আগামীকাল ফের এই মামলার শুনানি। শারদীয়া দুর্গোৎসবের আজ চতুর্থী। উৎসবের আমেজ এখন আকাশে বাতাসে, রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপসজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দ বাংলার বুকে নতুন প্রাণের সঞ্চার ঘটাচ্ছে। বহু প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের বাকি থাকা কাজ, অনেক জায়গাতেই চলে এসেছে প্রতিমা। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান বিষয়ে একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। অন্যদিকে সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের বিষয় আয়ুষ্মান ভারত যোজনা।
1: দেশের প্রতিটি নাগরিকের কাছে উন্নত ও সুলভ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হল আয়ুষ্মান ভারত প্রকল্প। 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য আয় নির্বিশেষে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, যা এক কথায় অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করেন আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার চিকিৎসক তাপস প্রামাণিক।
2: আয়ুষ্মান ভারত হচ্ছে একটা আমব্রেলা প্রোগ্রাম, যেটা হচ্ছে হেলথ রিফর্মস বলা যেতে পারে আমাদের সারা দেশের ক্ষেত্রে। এজেড পেশেন্টের দেখবেন প্রিমিয়াম অনেক বেশি, অনেক রকম ক্রাইটেরিয়া আছে যেটা ফুলফিল করা যায় না, কিন্তু এক্ষেত্রে 70+ হলে সেগুলো কিন্তু দেখা হবে না।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয়ে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে গোলমালের ঘটনায় পুলিশের তলবে আজ শেক্সপিয়ার সরণী থানায় হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি। গত সোমবার তাকে ডাকা হলেও হাজিরা দেননি তিনি। কলকাতার নাদিয়াল আয়ুবনগরে একটি বাড়িতে হানা দিয়ে অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেয়েছে রাজ্য পুলিশের এসটিএফ। উদ্ধার হয়েছে 2.7mm বন্দুক, 2টি দেশি পিস্তল, আগ্নেয়াস্ত্র, তৈরি সরঞ্জাম, কার্তুজ ইত্যাদি। এসটিএফ এর অভিযানের আগেই বাড়ির মালিক চম্পট দেয়। কল্যাণীতে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের চতুর্থ দিনে দিল্লি তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত 8 উইকেটে 252 রান করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
5: বলুন,
4: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
5: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
4: সেটা কিভাবে হবে?
5: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
4: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
5: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
4: ব্যাস বুঝে গেছি।
5: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
6: আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: এখন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত।

0: শুনছেন রবীন্দ্রসঙ্গীত। ফিরে আসছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
4: Don't worry. This helmet is ISI certified.
3: And how will I know if it's authentic?
4: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
5: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
0: শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারের শিল্পী রমা মণ্ডল।

এবারের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং রানু মুখোপাধ্যায়।

0: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজকে পরিবর্তনের কাণ্ডারী হওয়ার। আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100075040, আমাদের নতুন নাম্বার 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ তা আমাদের বলতে ফোন করুন এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি, কবিতা বা নাটক লিখে পাঠাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়: 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটক আলোর পথে। নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন সেজুতি, বিবেকনগর তেমাথানি, সবং পশ্চিম মেদিনীপুর থেকে অরিজিৎ দাস অধিকারী। আমরা ধন্যবাদ দিই অরিজিৎবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য।
1: হাই গো, তিন দিন ধরে তোমার বাবার জ্বর কমছে না।
2: মা, দাদাকে বলো না ডাক্তার দেখাতে।
1: না রে, এটা সাধারণ জ্বর নয়, নিশ্চয়ই কারোর কুনজর লেগেছে, ভূত বা পিতনি।
0: মা, আমি বলছি বাবাকে হাসপাতালে নিয়ে চলুন।
1: তোমরা আজকালকার মেয়েরা কিছুই বোঝো না, এইসব ডাক্তারি ওষুধে হবে না, ওনাকে ওঝা দেখাতে হবে।
0: অসুখ হলে ডাক্তারখানা

0: সময় ডাক্তার দেখাবেন না, এটা তো কুসংস্কার। এখনো আপনারা এসবে?
1: মাথাটা ঘুরছে
0: বাবা, দেরি করা ঠিক হবে না। না না না, আগে গুণধর ওঝাকে আসতে বলো, তারপর ওইসব দেখা যাবে। কি বলবো, কিছু বলার নেই।
1: জয় গুরু, জয় গুরু। কোথায় কোথায় রোগী?
0: ওঝা মশাই, ওঝা মশাই, আমার স্বামীকে বাঁচান।
1: দেখি দেখি, আগে দেখি। না, বড় অশুভ শক্তি ভর করেছে, যাকে বলে কাপুরুষা।
2: তাই নাকি?
1: কালো মোরগ, 5 কেজি চাল আর নগদ 5,000 টাকা লাগবে।
0: 5,000 টাকা?
1: প্রাণের দাম কি টাকার চেয়ে কম?
0: আপনি কি ডাক্তার?
1: আমি তান্ত্রিক, মহাতান্ত্রিক।
0: তাহলে রোগ নির্ণয় করলেন কিভাবে?
1: বেশি প্রশ্ন করো না মেয়ে, যার যেটা কাজ সেটাই করবে।
0: প্রশ্ন করা শিক্ষার লক্ষণ।
1: আমার কাজে বাধা দিলে অমঙ্গল হবে, ঘোর অমঙ্গল, ঘোর অনাচার।
0: এই মিতা, চুপ কর, এক্ষুনি চুপ কর। শোনো বাবা, ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছেন।
3: হ্যাঁ, আমিও চিন্তায় আছি।
0: ওঝার কথায় সময় নষ্ট করলে পরে মহা বিপদ হবে।
3: কিন্তু মা তো বিশ্বাস করছে না।
0: কাউকে না জানিয়ে আমার মনে হয় কালকে বাবাকে ডাক্তার দেখাতে হবে।
3: তা তুমি ঠিকই বলেছ, তাই করব।
4: কই দেখি কি হয়েছে। হ্যাঁ, জোরে জোরে শ্বাস নিন। এত ঠান্ডা লাগালেন কি করে? উনি নিউমোনিয়ায় আক্রান্ত, দ্রুত চিকিৎসা শুরু করতে হবে।
0: নিউমোনিয়া?
4: হ্যাঁ, আর একটু দেরি হলে বিপদ হতে পারত। শুনুন, রোগের জীবাণু ভূত প্রেত এগুলো নয়, কিন্তু আমরা সবাই এইগুলোই ভুল করি।
1: ডাক্তারবাবু, আমি কি ভালো হয়ে যাব?
4: অবশ্যই সুস্থ হবেন, ঠিক ঠিক নিয়ম করে ওষুধ খাবেন আর বিশ্রাম নিন, সুস্থ হয়ে যাবেন।
1: জয় গুরু, জয় গুরু। কই
0: ওঝা মশাই, আপনি এসেছেন
1: কি? আমার পূজোর ব্যবস্থা হয়েছে?
0: না, মানে ডাক্তার বলেছেন এটা নিউমোনিয়া।
1: ওসব ডাক্তার কিছু জানে না।
0: যথেষ্ট হয়েছে, আপনি মানুষের ভয়কে পুঁজি করে প্রতারণা করছেন।
1: কি বললে? আমি কিন্তু তোমায় অভিশাপ দেব।
0: এর আগেও আপনার বিরুদ্ধে লোকেরা এমনই অভিযোগ করেছে, অনেককে ঠকিয়েছেন আপনি। আপনি যদি সত্যি অলৌকিক শক্তির অধিকারী হন, তাহলে রিপোর্ট লিখে রোগ সারান। আর মনে রাখবেন, আপনার বিরুদ্ধে এর আগেও আমাদের পাড়ায় অনেক অভিযোগ হয়েছে, অনেককে ঠকিয়েছেন আপনি। ওই পাড়ার পুচকে আপনার জন্যই তো সে মারা যায়।
1: জয় গুরু, আমি চললাম।
5: দাঁড়ান, কোথায় যাচ্ছেন? টাকাগুলো ফেরত দিয়ে যান।
1: জয় গুরু, আমি পালাই। আজ অনেক ভালো লাগছে।
0: তাই? বাহ, কিন্তু এই সবই তো মিতার জন্য। বৌমা আমার লক্ষ্মী।
5: সত্যি, বৌদি না থাকলে আমরা ভুল পথেই চলতাম।
3: সত্যি, কুসংস্কার

0: আমাদের অন্ধ করে দিয়েছিল।
1: একদম ঠিক। আজকে মিতা না থাকলে আমি হয়তো তোর বাবাকে বাঁচাতে পারতাম না। মিতা, আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি।
2: ক্ষমার কিছু নেই মা, অন্ধবিশ্বাস নয়, সচেতনতা দরকার।
3: ঠিকই বলেছ, শিক্ষা মানুষকে মুক্তি দেয়।
2: রোগ হলে ডাক্তার দেখাবো, সমস্যায় যুক্তি খুঁজব, কুসংস্কার আর নয়। বিজ্ঞানী আমাদের পথ দেখাক। আর আজ থেকে গ্রামের সবাইকেই এই শিক্ষা দিতে হবে, যেন অসুস্থ হলে ওঝার কাছে না যায়, কিন্তু ডাক্তারের কাছে যায় আর সঠিক চিকিৎসা করায়। শুনলেন অরিজিৎ দাস অধিকারীর লেখা নাটক আলোর পথে। শ্রোতা বন্ধুরা, আজকের এই শতাব্দীতে দাঁড়িয়ে আসুন, অসুস্থ হলে আমরা ডাক্তার দেখাই, কুসংস্কারের উপর নির্ভর করে ওঝা বা গুণিন ডেকে আমাদের বা আমাদের পরিবারের প্রিয়জনদের জীবনকে আমরা যেন বিপন্ন না করি।
4: কে এলি? দুগ্গি এলি? এমন হাঁপাচ্ছিস কেন? বুকে যেন হাঁপড় টানছে। বস বস, এই জলটুকু খা কেন? তোমরা যাকে মা দুর্গা বলো, আমি তাকে দুগ্গি বলি গো। এই মাটির ঘরের চালে আমার কাছেই তো থাকে, আমি ওকে কত সোহাগ করে খড় দিয়ে মাটি বুলায়ে বুলায়ে যতন করে সাজায়ে তুলি। ও বড় ভালো লক্ষ্মী মেয়ে, কিন্তু যখন এই ধরনীর বুকের ওপর কোনো অশনি সংকেত নেমে আসে, চারিদিকের অসুররা যখন নারীদের দিকে কুলজরে তাকায় থাকে, কিংবা কামনার লকলকে জীব বার করে, তখন উ সমস্ত দেবতার আশীর্বাদ নিয়ে দেবতার তৈরি পানীয় খেয়ে সমস্ত শক্তি দিয়ে অসুরদের দিকে খড়গ হাতে তুললে ঝাঁপায় পড়ে, অসুরকে দমন করে। বিশ্বাস হচ্ছে নে? বেশ তো, তবে সামনের শনিবার সকাল বেলায় রেডিও খুললে শুনো কেনে আমার মেয়ের দামাল কাহিনী, নয়তো টেলিভিশনের প্রতিটা চ্যানেলে দেখো কেনে কিভাবে লেচে লেচে ছুটে ছুটে আমার দুগ্গি অসুরের বুকে পা রাখে ত্রিশূল সিধিয়ে দিল। চলো কেনে আমরা সকলে মিলে দেশ হিংসা ভুলে গিয়ে দুগ্গিকে ষষ্ঠীতে বেদিতে তুললে ঢাক ঢোল কাঁসর ঘণ্টা শাঁখ বাজায়ে দুর্গা মাতা বলে চরণ বন্দনা করি। আর বলি কেনে, দুর্গা দুর্গতি নাশিনি, দুর্গা দুর্গতি নাশিনি, দুর্গা দুর্গতি নাশিনি। স্বরচিত লেখাটি পাঠ করলাম মধ্যমগ্রাম শিশিরকুঞ্জ থেকে রেবা সরকার।
5: নমস্কার, প্রত্যাশার সকল ছত্রীমণ্ডলীকে জানাই আন্তরিক অভিনন্দন ও নমস্কার। আমি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার কুলতলি থানা অন্তর্গত ডোঁয়াজোড়া গ্রাম থেকে রবিরাম হালদার স্বরচিত আঞ্চলিক ভাষার কবিতা তেবু ধরি মিন পাঠ করে শোনাচ্ছি। মাদলার পাড়ের পাশে ঘর, ওটনটা আমার গায়ের চর, মিন ধরি জোয়ার ভাটার টানে, সাঁজের বেলা ফিরি ঘরের পানে। যেদিন না ধরতে পারি মিন, না খেয়ে সকলে থাকি গোটা দিন, ছাবালের বাপটার

অসুখ কদিন, কিন্তি ওষুধ করতি হয়েছে ইন। ব্যামোটা তার সাতটি না সাতটি, দিন আধ ধরে মিন ইন শোধ করতি। দিন ভোর গায়ের জলে ধরে মিন, নোনা জলে ডুবে ডুবে দেহখানা ক্ষীণ। বড় ব্যামো ধরতি পারে যখন তখন, তেবু ধরে মিন করে যেমন পন। দুবেলা দুমোটো ভাতের জোগাড় করতি, ছাবাল পন নিয়ে যায় মাছ কাঁকড়া ধরতি। সেদিন সকালে সকলে যাই ঝড়খালি, জঙ্গলের খাড়িতে কাঁকড়ার সুদ ফেলি। নিতে ছেল বসে ছাবালের বাপ, বাঘে তার কেমড়ে ধরে জঙ্গলে দেয় নাপ। কেঁদে কেঁদে নিবে ঘরে ফিরে আসি, গোটা হাত আমি চকির জলে ভাসি। চকি জল বুকি বেতা তবু ধরি মিন, মিন না ধরতি পারলি না খেয়ে কাটবে দিন। নমস্কার।

শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আমার বাইকে এখন নকিং অনেক কম,
2: আমার কারও এখন অনেক কম পলিউশন করে,
3: আর আমার স্কুটারের পিকআপও এখন দারুণ।
2: গাড়ি যাই হোক না কেন, E20 পেট্রোল ইউজ করলে নকিং কম হয়, কার্বন এমিশন 40% কমে, আর হাই অক্টেন রেটিং এর জন্য দারুণ পিকআপও দেয়। আপনার ভেহিকল 100% E20 কম্প্যাটিবল। ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
4: This is Akashvani Kolkata. Here's the midday weather bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Very light to moderate rainfall occurred at many places over Andaman and Nicobar Islands and Orissa and Bihar and all of the districts of Gangetic, West Bengal. Dry weather prevailed for the rest of the region. Chief amount of rainfall received at 8:30 a.m. today in Andaman and Nicobar Islands. Port Blair received 2 centimeters. In Gangetic, West Bengal area, there was no rainfall. In Sabimala and West Bengal and Sikkim area and Jharkhand also, there was no rainfall. In Bihar area, Andhwara 4 cm. In Orissa, Pipli 5 cm. Nayagarh 4 cm. Bolagarh 3 cm. Banpur, Satyabadi, Bhapur 3 cm each. Balipatna, Chilka, Pulsara, Puri, GOP 2 cm each. Katapara, Khandapara, Tangi, Begunia and Nimpara 1 cm each. Weather forecast for today and tomorrow, light to moderate rain or thundershower very likely to occur at many places over Andaman and Nicobar Islands. Light to moderate rain, thundershower likely to occur at few places over East Midnapur, South 24 Pargana, District of Gangetic, West Bengal and also in Kolkata, Howrah, North 24 Pargana, West Midnapur, Jharkhand District of Gangetic, West Bengal. Dry weather most likely to prevail over all of the districts of Sabimala and West Bengal and Gangetic, West Bengal, Bihar, Jharkhand and Sikkim. Weather warning for today and tomorrow, thunderstorm with gusty wind that is 30 to 40 km per hour, lightning very likely to occur at mountain places over Orissa. Weather forecast for Kolkata and neighborhood for today and tomorrow, generally cloudy sky with light rain, maximum minimum temperature likely to be around 32 degrees Celsius and 26 degrees Celsius respectively. Weather warning for fishermen of West Bengal coast valid for the next 5 days, swell surge alert for West Bengal is for Andaman and Nicobar coast is swell bends in the

0: Range of 15 to 19 sec period with 1.0 to 1.5 meter height are forecasted up to 23:30 hours on 15th October 2026. It is advised there is a possibility of surging of waves. Most replied with utmost vigilance. Recreation with due care. That was the swell surge alert for Andaman and Nicobar coast. And that was the end of midday weather bulletin.
1: Akashbani Kolkata. পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া পর্যবেক্ষণে জানানো হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, ওড়িশা দু একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হয়েছে, অন্যান্য অঞ্চল শুষ্ক ছিল। উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টি হয়েছে পোর্ট ব্লেয়ার 2 সেন্টিমিটার, ওড়িশার পিপলি 5 সেন্টিমিটার, নয়াগড় 4 সেন্টিমিটার, বানপুর 3 সেন্টিমিটার, চিল্কা 2 সেন্টিমিটার। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলি সিকিম ও ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হয়নি। পরবর্তী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা সহ কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। হিমালয় সন্নিহিত জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার সতর্কীকরণে জানানো হয়েছে, ওড়িশার কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে আগামী 48 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ কখনো কখনো মেঘলা থাকবে, হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমবঙ্গের সমুদ্র, নদী উপকূলে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় সমুদ্রে 1 থেকে 1.5 মিটার উঁচু ঢেউ উঠতে পারে। এই কারণে ছোট ডিঙি নৌকা নিয়ে সমুদ্রে চলাচল বা তটবর্তী এলাকায় কোনোরকম ক্রিয়াকলাপ থেকে বিরত থাকতে বলা হয়েছে। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
3: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
1: এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বেলা 2:30 আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি বিকেল 3:00 এবং দ্বিতীয় অধিবেশন শুরু বিকেল 5:00। 5:00 শুরুতেই ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান, অংশগ্রহণে মশাট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ইয়াসমিন সুলতানা এবং দুজন শিক্ষার্থী আলোচনায় থাকবেন। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা, বলবেন গুরুপদ সোরেন। 6:38 কৃষি কথার আসর, অপ্রচলিত সবজি চাষ এ বিষয়ে বাপি শেখের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এরপরে গৌণ ফল কখনোই গৌণ নয়, এ বিষয়ে ডক্টর কল্যাণ চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা, রাত 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 আইনি কথা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রাত 9:00। শুনবেন সেতার শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ী। রাত 9:30 মিনিটে সংগ্রহ

বাংলা থেকে কলকাতার পুজো। অংশগ্রহণে দেবাশিস বসু, ছন্দা সেন, কৌশিক সেন, দেবব্রত মুখোপাধ্যায়, নন্দিনী ভট্টাচার্য, সৌম্যকান্তি আচার্য, সৌমেন বসু। রচনা ও প্রযোজনা গৌতম সেনগুপ্ত। 10টায় সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10:15 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তানিয়া চক্রবর্তী। 10:45 পুরাতনী শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়। 11:00 আধুনিক গান শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 11:10 খেয়াল পরিবেশন করবেন রত্নদীপ দাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন করবেন শ্যামল কাঞ্জিলাল। 5:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তানিয়া চক্রবর্তী। 5:20 হিন্দি অনুষ্ঠান উর্বশী। 6:10 বার্তা। 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পণ্ডিত সৌমিত্র লাহিড়ি। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক, যাতে এই সময়কালের গৃহীত প্রধান উদ্যোগ, কর্মসূচি, সংস্কার এবং গুরুত্বপূর্ণ কাজের দিকগুলি তুলে ধরা হয়েছে। 7:45 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 হরাইজন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান 11:10। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান। ফিরে আসছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: बेटी के लिए गहने बनवाए एकदम खरे हॉलमार्क के, और तो और दुकानदार ने खुद 15 मिनट में हॉलमार्क के निशान लगाकर भी दिए।
4: अरे बुद्धू, हॉलमार्क गहने तो सिर्फ BIS लाइसेंस होल्डर ज्वेलर ही बेचते हैं, और BIS हॉलमार्क करने के लिए 4 से 5 घंटे

0: का वक्त लगता है।
1: अगर आप भी किसी ऐसे धोखे का शिकार हुए हैं तो BIS की वेबसाइट bis.org.in पर शिकायत करें। जागो ग्राहक जागो।
2: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
3: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
4: শুনছেন আধুনিক গান, এবারের শিল্পী মান্না দেব।

0: এখন বিজ্ঞাপন বিরতি।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
3: 10 অক্টোবর রেড রোডের রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
4: कोई भी घरेलू सामान खरीदने से पहले सबसे पहले BIS क्वालिटी मार्क यानी ISI मार्क चेक करें और

0: তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে সোনার নামে নাম দিলকে গানটি দিয়েই শেষ করলাম আজকের আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: मेरा जूता है जापानी लेपर। जूते की बात चली है तो एक जरूरी बात जो मैं अपने दर्शकों को बताना चाहूंगा, अब कोई भी इन्हें ब्यूरो ऑफ इंडियन स्टैंडर्ड्स के ISI मार्क के बिना मैन्युफैक्चर, इंपोर्ट और सेल नहीं कर सकता। फुटवेयर की खरीदारी करते वक्त BIS का ISI मार्क जरूर देखें। BIS इंस्पायरिंग क्वालिटी।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
0: পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 10 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল পাঁচটা। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়।

0: নমস্কার, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো এইবারও নিয়ে এসেছি দেশ বিদেশের বিভিন্ন খেলাধুলার খবরাখবর। প্রথমে শুনে নেব এক নজরে আজকের স্পোর্টস হেডলাইন্স। রঞ্জি ট্রফি এলিটে দিল্লির মতো শক্তিশালী দলকে হারিয়ে জয় পেল বাংলা। ম্যাচের সেরা হলেন অভিষেক পোরেল। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু এর ম্যাচে আল শোরতার বিরুদ্ধে প্রথমার্ধে এগিয়ে গিয়েও পিছিয়ে পড়ে ম্যাচ হারতে হল ওয়েস্টবেঙ্গলকে। চলছে ফুটবলের মহারণে ইউএফা চ্যাম্পিয়ন্স লীগ। এই ম্যাচে গত রাতে জয় পেল আর্সেনাল, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদরা। ক্রিকেটে আর কিছুক্ষণ পরে শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ। সাংহাই মাস্টার্স থেকে ছিটকে গেলেন আলকারাজ। জিজু বার্গসের কাছে সরাসরি সেটে হারতে হলো তাকে। ভারতীয়দের জন্য খারাপ খবর এই যে ডেনমার্ক ওপেনের প্রথম রাউন্ডে বিদায় নিতে হলো পি ভি সিন্ধুকে জার্মানির ইভান লির কাছে হারের পর। জাতীয় র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে খেতাব জিতলেন অঙ্কুর ভট্টাচার্য এবং দিয়া চেতালে। বিস্তারিত খবরে ফিরে আসব, তবে তার আগে শ্রোতাবন্ধুদের জানিয়ে নিই আজকে বুধবার, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং বুধবার মানে ক্রীড়াঙ্গনের বিশেষ অনুষ্ঠান। আজ গুগলির দিন। আজ গুগলির যে বিষয় তা হলো চ্যাম্পিয়ন্স লীগ। হ্যাঁ, এই মুহূর্তে চলছে পৃথিবীর সবথেকে রোমাঞ্চকর ক্লাবভিত্তিক ফুটবল প্রতিযোগিতা ইউএফা চ্যাম্পিয়ন্স লীগ, এবং সেই ইউএফা চ্যাম্পিয়ন্স লীগ নিয়েই থাকবে কিন্তু আজ আমার প্রশ্নমালা। একটু পরেই প্রথম প্রশ্নে যাব, তবে তার আগে বিস্তারিত কিছু খবর আপনাদের জন্য দিয়ে দিই।
1: আতশ কাঁচের তলায়

রঞ্জি ট্রফির এলিটে জয়ের স্বপ্ন সত্যি করার জন্য আজ প্রথম সেশনেই বাংলার দরকার ছিল 7 উইকেট, এবং তাই করল তারা। এবং শুধু 7 উইকেট করেনি, জয়ের জন্য যে নির্ধারিত রান দিয়েছিল দিল্লি সেটাও তারা করে ফেলে আজ দিল্লিকে 9 উইকেটে হারিয়ে জয়ী হলো বাংলা। প্রথমে দিল্লি ব্যাট করতে নেমে 77.3 ওভারে 240 রান করে। আয়ুষ দোসেজা এবং আয়ুষ বাদনি তাদের ক্যাপ্টেন এবং ঋত্বিক শৌকিন তাদের নেতৃত্ব, তাদের যে ব্যাটিংয়ের পারফরমেন্স তার উপর ভিত্তি করে 240 রান প্রথম ইনিংসে করে দিল্লি। বাংলাকে প্রথম ইনিংসে দিল্লি যখন 240 রান করতে পাঠায়, তখন বাংলা প্রথমে দারুণ ব্যাটিং করে, তার সমস্ত ক্রেডিট যায় দুজন বাংলার ক্রিকেটারকে, সুদীপ কুমার ঘরামি এবং অভিষেক পোরেল। এই দুজনের দুর্ধর্ষ ব্যাটিংয়ের ওপর নির্ভর করে বাংলা 425 রান করে। সুদীপ ঘরামি করেন 235 বলে 133 রান এবং অভিষেক পোরেল করেন তার কামব্যাক ম্যাচে 228 বলে 149 রান। এছাড়াও সুমন্ত গুপ্ত এবং অভিমন্যু ঈশ্বরন তিনিও কিছু রান করেছেন। তার ফলে বাংলা প্রথম ইনিংসে 425 রানের একটি বড় স্কোর দিল্লির জন্য রাখে, এবং দিল্লি তারপরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও তারা 277 রানের বেশি করতে পারেনি। আয়ুষ বাদনি তাদের যে যিনি ক্যাপ্টেন তিনি করেন 85 রান। এছাড়াও অনুজ রাওয়াত, সনাত সাংওয়ান, ইয়াস ঢুল এই সমস্ত ব্যাটারদের ওপর নির্ভর করে দিল্লি করে 277 রান, এবং জয়ের জন্য মাত্র 89 রান দরকার ছিল বাংলার, এবং মাত্র 1 উইকেট হারিয়ে জয়ের জন্য এই নির্ধারিত রান করে দিল্লির মতো দলের বিরুদ্ধে জয়ী হয় বাংলা। অভিমন্যু ঈশ্বরন দ্বিতীয় ইনিংসে করে 34 রান, অঙ্কুর পাল 38 রান করেন, এবং সুদীপ কুমার ঘরামি 16 রানে অপরাজিত থাকেন, এবং তার ফলে বাংলা এই রঞ্জি ট্রফির বড় ম্যাচে জয় পেয়ে যায়।

ক্রিকেট থেকে এবার আসি ফুটবলের খবরে। গতকাল রাতে হয়ে গেল ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ এবং তাতে জয় পেল আর্সেনাল, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদরা। দ্বিতীয়ার্ধে তিন গোলের ঝড়, লিলকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের জয়যাত্রা অব্যাহত। মঙ্গলবার লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ 2026-27 ম্যাচে দ্বিতীয়ার্ধে 3 গোল করে লিলকে 3-0 ব্যবধানে হারালো আর্সেনাল। এই জয়ের ফলে প্রতিযোগিতায় নিজেদের নিখুঁত জয়ের ধারা বজায় রাখল মিকেল আর্তেতার এই দল। 60 মিনিটের পর উরিয়েন টিম্বারের দুর্দান্ত ফিনিশিংয়ে গোলের দরজা খোলে। এরপর এভারেজ ইয়েজে এবং বুকায়ো সাকাও গোল করেন। এই জয়ের ফলে দুটি ম্যাচে 6 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ভাগ করে নিয়েছে আর্সেনাল, বার্সেলোনা এবং স্পোর্টিং লিসবন। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর 64 মিনিটে এগিয়ে যায় উত্তর লন্ডনের এই দল। নানি মাদুয়েকের পাস থেকে লিলের গোলরক্ষক বেরফে ওজারের মাথার উপর দিয়ে জালে পাঠান টিম্বার। এর ঠিক 3 মিনিট পর পরিবর্তন আমা সাকা গোলের সুযোগ তৈরি করে দেন এজের জন্য। তার শট ডিফ্লেক্ট হয়ে জালে জড়িয়ে যায়। ম্যাচের শেষ দিকে প্রাক্তন আর্সেনাল ফরওয়ার্ড অলিভিয়ে জিরুও মাঠে নামেন। ঘরের মাঠের সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যে খেলায় তিনি অংশ নেন। তবে লিল আর গোল করতে পারেনি। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 2-0 গোলে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে 2-0 গোলে হারালো স্প্যানিশ লিগের জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে লিভারপুলের কাছে হারের পর এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল অ্যাটলেটিকো। ম্যাচের প্রথম মিনিটেই পাবলো বারিওসের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। গোলের পরই তিনি নিজের অধিনায়ক কোকের প্রতি শ্রদ্ধা জানান, কারণ দিনের শুরুতেই কোকের মা প্রয়াত হয়েছিলেন। এরপর দ্বিতীয় গোলের জন্য 79 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় অ্যাটলেটিকোয়ে। তার আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিনি ইয়োরো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে ইতালিতে কোমর মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। তার আগে দলকে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে বের করতে হবে ক্যারিককে। অন্যদিকে গালাতাসারায়ের বিরুদ্ধে পিছিয়ে পড়েও 4-1

0: গোলে জয় পেল বার্সেলোনা, জোড়া গোলে অবদান লামিন ইয়ামালের। ইউফা চ্যাম্পিয়ন্স লিগে ইস্তানবুলের রামস পার্কে গালাতাসারাইকে 4-1 গোলে হারালো বার্সেলোনা। পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করল এই কাতালান ক্লাব। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন বিশ্বকাপ জয়ী তরুণ তারকা লামিনে ইয়ামাল, 2 গোলের অ্যাসিস্টও তিনি করেন। এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকায় আর্সেনাল ও স্পোর্টিং লিসবনের সঙ্গে শীর্ষস্থান ভাগ করে নিল বার্সেলোনা। তো কাল রাতে যে যে খেলাগুলি হয়েছিল তাতে আর্সেনাল 3-0 গোলে হারে লিলিকে, অ্যাটলেটিকো মাদ্রিদ 2-0 গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেডকে, ভিলারিয়াল 3-1 গোলে হারালো নাপোলিকে, ইতালিয়ান ক্লাব নাপোলি, গ্যালাতাসারায় 4-1 গোলে হারলো বার্সেলোনার কাছে। অন্যদিকে একটি ইন্টারেস্টিং ম্যাচ, ভাইকিং, নরওয়ে দেশের এই ক্লাব ভাইকিং বায়ার্ন মিউনিখের মতো বড় দলকে 3-3 গোলে রুখে দিল, দুর্দান্ত ম্যাচ হয়েছিল এটি। অন্যদিকে ক্লাব ব্রুজ তারা 4-3 গোলে হারায় ইটালির জায়ান্ট ইন্টার মিলানকে। অন্যদিকে জার্মান ক্লাব আরবি লিপজিগ তারা 1-0 গোলে হারায় পিএসবি আইনহোভেনকে। আর আজ যে যে ম্যাচগুলো রয়েছে তার খবর একটু আপনাদের দিয়ে দিই। আজকে ফেয়ারনোর্ড তারা খেলবে কোমোর বিরুদ্ধে, এলএসকে তারা খেলবে লিভারপুলের বিরুদ্ধে, অ্যাস্টন ভিলা খেলবে ফেনারবাখচের বিরুদ্ধে, ম্যানচেস্টার সিটি খেলবে প্যারিস সেন্ট জার্মানের বিরুদ্ধে, রিয়াল বেটিস খেলবে এফসি পোর্তোর বিরুদ্ধে, রোমা খেলবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে, শাখতার ডোনেটস্ক খেলবে এইকে অ্যাথেন্সের বিরুদ্ধে, স্লোভান ব্রাতিস্লাভা তারা খেলবে বিএফবি স্টুটগার্ডের বিরুদ্ধে, এবং বোডো গ্লিমট তারা খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে। তাই বেশ বেশ কিছু হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আজকে চ্যাম্পিয়ন্স লিগে রয়েছে। তো আজকে একটু আগে যে কথা বললাম, আজকে গুগলির দিন, আর যখন এই ফুটবলের মহারণ চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়ে গেছে তাই আজ ভাবলাম একটু বিদেশি ফুটবল নিয়েই আমাদের আলোচনা হতেই পারে। এই আলোচনার মাধ্যমে তো অনেক কিছু জানা যায়, অজানা কোনো গল্প জানা যেতে পারে। তো আর শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই এই ধরনের ফুটবল ফলো করেন এবং আমি জানি, কারণ এরকম প্রশ্ন আমরা আগেও করেছি এবং উত্তরও পেয়েছি। তাই আজকের গুগলির যেটা হলো বিষয় তা হলো ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ। স্পোর্টস কুইজ গুগলি। শ্রোতা বন্ধুরা আপনাদের ফোন নাম্বারটি মনে আছে তো? 03322107325, এই নম্বরে কিন্তু আপনাদের ফোন করতে হবে সঠিক উত্তর নিয়ে। তো প্রথম প্রশ্ন আপনাদের জন্য করি, খুব সহজ প্রশ্ন ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। 2005 সালের ফাইনালে এসি মিলানের বিরুদ্ধে আমার দল প্রথমার্ধে 3-0 পিছিয়েছিল, দ্বিতীয়ার্ধে 3 করে ম্যাচটা টাই করি, তারপর পেনাল্টিতে আমরা জিতে যাই, আমরা কোন দল? আরেকবার করি প্রশ্নটি। 2005 সালের ফাইনালে এসি মিলানের বিরুদ্ধে আমার দল প্রথমে 3-0 পিছিয়েছিল, দ্বিতীয়ার্ধে আমরা 3-3 করি ম্যাচটিকে, এবং তারপর পেনাল্টিতে আমরা জিতে যাই, আমরা কোন দল? শ্রোতা বন্ধু ফোন লাইনে নমস্কার।
1: নমস্কার দাদা,
0: কে বলছেন?
1: আমি সুব্রত মাল, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে বলছি।
0: বলুন সুব্রত।
1: লিভারপুল এটা মানে ঐতিহাসিক একটা ম্যাচ ছিল লিভারপুলের, মানে হয়ে যে 3-0 পিছিয়ে থেকে যে জেতা, ওটা তুরস্কই ইস্তাম্বুলে খেলা হয়েছিল।
0: ঠিক, একদম একদম সঠিক উত্তর দিয়েছেন আপনি সুব্রত বাবু। ম্যাচটা সত্যি ঐতিহাসিক ছিল, লিভারপুল 3-0 গোলে পিছিয়ে থেকেও ইস্তাম্বুলে তারা এসি মিলানের বিরুদ্ধে কমব্যাক করে ম্যাচটিকে 3-3 করে, এবং ম্যাচটি পরবর্তীতে যে পেনাল্টিতে গড়ায় এবং সেখানে তারা ম্যাচটি জিতে যায়। একদম সঠিক উত্তর দিয়েছেন আপনি সুব্রত বাবু। আমি ফিরে যাই আমার পরবর্তী প্রশ্নে। 2012 সালের ফাইনালে বায়ার্ন মিউনিখকে তাদের নিজেদের ঘরের মাঠে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল কোন ক্লাব? 2012 সালের ফাইনালে বায়ার্ন মিউনিখকে তাদের ঘরের মাঠেই হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল কোন ক্লাব?

0: নমস্কার, হ্যালো, কে বলছেন? হ্যালো, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই এটিও ভীষণ ভীষণ ভীষণ সহজ একটি প্রশ্ন, আপনারা নিশ্চয়ই পারবেন। নমস্কার,
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি বাখরপুর হুগলি থেকে শুভশ্রী কার্প বলছি।
0: আচ্ছা, বলুন।
1: চেলসি
0: চেলসি, এটা কি সঠিক উত্তর? একদম সঠিক উত্তর শুভশ্রী, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন। চেলসি প্রথমবারের জন্য 2012 সালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে তাদের প্রথমবারের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। তার মানে দেখি বোঝাই যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের যে শ্রোতা বন্ধুরা আছেন তারা কিন্তু ইউরোপিয়ান ফুটবল নিয়ে বেশ বেশ বেশ ওয়াকিবহল, তারা জানেন যে কি ধরনের খেলা হচ্ছে। আর এই যে চ্যাম্পিয়ন্স লিগ চলছে, এটা নিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ ভীষণ এক্সাইটেড। তো ফুটবলের যখন কথা হচ্ছে, তখন একটি খারাপ খবর আপনাদের জন্য দিতেই হয়, কারণ এটা সত্যি ভারতের, বিশেষ করে বাংলার একটি দল ইস্ট বেঙ্গল এফসি লিগে যারা খুব ভালো খেলছিল, যাদের ফর্ম খুবই ভালো এখন চলছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচে আল শোরতার বিরুদ্ধে এগিয়ে গিয়েও তাদের হার স্বীকার করতে হলো। এগিয়ে গিয়েও পিছিয়ে পড়ে ম্যাচ হারলো আন্তোনিও লোপেজ হাবাজের ছেলেরা। 2-1 স্কোর লাইন থেকেই ম্যাচ শেষ হলো ইস্ট বেঙ্গলের, ম্যাচ শেষ হলো ইস্টবেঙ্গলের বিপক্ষে 2-3 গোলে। তো এই ম্যাচে ইস্টবেঙ্গল যতটা না বিপক্ষের ভালো খেলার জন্য হেরেছে, তার থেকে কিন্তু বেশি যেটা মনে হয় হেরেছে, কারণ মিস করার জন্য, গোল নষ্ট করার জন্য। এই ম্যাচে ডেভিড একাই যতগুলি মিস করলেন, তা যদি এক করা যায় তাহলে ইস্টবেঙ্গল কিন্তু সহজেই 5-5টি গোল দিতেই পারত গতকাল। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত মেজাজে ছিল লাল হলুদ ব্রিগেড। মাত্র 9 মিনিটের মাথায় যুবভারতীর প্রায় 13,000 সমর্থককে ভাসিয়ে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বক্সের ডান প্রান্ত থেকে দানি রামিরেস এবং হার্দিক ভাটের 1-2 পাসের পর হার্দিক বল বাড়ান বক্সে থাকা ডেভিডকে। বল দারুণভাবে রিসিভ করে বিদ্যুৎ গতির টার্ন নিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে আল শোরতার বিশ্বকাপের গোলকিপার জালালকে পরাস্ত করেন তিনি। তবে স্বস্তির মেয়াদ স্থায়ী হয়নি, কারণ 14তম মিনিটে ইস্টবেঙ্গল ডিফেন্সের ঢিলে ঢালা মার্কিংয়ের সুযোগ নিয়ে কর্নার থেকে হেডে সমতা ফেরান শোরতার আহমেদ ইয়াহা। স্কোরলাইন তখন 1-1। এই গোলের সময় ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা শুধু একে অন্যের মুখ দেখা ছাড়া আর কিছু করার চেষ্টা করেননি। আল শোরতা সমতায় ফিরলেও প্রথমার্ধের রাশ ছিল কিন্তু ইস্টবেঙ্গলের দখলে। বাঁ দিক থেকে লালচুংগঙ্গার ওভারল্যাপ এবং মাঝমাঠে রামিরেজ এবং রশিদের বোঝাপড়ায় একটা ত্রাহি ত্রাহি অবস্থা হয় ইরাকি রক্ষণে। 40তম মিনিটে রামিরেজের ফ্রিকিক জালাল রুখে দিলে ফিরতি বল নিখুঁত ব্যাকপাসে ডেভিডকে দেন রশিদ। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলকে 2-1 স্কোর লাইনে এগিয়ে দেন ডেভিড। বিরতির ঠিক আগে ডেভিডের সামনে কিন্তু হ্যাট্রিকের একটা সুযোগ এলো, তার শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়। সব মিলিয়ে যে সংখ্যক সুযোগ ইস্টবেঙ্গল বা বলা ভালো ডেভিড মিস করেছেন, তা যদি কাজে লাগাতো ইস্টবেঙ্গল তাহলে সত্যি একটা ইতিহাস তৈরি হয়ে যেত। তবে দ্বিতীয়ার্ধের শুরুটা একটু নাটকীয়ভাবে বদলে যায়। আল শোরতার কোচ বাসাম সাকিরকে তুলে মাঠে নামান ক্রিস্তিয়ান বার্কোকে, আর তাতেই ছন্ন ছাড়া হয়ে পড়ল হাবাসের রক্ষণ। 51তম মিনিটে বাঁ দিক থেকে আহমেদ ইয়াহার বাড়ানো বল পেয়ে জাল কাঁপান হুসেন আল সাইদি, তখন স্কোরলাইন 2-2। এই ধাক্কা সামলানোর আগেই 53তম মিনিটে বার্কোর মাপা কর্নারে নিখুঁত হেডে ইস্টবেঙ্গলের নিয়ার পোস্টে বল জড়িয়ে দেন কিংসলে কুকু, স্কোরলাইন 2-3। মাত্র 3 মিনিটের অসতর্কতায় যেটা হয়ে গেল 2-1 থেকে 2-3 পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল। পিছিয়ে পড়েও সমতা ফেরাতে মরিয়া আক্রমণ চালায় লাল হলুদ। 55 মিনিটে জয়ের মাপা পাস থেকে ডেভিডের প্রচেষ্টা জালাল ফিস্ট করে বাঁচান। তারপর 67তম মিনিটে ঘটে ম্যাচের সবথেকে বড় নাটকীয় মুহূর্ত। রামিরেজের পাস থেকে ডেভিডের শট গোলকিপার বাঁচানোর পর পরপর 2 বার শট নেন এডমন্ড, কিন্তু প্রথমটি গোলকিপার ও দ্বিতীয়টি গোল লাইন থেকে রুখে দেন শোরতার ডিফেন্ডাররা। কেন জালাল বিশ্বকাপের গোলকিপার তা এই সেভেই কিন্তু পরিষ্কার ছিল। 77তম মিনিটে মুমনি জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে শেষ পর্বের পুরো সুবিধাটাই ছিল কিন্তু ইস্টবেঙ্গলের, কিন্তু সেই সুযোগ কাজে লাগানোর বদলে

0: চাপ আরও বেড়ে যায়। 87তম মিনিটে জলনস্কির দুর্দান্ত বাইসাইকেল কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের অন্তিম লগ্নে 90তম মিনিটে বিপিন সিংহের চমৎকার ক্রস থেকে ফাঁকা জায়গায় হাফ ভলিতে মারতে গিয়ে মিস করেন একে লোবা। গোটা ম্যাচে মোট শট ও গোলের শটের সংখ্যা দেখতে গেলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল, কিন্তু বিপক্ষের ভালো ডিফেন্স ও ইস্টবেঙ্গলের ফিনিশিংয়ের অভাব বারবার প্রকট হয়, তার জেরে ম্যাচটি হেরে যায় ইস্টবেঙ্গল। তাহলে ইস্টবেঙ্গলের ACL 2 থেকে হেরে যাওয়ার কথা আমরা শুনলাম। যাই হোক, আমাদের গুগলি রাউন্ডের অন্য যে প্রশ্নগুলি রয়েছে তাতে ফিরে যাই। আচ্ছা, এই টুর্নামেন্টে 183 ম্যাচ খেলে 140 গোল করার রেকর্ড আমার। ফুটবল কমিউনিটি আমাকে ডাকে মিস্টার চ্যাম্পিয়ন্স লীগ নামে, কে আমি? আরেকবার প্রশ্নটি করি, এই টুর্নামেন্টে 183 ম্যাচ খেলে 140 গোল করার রেকর্ড আমার। ফুটবল কমিউনিটি বা ফ্যান্সরা আমায় ডাকে মিস্টার চ্যাম্পিয়ন্স লীগ নামে, কে আমি? নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: নমস্কার, আমি বরগাছা থেকে প্রশান্ত ধর বলছি।
0: হ্যাঁ প্রশান্ত বাবু, আপনার গলা শুনেই বুঝতে পেরেছি, বলুন কি হবে উত্তর?
1: সেটা হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
0: ক্রিস্টিয়ানো রোনাল্ডো, রোনাল্ডো কোন দেশের প্লেয়ার জানো? প্রশান্ত বাবু কিন্তু বেশ খেলার খবর রাখেন, কারণ তিনি বহু প্রশ্নের উত্তর দেন, সুব্রত বাবুও দেন। আমাদের খুব চেনা গলা আমরা শুনতে পাই, তবে অচেনা গলা শোনার জন্য আমি খুব আগ্রহী। আশা করি আপনারা উত্তর দেবেন সঠিক, আর যারা অলরেডি একবার সঠিক উত্তর দিয়ে ফেলেছেন তারা চেষ্টা করবেন আর ফোন না করার, অন্যদেরও একটু সুযোগ দিন ফোন করার। যাই হোক, আমি ফিরে আসি আমার পরবর্তী প্রশ্নে। চ্যাম্পিয়ন্স লিগে হ্যাট্রিক করার জন্য বিখ্যাত এমন এক ব্রাজিলিয়ান তারকা, যিনি বার্সেলোনা ও প্যারিস সে জার্মান মানে PSG, ফ্রেঞ্চ ক্লাব PSG, এই দুই ক্লাবেই খেলেছেন, তার নাম কি? চ্যাম্পিয়ন্স লিগে হ্যাট্রিক করার জন্য বিখ্যাত এমন ব্রাজিলিয়ান তারকা যিনি বার্সেলোনা এবং PSG দুই ক্লাবেই খেলেছেন, কে তিনি? নমস্কার। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
2: নমস্কার অর্কদা, আমি দেবাশিস মাল গঙ্গাসাগর হাই স্কুল হাওড়া থেকে।
0: হ্যাঁ,
2: নেইমার।
0: নেইমার, একদম সঠিক উত্তর দিলেন আপনি দেবাশিস। হ্যাঁ, নেইমার PSG এবং বার্সেলোনা দুটো টিমেরই খেলেছেন এবং অজস্র গোল করেছেন তিনি বার্সেলোনার হয়ে, এই খেতাব চ্যাম্পিয়ন্স লিগ খেতাবও জয় করেছেন। যাই হোক, এইবার আমি আজকের শেষ প্রশ্নে আসব, খুব মন দিয়ে প্রশ্নটি আপনারা শুনবেন। ইংলিশ প্রিমিয়ারশিপে খেলা বিখ্যাত দল আর্সেনাল কতবার UEFA চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হতে পেরেছে? আরেকবার প্রশ্নটি করি, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বিখ্যাত দল আর্সেনাল কতবার UEFA চ্যাম্পিয়ন্স লিগে জয়ী হতে পেরেছে? নমস্কার। নমস্কার, হ্যালো, হ্যালো, কে বলছেন? একজন বললেন তিনবার জিতেছে। আমি আরেকবার প্রশ্নটি করি, এতে খুব সময় কম। ইংলিশ প্রিমিয়ার লিগে বিখ্যাত দল আর্সেনাল কতবার UEFA চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে? নমস্কার।
3: নমস্কার দাদা, আমি দীপঙ্কর মাল বলছি গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে।
0: হ্যাঁ,
3: একবারও জিততে পারে না, দুবার খালি রানার্স হয়েছিল।
0: একদম সঠিক উত্তর দিলেন আপনি, ইংলিশ প্রিমিয়ারশিপে খেলা আর্সেনাল তারা কিন্তু একবারও জিততে পারেনি, 39 সিজনে 226 ম্যাচ খেলেও একবারও জিততে পারেনি আর্সেনাল। এই ছিল আজকের গুগলি এবং অনুষ্ঠানও শেষ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলাম আমি অর্ক বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। সোমনাথ দাম, সহকারী উপপরিদর্শক, ঠিকানা মিসিং পার্সন্স কোড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ, লালবাজার, কলকাতা 700001 থেকে জানাচ্ছেন যে জয়া দাস গড়ন রোগাটে, বয়স 50, উচ্চতা 5 ফুট, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা, গত 28 আগস্ট 2026 তারিখ 34 নম্বর পিয়ারিমোহন রায় রোড, থানা চেতলা, কলকাতা 27, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। সোমনাথ দাম, সহকারী উপপরিদর্শক, মিসিং পার্সন্স কোড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ, লালবাজার, কলকাতা 700001 থেকে জানাচ্ছেন যে ইকরা খাতুন মাঝারি গড়ন, 16 বছর বয়স, উচ্চতা 4 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা হিন্দি, গত 21 জুলাই 2026 তারিখ 32/8/6 ইসমাইল স্ট্রিট, থানা ইন্টালি, কলকাতা 14, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। সোমনাথ দাম, সহকারী উপপরিদর্শক, মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ, লালবাজার, কলকাতা 700001 থেকে জানাচ্ছেন যে শিবু দাস স্বাভাবিক গড়ন, 58 বছর বয়স, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা, গত 18 আগস্ট 2026, 168/22 বেলেঘাটা মেন রোড, থানা বেলেঘাটা, কলকাতা 85, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে সৌম্যজিৎ নস্কর গড়ন স্বাভাবিক, বয়স 34, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, গায়ের রং ফর্সা, গত 17 সেপ্টেম্বর 2026 তারিখ গোপালপুর ডাকঘর, সরকারপাড়া, থানা মহেশতলা, জেলা দক্ষিণ 24 পরগনা, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। মুন্না দাস গোপালপুর শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের ডাকঘর, সরকারপুল, থানা মহেশতলা, জেলা দক্ষিণ 24 পরগনা থেকে জানাচ্ছেন যে শুভম দাস গড়ন রোগাটে, বয়স 16, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, গত 16 সেপ্টেম্বর 2026 থেকে নিখোঁজ হয়েছেন। কালীপদ বাগদি ঠিকানা গ্রাম হিয়াতনগর, থানা ইন্দাস, জেলা বাঁকুড়া থেকে জানাচ্ছেন যে সুদেব বাগদি মাঝারি গড়ন, 30 বছর বয়স, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 25 জুলাই 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027। এছাড়াও মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001, এই ঠিকানায়। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন একটি বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন মশাট গার্লস হাই স্কুলের শিক্ষিকা ইয়াসমিন সুলতানা ও দুই শিক্ষার্থী।
1: ঋতু হালদার,
2: টিশা কয়াল।
3: আজ আমরা ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের শেষ অধ্যায় পরিবেশ ও জনস্বাস্থ্য থেকে সংক্রামক রোগ ও তার প্রতিকার এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই এমন হয়েছে ক্লাসে কোনো বন্ধুর কারোর সর্দি কাশি হলো আর তার পাশে তুমি সারাদিন বসে ক্লাস করলে, হয়তো দেখা গেল পরে রাত্রে বাড়ি ফিরে বা পরের দিন তোমারও হাঁচি কাশি শুরু হয়ে গেছে। কিংবা অনেক সময় হয় কোনো এলাকার দূষিত জল খাওয়ার পর অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। তাহলে মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, একজনের রোগ কিভাবে অন্যের কাছে পৌঁছাচ্ছে, তাই না? একেই আমরা বলে থাকি সংক্রামক রোগ। এই রোগ কিভাবে ছড়ায় এবং আমরা এর হাত থেকে কিভাবে রক্ষা পেতে পারি, চলো এগুলো আমরা একটু আলোচনা করে আজ জেনে নিই। যেসব রোগ একজন অসুস্থ ব্যক্তির দেহ থেকে সুস্থ ব্যক্তির দেহে ছড়িয়ে পড়ে তাদেরকে আমরা সংক্রামক বা ছোঁয়াচে রোগ বলে থাকি। আচ্ছা বলতো, সাম্প্রতিককালে আমাদের গোটা বিশ্বজুড়ে এরকমই একটা সংক্রামক রোগের কবলে পড়েছিল, যখন কিনা স্কুল কলেজ অফিস সব কিছু বন্ধ করে রাখতে হয়েছিল, বলতে পারবে কোন রোগ?
1: COVID-19।
3: ভেরি গুড, একদমই তাই। আমাদের খুব অবস্থা খারাপ হয়ে গেছিল এই সময়। তো যাই হোক, এই যে সংক্রামক রোগ, তোমাদের কি মনে হয় এই রোগ কি শুধুমাত্র মানুষের ছোঁয়া বা সংস্পর্শের মাধ্যমেই ছড়িয়ে পড়তে পারে? একদম শুধু যে ছোঁয়া বা সংস্পর্শের মাধ্যমেই ছড়াবে তা কিন্তু নয়। চলো আমরা একটু জেনে নিই কিভাবে আসলে ছড়ায়। অনেক মাধ্যমও লাগে, যেমন বায়ু, জল, এমনকি পশু বা প্রাণী মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে। এইরকমই একটা বসন্ত রোগ নামে একটা রোগ আছে যেটা সংক্রামক রোগ, তার ঐতিহাসিক একটা তথ্য তোমাদের পাঠ্যপুস্তকে উল্লেখ রয়েছে। চলো একটু জেনে নেওয়া যাক সেই রোগের একটু ঐতিহাসিক তথ্যটা কি। 1763 সাল উত্তর আমেরিকার পিটসবার্গে ফোর্ট পিট দুর্গে ব্রিটিশ সৈন্যদের আটকে রেখেছিল স্থানীয় আমেরিকান আদিবাসীরা। তখন ব্রিটিশ জেনারেলের পরামর্শ অনুযায়ী ওই অবরুদ্ধ যে ক্যাপ্টেন ছিল ব্রিটিশ সৈন্যরা, তাদের যে ক্যাপ্টেন, উনি সন্ধির প্রস্তাব পাঠান, আর তার সঙ্গে পাঠান কম্বল আর রুমাল। তো এই কম্বল আর রুমাল পাঠিয়ে কি লাভ হলো? আসলে এগুলো ছিল ব্রিটিশ সৈন্যদের মধ্যে যাদের বসন্ত রোগ হয়েছিল তাদের ব্যবহার করা রুমাল আর কম্বল। তো বুঝতেই পারছো, কয়েকদিনের মধ্যেই আমেরিকান উপজাতিদের মধ্যে ওই রোগটা ভয়াবহ রূপে ছড়িয়ে পড়ে এবং তাদের মৃত্যু হয়, এবং খুব অল্প কয়েকদিনের মধ্যেই আবার ওরা দুর্গটা দখল করে। এক্ষেত্রে সংক্রামক রোগকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। এটা একটা কূটনৈতিক রণকৌশল, আমি সেদিকে আলোকপাত করছি না, আমি বরং দৃষ্টিপাত করছি এটাতেই যে কিভাবে বসন্ত রোগ সামান্য ব্যবহার করা জিনিসের মাধ্যমে ছড়িয়ে পড়ল। এবং এই যে বসন্ত রোগ বলছি, এটা একটা বায়ুবাহিত একটা সংক্রামক রোগ। এই রোগের যে লক্ষণগুলো, সেগুলো হলো জ্বর থাকবে, গা হাত পায়ে ব্যথা থাকবে আর সারা গায়ে গুটি গুটি বেরোয়। এই যে বসন্ত রোগের কথাটা বললাম, জানলাম যে ইতিহাসটা, এটা আসলে একটা গুটি বসন্ত নমুনা। এই গুটি বসন্ত বা স্মল পক্স বলা হয়, এটা কিন্তু 1977 সালে আমরা সর্বশেষ সংক্রমণের খবর পেয়েছিলাম। তারপর টিকাদানের মাধ্যমে এটাকে সম্পূর্ণ নির্মূল করা হয় এবং 1980 সালে হু, মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তোমরা নাম শুনেছ তো, হু এটা ঘোষণা করেন যে গুটি বসন্তকে সম্পূর্ণভাবে নির্মূল করা গেছে। তবে তোমাদের মনে ধারণা হতে পারে এখনও তো আমরা পক্সের কবলে পড়ি, ঠিকই কথা, তবে এই পক্সটা ওই গুটি বসন্ত নয়, এটা একটা সম্পূর্ণ অন্য ধরনের পক্স, যেটাকে আমরা বলে থাকি জল বসন্ত বা চিকেন পক্স। এটা একটা ভ্যারিসেলা নামক ভাইরাস দ্বারা হয়ে থাকে। তো যাই হোক, এই যে বসন্তের ইতিহাস আমরা যেটা জানলাম, এটা থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাচ্ছি কিন্তু, যে সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা, স্বাস্থ্যবিধি এবং টিকাদান খুবই গুরুত্বপূর্ণ। তার মাধ্যমে কিন্তু আমরা কোনো রোগকে জয় করতেই পারি। আচ্ছা চলো, যে মাধ্যমগুলোর কথা বলছিলাম, এই যে বায়ু বললাম, জল বললাম, তার মধ্যে যে বায়ু বলছি, অর্থাৎ বাতাসের মাধ্যমে যে রোগগুলো ছড়ায় তাদেরকে আমরা বলে থাকি বায়ুবাহিত রোগ। সর্বপ্রথম আমাদের সবচেয়ে মাথায় আসছে একটা কমন বায়ুবাহিত রোগ হলো সর্দি কাশি। আমরা প্রায়শই এটাতে ভুগে থাকি, হাঁচি, নাক দিয়ে জল পড়া, কাশি, এগুলো হয়ে থাকে। তো এগুলো কিভাবে ছড়ায়? বাতাসের মাধ্যমে তো বলছি, উপায় তো রয়েছে নিশ্চয়ই, মাধ্যমটা কি? বাতাস। তো কিভাবে ছড়ায়? একটা হলো কণা সংক্রমণ আর একটা হলো ধুলো সংক্রমণ। কণা সংক্রমণ বলতে কি বুঝি? ধরো আক্রান্ত ব্যক্তি, মানে সর্দি কাশিতে যে আক্রান্ত হয়েছে, সেই ব্যক্তি যখন কথা বলছে বা হাঁচি কাশি দিচ্ছে, তখন তার মুখ থেকে অসংখ্য তরল কণা বা ড্রপলেট বেরোয়, যেগুলো এই যে

0: জলকণা বলছি, এগুলোর মধ্যে অসংখ্য জীবাণু পরিপূর্ণ থাকে। আর সেগুলো সুস্থ ব্যক্তির নাকে মুখে যখন যাচ্ছে স্বাভাবিকভাবে সে আক্রান্ত হচ্ছে। এছাড়া রয়েছে ধুলো সংক্রমণ। সেটা কি? ধরো এই আক্রান্ত ব্যক্তি যখন কথা বলছে বা হাঁচি কাশি হচ্ছে, তখন ছোট কণার সঙ্গে কিছু বড় কণাও বেরিয়ে আসে। যেমন ধরো কফ বা অনেকটা সর্দি কেউ ফেললো, সেগুলো তো ভারী হয়, সেই ভারী কণাগুলো বাতাসে তখন ভেসে বেড়াতে পারে না, তাদের ভারে তখন সে নিচে পড়ে আর ধুলোর সঙ্গে মিশে যায়। তারপরে যখন হাওয়া বা বাতাস হয়, তার মাধ্যমে স্বাভাবিকভাবে চারপাশে ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে সংক্রামিত করছে। তাহলে বুঝতেই পারছো হাঁচি কাশির সময় আমাদের তাহলে কি করা উচিত বলো তো তিশা?
1: মুখ ও নাক ঢেকে রাখা উচিত।
0: একেবারে তাই, ঠিকই বলেছো। চলো এরপর জেনে নিই আরো একটা বায়ুবাহিত রোগ, ইনফ্লুয়েঞ্জা। এই ইনফ্লুয়েঞ্জা রোগটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা হয়, অর্থাৎ এই রোগের জীবাণুর প্রকৃতি তাহলে ভাইরাস। এটা একটা শ্বাসতন্ত্রের সংক্রামক রোগ। এই রোগের লক্ষণগুলো কি চলো জেনে নিই একটু। হাঁচি কাশি হয়, গা হাত পায়ে ব্যথা থাকে, জ্বর হয়, নাক দিয়ে জল পড়ে। আর প্রতিকারগুলোই অবশ্য জানা দরকার, ডাক্তারের পরামর্শ তো অবশ্যই নেব। আক্রান্ত যে ব্যক্তি তার রুমাল গামছা বা পোশাক এগুলোকে একদম আলাদা রাখবো, প্রত্যক্ষ সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, আক্রান্ত ব্যক্তির কাছে বেশি যাওয়া যাবে না, পর্যাপ্ত জলপান ও বিশ্রাম করতে হবে। আর ভ্যাকসিন বেরিয়ে গেছে, ভ্যাকসিনটা প্রসঙ্গে বলে রাখি, এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বলছি তার গঠন ক্রমাগত পরিবর্তিত হয়, সেই জন্যই এই যে ভ্যাকসিনও বেরিয়েছে বাজারে, সেটারও গঠন এবং যে স্ট্রাকচার যে ব্যাপারগুলো থাকে সেগুলো নিয়মিত আপডেট করতে হয়। এবং সেজন্যই হু সিজনাল ইনফ্লুয়েঞ্জা অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন বের করেছে, এবং সেই অনুযায়ী আমরা যদি সেই টিকাকরণ এবং নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে আমরা কিন্তু ইনফ্লুয়েঞ্জার হাত থেকে রেহাই পাবো। চলো এবার জেনে নিই আরও একটা বায়ুবাহিত রোগ, যক্ষা। এটা কিন্তু এই সাধারণ সর্দি কাশির মতো নয়, একে আমরা আবার অনেকেই টিবি নামে জানি, মানে ইংরেজি লেটার ক্যাপিটাল টি ক্যাপিটাল বি। এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ যার নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে যক্ষা শুধুমাত্র হয়তো লাংস বা ফুসফুসে হয়, কিন্তু তা নয়, এটা কিন্তু আমাদের শরীরের আরও অন্যান্য অংশে হতে পারে, যেমন লসিকা গ্রন্থি, মস্তিষ্ক, হাড়, অন্ত্র, এমনকি কিডনিতেও হতে পারে।
2: ম্যাম, লসিকা গ্রন্থি কি?
0: বাহ, ভালো প্রশ্ন করেছো। লসিকা গ্রন্থি হলো আমাদের যে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে তারই একটা অঙ্গ। আমাদের শরীরের দানা দানা গিঁটের মতো কিছু অংশ থাকে যারা ছাকনি বা ফিল্টারের মতো কাজ করে। এরা যদি কোনো জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে, এই লসিকা গ্রন্থিগুলো ওই জীবাণুগুলোকে ছেঁকে বা ফিল্টার করে আমাদের মেন যে রক্তস্রোত তা থেকে আটকে দেয়, তাতে যেতে দেয় না। অনেকটা সেই পুলিশ চেকপোস্টের মতো, ছোট ছোট পুলিশ চেকপোস্ট যেমন আটকে দেয়, ঠিক তেমনই এরাও জীবাণুকে আটকে দেয়। ধরো অনেক সময় অনেকেই বলে থাকি, ধরো কারো ঠান্ডা লেগেছে, তার গলার কাছে গ্ল্যান্ড ফুলেছে, এই যে গ্ল্যান্ড ফুলেছে বলে থাকি, এটা আসলে এরকমই লসিকা গ্রন্থি। আমাদের শরীরে অনেক জায়গায় এরকম লসিকা গ্রন্থি থাকতে পারে, যেমন ঘাড়ে বা গলায়, বগলে বা বুকের ভিতর বা পেটে, এরকম শরীরে অন্যান্য অনেক জায়গায় এই লসিকা গ্রন্থি থাকে। তো চলো এই যে যক্ষা রোগ বললাম, তার লক্ষণগুলো অবশ্যই জানা দরকার। এটাতে কি হয়, দীর্ঘদিন ধরে কাশি থাকে, এক নাগাড়ে জ্বর এবং সন্ধ্যার দিকে বেশি জ্বরটা আসে, থুতুর সঙ্গে রক্ত পড়ে, রাতে ঘাম দেয়, ওজন কমে যায় আর খিদের অর্থাৎ রুচি ক্রমশ কমে যাচ্ছে। তাহলে যক্ষা রোগের প্রতিকারগুলো অবশ্যই জানা দরকার। যদি যক্ষা রোগ প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, তাহলে স্বাস্থ্যকেন্দ্র বা সরকারি হাসপাতালে এর বিনামূল্যে চিকিৎসা রয়েছে। ডটস, ইংরেজি লেটার ক্যাপিটালে DOTS, এই যে ডটস নামক যে চিকিৎসা পদ্ধতি, এটা যক্ষা রোগেরই চিকিৎসা পদ্ধতি। এইটা প্রাথমিক অবস্থায় ধরা পড়লে যক্ষা রোগ সম্পূর্ণ নির্মূল করা যেতে পারে। আর এর সঙ্গে অবশ্যই রোগীকে যথেষ্ট জলপান করতে হবে, পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে আর বিশ্রাম নিতে হবে। তাহলে বলো তো ঋতু, যক্ষা রোগের জীবাণুর প্রকৃতি কি?
2: ব্যাকটেরিয়া।
0: ভেরি গুড। আচ্ছা চলো এবার আমরা কিছু রোগ জানবো, কিন্তু যেগুলো এই রকম সংক্রামক রোগ নয়। ধরো কোথাও ঝাড় দেওয়া হচ্ছে, খুব ধুলো উড়ছে, আমরা গিয়ে পৌঁছালাম, কারোর হঠাৎ করে হাঁচি শুরু হয়ে গেল, কিংবা কেউ একটা ফুলের গন্ধ নিতে গেল, তার চোখ নাক জ্বালা করতে থাকলো, নাক দিয়ে জল পড়তে শুরু করলো, কেউ প্রথমবার ডিম বা বেগুন খেলো, তার গায়ে দেখা গেল লাল লাল দাগ বেরিয়ে গেছে, এরকম তোমাদের কারোর হয়েছে নাকি কখনো?
2: হ্যাঁ
0: হয়েছে। আচ্ছা তাহলে তো এটা ভালো নয়, কি বলে এটা জেনে নাও, এটাকে আমরা কিন্তু রোগ তো বটে কিন্তু সংক্রামক রোগ নয়, এটা একটা অ্যালার্জি। এটা একজনের থেকে কিন্তু অন্যের ছড়ায় না, অর্থাৎ এটা কোনো জীবাণু দ্বারা ঘটে না, এই রোগটাকে বলা হয় অ্যালার্জি, এটা সংক্রামক রোগ নয়, এটা কিন্তু মাথায় রেখো। তাহলে অ্যালার্জি কি? কোনো বস্তু বা কোনো খাদ্যের সংস্পর্শে আসলে আমাদের যদি গায়ে লাল লাল দাগ, হাঁচি বা চোখ নাক জ্বালা করা,

0: বমি হয় তাহলে তাকে আমরা অ্যালার্জি বলবো, আর যেসব বস্তুর সংস্পর্শে এই অ্যালার্জি সৃষ্টি হয়ে থাকে তাদেরকে আমরা অ্যালার্জেন বলে থাকি। তাহলে বলো তো দুটো অ্যালার্জেনের উদাহরণ।
1: ডিম, ধুলো।
0: ভেরি গুড। তাহলে এই যে আমরা জানলাম এই যে বাতাসের মাধ্যমে রোগ ছড়াচ্ছে, তাহলে তার হাত থেকে তো বাঁচতে হবে, তাই না? তাহলে চলো একটু জেনে নেওয়া যাক এই বায়ুবাহিত রোগের হাত থেকে বাঁচার কি উপায় রয়েছে। অবশ্যই হাঁচি কাশির সময় আমরা মুখ নাক চাপা দেব, আমরা যেখানে সেখানে থুতু ফেলবো না, ঘরে পর্যাপ্ত বাতাসের চলাচল ব্যবস্থা রাখবো, অসুস্থ হলে মাস্ক ব্যবহার করব, অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলব, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেব, আর বাইরে থেকে যখনই বাড়িতে যাব তখনই হাত মুখ ভালো করে ধোব। অর্থাৎ রোগ ছড়ানোর পথ বন্ধ করাই হলো প্রতিরোধের অন্যতম প্রধান উপায়। চলো এবার আমরা দ্বিতীয় মাধ্যমটা জেনে নিই, জল। জলের মাধ্যমে যেসব রোগগুলো ছড়ায় তাদের আমরা বলে থাকি জলবাহিত রোগ। জলের আর এক নাম জীবন, এ তো আমরা সবাই জানি। তো বিভিন্ন কাজে আমরা জল ব্যবহার করি, কিন্তু সব জল কি নিরাপদ?
2: না, নোংরা জল খেলে রোগ হতে পারে।
0: একদম ঠিক বলেছ, দূষিত জলে জীবাণু থাকতে পারে এবং এই জল পান করলে আমরা কিন্তু নানান রোগ, যেমন কিনা কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, এই সমস্ত নানান রোগ হতে পারে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, শুধু যে পানীয় জল পান করলেই এই জলবাহিত রোগগুলো হবে তা কিন্তু নয়, অনেক সময় খাদ্যের মাধ্যমেও ছড়াতে পারে। যেমন ধরো তোমরা এই যে স্কুলে আসছো, রাস্তার ধারে দেখলে রঙিন চাঁচা বড় বিক্রি হচ্ছে, তোমরা খাও, তারপর হয়তো দেখা গেল শরবত বিক্রি হচ্ছে, বা ওই যে প্যাকেটের মধ্যে রঙিন বিক্রি হয় সেগুলোও তোমরা অনেকে খাও, আখের রস খাও। এই যে খাবারগুলো খাচ্ছ এগুলো কিন্তু তৈরি হয়েছে জল দিয়ে, আর এই জল যে নিরাপদ বা বিশুদ্ধ জল এটা তো কেউ গ্যারান্টি আমরা দিতে পারবো না। তাহলে এই রকম খাবারগুলো খেলেও কিন্তু আমরা এই ধরনের জলবাহিত রোগের কবলে পড়তেই পারি। আর জলবাহিত রোগগুলো যে কত ভয়াবহ হতে পারে তার চলো একটা ইতিহাস জেনে নিই। কলেরার ইতিহাসটা আমরা জেনে নিই। 1817 সাল বাংলায় প্রথম কলেরা মহামারীর সূচনা হয়, তারপর সেখান থেকে ভারতের অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ে, তারপর মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। আবার 1827 সাল ভারতের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে কলেরার দ্বিতীয় মহামারীর সূচনা হয়, সেখান থেকে ভারতের অন্যান্য রাজ্য, তারপর সেখান থেকে আফগানিস্তান, কাবুল হয়ে বুখারা, তারপর রাশিয়া, তারপর সেখান থেকে আমেরিকা এবং ইউরোপেও ছড়িয়ে পড়ে, বহু লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়। তাহলে বুঝতেই পারছো এত যে মারাত্মকভাবে যে রোগ ছড়িয়েছিল তার লক্ষণগুলো কি, চলো জেনে নিই। কলেরা রোগীর বারে বারে বমি হয় আর তার সাথে মলত্যাগ করে, মল চাল ধোয়া জলের মতো হয়, কোনো দুর্গন্ধ থাকে না। আর কলেরা আক্রান্ত রোগী দিনে 10 থেকে 11 লিটার জল আর নুন তার শরীর থেকে বেরিয়ে যায়। এতটা জল আর নুন শরীর থেকে বেরিয়ে যায় যে তার হাতে পায়ে সূঁচ ফোটার মতো অনুভূতি হয়। তাই আমরা কলেরা রোগকে বিসূচিকাও বলে থাকি। আর এর সাথে থাকে অবসন্ন বোধ করা, পায়ের চামড়া শিথিলতা বা চামড়া কুচকে যাওয়া, নিস্তেজ হয়ে যায়, জ্ঞান হারায় বা সবশেষে মৃত্যু। এবং এই যে ঘটনাগুলো, এগুলো ঘটতে এত অল্প সময় লাগে যে মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই সব কিছু শেষ হয়ে যায়। আর অবশ্যই জেনে রাখো এই কলেরা রোগে সবচেয়ে বেশি মৃত্যু হার কিন্তু শিশু এবং বয়স্ক মানুষদের, কেননা এতটা যে জল আর নুন শরীর থেকে বেরিয়ে যায় তার ধকলটা এই শিশু বা বয়স্ক মানুষরা নিতে পারেন না, তাই এই বয়স্ক মানুষরা এবং শিশুদের মৃত্যু হার সবচেয়ে বেশি। তাহলে কলেরার ইতিহাস থেকে বুঝতেই পারছো কোনো একটা অঞ্চলের জল দূষিত হলে কিভাবে তার দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। তবে এটা বলে রাখি, এই যে কলেরা রোগে যে জল বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, অর্থাৎ ডিহাইড্রেশন হচ্ছে, এর একটা সাপোর্ট ব্যবস্থাও কিন্তু আমরা করতে পারি। বলতো কারোর মাথায় কিছু আসছে?
2: নুন চিনির জল বা ওআরএস খেলে।
0: একদম ঠিক বলেছ, ওআরএস মানে পুরো নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন। আমরা বাড়িতে নুন চিনি গুলে এটা তৈরি করে নিতে পারি, কিংবা বাজারে আজকাল রেডিমেড পাওয়া যায় সেটাও খেতে পারি। তবে যেটা বলছিলাম, এই যে কলেরা রোগ জল থেকে ছড়িয়ে যাচ্ছে ঠিকই কথা, কিন্তু শুধু যে জলটাই সবসময় দায়ী তা নয়, অনেক সময় অপরিচ্ছন্ন পরিবেশে থাকা মাছিও এই রোগটা ছড়িয়ে দেয়। অর্থাৎ কলেরা রোগের জীবাণু, যার নাম কিনা ভিব্রিও কলেরি, এটা একটা ব্যাকটেরিয়া, তার মানে কলেরা রোগের জীবাণুর প্রকৃতি হলো ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটাকে বহন করে মাছি, মানে কলেরা রোগের জীবাণুর বাহক হলো মাছি। এই প্রসঙ্গে বলে রাখি, বাহক দুই প্রকার হতে পারে, একটা যান্ত্রিক বাহক আর একটা জৈব বাহক। যে সমস্ত জীব শুধুমাত্র জীবাণুটাকে বহন করে তাদেরকে আমরা যান্ত্রিক বাহক বলে থাকি, যেমন কিনা মাছি। আর যেসব জীব জীবাণু তো বহন করছেই, তার সঙ্গে জীবাণু বংশবিস্তার করার সুযোগও দিচ্ছে তাদের দেহে, তারা হলো জৈব বাহক, যেমন কিনা মশা। এ ব্যাপারে আমরা পরে অন্য কোনো ক্লাসে আলোচনা করব, এখন আপাতত এই জলবাহিত রোগটুকু সম্পর্কেই জানি। চলো এবার আমরা আরও একটা জলবাহিত

রোগ সম্পর্কে জেনে নিই। ডায়ারিয়া বা আমরা অনেকে সংক্ষেপে ডায়রিয়া ডায়রিয়া বলে থাকি। ডায়রিয়া কথার অর্থ হলো প্রবাহিত হওয়া। তাহলে কি প্রবাহিত হচ্ছে? শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, বারে বারে খড় ধোয়া জলের মতো মলত্যাগ হয়। আর এই ডায়রিয়া ভাইরাস ঘটিত রোগ, রোটা ভাইরাস নামে একটা ভাইরাস আছে যে এই রোগটা সৃষ্টি করে। তাহলে বুঝতেই পারছো এক্ষেত্রে আমাদের বারবার ওআরএস খেতে হবে এবং স্বাস্থ্যবিধি যেটা আছে সেটা মেনে চলতে হবে।

0: ম্যালেরিয়ার কবল থেকে রক্ষা পেতে পারি। এরপর চলো আমরা আরও একটা রোগ সম্পর্কে জেনে নিই, যেটা জলবাহিত রোগ তো বটেই, কিন্তু এই সামান্য যে ডায়রিয়া বা এই ধরনের সাধারণ রোগগুলোর মতো নয়, এটা একটু ভয়ানক রোগ। অনেকেই আমরা শুনেছি 1 থেকে 5 বছর বয়সের শিশুদের পোলিও ড্রপ খাওয়ানো হয়। পোলিও দূরীকরণ যে কর্মসূচি রয়েছে সেই আওতায় আমরা এই পোলিও ড্রপটা 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের আমরা দিয়ে থাকি। তো এই পোলিও রোগ কিন্তু জলের মাধ্যমে ছড়ায় এবং যে জীবাণু দায়ী সেটা হলো একটা ভাইরাস, পোলিও ভাইরাস বলে থাকি। চলো আগে এই রোগের লক্ষণগুলো জেনে নিই। হাত পায়ের মাংসপেশির অস্বাভাবিক শিথিলতা সমেত পক্ষাঘাত, যাকে বলা হয় ফ্ল্যাসিড প্যারালাইসিস। এটা একটু বুঝিয়ে বলি। ধরো নর্মালি আমাদের কি হয়, আমাদের যে মাংসপেশি বা মাসেল একটা টান টান শক্ত ভাব থাকে, এর কিন্তু থাকে না, শক্ত ভাবটা ক্রমশ চলে যায়, নরম হয়ে যায় পেশি, শিথিল হয়ে যায়, কোনো সাড়া থাকে না, ধীরে ধীরে বিকলাঙ্গ হয়ে যায় শিশু, ঘাড় শক্ত হয়ে যায় আর জ্বর আসে। তাহলে বুঝতেই পারছো এই যে রোগটা মারাত্মক একটা রোগ, এই রোগের হাত থেকে প্রতিকারের একমাত্র উপায় হলো পোলিও ভ্যাকসিন, বা যেটাকে আমরা বলে থাকি OPV, ওরাল পোলিও ভ্যাকসিন। যেহেতু মুখের মধ্যে ড্রপটা দেওয়া হয় তাই এটার নাম OPV। এই ভ্যাকসিন প্রসঙ্গে বলে রাখি, এই যে ভ্যাকসিন বলছি, ভ্যাকসিনটা আসলে কি, এই যে পোলিও ভাইরাস তারই কিন্তু নিষ্ক্রিয় রূপ, অর্থাৎ এটা কোনো রকম শরীরের মধ্যে রোগ সৃষ্টি করতে পারবে না, কিন্তু এর একটা নিষ্ক্রিয় বা দুর্বল রূপ হিসাবে এই ভ্যাকসিন তৈরি করা হয়। আসলে 1 থেকে 5 বছর, তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগবে যে ম্যাম পোলিও ড্রপ তো কখনো বড়দের দেওয়া হয় না, শুধু ছোট বাচ্চাদেরই কেন দেওয়া হয়? ঠিকই কথা, আসলে এই যে পোলিও ভাইরাসের যে আক্রমণ তার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। একমাত্র 1 থেকে 5 বছর বয়স্ক শিশুদেরই এই পোলিও ভাইরাসটা মারাত্মকভাবে আক্রমণ করে। আর এই বয়সের একটা বাচ্চা, সে তো সবে পৃথিবীতে এসেছে, তার শরীরের মধ্যে তো রোগ প্রতিরোধ ক্ষমতা সেভাবে গড়েই ওঠেনি, তাহলে সে এই ভাইরাসগুলোকে কি করে জানবে, কি করে চিনবে? সেজন্যই এই যে পোলিও ভাইরাসের যে ড্রপ বা পোলিও ড্রপ যেটা খাওয়ানো হচ্ছে, তাতে আসলে কি হয়, এই দুষ্টু পোলিও ভাইরাসেরই একটা ছবি ওই বাচ্চাটার শরীরটাকে চিনিয়ে দেওয়া হয়। তারপর সেই বাচ্চাটার শরীরে সেই পোলিও ভাইরাসকে মারার উপযুক্ত অস্ত্র তৈরি করে সৈন্যরা রেডি থাকে। আর সত্যিই যদি কখনো ওই শিশু পোলিও রোগের জীবাণুর কবলে পড়ে, তাহলে অনায়াসে ওই অস্ত্র দিয়ে ওই সৈন্য, তার মানে ওটাকে বলে অ্যান্টিবডি, সহজে ওই জীবাণুকে মেরে ফেলে এবং পোলিওর কবল থেকে ওই শিশু রেহাই পায়। তাই কিন্তু আমাদের এখানে অবশ্যই সচেতন থাকতে হবে, এবং তোমরাও তোমাদের বাড়ির আশেপাশে বা পাড়ায় এই সচেতনতা প্রচার করবে। যখনই পোলিও দূরীকরণ কর্মসূচি পালন করা হবে, তখনই 5 বছর বয়স পর্যন্ত প্রত্যেক শিশু যাতে এই পোলিও ড্রপ খেতে পারে তার ব্যবস্থা যেন করা যায়, সেটা তোমরা অবশ্যই দেখো। চলো এবার আমরা আরও একটা রোগ সম্পর্কে জেনে নিই, যেটা জলের মাধ্যমে হয়, সেটা হলো আমাশয়, বা অনেকে আমরা আমাশা বলে থাকি। এটা একটা প্রোটোজোয়া দ্বারা হয়, এন্টামিবা হিস্টোলাইটিকা নামেও একটা প্রোটোজোয়া এই জীবাণুটা এই আমাশা রোগটা সৃষ্টি করে। এতে কি হয়, পেট ব্যথা করে খুব এবং অনবরত অল্প অল্প মলত্যাগ হয়, মলে মিউকাস উপস্থিত থাকে। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে এই যে নানান রোগগুলো সম্পর্কে জানলাম, এগুলো জলের মাধ্যমে ছড়ায়। তাহলে নিশ্চয়ই আমাদের জল আমরা কিভাবে ব্যবহার করব বা কোন জল পান করব সেগুলো আমাদের বুঝতে হবে। তাহলে চলো আমরা জেনে নিই জলবাহিত রোগের হাত থেকে আমাদের বাঁচার উপায় কী কী রয়েছে। আমরা বিশুদ্ধ পানীয় জল পান করব, আর অবশ্যই ফিল্টারগুলো থাকে, সবার তো কেনার সামর্থ্য থাকে না, তাহলে তারা কি করবে, তারা জলটাকে যদি 20 মিনিট ধরে ফুটিয়ে ঠান্ডা করে ভালোভাবে ঢেকে রাখে, তাহলে সেই জলটা একদম নিরাপদ, তাহলে সেই ফুটিয়ে জল খাবে। এছাড়া যে পাত্রে জল রাখবে সেই জলাধারটা পরিষ্কার রাখতে হবে, সেটাকে ঢেকে রাখতে হবে এবং জীবাণুমুক্ত করে রাখতে হবে। আর যেসব পুকুরে জল রান্নার কাজে ব্যবহৃত হয়, সেখানে জামাকাপড় কাচা বা পশু স্নান করা বা নর্দমার যখন জল যে পাস করে বা নিকাশি ব্যবস্থা, সেটা যাতে পুকুরে না এসে পড়ে সেই ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। তাহলে এই সমস্ত ব্যবস্থাগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা জলবাহিত রোগের হাত থেকে কিন্তু বাঁচতে পারি। আচ্ছা চলো আমরা এবার এই যে অনেকক্ষণ তো আলোচনা করলাম, অনেক কিছু রোগ সম্পর্কে জানলাম, তোমাদের মধ্যে আমরা কতটা সচেতনতা জাগাতে পারলাম একটু দেখে নিই। আমি কতগুলো পরিস্থিতি বলবো, তোমরা সেক্ষেত্রে কিভাবে সতর্কতা অবলম্বন করবে তোমরা আমাকে বলবে। ধরো হাঁচি কাশি হচ্ছে কারোর, কি করবে সে?
1: হাঁচি বা কাশির সময় মুখ ও নাক ঢাকা রাখবে।
0: একদম ঠিক। আচ্ছা কেউ চিংড়ি খেলো, তার গায়ে র্যাশ বেরোলো, তাহলে?
2: এটি অ্যালার্জি, সে পরের বার থেকে আর চিংড়ি খাবে না।
0: একদম ঠিক। কারোর দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে, সে কি করবে?
1: সে অবহেলা না করে চিকিৎসক বা ডাক্তারের পরামর্শ নেবে।
0: একদম ঠিক। আচ্ছা ঋতু, তুমি কারোর বাড়ি গিয়ে দেখলে যে তার পানীয় জলটা খোলা পাত্রে রাখা আছে, কি করবে তুমি?
2: জলের পাত্রটি ঢেকে দেব।

0: খোলা পাত্রে জলে সেই জীবাণু মিশে যেতে পারে।
1: একদমই তাই। তাহলে পানীয় জলের উৎস কিন্তু ঠিক হওয়া ভীষণ জরুরি, কেননা আমরা উৎস হিসাবে অনেক কিছু পেতে পারি। নদীর জল রয়েছে, পুকুর, কুয়ো, নলকূপ আছে, কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির জল রয়েছে, ফোটানো জল রয়েছে, ফিল্টার করা জল রয়েছে। জলের উৎস তো অনেক, কিন্তু কোন জলটা খাবো, কোনটা নিরাপদ সেটা ভাবতে হবে। অনেক সময় বিভিন্ন জলের উৎসে নানান বর্জ্য পদার্থ এসে মেশে, আমাদের অসাবধানতার জন্যই কিন্তু নানান জীবাণু অনেক সময় এই পানীয় জলে মিশে যায় আর রোগ ছড়ায়। তাই সুস্থ নিরোগ জীবনযাপনের জন্য বিশুদ্ধ পানীয় জল অত্যন্ত প্রয়োজনীয়। তাই আমরা অবশ্যই জল যাতে নিরাপদ হয় সেটাও সবসময় খেয়াল রাখবো। আমরা তো জলের নানান ব্যবহার করে থাকি, আমরা পানীয় জল হিসাবে ব্যবহার করছি, আর কি কাজে ব্যবহার করি বলতো?
0: স্নান, খাওয়া।
1: একদম ঠিক, স্নান করা, খাওয়া, জামা কাপড় কাচি, তাই না? এমনকি কৃষিকার্যে, শিল্পক্ষেত্রে নানান কিছুতে লাগছে। আচ্ছা, এ প্রসঙ্গে বলি, শুধু যে পানীয় জল খাওয়ার মাধ্যমেই যে আমাদের রোগ হবে তা নয়, কিন্তু অনেক সময় আমাদের নোংরা জল ব্যবহার করা বা তাতে স্নান করার ফলে আমাদের অনেক সময় চর্মরোগও হতে পারে। দেখা গেল কোনো জলাশয়ের জলে কোনো কলকারখানার বর্জ্য পদার্থ এসে মিশছে, কিংবা জীবজন্তুর মৃতদেহ ভাসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু চর্মরোগ হতেই পারে। তাই আমাদের কিন্তু এই ব্যাপারেও সাবধানে থাকতে হবে, যাতে আমরা নিরাপদ জলটা সবসময় ব্যবহার করি। আচ্ছা, তাহলে বলতো কলেরা রোগকে বিষসূচিকা কেন বলবো?
0: কারণ কেন, কলেরা রোগীর যখন সেই রোগটা হয় তার গায়ে ছুঁচ ফোটানোর মতো এক ধরনের অনুভূতি সৃষ্টি হয়।
1: একেবারে ঠিক বলেছো, সেজন্য আমরা বিষসূচিকা বলছি। আচ্ছা বলতো তিশা, পোলিও রোগ, পোলিও রোগের প্রতিকার কি?
2: পোলিও রোগের প্রতিকার সেই মানুষটি ওপিভি নামক একটি ভ্যাকসিন নেয়।
1: একদম, মানুষ মানে এক্ষেত্রে শিশু, শিশুকে আমরা একমাত্র ওপিভি দিয়ে আমরা রেহাই পেতে পারি। আচ্ছা, এই যে আমরা যে বললাম যক্ষা রোগ, যক্ষা রোগটা কি ধরনের রোগ, মানে জীবাণু প্রকৃতি কি?
2: ব্যাকটেরিয়া।
1: ভেরি গুড। আচ্ছা ধরো তোমার খুব হাঁচি কাশি হয়েছে, তুমি স্কুলে গেলে তুমি কি সাবধানতা অবলম্বন করবে?
0: রুমাল দিয়ে মুখ ঢেকে রাখবো যখন আমার হাঁচি কাশি হবে।
1: একদম ঠিক বলেছ। তাহলে আমরা বিভিন্ন সাবধানতার মাধ্যমে আমরা এই সংক্রামক রোগের হাত থেকে রেহাই পেতে পারি। চলো আমরা এবার একটা, এই যে আজকে আলোচনা করলাম সেখান থেকে আমরা একটা চটজল দিয়ে একটা কুইজের আসর বসিয়ে নিই। আমি কতগুলো প্রশ্ন বলবো, তোমরা আমাকে উত্তর দিও, দেখি কেমন শিখেছো তোমরা। কলেরা আক্রান্ত ব্যক্তির দেহ থেকে চাল ধোয়া জলের মতো কি নির্গত হয়?
0: মল।
1: আচ্ছা, লেপতোষকের ধুলো নাকে গেলে অনেকের কি শুরু হয়?
2: হাঁচি।
1: আচ্ছা, কলেরা রোগের জীবাণু বহন করে কোন প্রাণী?
0: মাছি।
1: একদম ঠিক। ও আর এস এর আর অক্ষরটির পুরো শব্দ কি বলতো?
2: রিহাইড্রেশন।
1: একদম ঠিক। কি ধরনের জলপান করলে আমাদের শরীরে জীবাণু ঢুকতে পারে?
0: দূষিত।
1: একেবারে ঠিক বলেছ। আচ্ছা, যক্ষা রোগীর থুতুর সঙ্গে কি পড়ে?
2: রক্ত।
1: রক্ত। আচ্ছা, কোভিড-19 এই যে রোগটা হয়েছিল কোন ধরনের ভাইরাসের সংক্রমণে হয়েছিল?
0: করোনা ভাইরাস।
1: করোনা ভাইরাস। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার কিন্তু ঘটে গেল, এই যে উত্তরগুলো তোমরা বললে এই প্রত্যেকটা উত্তরের প্রথম অক্ষরটা যদি আমরা পরপর সাজাই এখান থেকে একটা দারুণ বাক্য তৈরি হয়ে গেল। মলের ম, হাঁচির হা, মাছির মা, রিহাইড্রেশনের রি, পরপর সাজালে হয় মহামারী। তারপরে উত্তর ছিল দূষিত, তারপরে রক্ত, এখান থেকে দু আর র নিয়ে দূর, তারপরে শেষ উত্তর ছিল করোনা ভাইরাস, তার থেকে নিলাম করো। তাহলে স্লোগান রেডি আমাদের, মহামারী দূর করো। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি মহামারী দূর করো হয়ে গেল। তাহলে আজ আমরা যা আলোচনা করলাম তার মূল বক্তব্যকে যদি আমরা তুলে ধরতে পারি একটা লাইনে, সেটা হবে স্বাস্থ্যবিধি মেনে চলো, রোগ থেকে দূরে থাকো। অর্থাৎ আমরা যদি যে সমস্ত স্বাস্থ্যবিধি আছে, আমরা সাধারণত খাওয়ার আগে হাত ধোয়া বা এই যে মুখ নাক ঢাকবো, এই যে সমস্ত স্বাস্থ্যবিধি, এগুলো যদি মেনে চলি, খুব সামান্য ব্যাপার কিন্তু, এগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা রোগের হাত থেকে দূরে থাকবো। আর প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা তো আমরা ছোটো থেকেই শিখেছি। তাহলে আমরা রোগ না হওয়ার থেকে রোগের আগেই আমরা নিজেদের মধ্যে প্রতিকার নিয়মগুলো মেনে চলি। তাহলে আমরা আজ সবাই মিলে একসাথে এই সচেতনতার বার্তাটা চলো সকলকে পৌঁছে দিই। সচেতনতার বার্তাটা কি? স্বাস্থ্যবিধি মেনে চলো, রোগ থেকে দূরে থাকো। তাহলে চলো আমরা সবাই মিলে একবার এই স্লোগানটা দিই,
3: স্বাস্থ্যবিধি মেনে চলো, রোগ থেকে দূরে থাকো।
1: আমরা এবার যা আমরা আজ আলোচনা করেছি আবার একটু সংক্ষিপ্তসার করে নিই। আচ্ছা বলো, প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা বরং এগোই। কলেরা রোগীর কি কি লক্ষণ দেখা দেয় বলো?
0: কলেরা রোগের চাল ধোয়া জলের মতো মল তৈরি হয় যার কোনো দুর্গন্ধ থাকে।
1: একদম ঠিক বলেছো, আর সঙ্গে বমি থাকে, আর দিনে 10-11 লিটার জল আর নুন শরীর থেকে বেরিয়ে যায়। একদম ঠিক বলেছো। আচ্ছা বলো তো অ্যালার্জি কি, কে বলতে পারবে বলো? তিশা বলো।
2: কোনো
1: খাদ্য বা

0: তো বা বস্তুর কাছাকাছি বা সংস্পর্শে এলে আমাদের বিভিন্ন অসুবিধা হতে পারে, যেমন গায়ে লাল লাল দাগ বা বমি বমি ভাব হতে পারে, একেই অ্যালার্জি বলেছো।
1: একেবারে তাই, চোখ নাক জ্বালা করতে পারে, এসব হয়। আচ্ছা ঋতু, বলো তো ইনফ্লুয়েঞ্জা, এই ইনফ্লুয়েঞ্জার জীবাণু যে ছিল তার প্রকৃতি কি?
2: ব্যাকটেরিয়া
1: না, ওটা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বলা হয়। আচ্ছা বলতো, এই যে বসন্ত রোগের কথা বলেছিলাম, এখন যে বসন্ত দেখা যায় সেটা কোন ধরনের বসন্ত? চিকেন পক্স বা জল বসন্ত। একেবারে তাই। আচ্ছা ইনফ্লুয়েঞ্জা রোগ, ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলো কারোর মনে আছে?
2: না।
1: একটু পড়ো, পারবে, চেষ্টা করো, পারবে। হাঁচি কাশি হয়েছিল, আর কি হয়েছিল?
2: রাতের দিকে জ্বর বেশি।
1: না, রাতের দিকে জ্বর বলতো, ওটা ও যখন বললো রাতের দিকে জ্বর, কোন রোগের লক্ষণ ছিল? যক্ষা। একদম ঠিক বলেছো, ইনফ্লুয়েঞ্জা সাধারণত হাঁচি কাশি, জ্বর থাকে, গা হাত পায়ে ব্যথা এবং নাক দিয়ে জল পড়ে। আর যক্ষা রোগে থাকে জ্বর, রাতের দিকে বেশি আসে, আর দীর্ঘদিন ধরে কাশি থাকে, রাতে ঘাম হয়, ওজন কমে যায়, এই ব্যাপারগুলো। আর ধরো মোটামুটি আমরা যে সংক্রামক রোগগুলো জানলাম, এগুলোর হাত থেকে যাতে আমরা ঘরোয়া উপায়ে, মানে এই যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো যদি মেনে চলি, আমরা কিন্তু অনেকটাই এই সমস্ত রোগের হাত থেকে রেহাই পেতে পারি। আমরা পরে কোনো একটা ক্লাসে আরও এই সমস্ত সংক্রামক রোগের যে বাহকগুলো বললাম, যেমন কি না আজ মাছি জানলাম, এরকমভাবে মশাও আছে, যেটাকে জৈব বাহক বলা হয়। মশাও অনেক রোগ ছড়ায়, যেমন তোমরা সবাই জানো এখন চারপাশে বর্ষার জল অনেক জায়গায় জমে আছে, আমরা প্রায়শই এই রোগের নামটা শুনে থাকি, মশার কামড় থেকে হয়। কেউ বলতে পারবে কোন রোগ? ডেঙ্গি আর ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া এবং ডেঙ্গু এগুলো কিন্তু এই মশার মাধ্যমে ছড়ায়। এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিতভাবে কোনো একটা ক্লাসে আলোচনা করব। আপাতত এই যে মাছি যেহেতু এই প্রসঙ্গে এসেছে, একটা কথা না বললেই নয়, এই যে মাছি কিন্তু খুব বিপজ্জনক। মাছি ধরো এই নোংরা জায়গায় যখন বসছে, সেখানে যখন বসে তার শুর বা ডানায় ওই জীবাণুটা লেগে যায়, তারপর সে ওই নর্দমা বলো বা নোংরা জায়গা থেকে যখন খাবার, কোনো খোলা খাবার রয়েছে সেখানে গিয়ে বসছে, সেখানে ওই খাবারগুলো তো মিশছেই, তার সঙ্গে এদের একটা বিশেষ নিয়ম আছে, এরা কোনো কঠিন খাবার খেতে পারে না, তাই এরা সেখানে গিয়ে বমি করে। অর্থাৎ মাছি যা কিছু খাবে তার আগেও সে ভিতর থেকে একটা লালা বের করছে, রস বের করছে, যেটার ফলে ও নরম করছে খাবারটাকে, আর তখনই ওই জীবাণুগুলো খাবারের সঙ্গে মিশে যাচ্ছে, আর সেই খাবারগুলো যখন আমরা খাচ্ছি স্বাভাবিকভাবেই ওই নোংরা জীবাণুগুলো আমাদের খাবারে মিশে যায়। তাহলে এবার থেকে কি করবে, কোনো খাবার কি খুলে রাখবে তোমরা?
2: না, ঢেকে রাখবো যাতে মাছি না বসে।
1: একেবারে তাই। আর রাস্তার ধারে ভন ভন করে মাছি কোনো খাবারে বসছে, খাবে
2: না?
1: এবার তোমরাও খাবে না, তোমাদের বন্ধুদের বারণ করবে যাতে তারাও এই ধরনের মাছি বসা খাবার যাতে না খায়। কেননা আমরা সুস্থ শরীরকে ব্যস্ত করে তো আমাদের কোনো লাভ নেই, কেন আমরা শুধু শুধু অসুস্থ হতে যাব? আমরা সুস্থ থাকি, সব কিছু করি, সব কিছু খাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু বুঝে নিয়ে খাবো কোনটা আমাদের শরীরের পক্ষে নিরাপদ সেটা আমাদের নিজেদেরই বুঝতে হবে। তাই তোমরা তো এখন ছোটো, তোমরা অনেক কিছু জানো না, এভাবে বই পড়ার মাধ্যমে তোমরা শিখলে জানলে এই সমস্ত সচেতনতাগুলো তোমরাও তোমাদের ছোট ভাই বোনেদের জানাবে, যাতে তারাও শিখে যায় এবং আরও জনকে শেখাতে পারে।
3: এতক্ষণ শুনলেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন মশাট গার্লস হাই স্কুলের শিক্ষিকা ইয়াসমিন সুলতানা ও দুই শিক্ষার্থী।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
5: আচ্ছা E20 নিয়ে এত কনফিউশন কেন?
6: আমার কিন্তু E20 নিয়ে ফুল কনফিডেন্স আছে। E20 ফুয়েল কে অটোমোটিভ আর ফুয়েল টেস্টিং এক্সপার্টসরা এক্সটেনসিভলি টেস্ট করেছেন। টেস্টিং এর সময় ইঞ্জিনে কোনো অ্যাবনরমাল ওয়ার পাওয়া যায়নি, আর ফুয়েল সিস্টেমের ম্যাটেরিয়ালসও E20 কম্প্যাটিবিলিটির জন্য ইভ্যালুয়েট করা হয়েছে, তাই ক্লিয়ার। E20 ইঞ্জিন নকিং কমায়, আর এর হাই অক্টেন রেটিং এর জন্য পাওয়া যায় বেটার পিকআপও।
5: তাহলে নো কনফিউশন, অনলি কনফিডেন্স।
7: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা

স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল শতকরা 94% এবং সর্বনিম্ন 71%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 4.8 মিলিমিটার। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ কখনো কখনো মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। জানিয়ে দিলাম কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আজকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। জানিয়ে দিলাম কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী ঘোষণা একটু পরেই।

কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 10:15 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত শুনবেন 10:30 শিল্পী তানিয়া চক্রবর্তী, 10:45 পুরাতনী শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়, রাত 11:00 আধুনিক গান শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন রত্নদীপ দাস, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সেতার পণ্ডিত সৌমিত্র লাহিড়ি, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক, যাতে এই সময়কালে গৃহীত প্রধান উদ্যোগ কর্মসূচি সংস্কার এবং গুরুত্বপূর্ণ কাজের দিকগুলি তুলে ধরা হয়েছে, রাত 7:45 হিন্দি অনুষ্ঠান দর্পণ, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 হরাইজন, 8:16 স্পটলাইট, পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায় শুনবেন রাত 10:30, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। কিছুক্ষণের মধ্যেই সাঁওতালি অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি ধৃতি সেনশর্মা। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে। এই বোনাস প্রদানের জন্য 2,009 কোটি টাকাও অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ কথা জানান। এর ফলে রেলকর্মীরা সর্বোচ্চ 17,951 টাকা পেতে পারেন। জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প বা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানোরও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 2026-27 থেকে 2030-31 পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। এই সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য মোট 53,428 কোটি টাকার বাজেট বরাদ্দ মঞ্জুর করা হয়েছে। দিব্যাঙ্গজন পেনশন প্রকল্পের ক্ষেত্রে সংশোধনের বিষয়ে অশ্বিনী বৈষ্ণব জানান, এখন থেকে 79 বছর বয়স পর্যন্ত প্রাপকরা মাসে 375 টাকা করে আর্থিক সহায়তা পাবেন, আর 80 বছর বা তার বেশি বয়সী উপভোক্তাদের ক্ষেত্রে এই সহায়তার পরিমাণ হবে 625 টাকা। প্রধানমন্ত্রী সামাজিক সহায়তা যোজনার অধীনে প্রতিবন্ধকতার ন্যূনতম মাত্রা 80% থেকে কমিয়ে 40% করা হয়েছে। পাশাপাশি দিব্যাঙ্গ পেনশনের জন্য বয়সের নিম্নসীমাও তুলে নেওয়া হয়েছে। এখন থেকে জন্মলগ্নেই এই সহায়তার সুবিধে মিলবে। উৎসবের মরশুমে রাজ্য সরকার বন্ধ থাকা চা বাগানের কর্মহীন শ্রমিকদের এককালীন 5,000 টাকা পুজো বোনাস এবং অতিরিক্ত চাল দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। মুখ্যমন্ত্রী বলেন, 2023 সালের 1 জানুয়ারি থেকে বন্ধ থাকা 21টি বাগানের 60 বছরের কম বয়সী 19,524 জন শ্রমিক এই বোনাস পাবেন। তাদের পরিবার পিছু অতিরিক্ত 50 কেজি করে চালও দেওয়া হবে। কয়েকটি বাগান ছাড়া দার্জিলিংয়ের পাহাড় এবং তরাই ও ডুয়ার্সের 250 বাগিচা কর্তৃপক্ষ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী শ্রমিকদের সর্বোচ্চ 20% হারে পুজোর বোনাস দিয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বাগিচা শ্রমিকদের উন্নয়নে কেন্দ্র প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনায় 312 কোটি টাকা অনুমোদন করেছে। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে আরও 45,185 জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। অর্থ দপ্তরের অনুমোদন মেলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। শারদীয়া দুর্গোৎসবের আজ চতুর্থী। বেশিরভাগ মণ্ডপেই প্রতিমা এসে গেছে, সাজসজ্জাও প্রায় সম্পূর্ণ। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপ সজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দে উৎসব মুখর গোটা রাজ্য। রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলেও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী শনিবার 17 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘণ্টায় 2/24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলায় স্থানীয়ভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। গ্রামীণ সংবাদ শেষ হল, পরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে।
2: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
3: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
4: সিকল সেল অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া বংশগত রক্তরোগ। যদি বাবা ও মা থ্যালাসেমিয়ার বাহক হন, তবে তাদের সন্তানের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিবাহের পূর্বেই রক্ত পরীক্ষা করে জেনে নিন আপনি সিকেল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহকের মধ্যে বিবাহ এড়িয়ে চলুন, এতে ভবিষ্যৎ প্রজন্মকে এই গুরুতর রোগ থেকে রক্ষা করা সম্ভব। সুস্থ পরিবার গড়তে আজই সচেতন হন। জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশন, হেমাটোলজি বিভাগ, এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা।

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
3: নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন এবং আনন্দে আছেন। আপনাদের জন্যে এই সরকার কি করেছে তার নানা বিষয়ে আপনারা বিভিন্ন পত্রপত্রিকা এবং গণমাধ্যমে আপনারা জানতে পাচ্ছেন। এই কেন্দ্রীয় সরকারের প্রকল্পের দু একটি বিষয়ে আমরা আজকে আলোচনা করব এবং এখানে আমি অনন্ত রায় সেই বিষয়ে আলোচনা করার জন্যে আপনাদের কাছে এসেছি। এবং এখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন, যিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে নিজের জীবনকে কার্যত মানুষের সেবা উৎসর্গ করেছেন এবং তার যে নজির একের পর এক রেখে চলেছেন। গুজরাটের ভূমিকম্প পীড়িত মানুষের পুনর্বাসন থেকে শুরু করে দেশের নানা অংশে, উত্তরপ্রদেশ হোক বা গুজরাট বা অসম, যেখানেই প্রাকৃতিক দুর্যোগে মানুষ বিপর্যস্ত হয়েছে, বিধ্বস্ত হয়েছে, সেখানে তিনি কিন্তু তার জন্যে মানুষের পাশে দাঁড়ানোর নানা কিন্তু কাজ করেছেন। এবং 2001 সালে তিনি তার রাজনৈতিক জীবনে সবথেকে বড় তার যে অ্যাচিভমেন্ট ছিল সেটা হচ্ছে 7ই অক্টোবর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেন। প্রায় 13 বছর ধরে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নানা কাজ করেছেন এবং এই যে তার যে বিকাশের হাইওয়ে সেটা গুজরাট

একটা উন্নত রাজ্যে পরিণত করে এবং পরিকাঠামোর উন্নতি ঘটিয়ে সেই উন্নয়নের ফসল আমজনতার দরবারে পৌঁছে দেওয়ার কাজ তিনি করেছেন। বিকেন্দ্রীকৃত পথে গ্রামীণ অর্থনীতির উন্নয়নের মতোই শিল্পায়নের মাধ্যমে শহরের মানোন্নয়ন করা হয়েছে। তার ভাইব্রেন্ট গুজরাটের ব্র্যান্ড সারা বিশ্বজুড়ে সুনাম আদায় করেছে, যার জন্য গুজরাটের মডেল সারা দেশের বিভিন্ন রাজ্যের অনুসরণ করছে। শুধু উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা তোমার মহারাষ্ট্র নয়, অন্যান্য রাজ্যও কার্যত এই শিল্পায়নের প্রকল্পকে, শিল্পায়নের নানা ভাবনাকে তারা অনুসরণ করছে। এই গুজরাট মডেলের জন্যই উত্থান নরেন্দ্র দামোদর দাস মোদীর, এবং তারপর 2014 সালে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। বাজপেয়ী আদবানির উত্তরসূরি হিসেবে তিনি তার যে ভাবনা সেই রূপায়ণ করার জন্যে স্বদেশী অর্থনীতিকে সব থেকে সচ্ছল করার চেষ্টা করেন, এবং খোলা বাজার অর্থনীতির যুগে প্রতিযোগিতার যে নানা সম্ভাবনা রয়েছে সেখানে দেশীয় শিল্প কীভাবে টিকে থাকবে, কীভাবে দেশীয় শিল্পের উন্নয়ন হবে তার জন্য তিনি নানা ভাবনা নিয়েছিলেন, এবং তার এই ভাবনা রূপায়ণ করার জন্যই মেক ইন ইন্ডিয়া প্রকল্প নেওয়া হয়। অর্থাৎ বিদেশি কোম্পানিরা যাতে এদেশেই এসে উৎপাদন করে, এখানেই তারা তার বিক্রি বা বিপণনের ব্যবস্থা করে, এবং সেখানে আমাদের দেশের যারা যুবক, বেকার যুবক, তাদের কাজের সুযোগ হয়, যার ফলে শিল্পের উন্নয়ন এবং সামাজিক ও আর্থিক একটা পরিবর্তন হয়। এছাড়াও তার নানা প্রকল্প আমরা বলতে পারি, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, যেগুলো হচ্ছে নতুন নতুন উদ্যোগীদের তাদের আর্থিক সাহায্য দিয়ে তাদের নিজের পায়ে দাঁড় করানো এবং সেখানে কর্মসংস্থান করা। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, এটিও একটি অভিনব প্রকল্প, যেটা বিকেন্দ্রীকৃত পথে সেই জেলার নির্দিষ্ট একটি সামগ্রী বা পণ্য বা সেখানকার কোনো শিল্পকাজ সেটাকে বেছে নিয়ে সেটাকে ব্র্যান্ডিং করে সারা বিশ্বের কাছে তুলে ধরা। এই বিগত 25 বছর ধরে দেশে নানা শীর্ষ পদে রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সুদীর্ঘ বিকাশের যাত্রায় নরেন্দ্র মোদী তার ভীষণ পূরণ করার জন্যে এমন কিছু দূরদর্শী সিদ্ধান্ত কার্যকর করেছেন যা কেন্দ্রীয় সরকার মনে করছে যে নতুন প্রজন্মের সদস্য বা জেনজির স্বরোজগার বা সশক্তিকরণে সাহায্য করবে। গত 17ই ডিসেম্বর আমরা জানি তিনি 76 বছরে পা দিয়েছেন, গত 17ই সেপ্টেম্বর তিনি 76 বছরে পা দিয়েছেন, এবং ওবিসি সম্প্রদায় থেকে উঠে আসা নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের জন্য নানা অনুষ্ঠানের মতোই দেশ জুড়ে নমঃসেবা কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মস্থান ভাবনগরের সঙ্গে তার লোকসভা কেন্দ্র বারাণসীকে যুক্ত

স্বাবল নেতাদের পেছনে ফেলে মোদি হয়ে উঠেছেন জনপ্রিয়তম নেতা। সেবাকর্মের নানা নমুনা আমরা দেখতে পাচ্ছি সারা দেশে নানা অংশে, এবং কথা দিয়ে কথা রাখার জন্যই আমজনতার আছে দিন স্বপ্ন পূরণ করতে তিনি নিরলস কাজ করে চলেছেন। মোদির ভিশন ও মিশন 5 ট্রিলিয়ন অর্থনীতির নবভারত নির্মাণের বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে অর্থনীতিবিদদের একাংশের অভিমত। দরিদ্র মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা রেশনের মাধ্যমে, এছাড়াও নামমাত্র সুদ দিয়ে পুরুষদের মতোই মহিলাদের তাদের ছোট এবং মাঝারি শিল্পে উদ্যোগী করে তোলা, এই সমস্ত কাজই কিন্তু চলছে। এবং এই কর্মযজ্ঞের অন্যতম যেটা উল্লেখযোগ্য বিষয়, প্রধানমন্ত্রী কৃষক সমৃদ্ধি যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, লাখপতি দিদি, বিশ্বকর্মা প্রকল্প, এগুলো সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। একসময় মহাত্মা গান্ধী জাতির জনক যিনি, তিনি যে স্বচ্ছ ভারতের স্বপ্ন দেখেছিলেন তা এখন কেন্দ্রীয় সরকার জন অংশীদারিত্বের মাধ্যমে রূপায়িত করার চেষ্টা করছে। প্রচার করা হচ্ছে স্বচ্ছ ভারতের, যা পরিবেশ এবং সৌন্দর্যায়নের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে। এবার বন্ধুরা আমি আসি ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট এই বিষয়টা কিভাবে এই প্রকল্প চলছে একটু দেখে নেওয়া যাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর স্বপ্নের প্রকল্প হলো ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, এবং এই ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মাধ্যমে কার্যত মানব সম্পদের উন্নয়ন এবং বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সেই অঞ্চলের একটা বিকেন্দ্রীকৃত পথে উন্নয়ন করা, এবং এই আর্থিক উন্নয়নের যে অভিনব ভাবনা এটা সারা দেশের কাছে একটা নজির তৈরি করেছে। যে জেলা যে পণ্য বা সামগ্রীর সম্ভাবনা রয়েছে সেই সামগ্রীকে বেছে নিয়ে তার ব্র্যান্ডিং, প্যাকেজিং, মার্কেটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, যাতে দেশ তো বটেই, বিশ্ব বাজার থেকেও নতুন করে আয়ের সংস্থান হয় বা বিদেশিরাও এই পণ্যটাকে তাদের পছন্দের তালিকায় জায়গা দেয়, ফলে একটা ব্যবসার সম্ভাবনা তৈরি হবে এবং প্রচুর মানুষের কাজ কিন্তু সৃষ্টি হবে, এমনটাই কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের উদ্দেশ্য। এই বিশ্ব বাণিজ্যের সুযোগ নিয়ে যে কোনো সামগ্রী বা জিনিসের এই জগৎ জুড়ে ছড়িয়ে দেওয়ার অভিনব ভাবনা শুধু শিল্পী, কারিগর বা উৎপাদকদের লক্ষ্যলাভ ঘটাচ্ছে যে তাই নয়, সেই জেলার বাজারকে চাঙ্গা করছে, সেখানকার মানুষকে তার আয়ের সংস্থান করে দিচ্ছে, এমনটাও পরিসংখ্যানে উঠে আসছে। একবার যদি আমরা দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের দিকে তাকাই, 2018 সালে প্রথম এই প্রকল্প শুরু করা হয় উত্তরপ্রদেশে। সেখানকার মোরাদাবাদের যে জামদানি সিল্ক, কানৌজের পারফিউম, এর মধ্যে এই ODOP প্রকল্পের আওতায় আসে, এবং তারা এই প্রকল্পের সুবিধা নিয়ে কার্যত বাজারে একটা আলাদা ব্র্যান্ড হিসেবে পরিচয় পেয়েছে। ইতিমধ্যে এই ব্যবসায়ীরা প্রতিষ্ঠিত হয়ে তাদের সুখের মুখ দেখছে, এমনটাই উত্তরপ্রদেশ সরকারের তরফে উল্লেখ করা হচ্ছে। বন্ধুরা, আপনারা শুনলে হয়তো খুশি হবেন, এখনও পর্যন্ত 773টি জেলায় এই ODOP প্রকল্প চলছে, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, এবং এ পর্যন্ত 1244টি নানান সামগ্রী, যেগুলো বলা যায় অভিনব, সেই পণ্য সামগ্রী থেকে আয় উপার্জন ও বাজার ধরার ব্যবস্থা করা হয়েছে। পরিসংখ্যানে দেখা যায় 2026 সালে দেশে 773টি জেলার 1244টি পণ্যকে বেছে নিয়ে এই ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের আওতায় আনা হয়েছে, যা বড় সড়ো একটা অ্যাচিভমেন্ট বলে কেন্দ্রীয় সরকারের বিশ্বাস। এবং আরও একটি জিনিস, সেই যেটা বিষয়, সেটা হচ্ছে এই প্রকল্প যারা ছোট ছোট শিল্প উদ্যোগী বা কুটির শিল্পের সঙ্গে যুক্ত মানুষ, বা যারা বলা যায় তোমার মহিলারা যারা ঘরে কাজ করেই তাদের দিনযাপন করতেন, তারা এখন এই প্রকল্পের সুবিধা নিয়ে নিজের ইচ্ছামতো কিছু করছেন এবং ব্যবসা এবং সেই পণ্যটাকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন, এবং যার ছত্রছায়ায় বিভিন্ন মানুষের এই যে রোজগার এবং জিনিসের কেনা বাছা এবং আর্থিক যে লেনদেন সেটা কিন্তু গড়ে উঠছে, এমনটাই উত্তরপ্রদেশ সরকার থেকে শুরু করে গুজরাট সরকার এবং উড়িষ্যা সরকারও তুলে ধরেছে। গুজরাটে সেখানকার ব্র্যান্ডের নামও দেওয়া হয়েছে, যেমন গার্বি গুজরাটি, এবং উড়িষ্যার যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডও এখন যথেষ্ট জনপ্রিয়, যার নাম দেওয়া হয়েছে উৎকলিকা উড়িষ্যা। রাজস্থানের যে ব্র্যান্ড তার নাম দেওয়া হয়েছে ই বাজার রাজস্থান। উত্তরপ্রদেশের ব্র্যান্ড হলো UPODOP মার্ট। এবার বন্ধুরা আমি আসি যে কেন্দ্রীয় সরকারের এই ODOP প্রকল্পের আসল উদ্দেশ্য কী। প্রথমত, যে কোনো জেলার অভিনব একটি সামগ্রীকে বেছে নিয়ে তার ব্র্যান্ডিং করা। দ্বিতীয়ত, আঞ্চলিক স্তরে ভ্যালু চেইন বা আর্থিক লেনদেনের ভিতকে আরও শক্তিশালী করা। তৃতীয়ত, দেশের ভেতরের মতোই বিশ্বের বাজারেও জেলার বাছাই করা প্রোডাক্ট বা পণ্যকে বা সামগ্রীকে একটা আলাদা পরিচিতি দেওয়া। চতুর্থত, জেলার যে কৃষক

ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগী আছেন তাদের পাশে দাঁড়ানো এবং সরকারিভাবে সহায়তা দিয়ে তাদের আরও উন্নত করা এবং তাদের শক্তিশালী করা। পঞ্চমত, চিরাচরিত সামগ্রী ও হেরিটেজকে সেগুলোকে সংরক্ষণ করা। এছাড়াও ইকোসিস্টেম যে আছে সেটাকে যাতে বিকশিত হয় এই স্থানীয় পর্যায়ের প্রকল্পের মাধ্যমে, সেটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের লক্ষ্য বলে উল্লেখ করা হচ্ছে। এই ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট যে কিভাবে বাজারে অর্থনীতির যুগে কার্যকরী ভূমিকা নিচ্ছে সেটা একটু উল্লেখ করা যাক। যেসব জেলার পণ্যকে বাছাই করা হয়েছে সেই সব পণ্যের ব্র্যান্ডিং প্যাকেজিংয়ের ক্ষেত্রে এই কর্মসূচি এখনও পর্যন্ত সাফল্য পেয়েছে। এবং এছাড়াও শিল্প বা পণ্য উৎপাদনে যুক্ত মানুষদের তাদের যে আয় বৃদ্ধি করেছে, প্রয়োজন মতো তাদের প্রশিক্ষণ দানও করছে সেই সংশ্লিষ্ট রাজ্যের সরকার, এবং এই রাজ্যেও পশ্চিমবঙ্গ সরকার তার উদ্যোগ নিয়েছে। ক্রেতা বিক্রেতাদের মেলবন্ধন করতে তৈরি হয়েছে কমন ফেসিলিটি সেন্টার। এছাড়াও যেহেতু ডিজিটাল ইন্ডিয়ার যুগে অনলাইন ব্যবসা সেটাও যাতে প্রসারিত হয় সেই জন্য ই কমার্স বা অনলাইন ব্যবসার দুয়ার খুলে দিচ্ছে এই ODOP প্রকল্প। বাছাই করা সামগ্রীর বাজার যাতে বাড়ে সেই জন্য বাণিজ্যিক মেলা বা প্রদর্শনীর আয়োজন করছে সরকার, এবং সেই রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের এই যেখানে আরও ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে প্রকল্পগুলো আরও দ্রুত রূপায়িত হচ্ছে এমনটাই সরকারি পরিসংখ্যানে স্পষ্ট। যদি কেউ ঋণ নিয়ে তার ব্যবসা বাড়াতে চায় সেক্ষেত্রে তার কারবারের জন্য 35% পর্যন্ত ভর্তুকিও দেওয়া হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর জন্য তৈরি করা হচ্ছে সিড ক্যাপিটাল। চিরাচরিত যে পণ্য সামগ্রীর উৎপাদন বা তৈরির জন্য পরিকাঠামোর ব্যবস্থাও করে দিচ্ছে সরকার, বাজারে যাতে নির্দিষ্ট পণ্যের বা খাদ্য সামগ্রীর বিক্রি বাড়ে সেই বাজারীকরণের জন্য ব্র্যান্ডিংয়ের জন্য সরকারিভাবে অনুদান দেওয়া হচ্ছে যার পরিমাণ যথেষ্ট। বন্ধুরা, আমাদের রাজ্যে শুনলে খুশি হবেন 23টি জেলার বেশ কয়েকটা প্রোডাক্ট এই ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের প্রকল্পের এসছে। শুনবেন কি কোন কোন প্রোডাক্ট এই প্রকল্পের আওতায় এসছে। কলকাতার লেদার সামগ্রী, দক্ষিণ দিনাজপুরের কাঠের মুখোশ, নদিয়ার শান্তিপুর ফুলিয়ার টাঙ্গাইল ও জামদানি শাড়ি, হুগলির ধনেকালি তাঁতের শাড়ি, পশ্চিম মেদিনীপুরের পটচিত্র, এরকমই আরও বেশ কিছু পণ্য বা সামগ্রী সেগুলো কেন্দ্রীয় সরকারের এই ODOP প্রকল্পের আওতায় এসেছে। এই প্রকল্পের হাত ধরে তারা এখন বিপণন বা বিক্রির সুবিধা পাচ্ছে, অর্থাৎ যারা এই শিল্পের সঙ্গে যুক্ত তারা এখন তাদের মুখে হাসি ফুটছে। আমি প্রথমেই আসবো ঐতিহ্যবাহী শান্তিপুর ফুলিয়া টাঙ্গাইল ও জামদানি শাড়ির কথায়। আপনারা জানেন যে বয়ন শিল্পের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেখানে একদিকে যেমন হুগলির ধনেখালি তাঁত শিল্প, তাঁত সেটা যেমন জগৎজোড়া তার সুনাম, ঠিক তেমনই শান্তিপুর এবং ফুলিয়ার এই টাঙ্গাইল এবং জামদানি শাড়ি এটাও কিন্তু যথেষ্ট তার সুনাম রয়েছে। এই যে শাড়ি এগুলো এখন কার্যত বিশ্ববাজারে ছড়িয়ে পড়ছে। সুতি শাড়ি উৎপাদনের ক্ষেত্রে শান্তিপুর ফুলিয়া তাঁতের বাজার এখন তৈরি হয়েছে, এবং বিংশ শতাব্দীর শেষের দিকে ও একবিংশ শতাব্দীর শুরুতে যখন যন্ত্রচালিত তাঁত এলো তখন এখানকার যে হস্তচালিত তাঁত, অর্থাৎ হাতে চালানো যে তাঁত আমাদের কারিগররা বোনেন শাড়ি, সেই সমস্ত তাঁত কার্যত চ্যালেঞ্জের মুখে পড়েছিল। আমরা জানি কোভিড পরবর্তী সময়ে যখন শিল্পী এবং কারিগররা সমস্যার মুখে পড়েছিলেন তখন ভারত সরকারের ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করে এই বয়ন শিল্পের উন্নতি বা বিকাশের ব্যবস্থা করা হয়। এবং এখানকার যে শান্তিপুর ফুলিয়ার যে টাঙ্গাইল শাড়ি তার নকশা, এটা কার্যত অভিনব, এই নকশা কোথাও কিন্তু মিলবে না। প্রাকৃতিক তন্তুর ব্যবহার করে কাপড়ের পাতলা সূক্ষ্মতার জন্যে এর একটা নিজস্ব পরিচয় রয়েছে। এবং 2024 সালে এই টাঙ্গাইল শাড়ি GI ট্যাগ বা ভৌগোলিক নির্দেশক মর্যাদা পেয়েছিল। ঐতিহ্যবাহী এই শাড়ি মহিলা মহলে বেশ কদর পায়, কারণ এর হাতে বোনা সূক্ষ্ম কারুকাজ ও ফিনিশিং যেটা কার্যত নারী সমাজের নজর কেড়ে নেয়। আপনারা জানেন কোনো শাড়ি পরলে মহিলাদের যেটা সবথেকে বিচার্য বিষয় তাদের যেটা পছন্দের সেটা হলো শাড়িতে কত আরাম দেবে এবং সেটি পরলে কত সুন্দর লাগবে। এই দুই বিষয়ই কার্যত এখানকার যে তন্তুবায়েরা তারা কিন্তু মাথায় রেখে এই জামদানি শাড়ি তৈরি করেন। আসলে কাপাস তুলো সুতো দিয়ে মতো যে সূক্ষ্ম সুতো তাই দিয়ে বোনা হয় এই জামদানি শাড়ি। পাঁচটা শাড়ির থেকে এই শাড়ি একবারই আলাদা। শুধু আরামদায়ক নয়, এই শাড়ি এমনভাবে বোনা হয় যা নকশার ক্ষেত্রে একটা বিশেষ পদ্ধতি হয়েছে। এর জন্যই বন্ধুরা এই জামদানি শাড়ি কালচারাল হেরিটেজের মর্যাদা পেয়ে কার্যত ভারত তো বটেই, সারা বিশ্বের যে সমস্ত অনাবাসী ভারতীয় থেকে শুরু করে যারা অন্য রাজ্যের মানুষ রয়েছেন তাদের কাছেও এটা
ছমার দিতে হচ্ছে এবং প্রচুর তার বিক্রি বাটা।

0: লাগছে এমনটাই সেখানকার তন্তুবায়েরাও কিন্তু মনে করছেন। ইতিহাসের পাতায় যদি চোখ রাখা যায় তবে দেখা যাবে প্রাচীনকালে যে মিহি মসলিন কাপড়, সেই মিহি মসলিন কাপড় যেটা ঢাকায় একসময় খুব সুনাম ছিল, তা কিন্তু এই বঙ্গেও অর্থাৎ পশ্চিমবঙ্গেও কার্যত তৈরি হয় আধুনিক রূপে, তার জামদানি শাড়ি এবং যা বাঙালির কৃষ্টি সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। বর্তমানে ভারত সরকারের যে বিকশিত ভারতের যে প্রকল্প চলছে, সেই প্রকল্পে অংশীদার হওয়ার জন্য এই জামদানি ও টাঙ্গাইল শাড়ি তার বিপণন বা বাজারে আর্থিক সুবিধা করে নিচ্ছে। এতক্ষণ বন্ধুরা মহিলাদের জামদানি ও টাঙ্গাইল শাড়ির কথা আমরা বললাম, আমি বললাম, এবার আমি আসবো একটা বিষয়ে, সেটা হচ্ছে যে এই রাজ্যে আরও একটি বিষয়ে এই যে ওডিওপি প্রকল্পে জায়গা পেয়েছে, সেটা হলো পশ্চিম মেদিনীপুরের পিংলার যে হেরিটেজ, সেখানকার যে ঐতিহ্য সেটা হচ্ছে পটচিত্র। এই জীবন্ত ঐতিহ্যই একসময় সারা বিশ্বের বিভিন্ন মানুষের কাছে কার্যত সমাদৃত হয়েছিল বা প্রশংসিত হয়েছিল শিল্পের বিভিন্ন মেলায় থেকে। পরবর্তীকালে ইউনেস্কোর টিম যখন তারা এই পটচিত্র দেখে পিংলায় এসে, তারা কার্যত অভিভূত হয়ে যায় এবং এই লোকসংস্কৃতির বহমান ধারা, সামাজিক চেতনার বার্তা বহন করা এই রঙিন পটচিত্র এখন বিশ্বসভায় মর্যাদা পাচ্ছে দারুণভাবে। আপনারা জানেন পিংলা নয়াগ্রামের শিল্পীরা কাপড়ের স্ক্রলে রং তুলির জাদুতে ফুটিয়ে তোলেন পুরাণ ইতিহাসের গল্প, সমাজের নানা কথা, মানুষের নানা কল্যাণের বিষয়, এবং সেই ভাবনাই কার্যত বলা যায় সমাজকে একটা আলাদা বার্তা দেয় যা চিরাচরিত এবং যা সাধারণ মানুষের একদম মর্মে মর্মে তা ঢুকে যায়। কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে রয়েছে নয়াগ্রাম, যেখানে প্রবেশ করলেই আপনার চোখে পড়বে দেয়াল জুড়ে রয়েছে বিভিন্ন রঙিন ছবি এবং গান শুনতে পাবেন কানে, এবং এই গান অবশ্যই লোকহিতের নানা বিষয় যা আমরা আধুনিক গণমাধ্যমে শুনি, যা বিভিন্ন প্রচার মাধ্যমে তুলে ধরা হয় নানাভাবে, সেই তোমার বিষয়গুলোকেই একদম সহজ সরলভাবে কার্যত এই সমাজ শিক্ষার একটা সহজ পাঠ দেয় এই সমস্ত শিল্পীরা যারা সারা বছর ধরে কাজ করে চলেন এবং তার জন্য নতুন নতুন বিষয়কে তারা তুলে নিয়ে আসেন, কখনো পোলিও টিকাকরণের জন্য মানুষকে বলা, কখনো আবার সাম্প্রদায়িক সম্প্রীতির সুতো যাতে আরও বেশি শক্ত ডোরে বাঁধা থাকে সেই জন্য তারা নিজেদের গান এবং সুরের মাধ্যমে তা এবং রং তুলির মাধ্যমে পটচিত্রে তুলে ধরে তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। কংসাবতী নদীর তীরে থাকা ছোট্ট গ্রামের এই শিল্পীরা আসলে সমাজ বদলের স্বপ্ন নিয়ে তাদের সৃষ্টির পরম্পরা বয়ে বেড়াচ্ছেন। একসময় 1800 শতকের শেষ থেকে এখানকার পটুয়া সম্প্রদায়েরা তারা এই বসতি গড়ে তুলেছিলেন, সেই জনপদ বা জনবসতি থেকেই কার্যত এই আধুনিক পিংলা গড়ে উঠেছে এমনটাই সেখানকার মানুষের তরফে কথা বলে জানা যায়। জনশ্রুতি রয়েছে যে ব্রহ্মবৈত্য পুরাণে বর্ণিত যে বিশ্বকর্মার বংশধররা, তারা এই পটচিত্রের প্রচলন করেছিলেন এক সময়ে। পরবর্তীকালে তারা চিত্রকর সম্প্রদায় বলে পরিচিত হন সমাজে এবং লোকমুখে এমনও শোনা যায় যে পটুয়া নামে একদল শিল্পী নরখাদক হিসেবে কার্যত মানুষকে বোকা বানিয়ে তিনি সবাইকে পরাজিত করেছিলেন। সেই পিংলার পটচিত্রই এখন বিশ্বের মাঝারি জায়গা করার জন্যই এই কেন্দ্রীয় সরকারি ওডিওপি প্রকল্পের আওতায় এসেছে এবং তা জনপ্রিয় হচ্ছে।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমি আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়ে প্রবেশ করার আগে দু একটি কথা বলি আপনাদের সঙ্গে। চেনা জগতের মধ্যেও অনেক অচেনা জগৎ থাকে কিন্তু বন্ধুরা, অধরা বিজ্ঞান লুকিয়ে থাকে অনেক সময়ই, যেন সীমার মাঝে অসীমের খোঁজ। এই অনুসন্ধান যখন আমরা করতে সমর্থ হব তখন আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভাষায় বলতেই পারব অচেনার আনন্দ। আমাদের চেনা জগতের অনেক ফল কিভাবে একটু একটু করে শিশু পাঠ্য থেকে, মানব জীবন থেকে হারিয়ে গেল, যেমন আমলকি, হর্তুকি, বহেরা, আশফল, এই সমস্ত ফলগুলো একটু একটু করে ওই বইয়ের পাতাতেই রয়ে গেছে কিন্তু আমাদের জীবন থেকে কি করে যেন তারা হারিয়ে গেছে। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে এই হারিয়ে যাওয়া ফলগুলো অগৌণ নয়, এরও মধ্যে যথেষ্ট সমৃদ্ধ আধার রয়েছে এবং এগুলো ভেষজগুণে একেবারে ভরপুর?

0: আজ কিন্তু আবারও বিশ্ববাসীর কাছে মনে হচ্ছে একটু একটু করে নজরে পড়েছে এই হারিয়ে যাওয়া ফলগুলো। কিন্তু আমরা কি ভেবেছি যে এই হারিয়ে যাওয়া ফলগুলো গৌণ নয়? আজকে আমরা কথা বলবো এই বিষয় নিয়ে, অর্থাৎ গৌণ ফল কখনোই গৌণ নয় এই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আজকে স্টুডিওতে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফল বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের উদ্যানবিদ ডক্টর কল্যাণ চক্রবর্তীকে। ডক্টর চক্রবর্তী, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার
0: ডক্টর চক্রবর্তী। এই যে গৌণ ফল, গৌণ ফল আমরা বলছি, এই গৌণ ফল বলা হচ্ছে কেন, বা গৌণ, অগৌণ, মূল্য গৌণ, এই যে এই সমস্ত শ্রেণী বিভাগগুলো রয়েছে, সেই শ্রেণী বিভাগটাই কেন, এটা যদি একটু বুঝিয়ে বলেন।
1: বাংলায় একটি প্রবাদ আছে, বারো মাসে বারো ফল, না খেলে যায় রসাতল।
0: হ্যাঁ,
1: এই যে বারো ফলের কথা বলা হলো, অর্থাৎ অনেক রকম মরশুমি ফলের কথা বলা হলো, এই ফলগুলোর সবগুলো কিন্তু কমার্শিয়াল কাল্টিভেশন হয় না। গ্রামে গঞ্জে পথে প্রান্তরে জমি জিরেতে অনেক স্বল্প পরিচিত ফলের উদাহরণ আমরা পাই, যে ফলগুলোর পুষ্টিমূল্য অসাধারণ, তার নান্দনিকতা অসাধারণ। এই ফলগুলোর মধ্যে অনেকগুলোই গৌণ, অর্থাৎ মুখ্য নয়, কমার্শিয়াল কাল্টিভেশন সেই অর্থে হয় না। শিষ্ট সমাজের কাছে সেই ফলগুলোর চাহিদা কম, বলা যায় কম সুস্বাদু, এবং সেই ধরনের ফলকে সিস্টেমিক কাল্টিভেশনের আওতায় আনাও হয়নি।
0: সেরকম ফলগুলো কি কি যদি একটু বলে দেন শ্রোতা বন্ধুদের?
1: আমাদের এই রাজ্যে এরকম ফল অনেকই আছে। কবিগুরু রবীন্দ্রনাথ তার শিশু পাঠ্য কাহিনীতে, ছড়াতে, কবিতাতে এরকম ফলের কথা অনেকই আলোচনা করেছেন। যেমন একটি উদাহরণ দিই, আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর, সময় হয়েছে শুরু। আমলকি এমনই একটি ফল। আরেকটি ছড়ার কথা বলতে পারি, ফলসা বনের গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে। এই ফলসা আজকের শিশুরা কি দেখতে পাচ্ছেন? আমরা কি বাজারে গেলে ফলসা কিনতে পারবো?
0: একেবারেই না, কোথায় যেন হারিয়ে গেছে।
1: এরকম অনেক উদাহরণ আছে, আমরা আমাদের আলোচনার মধ্যে স্বরূপ সন্ধান করব।
0: হ্যাঁ, তো এখান থেকে যেটা আমার মনে প্রশ্ন জাগছে যে গৌণ ফলের মানে উপযোগিতা কতটা বা কি কি, সেটা যদি একটু বলেন।
1: আমি প্রথম যে প্রবাদ কথা বলেছি সেখানে অতি অবশ্যই উল্লেখ করা হয়েছে, না খেলে যায় রসাতল। অর্থাৎ মানুষ কিন্তু সঠিকভাবে তাদের জীবনচর্যা, মানুষ চর্চা পরিচালনা করতে পারবে না, তাদের নানান রোগ ব্যাধিতে পর্যুদস্ত হতে হবে। অর্থাৎ এই ধরনের ফলগুলো, গৌণ ফলগুলো, তাদের ভেষজ মূল্যের দিক থেকে অসাধারণ। একটা বাংলায় প্রবাদ আছে, একটি হর্তুকি সারা গায়ের উপকারী। হর্তুকি গাছ, একটি পূর্ণবয়স্ক হর্তুকি গাছ, সেখানে মোটামুটি 70 কেজি মতো হর্তুকি ফলন দেয়। সংখ্যার দিক থেকে দেখা যাবে যে 5,000 কি 7,500 ফল দেয়। সারা গ্রামের যদি 200, 250 বা 300 মানুষও হয়, দৈনিক তারা 10 থেকে 20 হর্তুকি পার হেড তারা পেতে পারে। এই সারা বছর এই 10 কি 20 ফলই কিন্তু তাদের পক্ষে যথেষ্ট। তো এই হর্তুকির কি কি গুণ রয়েছে? হর্তুকি কিন্তু পিত্ত শুলে, রক্ত অর্শে, পিত্ত পাথুরিতে, ক্ষত রোগে, বিরেচক হিসাবে নানান কাজে ব্যবহার হয়। আধ্যাত্মিক কাজে তো ব্যবহার হয়ই, সেই জন্য অনেক সময় আমরা দেখি যে হর্তুকি ফলটাকে দীক্ষা দেওয়ার সময় একটি তার গুরু দক্ষিণা হিসাবে ফলটি গুরুকে উৎসর্গ করা হয়। অর্থাৎ তার যে অসাধারণ ভেষজ গুণ, তার যে পুষ্টিমূল্য, এটারই একটি স্বীকৃতি।
0: মানে এই জন্যই বোধ হয় এই কথাটা যথাযথ যে সত্যি আমাদের চারপাশে এমন অনেক জিনিস এখনো রয়েছে যা আমাদের কাছে অজানা, অধরা, তাই তো?
1: একদম।
0: এবং ওই যে হর্তুকির কথা আপনি বললেন যে গুরুদেবকে দক্ষিণা হিসেবে দেওয়া হতো, ওটা তো একটা প্রতীকী স্বরূপ। একদমই তাই। সেক্ষেত্রে এই যে পশ্চিমবঙ্গে গৌণ ফলগুলির যে তালিকা রয়েছে, সেই তালিকাটা কেমন হবে, কোন কোন ফল আমরা পশ্চিমবঙ্গে পাচ্ছি?
1: এরকম অনেক ফলই আছে, কাঁঠাল, বেল, জাম, কুল, জামরুল, কামরাঙ্গা, গোলাপ জাম, আমড়া, আমলকি, গাব, কেঁদ, কয়েদ বেল, ডেউয়া, আঁশফল, ফলসা, নোনা, আত্মা

0: পানিফল, তাল, খেজুর, বকুল, এরকম অসংখ্য ফলের নাম আমরা বলতে পারি। এবং এই প্রত্যেকটা ফলের মধ্যেই কিন্তু পুষ্টিমূল্যের বিষয়টা আছে, তার মধ্যে নিউট্রিশনাল যে স্ট্যাটাস সেটা যথেষ্ট মুখ্য ফলের থেকেও হাই। এবং তার পাশাপাশি এই ধরনের ফল আমাদের শরীরের প্রতিরক্ষার জন্য প্রয়োজন, ক্যান্সার এবং অন্যান্য নামনা জেনা রোগ থেকে প্রতিহত করতে, দেহকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে এই ফলগুলোর তুলনা নেই।
1: অনেক সময় দেখা যায় যে যে মুখ্য ফলগুলির কথা আপনি বলছিলেন, সেই মুখ্য ফলগুলো বাজারে সবসময় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এলো না, তার হয়তো এতটাই দাম, সেক্ষেত্রে হয়তো তার ফল খাওয়াটাই হলো না, অথচ ফল খাওয়াটা তো প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখাটাও অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে এই যে গৌণ ফলগুলির কথা যদি আমরা ভাবতে পারি বা এই গৌণ ফলগুলি যদি চাষ করতে পারি, পশ্চিমবঙ্গে তো জমির অভাব নেই, উর্বর জমিরও অভাব নেই, আবার কোনো কোনো ক্ষেত্রে অনুর্বর জমিতেও বোধহয় এই ফলগুলো ভালোভাবেই চাষ করা যায়, বা খরা অধ্যুষিত জায়গাতেও বোধহয় এই ফলগুলো ভালো করেই চাষ করা যায়, তাই তো?
0: আপনার যে প্রশ্ন আছে তার প্রথম অংশের উত্তর হিসাবে দিই, এই যে ফলের কথা বললেন, আমাদের দৈনিক প্রত্যেকটা পূর্ণবয়স্ক মানুষকে 85 গ্রাম থেকে 130 গ্রাম ফল দৈনিক গ্রহণ করতেই হবে, শরীর রক্ষার তাগিদেই গ্রহণ করতে হবে। তো এই ফল তো মুখ্য ফল থেকে সকলে আহরণ করতে পারবে না, গরিব মানুষ যারা অন্তেবাসী প্রান্তবাসী মানুষ, তারা তাদের জমির আলে বা রাস্তার ধারে এরকম যে নানান যে ফল বৈচিত্র্যগুলো জন্মে থাকে তারই অংশ হিসাবে গ্রহণ করতে পারবে। আর আপনি যে দ্বিতীয় কথাটি বললেন যে আমাদের এখানে বিভিন্ন অ্যাগ্রোক্লাইমেটিক জোনে বা আমাদের এখানকার ভূমিভাগ বা জলবায়ুর বৈচিত্র্য এখানে এটি হবে কি না, নিশ্চয়ই হবে। আমাদের পশ্চিমবঙ্গে 6টা অ্যাগ্রোক্লাইমেটিক জোন রয়েছে, কৃষি জলবায়ু অঞ্চল রয়েছে, তার মধ্যে একটি অন্যতম মানে পিছিয়ে পড়া অ্যাগ্রোক্লাইমেটিক জোন হচ্ছে রেড ল্যাটেরাইটিক জোন বা পশ্চিম সীমান্তবঙ্গে লাল এবং ল্যাটেরাইট কাঁকুড়ে মাটি এলাকা। এখানে জলের পরিমাণ, সেচের পরিমাণ যথেষ্ট অপ্রতুল, বৃষ্টি নির্ভর, বৃষ্টিপাতও কম হয়, সেক্ষেত্রে এই রুখা শুকা এলাকাতে যে সমস্ত ফল আমরা চাষ করতে পারি তার মধ্যে বেল, কদবেল, কুল, আমলকি, হট্টকি, বহেরা, কাজুবাদাম, এরকম নানান গৌণ ফল কিন্তু সেখানে আমাদের তালিকায় স্থান পেতে পারে। অর্থাৎ ঊষর আধা ঊষর আবহাওয়াতে এই শক্তপোক্ত দেশীয় ফল তার কিন্তু একটা অনবদ্য ভূমিকা রয়েছে। মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের পশ্চিমাংশে এই সমস্ত হার্ডি প্ল্যান্ট বা খরা সহনশীল ফলের গাছ লাগিয়ে সেখানকার বন সৃজন যেমন সম্পন্ন হবে, বনের উপান্তে যে সমস্ত লোকসমাজ রয়েছে, আদিবাসী সমাজ রয়েছে, তাদের খাদ্য তালিকার মধ্যেও সেটি অনবদ্যভাবে অংশগ্রহণ হতে পারে।
1: এবং সেই সঙ্গে বোধহয় এর যে খরচটা, এই ফলগুলি চাষ করার জন্য যে খরচ সেটাও বোধহয় অত্যন্ত নগণ্য।
0: এই ফলগুলোতে চাষের জন্য কৃষি উপকরণ দিতে হয় না বললেই চলে, অধিকাংশ ফল গাছই তো মানে সার পায় না, জল পায় না, নির্লজ্জ বিহার বেঁচে থাকে। কিন্তু তাকে যদি সুষমভাবে যত্ন করা হয়, সেচ এবং সার দেওয়া হয়, তবে ডেফিনেটলি তার ফলন বাড়বে। তবে তা যদি করতে নাও পারি, স্বাভাবিকভাবেও যদি সেটি চাষ করা হয় বা লাগানো হয়, অনাদরেও যদি লাগানো হয়, তার থেকে যে ফল পাবো সেটা তুলনাহীন।
1: এবং এই এই গাছের ক্ষেত্রে বোধহয় রোগ বালাইয়ের ভয়টাও অনেকটা কম।
0: রোগ বালাই বিশেষ তার সমস্যা নেই। আম্রফল, আমে যেরকম অনেক ধরনের আমরা দেখি যে তার মুকুলে, তার ফলে, এমনকি পাকা আগেও নানান ধরনের রোগ ব্যাধি রোগ বালায় আক্রান্ত হয়। কিন্তু এই মাইনর ফ্রুটস এত হার্ডি, এত সহনশীল, এত রোগ পোকা প্রতিরোধ করতে সক্ষম যে সেখানে কিন্তু খুব বেশি কৃষি উপকরণের জন্য খরচও থাকে না, এটি কিন্তু একটি অন্যতম উল্লেখযোগ্য বিষয়।
1: বেশ, আমরা তো কথা বললাম যে যে জমিগুলো উর্বর নয়, যে জমিগুলো খরা সন্নিহিত রয়েছে, সেই জমিগুলো বা যে জমিতে অন্যান্য চাষ করা সম্ভবপর হচ্ছে না, সেখানেও আমরা এই ফলগুলোর কথা ভাবতে পারি। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে এই গৌণ ফলগুলো কি হতে পারে?
0: উত্তরবঙ্গের ক্ষেত্রে কয়েকটা সুনির্দিষ্ট গৌণ ফলের উদাহরণ আমরা দিতে পারি, যেমন ধরুন জলপাই। জলপাইগুড়ি জেলার নাম শুনেছি।

0: তো জলপাইগুড়ি জেলায় এবং তার সন্নিহিত এলাকায় জলপাই, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুরের উত্তরাংশ, এমনকি শিলিগুড়ি সাব ডিভিশন, দার্জিলিং জেলার এই সমস্ত জায়গায় জলপাই তার কিন্তু একটা সুনির্দিষ্টভাবে হলেও তার সংহত চাষ শুরু হয়েছে, যদিও সেখানে কম। জলপাই একটি উল্লেখযোগ্য গৌণ ফল। আরেকটি কথা বলবো, পানিয়াল একেবারেই গৌণ। উত্তরবঙ্গের একটা ছড়া আমি পেয়েছিলাম, ওখানকার শিশুরা বলছে, মানে উচ্চারণ করতে করতে, কথা উচ্চারণ করতে করতে তারা সেই ফলটা গ্রহণ করছে। যেমন, আম পাকে গাছে, জাম পাকে গাছে, পানিয়াল পাকে হাতে, মানে হাতে একটু ডলা দিয়ে সেটাকে একটু নরম করে দিল এবং তার শ্বাসটা গ্রহণ করলো। এটা একটা খেলার অঙ্গ, মানে লোকক্রীড়ার অঙ্গ হিসাবে ফল তারা গ্রহণ করছে, অসাধারণ। এছাড়া ওখানে আমরা দেখেছি অনেক কাঁঠাল গাছ আছে। কাঁঠাল কিন্তু যদিও তার চাহিদা বাড়ছে, সবজি হিসাবেও বাড়ছে, কিন্তু কাঁঠাল কিন্তু এখনো মানে স্ট্যাটিস্টিক্সের দিক থেকে গৌণ তালিকার মধ্যেই আছে। আগামী দিনে এটি হয়তো মুখ্য ফলে পরিণত হবে, কিন্তু উত্তরবঙ্গের যে জমি জিরেতে, এমনকি চা বাগানের কাছেও ছায়াদায়ী ফল হিসাবে কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি। এছাড়া অন্যান্য ফল তো আছেই।
1: বেশ, এবার একটু যদি আসি ডক্টর চক্রবর্তী, যেই মাটি ভেদে, মানে বেলে মাটি, এঁটেল মাটি, এই যে মাটি ভেদ আমাদের বিভিন্ন অঞ্চলে রয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মাটি রয়েছে, সেই মাটি ভেদে কোথায় কীরকমভাবে এই ফলগুলোকে আমরা পাচ্ছি?
0: দোআঁশ মাটিতে সব ধরনের ফলই ভালো হবে, সব ফসলই ভালো হবে আমরা জানি, কিন্তু খুব এঁটেল মাটি কিংবা খুব বেলে মাটি, এখানে কিন্তু খুব বেশি চাষের সুযোগ সেরকমভাবে পাওয়া যায় না, ফলন পাওয়া যায় না। কিন্তু এই মাইনর ফ্রুট প্ল্যান্টসগুলো কিন্তু বেলে মাটিতে, যেরকম তাল, বন খেজুর, ফলসা, কদবেল, কুল, খিড়নি, ডুমুর, এই সমস্ত গৌণ ফলগুলো ভালো হবে। এঁটেল মাটিতেও আমরা দেখছি সেখানেও তাল খুব ভালো হয়, আমড়া হতে পারে, জাম গাছ হতে পারে। আবার দেখছি যে ছায়াচ্ছন্ন জায়গা, যেখানে খুব বেশি সানলাইট পাচ্ছে না, সেখানে অন্য কোনো ফল হচ্ছে না, কিন্তু কিছু কিছু গৌণ ফল সেখানে কিন্তু ছায়াচ্ছন্ন এলাকা পছন্দ করে, যেরকম রয়্যাল, বিলিম্বি, তারপর কামরাঙ্গা, এই সমস্ত গাছ কিন্তু ছায়া হলেও কিন্তু নির্দ্বিধায় সেটি বেড়ে ওঠে এবং সে ফল কিছু না কিছু দেয়। এছাড়াও আমরা দেখছি যে অম্ল মাটি, খার মাটি এবং নোনা মাটি, সেখানেও কিন্তু অনেক ফল, গৌণ ফল চাষ করতে আমরা দেখতে পাচ্ছি। উচ্চ যদি অম্ল মাটি হয় সেখানে চুকর, বেল, ডুমুর, এগুলো খুব ভালো হবে। হালকা যদি অম্ল মাটি হয় সেখানে কিন্তু আমরা দেখছি কামরাঙ্গা ভালো হবে। আবার আমরা দেখেছি যে আঁশফল, প্যাশান ফল, প্যাশান ফ্রুট, লকেট, কাঁঠাল, এটা অম্ল মাটি সহ্য করতে পারে। আবার আমরা দেখছি ক্ষারীয় মাটিতে আতা, খেজুর, আমলকি, ফলসা হবে। আর যদি মাটিতে লবণের পরিমাণ বেশি থাকে, এরকম কিছু কিছু ফল আছে যেরকম খেজুর, কুল, আমলকি, বেল, খিড়নি, অনায়াসে এরকম ধরনের উচ্চ লবণাক্ত মাটিতে কিন্তু হতে পারে। এমনকি ডালিম, জাম, ডুমুর, আঁশফল, এগুলোও কিন্তু মাঝারি মানের অম্ল লবণাক্ত সহ্য করতে পারে।
1: এবার ডক্টর চক্রবর্তী, যেটা জানতে চাইবো যে এই যে গৌণ ফলগুলো, এদের আয়ুষ্কালটা কিরকম, এরা কতদিন বাঁচতে পারে?
0: কাঁঠাল, জামের ক্ষেত্রে এর আয়ুষ্কাল মোটামুটি 50 থেকে 100 বছর। যদি তাল, ডুমুর এরকম ফল তার হিসেব করি, 30 থেকে 70 বছর। আমলকি, ডালিম, কুল, গোলাপজাম, তার বয়সকাল 20 থেকে 40 বছর। এছাড়া 15 থেকে 20 বা 25 বছর স্বল্প মেয়াদের যে ফল গাছ, তার উদাহরণ হতে পারে প্যাশান ফ্রুট, আতা, বৈচি, ফলসা।
1: অনেক সময় দেখা যায় যে প্রতি বছর আম হলো না, এক বছর হলো আর এক বছর হলো না, এই যে গৌণ ফলগুলো, সেক্ষেত্রে কি এই ধরনের কোনো আশঙ্কা থাকে?
0: গৌণ ফলে এরকম কোনো মানে ওয়ান ইয়ার বিয়ারিং, অ্যানাদার ইয়ার অপসিজেন, এরকম দেখিনি। প্রতি বছরই কিন্তু গাছ ভরে ফল আসে, অকার্পণ্য, প্রকৃতির অকার্পণ্যতা আমরা লক্ষ্য করি।
1: সেক্ষেত্রে তো ফলে মানে যে ফলনটা, সেটা সবসময়ই ভালো থাকবে আমরা আশা করতে পারি। তাহলে এই যে ফলন ভালো হলো, এই ফলনটাকে আমরা কি রেখে দিতে পারি, প্রিজার্ভ করতে পারি, সেটাকে কি প্রক্রিয়াকরণ করতে পারি?
0: নিশ্চয়ই আমরা পারি। আমরা বীরভূমের দেখেছি যে সিউড়ি অঞ্চলে, সেখানে আমলকিকে প্রক্রিয়াকরণ করতে, আমলকির মোরব্বা, আমরা এটাও দেখেছি যে অনেক ফল, গৌণ ফল, তাকে চাটনি, আচারের রূপান্তরিত করা।
1: বেলের মোরব্বা তো খুব সকলের মানে প্রিয় একটা জিনিস।
0: বেলের বেলের

0: মোরব্বা, বেলের মোরব্বা। এছাড়া জলপাইয়ের আমরা আচার দেখতে পাই, ফলসার আমরা চাটনি তৈরি করতে পারি, এরকম নানান গৌণ ফল আমরা ব্যবহার করতে পারি। এমনকি কদবেলের যে শাঁস সেটাকেও আমরা কিন্তু প্রিজার্ভ করতে পারি
1: এবং সারা বছর সেটাকে খেতে পারি।
0: সারা বছর। তারপরে সিঙ্গাড়া যাকে বলে পানি ফল,
1: পানি ফল,
0: পানি ফল সেটা কিন্তু শুকিয়ে রাখা যায়।
1: আচ্ছা।
0: এবং অসময়ে সেটাকে ব্যবহার করা যায়, সিদ্ধ করে খাওয়া যায়, পায়েস রান্না করেও খাওয়া যায়, শিশু খাদ্য হিসাবে ব্যবহার করা হয়।
1: বেশ, এবারে পরবর্তী প্রশ্ন আমার থাকবে যে এই যে ফলগুলোকে আমরা আমার চাষি ভাইদের চাষ করার জন্য উৎসাহ দেব, সেক্ষেত্রে ধরুন কুল চাষ হোক, গোলাপজাম চাষ হোক, বা বেল যার অনেক ভেষজ গুণ রয়েছে, বা কুলের কথা বলি, এই যে সমস্ত ফলগুলো চাষিকে আমরা উৎসাহ দেব, তার কি কতটা লাভ হতে পারে, সে কি লাভের মুখ দেখতে পারবে?
0: এখন গৌণ ফলের মধ্যে কিছু কিছু ফসল আছে খুবই আশাব্যঞ্জক, তার কাল্টিভেশন এখনো লিমিটেড। যেমন আমরা দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর অঞ্চলে খুব উন্নত মানের জামরুল গোলাপজাম চাষ হয়, বাজারে আমরা দেখছি ৪০০-৫০০ টাকা কিলো গোলাপজামের কিলো।
1: আচ্ছা,
0: তো যদি আমরা ৪-৫০০ টাকা কিলোতে কিনি, চাষি কম করেও সেটা ১০০-১৫০ টাকায় সেটা বা ২০০ টাকায় বিক্রি করতে পারবে। তো এরকম যদি সংহত গোলাপজামের একটা বাগান, যদিও এরকম সংখ্যা খুবই কম, কিন্তু খুব ঘনভাবে হাই ডেন্সিটি প্ল্যান্টিং করে গোলাপজাম চাষ করে চাষি লাভবান হতে পারবে। একইভাবে আপেল কুল, কুল, নারকেলি কুল, সেটাও যদি যদি চাষ তারা করে, সেখানেও কিন্তু একক পরিমাণ জমি থেকে বেশি ফলন সে পেতে পারবে। সেই বড় চাষি যে একক পরিমাণ জমি থেকে বেশি উৎপাদন করে না, বেশি আয় করে, তো এমন ফসল আমাকে নির্বাচন করতে হবে যার বাজারে চাহিদা আছে কিন্তু উৎপাদন বা সেইভাবে যোগান নেই। এরকম ফলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জামরুল, জাম, কুল, এমনকি জলপাই হতে পারে। জলপাইয়ের সংহত বাগান হোক না, উত্তরবঙ্গে হোক না, সেখানকার অর্থনীতিই বদলে যাবে। কাজু বাদাম চাষ করা হচ্ছে, কাজুর তো নাট থেকে আমরা হলো তার বাদামটা পাচ্ছি, কাজুর যে অ্যাপেল যে তার যে রসালো অংশ সেটা ফেলে দেওয়া হচ্ছে, সেটা না ফেলে দিয়ে তারও প্রক্রিয়াকরণ হতে পারে, তার জুস হতে পারে, এমনকি ফোক ড্রিঙ্কস সেটাও হতে পারে। তো আমরা দেখছি যে এই ধরনের ফল তাকে যদি ঘনভাবে লাগানো হয় এবং পতিত জমিতে লাগানো হয় যেখানে অন্য কোনো ফল হয় না, তা কিন্তু লাভজনক বলে বিবেচিত হচ্ছে। কৃষককে সেটি ভেবে দেখতে হবে, যারা কৃষি সম্প্রসারণ কর্মী তাদেরকেও কৃষি যে নলেজ এখানে আছে, জ্ঞান ভাণ্ডার আছে, সেটা ছড়িয়ে দিতে হবে।
1: এবং এক্ষেত্রে আপনাদের যে ভূমিকা, মানে ধরুন একজন চাষিকে উৎসাহিত করা, তাদের যে ট্রেনিং সেই ট্রেনিং দেওয়া, বা তাকে এই ব্যাপারে অবগত করা যে কোন ফলের চাহিদা রয়েছে, এই সমস্ত কাজগুলো কি আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে কিছু করা হচ্ছে?
0: বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে মণ্ডরী যে ফল গবেষণা কেন্দ্র রয়েছে, আইসিআর, এআইসিআরপি সাবট্রপিক ফ্রুটস, এআইসিআরপি ফ্রুটস, এই কেন্দ্রের মানে আন্ডারে আমরা সেখানে প্রায় ৪০টার মতো গৌণ ফলের একটা সংহত বাগিচা রচনা করেছি।
1: বেশ,
0: সেখানে প্রত্যেকটারই ৫-৭টা করে গাছ আছে, সেই গাছগুলো এখন ফলন দিচ্ছে। কৃষকেরা যখনই প্রশিক্ষণ নিতে যায়, অন্যান্য মেজর ফুডসের পাশাপাশি গৌণ ফলের এই ফলন সক্ষমতা সেটাও আমরা বুঝিয়ে দিই, দেখিয়ে দিই, সেই বাগান পরিদর্শন করিয়ে দিই। সেখান থেকে বার্তা আমাদের এটাই যে কেবলমাত্র মুখ্য ফল নয়, গৌণ ফলের দিকেও যেতে হবে। ধরুন আজকে একটা দই তৈরি হলো, সেই দইয়ের মধ্যে যদি আমি আতা বা নোনার শাঁস মিশিয়ে দিই, তাহলে একটা ভ্যালু অ্যাডিশন হলো। একইভাবে যদি আমরা আইসক্রিমের মধ্যে ফলসা বা আঁশফলের যদি শাঁস মিশিয়ে দিই, একটা অসাধারণ সৌগন্ধ হলো, এটা সারা বিশ্বে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমরা কেবলমাত্র কৃষককে নয়, যারা কৃষি প্রক্রিয়াকরণ করবে তাদেরকেও অনুরোধ করছি যে ভ্যালু অ্যাডিশন করতে, এই গৌণ ফলের নানান যে সামগ্রী সেটা বাজারে ছড়িয়ে দিতে এবং জনপ্রিয় করতে। অতি অবশ্যই কৃষককে এবং প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত যারা আছেন তাদেরকে মার্কেট সার্ভে করতে হবে। আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এদের প্যাকেজ অফ প্র্যাকটিসেস, কীভাবে কাল্টিভেশন হবে, চাষ কীভাবে লাভজনক হবে, সে বিষয়ে আমরা নিয়মিত আমরা প্রশিক্ষণ

0: দি, অনেক পুস্তিকাও প্রকাশ করেছি। সবসময় আমরা তাদেরকে বলছি আগামী দিন মুখ্যফলের সঙ্গে চ্যালেঞ্জ নিক, এই সমস্ত গৌণ ফল এবং আমাদের শারীরিক যে বিষয়, আমাদের পুষ্টির বিষয়, সেটাও যেন পাশাপাশি আমরা তার উপযোগিতা গ্রহণ করতে পারি।
1: সেক্ষেত্রে এর জন্য যদি কোনো কৃষক ভাই বা চাষি ভাই এই আপনাদের সঙ্গে যুক্ত হতে চায় বা আপনাদের কোনো প্রোগ্রামে তারা নিজেদের যুক্ত করতে চায়, জানতে চায় এ সম্পর্কে আরও বিশদে, কিভাবে তারা যোগাযোগ করবে?
0: তারা যোগাযোগ করবেন আমাদের প্রকল্প আধিকারিকের কাছে, প্রজেক্ট ইনচার্জ প্রযত্নে, সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্প বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর ক্যাম্পাস নদিয়া, এখানে চিঠি লিখবেন। এখানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে এই প্রকল্প সম্পর্কে খোঁজ নেবেন এবং আমাদের মাঠ পরিদর্শন করবেন। এখন বসন্তকাল, বিভিন্ন গৌণ ফল ফুলে পল্লবে ভরে আছে, কৃষক দেখে তার একটা নান্দনিকতার জায়গাও হবে। কেবল তো কৃষক ফসল ফলান না, প্রকৃতির এই যে অনবদ্য নান্দনিকতা সেটাও গ্রহণ করেন। পেশা আর নেশা যেন এক হয়ে যায়,
1: মানে ভালো লাগার জায়গা থেকে ভালোবাসার জায়গা তৈরি হয় এবং সেখান থেকে যেন তার যে কাজ, তার যে কর্ষণের কাজ এবং ফল ফলানোর কাজ, সেটাও যেন একটা নতুন মাত্রা পায়, তাই তো?
0: হ্যাঁ, আমাদের বেদেই তো বলা হয়েছে যে কৃষিকাজই কেবলমাত্র করো।
1: হুম হুম, একেবারেই তাই,
0: আনন্দের সঙ্গে করো,
1: ঠিক। এবং এই প্রসঙ্গে যেটা আমার মনে হচ্ছে যে রামপ্রসাদ সেনের সেই গানটির কথা,
0: কৃষিকাজ,
1: হ্যাঁ, এমন মানব জমিন রইল পতি, তাওয়াত করলে ফল তো সোনা। অনেক জমি আমাদের পড়ে রয়েছে পশ্চিমবঙ্গে, আমরা যদি আর একটু ভালো করে ভাবি,
0: পুনরুদ্ধার হবে এই গৌণ ফল চাষ করে।
1: ঠিক ঠিক, এবং এইখানেই বোধহয় আমরা এই কথাতে শেষ করতে পারি যে গৌণ ফল কখনোই অগৌণ নয়।
0: একদম, আমরা বিশ্বাস করি এই দর্শনে, আমরা বিশ্বাসী
1: একদম। এবং বন্ধুরা, আজকে যে কথা প্রসঙ্গে যে কথা আমরা জানলাম বা যেখানে আমরা সিদ্ধান্তে আসতে পারবো কিনা জানি না, যে রাজার রাজা আম, আমের কথা আমরা সবাই ভাবি, আম খেতে আমরা ভালোবাসি, কিন্তু তার পাশাপাশি আমাদের এই পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছে আরও অনেক ফল। কাঁঠাল রয়েছে, জাম রয়েছে, জামরুল রয়েছে, আঁশ ফল, ফল শা, যেগুলো ওই বইয়ের পাতাতেই একেবারে রয়ে গেছে, তাদেরকে এখন আর আমরা সেভাবে চোখে দেখতে পাই না, আমাদের শিশুরা আর সেভাবে সেগুলোকে চোখে দেখতে পায় না, কিন্তু তার যে
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। বিজ্ঞাপনের পর সমীক্ষা।
3: আচ্ছা, E20 নিয়ে এত কনফিউশন কেন?
4: আমার কিন্তু E20 নিয়ে ফুল কনফিডেন্স আছে। E20 ফুয়েল কে অটোমোটিভ আর ফুয়েল টেস্টিং এক্সপার্টসরা এক্সটেনসিভলি টেস্ট করেছেন। টেস্টিং এর সময় ইঞ্জিনে কোনো অ্যাবনরমাল ওয়ার পাওয়া যায়নি, আর ফুয়েল সিস্টেমের ম্যাটেরিয়ালসও E20 কম্প্যাটিবিলিটির জন্য ইভ্যালুয়েট করা হয়েছে, তাই ক্লিয়ার। E20 ইঞ্জিন নকিং কমায়, আর এর হাই অক্টেন রেটিং এর জন্য পাওয়া যায় বেটার পিকআপও।
3: তাহলে নো কনফিউশন, অনলি কনফিডেন্স।
5: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।

0: मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
1: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
0: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
2: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
3: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
4: একটি ঘোষণা। আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবিং দুর্গতি হারেনিম, এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16 অক্টোবর 2026 ভোর 5টা থেকে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেনবো, FM গোল্ড, মৈত্রী এবং DTH বাংলা পরিষেবায়। রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশে উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: সমীক্ষা।
1: আচ্ছা, E20 নিয়ে এত কনফিউশন কেন?
2: আমার কিন্তু E20 নিয়ে ফুল কনফিডেন্স আছে। E20 ফুয়েল কে অটোমোটিভ আর ফুয়েল টেস্টিং এক্সপার্টসরা এক্সটেনসিভলি টেস্ট করেছেন। টেস্টিং এর সময় ইঞ্জিনে কোনো অ্যাবনরমাল ওয়ার পাওয়া যায়নি, আর ফুয়েল সিস্টেমের ম্যাটেরিয়ালসও E20 কম্প্যাটিবিলিটির জন্য ইভ্যালুয়েট করা হয়েছে। তাই ক্লিয়ার, E20 ইঞ্জিন নকিং কমায়, আর এর হাই অক্টেন রেটিং এর জন্য পাওয়া যায় বেটার পিকআপও।
1: তাহলে নো কনফিউশন, অনলি কনফিডেন্স।
3: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচার।
4: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম প্লাস্টিকের ক্যারি ব্যাগ, লিখেছেন সঞ্জিত কুমার সাহা। আপনি সকালবেলা বাজারে গেলেন, মাছ কিনলেন, সবজি কিনলেন, মুদিখানা থেকে আরো কিছু জিনিস কিনলেন, সবাই সবকিছু আলাদা আলাদা প্লাস্টিকের ক্যারি ব্যাগে ভরে দিল। আপনি বাড়ি ফিরলেন, ক্যারি ব্যাগের ভেতরের জিনিসগুলি বের করে ব্যাগটি ছুঁড়ে ফেলে দিলেন, আর সেগুলি হাওয়ায় ভাসতে ভাসতে উড়ে গিয়ে পড়ল নর্দমা মাটিতে। সেখান থেকেই এর যাত্রা শুরু হল জলে, নদীতে, শেষে সমুদ্রে। ক্যারি ব্যাগের ব্যবহার আমাদের কাছে খুব কম সময়ের জন্য, কিন্তু প্রকৃতি পরিবেশে এর রেশ থেকে যায় বহু বছর, আর তখনই তা ক্ষতির কারণ হয়ে ওঠে। সামান্য বৃষ্টিতে নগরবাসীর জলে ভাসতে থাকার মূলেও অনেক সময় থাকে এই ক্যারি ব্যাগ। নর্দমায় জমিয়ে জল প্রবাহে তা বাধা সৃষ্টি করে। আমাদের দেশের ভূপ্রকৃতিতে যেমন

0: আছে পাহাড় জঙ্গল, তেমনি আছে অগণিত জলধারা। জলধারাগুলি শুধু জল বহনই করে না, বহন করে মানুষের জীবন, কৃষি ও জীববৈচিত্র্য। যদি প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি প্লাস্টিকের প্যাকেট, প্লাস্টিকের বোতল ও প্লাস্টিকজাত নানান ধরনের বর্জ্য সেখানে জমতে থাকে, তাহলে তার প্রভাব শুধু জলাধারে পড়ে না, জলজ প্রাণী এবং সমগ্র বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। কারণ একটি জলাধার শুধুমাত্র জলের আধার নয়, একে কেন্দ্র করে বেঁচে থাকে মাছ, কাঁকড়া, পাখি এবং অসংখ্য জীব, ঘিরে থাকে এক জটিল বাস্তুতন্ত্র। ফলত পরিবেশগত ঝুঁকি ও বিপদ দুই বাড়তে থাকে। সেদিকে লক্ষ্য রেখেই ভারত সরকার 2022 সালের 1 জুলাই থেকে 120 মাইক্রনের নিচে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উৎপাদন, আমদানি, মজুত, বিতরণ, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে। এর মধ্যে রয়েছে প্লাস্টিকের স্টিকযুক্ত ইয়ারবাড, বেলুন ও ক্যান্ডির স্টিক, প্লাস্টিকের পতাকা, আইসক্রিম স্টিক, প্লেট, কাপ, গ্লাস, কাঁটা চামচ, ছুরি, ট্রে, স্ট্র ইত্যাদি। তথাপি ব্যবহার বন্ধ হয়নি। সামনেই পুজো, প্রতি পুজো প্যান্ডেলের ধারে কাছে গড়ে উঠবে অস্থায়ী অজস্র খাবারের দোকান। ব্যবহার বাড়বে প্লাস্টিক ও থার্মোকলের। রাস্তায় এবং আশেপাশে দিনের শেষে গড়াগড়ি খাবে প্লাস্টিকের ব্যাগ, নিষিদ্ধ প্লাস্টিকের গ্লাস, প্লেট, চামচ ও খাবারের প্যাকেট। কেন ক্যারি ব্যাগের ব্যবহার বন্ধ করবেন? কারণ প্লাস্টিক জল, বাতাস ও রৌদ্রতাপে অন্য বস্তুর মতো নষ্ট হয় না, বরং সূর্যের অতি বেগুনি রশ্মি তাপে প্লাস্টিকের ব্যাগ ভেঙে ছোট ছোট অজস্র কণায় রূপান্তরিত হয়, যা খালি চোখে দেখা যায় না। বিজ্ঞানীদের ভাষায় এগুলি মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিক। এই কণাগুলির আকার 5 মিলিমিটারের থেকেও ছোট। নদী, পুকুর, সমুদ্রের জল, মাটি এমনকি বাতাসেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি বিজ্ঞানীদের ভাবিয়ে তুলছে। এগুলি জলজ প্রাণীদের জন্য খুবই বিপজ্জনক, বিপজ্জনক আমাদের জন্যেও। কারণ জলজ প্রাণী, বিশেষ করে মাছ, কাঁকড়া আমাদের প্রিয় খাদ্য, এগুলিতে ন্যানোপ্লাস্টিক মিশে থাকলে তা আমরাও খেয়ে ফেলছি। সেজন্য জটিল দুরারোগ্য ব্যাধির শিকার হওয়া অস্বাভাবিক কিছু নয়, হচ্ছিও। উপরন্তু এই কণাগুলি খাদ্য শৃঙ্খলের বিভিন্ন স্তরে প্রবেশ করে আমাদের অজান্তে বিপদ ঘটাচ্ছে, যা আমরা টেরও পাই না। এবারে প্রশ্ন, আমরা কি তবে প্লাস্টিকের ক্যারি ব্যাগ বন্ধ করব না? অবশ্যই করতে হবে। সেই জন্য আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে, বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিককে না বলা। প্লাস্টিক বর্জ্যের 43 ভাগই একবার ব্যবহার করা পাতলা প্লাস্টিক, পরিবর্তে কাপড়ের ব্যাগ, চটের ব্যাগ, কাগজের ব্যাগ ব্যবহার করতে হবে। মুদিখানা দোকানে কাগজের ঠোঙা, স্কুলে শিশুদের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের টিফিন না দেওয়া, খাদ্য সংরক্ষণে প্লাস্টিকের ব্যবহার না করার অভ্যেস করতে হবে। কারণ খাবারে প্লাস্টিকের কণা মিশে গেলে আমাদেরই ক্ষতি। এই জন্য দরকার ব্যক্তি সচেতনতা, আইন ও প্রশাসনিক উদ্যোগ। দরকার আমাদের অভ্যেসের বদল ঘটানো। মনে রাখতে হবে, ক্যারি ব্যাগের ব্যবহার ক্ষণস্থায়ী, কিন্তু বিপদ দীর্ঘস্থায়ী। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা।
1: আকাশবাণী কলকাতা, বিজ্ঞাপনের পর স্থানীয় সংবাদ।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা 11,40,000 রেল কর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে। IDBI ব্যাংকের কৌশলগত পুনর্গঠনে নীতিগত অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার

0: পাঁচটি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলার কঠোর নিন্দা করে দেশটির পাশে থাকার বার্তা দিয়েছে ভারত। মহারাষ্ট্রের 358টি তালুকের মধ্যে 305টিকে খরাপীড়িত বলে ঘোষণা রাজ্য সরকারের। চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে হায়দ্রাবাদে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে। মন্ত্রিসভা এই বোনাস প্রদানের জন্য 2,009 কোটি টাকাও অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান।
1: रेलवे के करीब 11,40,770 कर्मचारियों के लिए परफॉर्मेंस लिंक्ड बोनस 78 दिनों का बोनस आज कैबिनेट ने अप्रूव किया। ये दीपावली का उपहार है रेलवे के सभी कर्मठ कर्मचारियों के लिए जो दिन रात मेहनत करते हैं। करीब 2,009 करोड़ रुपए का टोटल बोनस है।
0: এর ফলে রেলকর্মীরা সর্বোচ্চ 17,951 টাকা পেতে পারেন। জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প বা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পটি চালু থাকবে।
1: दिव्यांगजनों के लिए जो पहले 80% थ्रेशोल्ड था डिसेबिलिटी पेंशन में एलिजिबिलिटी के लिए, उसको आधा करके 40% पर भी अब दिव्यांग पेंशन दिया जाएगा। पहले दिव्यांग पेंशन 18 साल से ऊपर के व्यक्ति को ही दिया जाता था, अब जन्म से ही दिव्यांगजन को पेंशन में कवर किया जाएगा। 27 लाख दिव्यांगजन लाभार्थी होंगे। टोटल लाभार्थियों की संख्या बढ़ के करीब 3,20,00,000 हो जाएगी।
0: আইডিবিআই ব্যাংকের কৌশলগত পুনর্গঠনে নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, দেশের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প অর্থাৎ এমএসএমই এবং নতুন নতুন শিল্পের প্রসারে আইডিবিআই ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আইডিবিআই ব্যাংকের কৌশলগত পুনর্গঠনে অর্থনৈতিক বিষয় ক্যাবিনেট কমিটি সিসিএর অনুমোদনকে ভারতের সংস্কার যাত্রায় এক নতুন মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে অর্থমন্ত্রী জানান, সরকার তার সংখ্যালঘু অংশীদারিত্ব বজায় রেখেই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের মাধ্যমে আইডিবিআই ব্যাংকের উন্নতির পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভ্যতার যাত্রা শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক বিনিময় এবং ভৌগোলিক সীমানা ছাড়িয়ে জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। আজ নতুন দিল্লিতে বিশ্বজুড়ে ভারতের সাংস্কৃতিক সংযোগ শীর্ষক 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এক বার্তায় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী অন্যান্য এশীয় দেশগুলির সঙ্গে ভারতের জ্ঞানের আদান প্রদান বাড়াতে নালন্দার মতো প্রাচীন শিক্ষাকেন্দ্রগুলির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এ উপলক্ষে তিনি সেখানে বক্তব্যও রাখবেন। প্রধানমন্ত্রী লেহের কুশোক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 23,800 বর্গমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা এই আধুনিক টার্মিনালটি বার্ষিক 35 লক্ষ যাত্রী চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে ভারত ও কানাডার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা, দুদেশের মানুষের যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে তাদের কথা হয়েছে। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী জয়ন্ত সিং আজ নতুন দিল্লিতে কানাডার বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ভারত ও কানাডার মধ্যে দক্ষতা বৃদ্ধি এবং প্রতিভা বিনিময় সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। সৌদি আরবে ধারাবাহিক হামলার কঠোর নিন্দা করে দেশটির পাশে থাকার বার্তা দিয়েছে ভারত। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল তেল সংস্থা আরামকো সদর দপ্তরে হামলার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, বেসরকারি পরিকাঠামোর উপর এই ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। শ্রী জয়সওয়াল আরও জানান, সার্বভৌমত্ব রক্ষায় ভারত সরকার ও সৌদি আরবের জনগণের পাশে দাঁড়িয়েছে ভারত।
2: There have been a string of attacks in Saudi Arabia, and we have condemned those attacks. Yesterday also there was attack on Aramco headquarters. We condemn all such attacks on civilian infrastructure.

0: in Saudi Arabia, and it is, we feel that such attacks need to cease immediately. They are totally unacceptable.
1: দিল্লির বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজ কক্রোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্খাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্য নেতা অজিঙ্ক শিন্ডে ব্যক্তিগত বন্ডের বিনিময়ে মুক্তি পেয়েছেন। যন্ত্রমন্ত্র এলাকায় বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ার পর ওই চত্বরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় দিল্লি পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করেছিল। সেবা সংকল্প অভিযান কর্মসূচির আওতায় আজ শুনবেন প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাভিযান বিষয়ে একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত ১০টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন গত চার বছরে ভারত ৩৮টি উন্নত দেশের সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে গৃহীত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ভারতীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের বাজারও বিশ্ব বাণিজ্যিক অংশীদারদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
2: I think the US and India have a very, very consequential relationship, and it's only going to get better irrespective of changes in political thinking, whether in India or in the US. The relationship draws its strength from our economic imperatives, from our political imperatives, from our security imperatives. So it's a very safe relationship. I don't think the rest of the world needs to worry about.
1: মহারাষ্ট্রে ৩৫৮টি তালুকের মধ্যে ৩০৫টিকে খরার পীড়িত বলে ঘোষণা করা হয়েছে। তালিকায় নতুন করে আরও ৪০টি তালুক যুক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ঘোষণা করেছেন যে দীপাবলির আগেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রাথমিক আর্থিক সহায়তা হিসেবে ৫,০০০ টাকা করে পাঠানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রির চতুর্থ দিনে আজ মা কুষ্মান্ডার উদ্দেশ্যে পুজো দিয়ে প্রার্থনা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি কামনা করেছেন, মা কুষ্মান্ডার অসীম শক্তি যেন দেশের সমস্ত নাগরিকের জীবনে নতুন আশা, সুখ, সমৃদ্ধ, সুস্বাস্থ্য বয়ে আনে। শারদীয় দুর্গোৎসবের আজ চতুর্থী। উৎসবের আমেজ এখন বাংলার আকাশে বাতাসে। রংবেরঙ এবং থিনের নানা মণ্ডপ সজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ ও ঢাকের শব্দ বাংলার বুকে নতুন প্রাণের সঞ্চার করেছে। বহু প্যান্ডেলে আজও চলেছে শেষ মুহূর্তের টুকিটাকি কাজ। পাকিস্তানের বালুচিস্তানে দুজন বালুচ নাগরিককে হত্যার ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে বালুচ ইয়েকজেতি কমিটি বিওআইসি। এই ঘটনার পর বালুচিস্তানে বলপূর্বক নিখোঁজ, বিচার বহির্ভূত হত্যা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। হায়দ্রাবাদের সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৭/২ বলে ১ উইকেট হারিয়ে ৯৭ রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা ১১,৪০,০০০ রেলকর্মীকে ৭৮ দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে। সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলার কঠোর নিন্দা করে দেশটির পাশে থাকার বার্তা দিয়েছে ভারত। চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে হায়দ্রাবাদে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি। খবর এখনকার মতো এই পর্যন্তই।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
1: 10 অক্টোবর রেড রোডের রোড শো ও নেতাজি ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
0: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
0: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে

বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 আইনি কথা। আরবিআই এর নির্দেশিকা অনুযায়ী আর্থিক সংকটে থাকা এমএসএমই ব্যবসার পুনরুজ্জীবন ও ঋণ পুনর্গঠন, এ বিষয়ে আইনজীবী সঞ্চারী চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় রৌলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ী। 9:30 সংগ্রহশালা থেকে কলকাতার পুজো, অংশগ্রহণে দেবাশিস বসু, ছন্দা সেন, কৌশিক সেন, দেবব্রত মুখোপাধ্যায়, নন্দিনী ভট্টাচার্য, সৌম্যকান্তি আচার্য এবং সৌমেন বসু। রচনা ও প্রযোজনা গৌতম সেনগুপ্ত। 10:00 সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10:15 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 রবীন্দ্রসঙ্গীত তানিয়া চক্রবর্তীর কণ্ঠে। 10:45 পুরাতনী শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়। 11:00 আধুনিক গান শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী রত্নদীপ দাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8:00 ছায়াছবির গান, 8:15 হরাইজন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা, আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবিং দুর্গতি হারেনিম, এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16 অক্টোবর 2026 ভোর 5টা থেকে। গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেইনবো, FM গোল্ড, মৈত্রী ও DTH বাংলা পরিষেবায়। দেবিং দুর্গতি হারেনিম, রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। শুনলেন আমাদের অনুষ্ঠান সম্পর্কে বিশেষ ঘোষণা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালসে 6,000 কোটি টাকা ব্যয়ে দেশের বৃহত্তম ফেনল ও অ্যাসিটন প্লান্টের উদ্বোধন করেছেন। এখানে প্রায় 1,500 মানুষের কর্মসংস্থান হবে। বিভিন্ন দপ্তরে আরও 45,185 জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উৎসবের মরশুমে রাজ্যে বন্ধ থাকা চা বাগানের কর্মহীন শ্রমিকদের এককালীন 5,000 টাকা পুজো বোনাস এবং অতিরিক্ত চাল দেওয়ার ঘোষণা। কেন্দ্রীয় মন্ত্রিসভা 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস দেওয়ার অনুমোদন দিয়েছে। শারদীয়া দুর্গোৎসবের আজ চতুর্থী, গোটা বাংলায় উৎসবের আমেজ। ইতিমধ্যেই সরকার 800টি নতুন দুর্গাপুজোর অনুমতি দিয়েছে। রঞ্জি ট্রফি ক্রিকেটের লিগ পর্বের প্রথম ম্যাচে বাংলা দিল্লিকে 9 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ভাতা নির্ভর নয়, আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। তিনি আজ পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের তৈরি দেশের বৃহত্তম ফেনল ও অ্যাসিটন প্লান্টের উদ্বোধন করে বলেন, 6,000 কোটি টাকা ব্যয়ে তৈরি এই নতুন কারখানায় প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 1,500 মানুষের কর্মসংস্থান হবে। এই প্লান্টকে রাজ্যবাসীর কাছে পুজোর উপহার হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী, হলদিয়ায় 98 একর জমিতে ঠান্ডা পানীয় তৈরির কারখানা এবং 50 একর জমিতে মেডিকেল যন্ত্রাংশ ইউনিট গড়ে তোলা হবে বলেও।

0: ঘোষণা করেন। আজকের দিনকে ঐতিহাসিক হিসেবেও উল্লেখ করেন তিনি।
1: ইটস এ হিস্টোরিক ডে, ডাইরেক্টলি দে ইনভেস্টেড 6000 ক্রোড় এবং আরো 10000 কোটি টাকা পাইপলাইনে আছে। এত ভালো দিন দুর্গাপূজার আগে আজকে যে প্ল্যানটা আমরা ইনোগ্রেট করলাম, এই মেটেরিয়ালটা এর আগে ফরেন থেকে এক্সপোর্ট করতে হতো, আজ থেকে সেটা নো হয়ে গেল। দিস ইজ আত্মনির্ভর ভারত আন্ডার দ্য গ্রেট লিডারশিপ অফ দি নরেন্দ্র দামোদর দাস মোদি, দা ওয়ার্ল্ড লিডার, আওয়ার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া।
0: মুখ্যমন্ত্রী আরো বলেন, শিল্প শহর হলদিয়ায় শ্রমিকদের জন্য একটি ট্রমা সেন্টার তৈরি করা হবে। এজন্য হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ দেবে 18 কোটি টাকা ও কেন্দ্র দেবে 5 কোটি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ইতিমধ্যেই 5 কোটি টাকা দিয়েছে। তার অভিযোগ, পূর্বতন সরকারের পরিকল্পনাহীন জমি ও শিল্পনীতির কারণে রাজ্যে বিনিয়োগ ক্ষেত্রে খরা নেমে এসেছিল। খুব শীঘ্রই নতুন জমি ও শিল্পনীতি ঘোষণা করা হবে। অনুষ্ঠানে হলদিয়া পেট্রোকেমিক্যালসের চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, জমি সমস্যার সমাধানে বর্তমান রাজ্য সরকার অভূতপূর্ব কাজ করছে। 2 বছরে নানান প্রতিকূলতার মধ্যেও সফলভাবে প্ল্যান্টটি তৈরি করতে সক্ষম হয়েছে সংস্থা। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে আরও 45,185 জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। অর্থ দপ্তরের অনুমোদন বেলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, এর মধ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরে সবথেকে বেশি 33,199 জনকে নিয়োগ করা হবে। উৎসবের মরশুমে রাজ্য সরকার বন্ধ থাকা চা বাগানের কর্মহীন শ্রমিকদের 1,500 টাকা পুজো বোনাস এবং অতিরিক্ত চাল দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। মুখ্যমন্ত্রী বলেন, 2023 সালের 1 জানুয়ারি থেকে বন্ধ থাকা 21টি চা বাগানের 60 বছরের কম বয়সী 19,524 জন শ্রমিক এই বোনাস পাবেন। তাদের পরিবার পিছু অতিরিক্ত 50 কেজি করে চালও দেওয়া হবে।
2: 2023 থেকে যে চা বাগানগুলি বন্ধ রয়েছে, 21টা চা বাগান, তাতে শ্রমিকের সংখ্যা হচ্ছে 19,524। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা 35 কেজি করে চাল পান এরা, তার বাইরেও অতিরিক্ত পরিবার পিছু 50 কেজি করে চাল আর 5,000 করে টাকা আমরা এদেরকে সরকারের পক্ষ থেকে দিচ্ছি।
0: কয়েকটি বাগান ছাড়া দার্জিলিংয়ের পাহাড় এবং তরাই ও ডুয়ার্সের 250 বাগিচা কর্তৃপক্ষ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী শ্রমিকদের সর্বোচ্চ 20% হারে পুজোর বোনাস দিয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। কেন্দ্রীয় মন্ত্রিসভা 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে। এই বোনাস প্রদানের জন্য 2,009 কোটি টাকাও অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। এর ফলে রেলকর্মীরা সর্বোচ্চ 17,951 টাকা পেতে পারেন।
3: रेलवे के करीब 11,40,770 कर्मचारियों के लिए परफॉर्मेंस लिंक्ड बोनस, 78 दिनों का बोनस आज कैबिनेट ने अप्रूव किया। ये दीपावली का उपहार है रेलवे के सभी कर्मठ कर्मचारियों के लिए जो दिन रात मेहनत करते हैं। करीब 2,009 करोड़ रुपए का टोटल बोनस है।
0: জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের মেয়াদও আরও 5 বছরের বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দিব্যাঙ্গজন পেনশন প্রকল্পের ক্ষেত্রে সংশোধনের বিষয়ে অশ্বিনী বৈষ্ণব জানান, এখন থেকে 79 বছর বয়স পর্যন্ত প্রাপকরা মাসে 375 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। 80 বছর বা তার বেশি বয়সী উপভোক্তাদের ক্ষেত্রে সহায়তার পরিমাণ হবে 625 টাকা। জনসেবা থেকে দেশসেবার 25 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার একটি ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান বিষয়ে একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের বিষয় আয়ুষ্মান ভারত প্রকল্প।
4: দেশের প্রতিটি নাগরিকের কাছে উন্নত ও সুলভ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হল আয়ুষ্মান।

0: ভারত প্রকল্প। 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য আয় নির্বিশেষে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, যা এক কথায় অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার চিকিৎসক তাপস প্রামাণিক।
1: আয়ুষ্মান ভারত হচ্ছে একটা আমব্রেলা প্রোগ্রাম, যেটা হচ্ছে হেলথ রিফর্মস বলা যেতে পারে আমাদের সারা দেশের ক্ষেত্রে। এজেড পেশেন্টের দেখবেন প্রিমিয়াম অনেক বেশি, অনেক রকম ক্রাইটেরিয়া আছে যেটা ফুলফিল করা যায় না, কিন্তু এক্ষেত্রে 70+ হলে সেগুলো কিন্তু দেখা হবে না।
0: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শারদীয়া দুর্গোৎসবের আজ চতুর্থী, বেশিরভাগ মণ্ডপে প্রতিমা এসে গেছে, সাজসজ্জাও প্রায় সম্পূর্ণ। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপ সজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ ও ঢাকের শব্দে উৎসব মুখর গোটা রাজ্য। বড় বড় পুজো মণ্ডপগুলিতে উদ্বোধনের পর্ব সারা, ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাছেন দর্শনার্থীরা। এদিকে শারদীয়া নবরাত্রির চতুর্থ দিনে দেবী আজ পূজিতা হচ্ছেন মা কুষ্মণ্ডা রূপে। রাজ্য সরকার আরও 800টি নতুন দুর্গ পুজোর অনুমতি দিয়েছে। এর ফলে চলতি বছরে রাজ্যে নতুন পুজোর সংখ্যা বেড়ে দাঁড়ালো 13,200। সংশ্লিষ্ট পুজো কমিটিগুলিকে সরকারি সহায়তা বাবদ ইতিমধ্যে 1,00,000 টাকা করে অনুমোদন দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বনগাঁর যশোর রোড সংলগ্ন বিভিন্ন এলাকায় দুর্গাপুজোর সময় CPIM এর অস্থায়ী বইয়ের স্টল তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় আগামীকাল পুলিশের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ নির্দেশ দিয়েছেন বনগাঁ থানার ICকে অনুসন্ধান করে লিখিতভাবে জানাতে হবে যশোর রোডে পুজোর দিনগুলিতে কারা কারা স্টল করার অনুমতি নিয়েছে। রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয় ওই জায়গা পূর্ত দপ্তরের, কিন্তু তাদের কাছে স্টলের আবেদন করানো হয়নি। আগামীকাল ফের এই মামলার শুনানি। সুবর্ণ জয়ন্তী বর্ষে আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রস্তুতি পর্ব হিসেবে আজ বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন মেলা উপদেষ্টা কমিটির প্রতিনিধিরা। এবারের থিম ভারতবর্ষ। মাঠ প্রদক্ষিণ শেষে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, বইমেলা সংগঠনে গত 49 বছরের খামতি সংশোধনের চেষ্টা করা হবে। অন্যদের মধ্যে পরিদর্শনে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে, উপদেষ্টা কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ বক্সি প্রমুখ। পুর ভোটের আগে কলকাতা পুরসভার 2 প্রাক্তন মেয়র পরিষদ ফরজানা চৌধুরী ও সঞ্চিতা মণ্ডল আজ কংগ্রেসে যোগ দিয়েছেন। মধ্য কলকাতার হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ারে জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে ওই দলে যোগ দেন। রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলেও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী শনিবার 17 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘণ্টায় 2-24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও ঝাড়গ্রামে স্থানীয়ভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। রঞ্জি ট্রফি ক্রিকেটের লিগ পর্বে তাদের প্রথম ম্যাচে বাংলা দিল্লিকে 9 উইকেটে হারিয়ে দিয়েছে। কল্যাণীতে আজ 3 উইকেটে 101 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দিল্লির দ্বিতীয় ইনিংস 277 রানে শেষ হয়। এই ম্যাচে জয়ের জন্য বাংলার প্রয়োজন ছিল 89 রান। 1 উইকেট হারিয়ে ম্যাচ শেষ হওয়ার আগে 75 বল বাকি থাকতেই তারা লক্ষ্যে পৌঁছে যায়। এই ম্যাচে জয়ের সুবাদে বাংলা 6 পয়েন্ট পেল। অভিষেক পোরেল ম্যাচে সেরা হয়েছেন। নতুন দিল্লির পালাম স্টেডিয়ামে পরবর্তী ম্যাচে বাংলা সার্ভিসেসের মুখোমুখি হবে রবিবার। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। এখন স্টুডিওর ঘড়িতে 8:17 হয়ে 17 সেকেন্ড। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা।
4: শুরু হচ্ছে আশার কথা।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

0: আশার কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশার কথা অনুষ্ঠান নিয়ে আমি স্টুডিওতে আপনাদের সঙ্গে শ্রোতমা মুখোপাধ্যায়, এবং আজকে বিশেষজ্ঞ হিসেবে যিনি স্টুডিওতে উপস্থিত আছেন তিনি হলেন সুস্মিতা গোস্বামী, আমাদের স্টেট অ্যাডভোকেসি কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল মোবিলাইজেশন অফিসার। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত
1: শ্রীতমা, তোমাকেও স্বাগত।
0: আজকের যে বিষয় অর্থাৎ জাতীয় টিবি নির্মূলীকরণ কর্মসূচি এবং আশাদের ভূমিকা, সেখানে প্রথমেই যে কথাটা জানানোর থাকে শ্রোতাদের বা জানার থাকে সেটা হলো যে টিবি এই রোগটা কী করে ছড়ায়।
1: হ্যাঁ, প্রথমেই আজকে যেহেতু শারদীয়ার চতুর্থী, সেজন্য সবাইকে আমাদের যারা একেবারে গ্রাম স্তরে যারা কাজ করেন, আশাকর্মী বা স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, তাদের সবাইকে আগে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনগুলো যাতে পুজোর ভালো কাটে সেই শুভেচ্ছা আগে জানাই। আর আমাদের যেটা প্রশ্নটা প্রথম, এটা একদম ঠিক প্রশ্ন যে টিবি কী, মানে টিবি রোগটা কী, এটা সব থেকে জানাটা জরুরি। এটা আমাদের কোনো দুরারোগ্য ব্যাধি নয়, এটা একটা ব্যাকটেরিয়া থেকে হচ্ছে এবং বহু বছরের, মানে হাজার হাজার বছরের পুরনো একটা ব্যাধি যা এখনও পর্যন্ত রয়েছে, এবং যার জন্য আমাদের একটা ভয় এখনও কাজ করে যে টিবি মানেই যক্ষা, যক্ষা মানেই তার যেন মৃত্যু হবে। সে ঋত্বিক ঘটকের সে মেঘে ঢাকা তারার থেকে শুরু করে আমরা দেখেছি নি তাকে, যে সে বাঁচতে চাইছে, কিন্তু এখন মানে সত্যি সত্যি বাঁচা যায় এবং সুস্থভাবে বেঁচে থাকা যায়, এবং পরিবারের সঙ্গেই থেকে এবং একই রকমভাবে দৈনন্দিন যা আমরা জীবনযাপন করি, যেমনভাবে সকলের সঙ্গে, সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে, সেইভাবেই এই কাজটা করা যায়। মানে এটা টিবি রোগের আমাদের সব থেকে বড়, মানে যদি যক্ষা নির্মূলীকরণ কর্মসূচির প্রথম কোনো পজিটিভ আমরা যদি বলতে চাই, সব থেকে এটা প্রথম মনে হয় বলা জরুরি আর কি আমাদের।
0: ঠিক। আর আজকের এই যে একেবারে চারপাশে পুজো পুজো গন্ধ, মানুষজন আমাদের ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, তার মাঝে আমরা চাই না যে নানান এইসব, সারা বছর তো আমরা নানান রকম রোগ ব্যাধি নিয়ে থাকি তার মধ্যে এইসব কথা বলতে, কিন্তু ওই সচেতন করিয়ে দেওয়া, কারণ আমাদের মায়ের কাছে তো একটাই প্রার্থনা, মা রোগ মুক্ত করো, শোক মুক্ত করো, আমরা যেন ভালো থাকি, সবাই ভালো থাকি, ভালো রাখি। এবং এই ভালো থাকা ও ভালো রাখার সঙ্গে ছোট ছোট সচেতনতাগুলো ভীষণভাবে আমাদের জড়িয়ে আছে, আমরা যদি সেই দিকটা একটু খেয়াল রাখি তাহলে বোধহয় আজকে আমাদের যেটা বিষয় যে কথাটা বলার, অর্থাৎ এই যে টিবি নির্মূলীকরণ কর্মসূচি একেবারে জাতীয় স্তরে, সেই লক্ষ্যে আমরা অনেকটা বেশি এগিয়ে যাব। টিবি রোগের কথা তো আপনি বললেন, সেক্ষেত্রে তারপরেই যদি আসি যে এর চিকিৎসা পদ্ধতিটা কী আছে।
1: হ্যাঁ, আমাদের এই জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচির একটা আমাদের বিশেষভাবে একটা উদ্যোগ নেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে, টিবি মুক্ত ভারত অভিযান, যেখানে আমাদের প্রত্যেকটা স্তরে আমাদের তাদেরকে সচেতন করাটা, যারা যে এলাকায় আছেন আশাকর্মীরা, তারা প্রত্যেকটা তাদের ঘরের যারা রয়েছেন, মানে এলাকায় বসবাসকারী যারা রয়েছেন, তাদের সঙ্গে এটা সমন্বয় করে চলা, যোগাযোগ রাখা, এটা হচ্ছে আমাদের প্রথম এই চিকিৎসা বলতে গেলে। এবার এই চিকিৎসার যে পার্ট আমাদের রয়েছে সেটা হচ্ছে টিবি ব্যাকটেরিয়া, আমাদের বলা হয় যে কখনো বয়ে বলে কয়ে আসবে না, মানে যখন তখনই হতে পারে। এই পুজোর সময় বিশেষ করে আমাদের চারিদিকে কফ থুতু ফেলা, হ্যাঁ, হাঁচি কাশি, তারপর তো হাত ধুয়ে না খাওয়ার অভ্যেস, এইগুলো সমস্ত কিছুই রয়েছে। সেই কারণে চিকিৎসার আগে এটা আমি তাই বলে নিলাম যে চিকিৎসা আমাদের যেটা রয়েছে, আগে আমাদের ডট ছিল, সপ্তাহে তিন দিন করে ছিল, আর আমাদের অনেকগুলো ওষুধ খেতে হতো, কিন্তু এখন যেটা আমাদের হয়েছে প্রত্যেক দিন ওষুধ খাওয়া, নর্মালি যেরকম আমরা হাই প্রেশার থাকলে হয়, ডায়াবেটিক থাকলে হয় ওরকম। আর টিবি ট্রিটমেন্ট আমাদের দেওয়া হয় ছ মাস, কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ কোনো ক্ষেত্রে ওটা সাত থেকে আট মাসও হতে পারে,
0: অর্থাৎ তারতম্যের উপর নির্ভর।
1: হ্যাঁ হ্যাঁ, যে কতটা ব্যাকটেরিয়া তার সংক্রমণ কমলো সেটা দেখে নিয়ে তাকে ওটা কন্টিনিউ করা হয়, আদারওয়াইজ আমাদের ফিক্সড ডোজ যে কম্পোজিশন যেটা, সেটা আমাদের ছ মাসই দেওয়া হয় সমস্ত টিবি পেশেন্টদের।
0: টেলিফোনে কোনো শ্রোতা বন্ধু আছেন, হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: নমস্কার,
0: হ্যাঁ

0: আমি হুগলি জেলা রাজবলার থেকে আতিশ বর কথা বলছি।
1: বলুন।
0: আমার দুটো প্রশ্ন, টিবি রোগীদের কি কি খাওয়া উচিত এবং কি কি খাওয়া উচিত নয়, আর টিবি কি সম্পূর্ণভাবে চিকিৎসা করলে সারে, দ্বিতীয়বার কি হতে পারে?
1: নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা নিয়ে আমাদের আলোচনা বা বলার মধ্যে আছে এই বিষয়টা।
2: হ্যাঁ, দুটো প্রশ্ন উনি করেছেন, তার মধ্যে প্রথম যেটা উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন সেটার উত্তর দিই প্রথমে, সেটা হচ্ছে টিবি রোগ সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়, এটা নিয়ে কোনো রকমভাবে কোনো সন্দেহ রাখার কোনো জায়গা নেই আজকের দিনে। যেভাবে ট্রিটমেন্ট আমাদের ডেভেলপ করেছে, যেভাবে ওষুধ দেওয়া হচ্ছে এবং আশাকর্মীরা যেভাবে মানে দেখাশুনো করেন এবং আমাদের যারা যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচির যারা আমাদের স্বাস্থ্যকর্মী রয়েছেন প্রত্যেকে যেভাবে দেখাশুনো করেন, সেখানে আমাদের কোনো রকমভাবে এটা ফেল হবার জায়গা খুব কম।
1: অর্থাৎ এইখানে সন্দেহ কোনো অবকাশ নেই যে টিবি সারে কিনা, এখানে একদম বলা যায় যে টিবি নির্মূল হয়।
2: কিন্তু যদি কেউ ওষুধটা মাঝ পথে বন্ধ করে দেয় বা মনে করে যে দুমাস খাবার পরে একটা ওয়েলবিং, একটা ভালো লাগছে, আমার তো আর ব্যাকটেরিয়াটা নেই, একমাত্র টেস্ট করলে আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া আছে, কিন্তু একজন যিনি টিবি রোগী তিনি একটু ভালো বোধ করছেন, যখন তিনি তখন মনে করছেন আমি আর ওষুধটা খাবো না, তো তখন যদি বন্ধ করে দেন তখন আবার রিল্যাপস করবার মানে যতটা সেরেছে সেটা আবার ওটা মারাত্মকভাবে ফেরত চলে আসে,
1: একটা সম্ভাবনা।
2: হ্যাঁ, সেই জায়গাটা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হতে থাকে।
1: ঠিক ঠিক।
2: হ্যাঁ, সেটা একটু সময় সাপেক্ষ কিন্তু এটা হতে থাকে।
1: বেশ, টেলিফোনে আরো এক শ্রোতা বন্ধু আছেন। হ্যালো,
3: নমস্কার।
1: নমস্কার।
3: হ্যাঁ, আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি।
1: বলুন।
3: হ্যাঁ, বলছি যে এই যে বোন টিবি বা ব্রেন টিবি যেটা হয়, সেটা কি মানে সংক্রামক মানে অন্যান্য কারণ হতে পারে এই সমস্ত ব্যাপার নিয়ে?
1: আচ্ছা, বেশ শুনতে থাকো।
2: হ্যাঁ, আমি একটু বলে নিই যে আমাদের চুল আর নখ ছাড়া সমস্ত শরীরের সমস্ত অঙ্গেই আমাদের টিবি হতে পারে, টিবি ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে, কিন্তু আমাদের যেটা মেজরলি যেটা করে প্রধানত করে হচ্ছে ফুসফুসকে, যেটা আমরা পালমোনারি টিবি বলি এবং যেটা ছোঁয়াচে, কিন্তু ওষুধ খেলে পরে কিন্তু সেটাও আর ছোঁয়াচে থাকে না, মানে সংক্রমিত করতে পারে না আরেকজনকে। কিন্তু ব্রেন টিবি বা উনি যেটা বলেন আমাদের বোন টিবি, সেটা এক্সট্রা পালমোনারি টিবি বলা হয়, মানে শরীরের বাইরের অংশে মানে আমাদের ভেতরের ফুসফুসের বাইরে যে অংশটাতে হচ্ছে তাকে এক্সট্রা পালমোনারি বলা হচ্ছে, সেটা সেই রকমভাবে ছোঁয়াচে নয়।
1: বেশ, আজ এই প্রসঙ্গে আমরা আজকে কথা বলছি, অর্থাৎ জাতীয় টিবি নির্মূলীকরণ কর্মসূচি ও আশাদের ভূমিকা। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আমরা বার্তা শুনে নেব, যে বার্তা আমাদের দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার স্বপন সোরেন। তিনি যে বার্তা আমাদের পাঠিয়েছেন সেটা একটু আমি শ্রোতা বন্ধুদের সকলকে শোনাই এবং যে সচেতনতার কথা বলা হচ্ছে সেই সচেতনতার কথা।
4: আমরা টিবি রোগ নির্মূলকরণের লক্ষ্যে এগিয়ে চলেছি। 2028 সালের মধ্যে পশ্চিমবঙ্গকে টিবি রোগ মুক্ত করার পরিকল্পনা আছে। টিবি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচিতে তৃণমূল স্তরের আশাকর্মীরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোগ চিহ্নিতকরণ, চিকিৎসায় সহায়তা, রোগীর ফলো আপ করা, বাড়ির অন্যান্য সদস্যদের পরীক্ষা করা, এইসব কাজ আশা দিদিরাই মূলত করে থাকেন। এছাড়া আমরা ব্লক পিছু 10 জন করে টিবি ভলেন্টিয়ার চিহ্নিত করেছি, যারা স্বেচ্ছায় এই টিভির কাজে এগিয়ে আসবে। এছাড়া সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টি সহায়তা সাহায্য করাও আশা দিদিদের কাজ। এইসব কাজের মাধ্যমেই আশা দিদিরা টিবি মুক্ত ভারত তথা পশ্চিমবঙ্গ গড়ার কাজে সরকারি ব্যবস্থার সঙ্গে সমন্বয় সাধন করেন। শুধু সরকারি স্বাস্থ্য পরিকাঠামো নয়, সর্বস্তরে মানুষের পরিষেবার মাধ্যমে আমরাও টিবি রোগ নিশ্চয়ই নির্মূল করতে পারব।
1: অনেক ধন্যবাদ আপনাকে স্বপনবাবু। আমরা শুনলাম এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার স্বপন সোরেনের কথা, তিনি জরুরি বার্তা দিয়েছে এবং আজকে আমরা কথাও বলছি এই বিষয় নিয়ে যে টিবি রোগ, জাতীয় টিবি রোগ নির্মূলীকরণ সেই বিষয়টা কি সেটা তো আমি অবশ্যই জানবো। তার আগে একটা যে বিষয়টা জানার ছিল খুব ছোট্ট করে যদি বলেন যে টিবি রোগীর খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কি, কি খাবে আর কি খাবে না?
2: সমস্ত রকমই পুষ্টিকর খাবার, যেটা প্রোটিন রয়েছে সেই ধরনের খাবার খেতে বলা হচ্ছে, যে যতটা তেল মশলা কম খেতে পারে, কারণ অনেকের ওষুধ খেলে অনেকের সাইড এফেক্ট কিছু থাকে, হয়তো বমি পাচ্ছে, তাকে সেই অনুযায়ী খাবার দেওয়া।

0: আমরা যে নর্মাল ডায়েট করি সেই নর্মাল ডায়েটই আমরা করতে পারি। তার মধ্যে আমাদের ডালটা একটু বেশি খেতে হবে, ডিমটা খেতে হবে,
1: অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার,
0: প্রোটিন জাতীয় খাবার, সয়াবিন যেমন খাওয়া যেতে পারে। আর এই ফুড এটা মানে তাকে সাপোর্টটা দেবার জন্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, আমাদের ভারত সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া আছে যেটাকে বলা হয় NPY, নিক্ষয় পোষণ যোজনা। প্রত্যেক মাসে টিবি রোগীর ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা করে জমা পড়ে, শুধু এই পুষ্টি খাবার যাতে খেতে পারেন, পুষ্টিকর খাবারের যাতে বন্দোবস্ত করতে পারেন। কারণ একবার টিবি হলে পরে হয় কি যে তখন ভীষণ দুর্বল থাকেন, অসুস্থ থাকেন, বাইরে রয়েছেন, চলে এসছেন, চাকরি নেই, হ্যাঁ, তো তখন, বা বয়স্ক যারা রয়েছেন তাদের যাদের কর্মক্ষমতা কমে যায়, তো তাদের ক্ষেত্রে তো খুবই অসুবিধে হয়ে যায় বাড়ির লোকের সাপোর্টটা পেতে। তো সেই কারণেই ওই 1,000 টাকা করে প্রত্যেক মাসে, মানে প্রত্যেক টিবি রোগীর ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। এখানে কোনো ধনী দরিদ্র, ছেলে মেয়ে কোনো রকম ভাগ নেই, প্রত্যেকের জন্য সমান ভাবে।
1: টিবি রোগ চিহ্নিত হলেই,
0: হ্যাঁ, নিশ্চয় পোর্টালে যখনই, হ্যাঁ, তখন তার যার নাম উঠবে, আইডি যেটা থাকবে তার, তখনই সেই টাকাটা ব্যাংক, মানে তাকে একটা ইয়ে দিতে হবে, আমাদের যেটা ডিবিডি যে পেমেন্টটা হয় আর কি, সেটা তাকে ডিটেলটা দিতে হয়, আধার সমস্ত কিছু দিলে পরে। আমাদের যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, STS STLS যারা রয়েছেন তারা, তারপর আমাদের আশাকর্মীরা, তারাই যোগাযোগ করে নেন তাদের সঙ্গে, দিলে পরে ব্যাংক প্রত্যেক মাসে এই টাকাটা জমা পড়ে যাচ্ছে।
1: অর্থাৎ যেখানে আপনার যে ইমিউনিটি পাওয়ার যদি কমে যায়, স্বাভাবিকভাবেই তো কম হয় এই সময়টা, সেই ইমিউনিটি পাওয়ারটা যদি শরীরে বৃদ্ধি পায় তাহলে টিবি রোগ প্রতিরোধ করতে, প্রতিরোধ করার ক্ষেত্রে রোগীর শক্তি বাড়বে। এবং সেই জন্য সরকার কতটা উদ্যোগী দেখুন, যে একজন টিবি রোগী যখনই চিহ্নিত হচ্ছেন, যখনই তার পোর্টালে তার রেজিস্টার থাকছে, তখনই কিন্তু সেখানে আপনি যাতে ভালো থাকেন, আপনার শরীরটা যাতে ঠিক থাকে, সেই জন্য সরকারি যে একটা সরকার থেকে যে সাহায্য সেটা আপনার কাছে পৌঁছচ্ছে, যার দ্বারা আপনি এই টাকাটা অন্য কোনোভাবে ব্যয় না করে একেবারে স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্যের ক্ষেত্রে ব্যবহার করবেন। এটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া বা একমাত্র লক্ষ্য।
0: না শুধু তাই নয়, মানে এটার সঙ্গেও আমাদের, যাতে দেখুন ওষুধটা যেটা খাওয়া হচ্ছে, পেশেন্টকে দেওয়া হচ্ছে, ওষুধ তো কাজ করবে তার খাবারের মধ্যে,
1: একদম, মানে ওষুধ এবং পথ্য, আমরা এই কথাটা একসঙ্গে বলি,
0: হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। সেই কারণেই খাবারের সাপোর্টটা আমাদের নিক্ষয় মিত্র তৈরি করা হয়েছে, এটাও আমাদের ভারত সরকারের পক্ষ থেকে, আমাদের এই প্রকল্পটা যে চলছে টিবি মুক্ত ভারত অভিযান, তাতে রয়েছে যে যে কেউ একজন টিবি পেশেন্টকে অ্যাডপ্ট নিতে পারেন, মানে দত্তক নেওয়া 6 মাসের জন্য, মানে চিকিৎসাকালীন তাকে শুধু পুষ্টিকর খাবার দিয়ে তাকে সহযোগিতা করা, টিবি রোগ থেকে মুক্ত হতে, তাড়াতাড়ি করে সুস্থ হবার জন্য, মুক্ত হতে এবং সুস্থ হবার জন্য, যাতে তার পরিবারের কাছে সে কখনো বোঝা না হয় হয়ে দাঁড়ায়। হ্যাঁ, একটা অসুখ মানেই একটা পরিবারের কাছে ভীষণভাবে একটা, মানে তখন একজন রোগীর কাছে ওটা খুব মানে গ্লানির ব্যাপার এসে যায়।
1: বিশেষ করে টিবি এমন একটা রোগ আমরা জানি, সে সেক্ষেত্রে খাওয়া দাওয়ার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুষ্টিযুক্ত খাবার খেলে তার যে নির্মূলীকরণের যে দিকটা, সেরে ওঠার দিকটা, সেটা খুব দ্রুত হারে হয়।
0: সেই কারণে নিক্ষয় মিত্র নেওয়া হয়েছে, যে কেউ যদি, আমি ব্যক্তিগতভাবে কাউকে নিতে চাই সেটাও নিতে পারি, বা আমি কোনো ইনস্টিটিউশন নিতে পারে, যেটা আমাদের বিভিন্ন প্রজেক্টের থ্রু ওনারা নিতে পারেন, মানে যে কেউ আমরা মানে পেশেন্টকে আমরা দত্তক নিতে পারি।
1: বেশ, পেশেন্ট, আরেকবার একটু টেলিফোনে কান পাতি। হ্যালো, হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
2: নমস্কার দিদি ভাই, নমস্কার ডাক্তার ম্যাডাম, আমি শাহরাপুরি থেকে অশোক দত্ত বলছি। হ্যাঁ দেখুন, আমার বয়স হয়েছে 75 বছর, আমার বাবা ছোটবেলায় 1966 সালের বলছি, তখন আমার বাবা ওই টিবি রোগের, তখন বোধ হয় অত ওষুধ টষুধ ছিল না, আমরা গ্রামে থাকতাম, তা ওই টিবি রোগে মারা গেছেন, এবং তার সঙ্গে না শ্বাসকষ্ট হয়েছিল। এখন আমি, আমার বয়স হয়েছে 75 বছর, আমি মাঝে মাঝে ভয় করি ওটা কি আমার মধ্যে আসতে পারে, এমনি ঠান্ডা ঠান্ডা লাগলে আমি তো ডাক্তার বাবুর দিকে দেখাই, কাশি টাশি হলে মেডিকেল লাগলে কোথাও চলেই যাই। হ্যাঁ,
1: বংশগতির সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে কিনা, অনেক, হ্যাঁ শুনতে থাকুন, অনেক সময় হয় না যে কোনো কোনো রোগ আমরা ভাবি যে বাবার ছিল বা তার পূর্বপুরুষে ছিল, সেখান থেকে আপনার একটা হবার সম্ভাবনা আছে।
0: বলি যে এটা কোনো বংশগত রোগ নয়, হ্যাঁ এটা যে কারোর যে কোনো সময় হতে পারে, তবে আমাদের

0: এই টিবি মুক্ত ভারত অভিযানে যেটা খুব ইম্পর্টেন্ট, এখন গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের রয়েছে, ডিফারেন্সিয়েট টিবি কেয়ার বলা হচ্ছে যাকে। তো সেখানে হচ্ছে আমাদের যেসব রোগীরা, মানে রোগীদের মধ্যে একটা সংকটজনক অবস্থা রয়েছে বা ওনার যেরকম একটা ভয় হচ্ছে, আমার বয়স হয়েছে, হ্যাঁ, তো তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা নেওয়া আছে। হ্যাঁ, সেখানে আমাদের করা হচ্ছে কি যে কতগুলো লক্ষণ আছে, যদি কোনো কারণে কারোর অত্যধিক দুর্বলতা হলো, শ্বাসকষ্ট হচ্ছে, তার মধ্যে থাকছে আমাদের কফ কাশি হচ্ছে, তার সঙ্গে রক্ত পড়ছে, তখন আমাদের স্বাস্থ্যকর্মীদের অবশ্যই করে ওটা বলা হয় যে তাদেরকে আগে টিবি টেস্ট করতে হবে। সব থেকে বড় যে আমাদের আমাদের ছটা পয়েন্ট রয়েছে আর কি, তার মধ্যে রয়েছে আমাদের 60 বছরের ওপর যাদের বয়স, হ্যাঁ, যারা ডায়াবেটিক আছেন, হ্যাঁ, তারপরে যাদের লাস্ট 5 বছরের মধ্যে টিবি হয়েছিল কিন্তু তার আবার এই সিমটমগুলো আসছে, অত্যধিক দুর্বলতা, তারপর মানে সে একটু হেঁটে মানে 100-200 মিটারও সে হাঁটতে পারছে না, হ্যাঁ, বা বাথরুমে যেতে গেলে যতটুকুনি তাকে প্রেশার দিতে হয় একটা মানে বাথরুমে গেলে সেইটুকুনি তার দেবার মতন শক্তি থাকে না, হ্যাঁ, তার শ্বাসকষ্ট হচ্ছে, তীব্র শ্বাসকষ্ট, তখন বলা হয় যে অবশ্যই করে এক্সরে করতে। হ্যাঁ, আমাদের হ্যান্ডহেল এক্সরে বলা হয়, যেটা পুরো মোবিলিটি মানে মোবাইল ভ্যানেও থাকে, মানে বিভিন্ন রিমোট এরিয়াতেও দেওয়া হয়, যেখানে আপনি ইনস্ট্যান্ট মানে আধ ঘন্টার মধ্যে আপনি রিপোর্টও পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে, এক্সরে প্লেট দিয়ে দেখে নেওয়া হচ্ছে। তার সঙ্গে যে আমাদের যখনই দেখা গেল যে এরকম পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে, তখন আমাদের সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় যে এই টেস্টগুলো করতে, ন্যাট টেস্ট যেটা করা হচ্ছে, আপনি একদিনের মধ্যে সমস্ত রিপোর্ট পেয়ে যাচ্ছেন।
1: এই যে টেস্টের কথা আপনি বলছেন, সেটা কি নিকটবর্তী জেলা হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে হয়?
0: তো সমস্ত স্বাস্থ্যকেন্দ্রেই হয়।
1: আচ্ছা, স্বাস্থ্যকেন্দ্রেই পেয়ে যাবেন এই টেস্টটা?
0: শুধু আমাদের সরকারি নয়, সরকারি এবং বেসরকারি যে স্বাস্থ্যকেন্দ্র অনুমোদিত, যে স্বাস্থ্যকেন্দ্রগুলো থাকে সরকার অনুমোদিত, তো সেখানে আমাদের প্রাইভেটও সমস্ত, অনেক নার্সিংহোম আছে, বিভিন্ন ইনস্টিটিউশন আমাদের যেগুলো বড় বড় হসপিটাল রয়েছে আমাদের, প্রত্যেকটা জায়গাতেই এটা দেওয়া হচ্ছে। তাতে প্রেসক্রিপশনও লাগবে না, যদি উনি গিয়ে বলেন যে আমার একটা হলে ভালো হয়, আমাদের এটা করে দেওয়া হয়।
1: বাহ, এটা
0: যারা ডায়াবেটিক পেশেন্ট,
1: ভালো কথা।
0: হ্যাঁ, যারা ডায়াবেটিক হয়তো খুব বেড়ে গেছে, তখন একটা তার ইমিউনিটি এমনি কমে যাচ্ছে, আর ইমিউনিটি কমে যাওয়া মানে টিবি হচ্ছে একটা মোস্ট ইনফেকশাস ডিজিজ, মানে অপরচুনিস্টিক, ও সবসময় দেখবে যেখানে ইমিউনিটি কম, এইচআইভি পেশেন্ট, ডায়াবেটিক, সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলোতে ওরা সংক্রমণটা মানে বাসাটা বাঁধতে পারে আর কি, সেই কারণেই ওটা যারই মনে হবে। তারপর ধরুন কারো অপুষ্টি, ভীষণ ভাবে অপুষ্টিতে ভুগছেন দীর্ঘদিন ধরে, বিভিন্ন কাজে গেছে, বয়স হয়েছে, সমস্ত কোনো রকম ভাবে গাভীলতি না করে সঙ্গে সঙ্গে একদম বিনা পয়সায়, বিনামূল্যে একেবারে সরকার এবং সরকার অনুমোদিত, যদি সামনে কোনো নার্সিংহোম আছে গিয়ে কথা বললে ওটা জেনে যাওয়া যাবে।
1: বাহ, এইটা অত্যন্ত একটা সুখবর বা জানার দরকার, যে আপনার যদি মনেও হয় যে কথাটা বারবার বলে, কারণ ওই মনে হওয়া থেকেই তো সচেতনতার বার্তাটা, এবং
0: আমি সচেতনতাই করতে চাইছি,
1: ঠিক, এবং এই
0: আমাদের যারা সিগারেট খান মানে তামাক খাচ্ছেন, যাদের লাঙের কন্ডিশনটা খারাপ হয়ে যাচ্ছে, আমরা জানি ধূমপায়ীদের ক্ষেত্রে অনেক বেশি হয়ে যায়, সবারই হতে পারে ধুলো ময়লাতে, হ্যাঁ, যারা সিলিকোসিস পেশেন্ট আছে, যারা খনিতে কাজ করছেন, তাদের ইট ভাটায় যারা কাজ করছেন, প্রত্যেকেরই একটা ভীষণভাবেই তারা টিবি প্রবণ ব্যক্তি, প্রত্যেককে আমরা বলবো যে যারা এরকমভাবে একটা ভয়ের মানে মনে হচ্ছে, কোথাও একটা ভয় লাগছে হতে পারে, একদম নির্দ্বিধায় কোনো ভয় না রেখে, কোনো লজ্জা না রেখে একেবারে একটা সেন্টারে গিয়ে টেস্ট করিয়ে নেওয়া।
1: ঠিক এই জায়গাটাতেই আশাকর্মীদের ভূমিকাটা বোধহয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0: হ্যাঁ,
1: তাদের তাদের দিকটা যদি একটু আলোকপাত করেন যে তারা কি কি করবে, তার আগে আরেকবার একটু আমি টেলিফোনে কান পাতি। হ্যালো, না, যে এই ঠিক এই জায়গাটাতেই আমাদের আশা দিদি বা আশাকর্মী, আমরা যাই বলি না কেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তারা তাদের আছে সেই জায়গাটা, যে তারা কি কি করেন, এবং শুধু তারাই করেন তা নয়, যখন আশা দিদি বাড়িতে আসছেন, যদি দীর্ঘদিন ধরে কারোর শ্বাসকষ্ট হয়, কাশির সমস্যা হয়, সেটা যাতে আশা দিদিকে ইনফর্ম করা হয় সেই জায়গাটাও ভীষণভাবে জরুরি।
0: হ্যাঁ, সে তো নিশ্চয়ই, আমাদের যেই এলাকায় আশা দিদিরা কাজ করছেন তার যে এলাকা থাকছে, নির্দিষ্ট এলাকা তো থাকছে তাদের মানে এই পরিষেবা দেবার জন্যে, তো তাদেরকে বলা আমাদের টার্গেট।

0: আছে যে তিনজন করে রোগীকে তারা যেন রেফার করেন প্রত্যেক মাসে তিনজন রোগীকে। তার মানে কি বাড়িতে গিয়ে গিয়ে তাদের সম্পর্কে জানা, একটা যোগাযোগ মানে স্থাপন করা, হ্যাঁ যোগাযোগ করে তাদের সঙ্গে একটা বন্ধুত্ব মতন হয়ে গেল, যাতে সে ফ্রি টু মানে কথা বলবে যে হ্যাঁ আমার এই সমস্যাটা হচ্ছে। কারণ আমরা অনেক সময় আমাদের অনেক কিছু প্রবলেম হয় কিন্তু আমরা বুঝতে পারি না, যখন প্রশ্ন করা হয় তখন হ্যাঁ হ্যাঁ তাই তো আমার এটা হয়েছে, তার দেখা গেল ওজন কমে যাচ্ছে, তার খিদে নেই, সে মনে করলো হয়তো আমি খেতে পারছি না, কিন্তু সেটাও যে একটা টিবির লক্ষণ
1: হতে পারে,
0: এটা খুব সাধারণ একটা মাইনার এটা, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না, মানে আমরা মানে কিছুটা ইগনোর করি যে খেতে পারছে না, একটু জোর করলো বা কোনো অন্য কোনো কারণে হচ্ছে। হ্যাঁ সেটা ইভেন আমাদের যদি অনেকের এরকম জ্বর হয়েছে, খিদে কমে যাচ্ছে, মুখে টেস্ট নেই, তাহলে যদি ওষুধের দোকানে অনেকে ওষুধ কিনে খান, কোনো দরকার নেই, আপনি ওষুধের দোকানেই বলুন, ওনারাই করে দেবেন আপনার টেস্টের ব্যাপারটা, কিভাবে কি করতে হবে ওনারাই বলে দেবেন। আমাদের সমস্ত যে ওষুধের দোকান যেগুলো রয়েছে তাদের সঙ্গে, কেমিস্ট যে শপ, আমাদের প্রত্যেকের সঙ্গে আমাদের গভর্নমেন্টের একটা ইয়ে করা রয়েছে,
1: কোলাবোরেশন করা আছে, অর্থাৎ এই জায়গাটা। এবং এই যে জাতীয় টিবি নির্মূলীকরণ কর্মসূচি, সেই লক্ষ্যটা পূরণ করতে আশা দিদিদের কতটা, আশাকর্মীদের কতটা জরুরি, তাদের যে সহযোগিতা বা কিভাবে তারা কাজ করছেন সেই দিকটার কথা যদি একটু বলেন।
0: হ্যাঁ আমি ওটাই বললাম যে তিনজন করে পেশেন্টকে অবশ্যই করে যাতে রেফার করা হয়, ঠিক আছে। এছাড়া আমাদের এটা করা হয়েছে আমাদের টিবি মুক্ত পঞ্চায়েত,
1: হ্যাঁ এই টিবি মুক্ত পঞ্চায়েত গঠন হবে কি করে,
0: টিবি মুক্ত পঞ্চায়েতের আমাদের ওটাতে চারটে আমাদের ইয়ে রয়েছে, ক্রাইটেরিয়া রয়েছে। আমাদের টিবি মুক্ত পঞ্চায়েতের জন্য যেটা বলা হয় যে আমাদের সবসময় মানে আশাকর্মীদের ওপরই এটা নির্ভর করতে হয়, কারণ তার এলাকায় যারা পঞ্চায়েত প্রধান রয়েছেন তাদের সঙ্গে মানে যোগাযোগ স্থাপন করাটা খুব জরুরি আর কি। হ্যাঁ আমাদের যে মিটিংগুলো হয়, হ্যাঁ এলাকায় যে নিযুক্ত স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছে সেখানে শনিবার একটা জনস্বাস্থ্যের মিটিং হয়, সেই মিটিংয়ের যে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন কার্যক্রম যেগুলো নিয়ে সেগুলো নিয়ে আলোচনা করা, সেইখানে আমাদের টিবি মুক্ত ভারত অভিযান এই সম্পর্কে আলোচনা করা। হ্যাঁ তারপরে আমাদের বলা হয় যে আশাকর্মী, স্বাস্থ্য সহায়িকা যারা আমাদের আশাকর্মী আর আমাদের বিএইচএসএনসি সদস্য যারা আর কি আমাদের পঞ্চায়েতের, তাদের মধ্যে একটা নিয়মিত যোগাযোগ রাখা, আর পঞ্চায়েত প্রধানদেরকে ভীষণভাবেই তাদেরকে উদ্যোগ নিতে বলা, যদি নিক্ষয় মিত্র হয়ে তাদের ফুড সাপোর্টটা দেওয়া যায়, তাদের রেশন ব্যবস্থাটা যাতে দেওয়া যায়, যাতে খাদ্য সামগ্রীটা তারা পর্যাপ্ত পরিমাণে পেতে পারেন, টিবি রোগী বা তার পরিবারের লোকজন যাতে ঠিকঠিক করে খেতে পারেন, কারণ যদি টিবি রোগী তার একটা ইনফেকশন থেকে যায় তাহলে তার পরিবারেরও একটা টিবি হবার একটা ভয় থেকে যায়, সেই জন্য খাবারের এই পুষ্টিকর খাবারের ব্যাপারটা আমাদের পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ, যে কারণে পঞ্চায়েতের একটা বড় রোল রয়েছে। এবং তার সঙ্গে হচ্ছে আমাদের বিভিন্ন মানে ভীষণভাবে স্টিগমা রয়েছে যে মেয়ের টিবি হয়েছে, ম্যারিড মেয়ে, তাকে হয়তো শ্বশুরবাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হলো, সেটা যদি পঞ্চায়েত প্রধান, তার একটা চেয়ারের একটা অনেক গুরুত্ব রয়েছে, সে একজন নির্বাচিত প্রতিনিধি আমাদের, তো তিনি যদি গিয়ে বলেন, বোঝান, তাহলে এটা অনেক সহজ হয়ে যায় তার শ্বশুরবাড়ির পক্ষে, বা কোনো কাজের জায়গায় যদি এটা হয়ে থাকে, কোনো যেখানে কোনো শ্রমিকরা কাজ করছেন বা আমাদের যারা কর্মী রয়েছেন সেখানে যদি পঞ্চায়েত প্রধান একটু উদ্যোগ নেন তাহলে এটা অনেক সহজে সমাধান হয়ে যেতে পারে, কারণ উনি জননির্বাচিত প্রতিনিধি, আমরা তাদেরকে নির্বাচন করে নিয়ে আসি, সেখানে আমাদের খুব বড় ভূমিকা থাকছে। আর পঞ্চায়েত যখনই আমাদের এটা একটা ভারত সরকার থেকে এখানে একটা উদ্যোগ নেওয়া আছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারে আমরা এখনো পর্যন্ত আমরা টিবি মুক্ত পঞ্চায়েতের মানে কাজটা করছি, প্রথম বছর আমাদের একটা সার্টিফিকেট এবং ব্রোঞ্জের গান্ধী মূর্তি দেওয়া হবে যে পঞ্চায়েত টিবি ফ্রি হবে।
1: আচ্ছা
0: যদি সেকেন্ড ইয়ারও হয় মানে কনসিকিউটিভ মানে টু ইয়ার্স হয়ে গেল তাহলে উনি পাবেন একটা আমাদের সিলভার কালারের একটা ইয়ে মূর্তি, কালারের আর কি, রূপালি একটা রঙের গান্ধী মূর্তি। আর যদি থার্ড ইয়ার হয় তাহলে সোনার মতন কালার আর কি, গোল্ডেন কালার, এবং সার্টিফিকেট দেওয়া হবে টিবি মুক্ত পঞ্চায়েত বলে।
1: অর্থাৎ এই যে উৎসাহ দেওয়া যে আপনার পঞ্চায়েতটি একেবারে এই টিবির জীবাণু মুক্ত করতে পেরেছেন আপনি বা
0: আমি
1: সবাই মিলে,
0: হ্যাঁ আমি তিন বছর কনসিকিউটিভ হয়তো আমি পারলাম কিন্তু আমি তারপরে আমি কন্টিনিউ করব, এই এই প্রতিজ্ঞাটাই আমাদের কাছে সব থেকে বড় আর
1: সত্যি তাই। হ্যালো
2: হ্যালো
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার।

0: আমি আরামাই ভৌরি থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি। নমস্কার দিদি, নমস্কার। বলছি আমি ২০০২ আমার মানে বুকে জল জমেছিল, বুঝলেন তো, জল জমেছিল। তো আমি এখানে সে সাত পোশাক দিতে পারছিলাম না, এমন অবস্থা। আউটডোরে গেলাম, আউটডোরে দেখিয়ে ওষুধ দিল বা ফটো ফটো করতে বললো, সব ফটো করা হলো। করে তার ৬ মাসের কোর্স শেষ করেছি, কাশি হচ্ছে। আমি আউটডোরে গেলাম, আবার গিয়ে আউটডোরে দেখালাম, দেখার পরে ওরা ফটো করালো, বলছে না এসব কিছু না, তো আপনার ওই কাশিটা হচ্ছে ঠান্ডা লেগে
1: চিকিৎসকের পরামর্শ মতোই আপনাকে সমস্ত কিছু করতে হবে, বা যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন যারা আপনাকে দেখছেন আর আপনি পরীক্ষা করিয়েছেন, সুতরাং ভয়ের কিছু নেই।
2: অর্থাৎ এখানে ভাবনারও কিছু নেই, ভয় ভাবনা দুটোই নেই। আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, তার আগে শেষের কথার ওই জোশটা রেখে যেতে চাই, জোশের ব্যাপারটা যদি একদম ছোট করে একটু বলে দেন।
1: হ্যাঁ, জোশ আমাদের এই 8 অক্টোবর ২০২৬ এটা আমাদের লঞ্চ করেছে, শুরু হলো, যেখানে আমাদের বলা হচ্ছে NCC ক্যাডেট এবং আমাদের মাই ভারত ভলেন্টিয়ার, যারা ভলেন্টিয়ারই আমাদের, 10 জন করে প্রত্যেকটা জায়গাতেই ব্লকে তারা কাজ করবেন এবং প্রত্যেকটা বাড়িতে তারা ঘুরে পেশেন্টদেরকে দেখে তাদেরকে রোগ নির্ণয়ের জন্য পাঠাবেন, যাতে তারা এক্সরে করতে যান, তাদেরকে এই সচেতনতা বাড়াতে চাইছেন।
2: বেশ, অর্থাৎ আমরা একটা টিবি মুক্ত ভারত দেখতে চাই। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠানে আসার কথা প্রত্যেক বুধবার 8টা থেকে 8:30। আজকের বিষয় ছিল জাতীয় টিবি নির্মূলীকরণ কর্মসূচি ও আশাদের ভূমিকা। এতক্ষণ বিশেষজ্ঞ হিসেবে স্টুডিওতে উপস্থিত ছিলেন স্টেট অ্যাডভোকেসি কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল মোবিলাইজেশনের অফিসার সুস্মিতা গোস্বামী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রাখি। এবং যে কথাটা, যে বিষয়টা আমাদের আজকে, এই যে জোশ অর্থাৎ নতুন যে কর্মসূচি, সেই কর্মসূচিতে সবাই খুব ভালো থাকুন, পুজো ভালো কাটুক, সবার উৎসবের দিনগুলো রঙিন হয়ে উঠুক, এই আশা রেখে আজকের আশার কথা শেষ করছি।
1: অনেক ধন্যবাদ শ্রীতমা।
3: অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন, প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।
4: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
5: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা,
6: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
5: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
6: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
5: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
4: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আবহাওয়ার একটি সতর্কবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু এলাকায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সঞ্চারের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। আরও একবার জানিয়ে দিই, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে,

0: পরবর্তী 2 থেকে 3 ঘন্টা সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন অনুষ্ঠান আইনি কথা। আরবিআই এর নির্দেশিকা অনুযায়ী আর্থিক সংকটে থাকা এমএসএমইর ব্যবসার পুনরুজ্জীবন ও ঋণ পুনর্গঠন, এই বিষয়ে আইনজীবী সঞ্চারী চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় রৌলিনা সেনগুপ্ত।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আইনি কথা। নমস্কার শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে নিয়মিত অনুষ্ঠান আইনি কথা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমাদের ভারতীয় অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভারতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে উদ্যোগ সৃষ্টির মাধ্যমে অর্থনীতির মূল ভিত্তি আরও সমৃদ্ধশালী হয়ে ওঠে। এই লক্ষ্যে সমগ্র দেশ জুড়ে উদ্যোক্তা বিকাশের জন্য মেক ইন ইন্ডিয়া এবং মেড ইন ইন্ডিয়া আন্দোলন অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে। তাই ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ অর্থাৎ এমএসএমই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই এমএসএমইগুলো ব্যবসায়িক উদ্ভাবনের মাধ্যমে উদ্যোক্তা সংস্কৃতি এবং প্রসারে অবদান রেখে চলেছে। এর একটি অনন্য বৈশিষ্ট্য হল এগুলি অর্থনীতির বিভিন্ন খাতে ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে এবং স্থানীয় ও বৈশ্বিক বাজারে চাহিদা মেটাতে নানা ধরনের পণ্য ও পরিষেবা উৎপাদন করে। ভারতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এমএসএমই সংস্থাগুলি এবং এই জিডিপি উৎপাদন, রপ্তানিতে উল্লেখযোগ্য অবদান সবেতেই কিন্তু এই ক্ষুদ্র, ছোট, মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির অবদান অনস্বীকার্য। আজকে এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন স্টুডিওতে আমন্ত্রিত অতিথি আইনজীবী সঞ্চারী চক্রবর্তী।
2: নমস্কার।
1: নমস্কার, স্টুডিওতে আপনাকে স্বাগত।
2: ধন্যবাদ।
1: আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ নিয়ে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে এমএসএমই বলছি, মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এগুলি আসলে কিভাবে শুরু করা যায়?
2: নিশ্চয়ই, প্রথমত আমরা যখনই কোনো ব্যবসা শুরু করি, আমরা ব্যবসা শুরু করি নয়তো একটা নিজেদের মধ্যে পার্টনারশিপ করে, কখনো কখনো কোম্পানি বানানো হয়, কখনো কখনো আমরা একাও করি, যেটাকে বলা হয় সোল প্রোপ্রাইটরশিপ। এবার যখন আমরা ব্যবসা শুরু করি, আমরা একটা বিনিয়োগ দিয়ে শুরু করি, এই বিনিয়োগের অঙ্ক এবং একটা ব্যবসার টার্নওভারের ওপরে এই এমএসএমই, যে আপনার প্রশ্নটা, এটা অনেকটা নির্ভর। কারণ এই অ্যাক্ট, এমএসএমই অ্যাক্ট 2006, যেটা ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পদের জন্য বানানো হয়েছে, যখন কোনো সংস্থা বিনিয়োগ করে 10 লাখ থেকে শুরু করে যখন 1 কোটি টাকার মধ্যে তার বিনিয়োগ হয় কম বা বেশি এবং তার টার্নওভার হয় 5 কোটি টাকার মধ্যে, তখন সে ক্ষুদ্র সংস্থার মধ্যে আসতে পারেন। এবং সেরমই এরম কিছু শ্রেণীভাগ করা আছে, যখন 10 কোটি টাকার মতন বিনিয়োগ হয় এবং টার্নওভার যদি 50 কোটির কম বা সমান হয় তখন সেটা ছোট এন্টারপ্রাইজ হিসেবে আসতে পারে। সেরমই মিডিয়াম এন্টারপ্রাইজ যদি 50 কোটি টাকার বিনিয়োগ হয় এবং টার্নওভার যদি 250 কোটি টাকার মতন হয় তখন সেটা মিডিয়াম এন্টারপ্রাইজের মধ্যে আসতে পারে। এবং তখন যদি এইটা প্রথম শ্রেণীভাগ যদি হয়, তারপরে তারা একটা উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল আছে সরকারের,
1: আচ্ছা,
2: এমএসএমইদের জন্য, এই শ্রেণীভাগ অনুযায়ী তারা তাদেরকে রেজিস্টার করতে পারেন।
1: মানে ওই যে পোর্টালের কথা বলছেন, সেই পোর্টালে মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এইভাবে আলাদা আলাদা ভাগ করেই তাদের রেজিস্ট্রেশন করতে হয়।
2: একদম, একদমই তাই। এবং সেই শ্রেণীভাগটা এই ওপরেই হয়, মানে যে নিজেকে মাইক্রো হিসেবে রেজিস্টার করতে চাইবে, সে যদি 1 কোটি টাকার কম বা সমানের মধ্যে তার বিনিয়োগ হয় এবং সে যদি টার্নওভার করে থাকে 5 কোটি টাকার কম বা সমানের মধ্যে, তখন সে নিজেকে পোর্টালে গিয়ে ওই শ্রেণীভাগের মধ্যে নিজের যা যা জরুরি নথি আছে দিয়ে সেটাকে সে রেজিস্টার করতে পারে।
1: এবার এই যে জরুরি নথির কথা বলছেন, জরুরি নথি কি কি প্রয়োজন হয় যখন একটা রেজিস্ট্রেশন করতে হয়?
2: নথি হচ্ছে যে প্রথমত তারা যে শুরু করেছেন ব্যবসাটা, তাদের একটা ট্রেড লাইসেন্স সেটা হবে, যদি যে কোনো কোম্পানি হোক, সোল প্রোপ্রাইটার হোক কি পার্টনারশিপ হোক, একটা ট্রেড লাইসেন্স হবে, তাদের একটা অ্যানুয়াল ব্যালেন্স শিট হবে যেখানে দেখা যাবে যে তারা কতটা বিনিয়োগ করেছে এবং তাদের টার্নওভার

0: এই সব জিনিস দিয়ে তাদেরকে নিজেদেরকে রেজিস্টার করতে হবে।
1: তাহলে একদম শুরুতে এই রেজিস্ট্রেশন তো হবে না, কেননা তাদের তো কত টার্নওভার, এগুলো তাদের এই রেজিস্ট্রেশনের সময় প্রয়োজন।
0: হ্যাঁ, তো প্রথম যখন তারা নিজেদেরকে, যখন একটা ব্যবসা শুরু করলো, শুরু করার পরে যখন ব্যবসাটা হলো, তখন তারা নিজেদেরকে এটাতে রেজিস্টার করতে পারে। যে কোনো সংস্থাই তাদের যখন মনে হয়, এবং এই শ্রেণীগুলোর মধ্যে যখন তারা দেখতে পাচ্ছে তারা আসছেন, তারা তখন নিজেদেরকে রেজিস্টার করতে পারে।
1: এক্ষেত্রে যে প্রত্যেকটাই ক্ষুদ্র, ছোট বা মাঝারি তো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এই MSME এই রেজিস্ট্রেশনের আওতায় আসবে, এক্ষেত্রে কি কোনো আলাদা করে কি ধরনের পণ্য বা পরিষেবা এই ব্যবসার মধ্যে থাকতে পারে সেটা কি আলাদা করে কোনো উল্লেখ আছে?
0: না, সেরকম কোনো আলাদা উল্লেখ নেই। এটা যারা ম্যানুফ্যাকচারিং বা যদি কোনো পরিষেবা দেন তারাও আসতে পারেন।
1: তাহলে ক্ষুদ্র, ছোট, মাঝারি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি যদি এই যে অ্যাক্টের কথা আপনি বললেন, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট অ্যাক্ট 2006, এই অ্যাক্টের সুবিধা কি যারা রেজিস্ট্রেশন করবে তারাই শুধু পাবে, না করেও কেউ পেতে পারে?
0: না, রেজিস্ট্রেশন করতেই হবে, কারণ ওই উদ্যম পোর্টালে গিয়ে ওই উদ্যম নাম্বারটা, ওটাই হচ্ছে আইডেন্টিফিকেশন। ওই আইডেন্টিফিকেশনটা না থাকলে, যদি শ্রেণীভাগের তারা আওতার মধ্যে পড়লেও যেহেতু তারা ওই উদ্যম নম্বরটা নেননি, তারা এই এটার সুবিধাগুলো নিতে পারবেন না।
1: তাহলে সবার প্রথমে উদ্যম নাম্বার নেওয়াটা ভীষণ প্রয়োজন,
0: ভীষণ প্রয়োজন।
1: এবার হচ্ছে যাদের কাছে উদ্যম নাম্বারটা আছে তারা কি কি ধরনের উপকারিতা পাবে?
0: প্রথম বলি তাদের ব্যবসার ক্ষেত্রে। আমরা সবাই জানি যখন আমরা ব্যবসা করতে আসি তখন আমাদের যে পাওনাগুলো থাকে, সবসময় আমরা আমাদের পাওনাদারদের কাছ থেকে সময় মতন পাওনা পাই না। কখনো তারা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক একটা দেরি হয়,
1: মানে ব্যবসায়িক দিক থেকে সবসময় এরকম একটা রিস্ক ফ্যাক্টর কাজ করেই থাকে।
0: হ্যাঁ, আমি হয়তো তাকে কোনো পরিষেবা দিয়েছি বা আমি তাকে কোনো জিনিস বিক্রি করেছি এবং সেটার টাকাটা সে আমি ঠিক আমার যখন পাওয়ার তখন পাচ্ছি না। এবার কি হয়, এরা তো সবাই সবসময় একটা বিশাল টার্ম কন্ডিশন করে একটা তারা এগ্রিমেন্টে ঢোকে না, বা একটা ইনভয়েস করে
1: না,
0: তারা হয়তো এমনি দিয়ে দিল একটা, শুধু হয়তো একটা রসিদ লিখে নিল যে আমি এটা আজকে দিয়েছি কালকে পাবো। তো তখন তাদের যে দেরিটা হচ্ছে, দেরির জন্য তাহলে তাদের কি উপায়? তারা তাদের তো একটা প্রত্যেক দিনের যে পাওনার দেরি, একটা তো তাদের সেই পাওনার উপরে ক্ষয় হচ্ছে,
1: অবশ্যই
0: সেই ক্ষয়টা তাহলে তারা ইন্টারেস্ট হিসেবে যে চাইবে, কি করে চাইবে? কারণ তাদের তো সবার কাছে এরকম যা বললাম হয়তো শুধু রসিদই দিয়েছে আর কিছু দেয়নি। তো এই অ্যাক্ট অনুযায়ী তারা যদি রসিদে নাও লিখে থাকে, তারা প্রত্যেকে আইনত এই ইন্টারেস্ট পেতে পারবে, এবং সেটা একটা ব্যাংকের থেকে 3 গুণ বেশি।
1: এবার যে ইন্টারেস্ট পেতে পারবে তার জন্য তো তাদের কোথাও জানাতে হবে যে তার সঙ্গে এই সমস্যাটা হয়েছে?
0: না, তাকে কিছুই জানাতে হবে না, কারণ সে যখন ধরুন এখন পাচ্ছে না, এবার তাকে ইন্টারেস্টটা, হ্যাঁ, চাইতে গেলে সে প্রথমে চিঠি করে চাইতে পারবে যে আপনার এত দেরি হয়েছে, এবার আমাকে আমার MS, যেহেতু আমি একটা MSME, আমার উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার আছে, তাই আমাকে আপনি এইটা পাওনার সাথে এত টাকার আরো ইন্টারেস্ট সুদ দিয়ে আপনি আমাকে দিন, নিজেদের একটা ডিসপিউট রেজলিউশন বলি আমরা, যেখানে এই একটা পোর্টাল আছে, সেখানে তারা ওই পোর্টালের উদ্যমের রেজিস্ট্রেশনের সাথে এই প্রত্যেকটা রসিদ, ইনভয়েসটা খুব দরকার হয় যে আমি বিক্রি করেছি, এইটুকু থাকলেই হলো, যে পরিষেবা বা জিনিসের একটা বিবরণ এবং তার কত টাকা পাওনা, এটা দিয়ে তারা সেখানে যদি আপলোড করে দেয় তখন এই পোর্টালটাই তাদের এইটাকে মামলা হিসেবে রুজু করে এগিয়ে নিয়ে যাবে।
1: তাহলে এটা উদ্যম পোর্টাল বাদ দিয়ে আরো একটা পোর্টাল আছে,
0: হ্যাঁ,
1: সেই পোর্টালটার নাম কি?
0: এটা MSME সমাধান পোর্টালে গিয়ে এটা তখন তাদের করতে হয়।
1: আচ্ছা, তাহলে আমরা উদ্যম পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করলাম, আর সমাধান পোর্টালের মাধ্যমে যখন আমাদের কোনো সমস্যা হবে সেটার জন্য আমরা সেখানে আমাদের বিভিন্ন যে প্রয়োজনীয়, আপনি পাকা বিলের কথা বললেন, একটা ইনভয়েসের কথা বললেন, সেগুলো দিয়ে আমরা আমাদের মামলা রুজু করতে পারি। শ্রোতা বন্ধুরা, যারা হয়তো একটু আগেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে কান রেখেছেন, আমরা আজকে কথা বলছি MSME অর্থাৎ ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির কোনো আর্থিক ঝুঁকি হয়ে থাকলে তারা কিভাবে আইনের সাহায্য পেতে পারে, সেই জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমন্ত্রিত অতিথি আইনজীবী সঞ্চারী চক্রবর্তী।

0: আমরা কথা বলছিলাম যে সমাধান পোর্টালের মাধ্যমে আমরা আমাদের রসিদ দিয়ে
1: পাওনাগুলো পেতে পারি সুদ সমেত,
0: সুদ সমেত
1: যদি দেরি হয় পাওনা পেতে।
0: অনেক সময় আমাদের এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে সব থেকে এই আর্থিক যে ঝুঁকির কথা বলছিলাম, প্রবলভাবে যে আর্থিক ঝুঁকিটা হয় যখন আমাদের লোন, লোন ছাড়া তো কোনো ব্যবসা তো দাঁড় করানো সম্ভব হয় না। লোনের ক্ষেত্রে আমরা যখন কোনো সমস্যায় পড়ি সেটার জন্য কি আলাদা কোনো অ্যাক্টের মাধ্যমে কি কোনো সমাধান পেতে পারি?
1: একদমই তাই। এই অ্যাক্ট থেকেই কিছু রুলস রেগুলেশনস ফ্রেম করা হয়েছে, তার মধ্যে যেটা সবচেয়ে সাহায্যকারী সেটা হচ্ছে এই MSME রিভাইভাল অ্যান্ড রিস্ট্রাকচারিং ফ্রেমওয়ার্ক।
0: আচ্ছা,
1: এই ফ্রেমওয়ার্কটা 2015 সালে নোটিফাইড হয়েছিল সরকার থেকে। এই ফ্রেমওয়ার্কের অনুযায়ী যখন কোনো MSME কোনো আর্থিক সমস্যায় পড়ে, যার জন্য তাদের যে দেনা আছে তারা সেই দেনার যে নির্দিষ্ট একটা সময় থাকে, এর মাসের মাসিক ইএমআই দেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, তারা সেই ইএমআইটা দিতে পারছে না।
0: বেশ,
1: এবং সেটা তারা ইচ্ছাকৃত দিতে পারছে না নয়, তারা দিতে পারছে না কারণ তাদের ব্যবসায় কিছু আর্থিক সমস্যা দেখা দিয়েছে, তখন তারা এই স্কিমটার আবেদন করতে পারে। এইটা হচ্ছে যেই যেই ব্যাংক থেকে তারা নিয়েছেন, কেন যখন আমরা ব্যবসা করি তখন আমরা যে শুধু একটা ব্যাংক থেকে লোন নিই তা নয়, দু তিনটে ব্যাংক থেকেও লোন নেওয়া হয়, কেউ কেউ নন ব্যাংকিং ফাইন্যান্স যেটা NBFC বলে থাকি আমরা সেখান থেকেও আমরা লোন নিই, এবং অনেক সময় একটা কনসোর্সিয়াম তিনটে চারটে ব্যাংক মিলে আমরা বলি কনসোর্সিয়াম অফ ব্যাংক থেকেও লোন নেওয়া হয়। তো যখনই তারা দেখতে পাচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এখানে এই অ্যাক্টের আন্ডারে ব্যাংকও এটা করতে পারে, আবার MSME সংস্থাও করতে পারে। আমি বলবো সংস্থারই ভিজিলেন্ট থেকে করা উচিত এবং সচেতন থাকা উচিত, কারণ তাদেরই এটা দরকার বেশি। তাই জন্যে তারা যখনই দেখছে যে ধরুন 30 দিন হয়ে গেছে বা 31 দিন হয়ে গেছে কিন্তু 90 দিন এখনো পেরোয়নি, তার মধ্যে তারা দিতে পারছেন না তাদের ইএমআইগুলো, তার মানে তাদের তখন সচেতন হয়ে যাওয়া উচিত যে তাহলে তাদের আর্থিক সমস্যা দেখা দিয়েছে, এবং তখনই এই স্কিমটা তাদের ভীষণভাবে হেল্প করবে, কাজে দেবে। এবং যেই ব্যাংকের ধরুন যেই লোনটা তারা দিতে পারছে না এবং 90 দিন পেরোয়নি, তখন তারা সেই ব্যাংকের কাছে একটা আবেদন করবেন। এই আবেদনের একটা প্রক্রিয়া আছে।
0: আচ্ছা,
1: এই প্রক্রিয়াটা এই অ্যাক্টে এবং এই রিভাইভাল যে স্কিমটা আছে তার মধ্যে লেখা আছে।
0: বেশ,
1: যে আপনাকে এরকম ব্যাংকে একটা প্রথমত বলতে হবে যে আপনার কি কারণে আর্থিক সমস্যা দেখা দিয়েছে, কি সেই কারণগুলো লিখে বলতে হবে, আপনি কবে লাস্ট দিয়েছিলেন আপনার ইএমআই, কতদিন ধরে দিতে পারছেন না, এবং আরো কতদিন মোটামুটি আপনি কিভাবে ভাবছেন যে এটাকে আলটিমেট আফটার অল তো আপনাকে দিতেই হবে,
0: পেমেন্ট
1: করতেই হবে, তো কিভাবে আপনি দিতে পারবেন সাময়িক এই যে আপনার যেই সমস্যাটা দেখা দিয়েছে সেটাকে পেরিয়ে। তার সাথে দেখাতে হবে একটা ব্যালেন্স শিট 5 বছরে, যে না আপনারা
0: এর আগে দিয়েছেন
1: দিয়েছেন এবং ব্যবসা করছেন, তো সেই ক্ষেত্রে তো সেটা আপনাকে দেখাতে হবে। আপনার লায়াবিলিটি স্টেটমেন্ট বলি, আমার কার কার কাছে আমার দেনা আছে সে একটা লায়াবিলিটি স্টেটমেন্ট সাথে দিতে হবে, এইগুলো দিয়ে ব্যাংকের কাছে আবেদন করতে হবে।
0: আচ্ছা, এই আবেদন কি পুরোটা অফলাইনে?
1: এটা অফলাইনেও করা যেতে পারে, এবং এটার সাথে একটা অ্যাফিডেভিটও দিতে হয় নোটারি করে। এই সময় এটা আমার মনে হয় একটু আইনি সাহায্য নিলে ভালো হয়, কারণ যেহেতু একটা অ্যাফিডেভিটও করতে হয়, কিছু জিনিস লিখতে হয়, এবং সেটা দুভাবেই করা উচিত, একটা হচ্ছে অফলাইনে গিয়ে দিয়ে আসা বা পোস্ট করে পাঠিয়ে দেওয়া স্পিড পোস্টে, আর আরেকটা হচ্ছে ব্যাংকের যদি কোনো ইমেল আইডি বা কিছু থাকে সেই ইমেল আইডিতেও পাঠিয়ে দেওয়া।
0: বেশ, এবার যে এই স্কিমের আওতায় যে আমরা সুবিধা পেতে পারি, আমাদের এই লোন কিছুটা হলো মকুবের ক্ষেত্রে বা আমরা যে সময়সীমাটা পেতে পারি এক্সট্রা, এটার জন্য কি আবেদনের কি কোনো সময়সীমা আছে, যে আমার হয়তো লোন দেওয়ার সময়টা পেরিয়ে গেল কিন্তু আমি দিলাম না, তাতে কি কোনো সমস্যা হতে পারে?
1: এইটাই হচ্ছে যেটা আমি বললাম, এই 90 দিন, 30 দিন থেকে 90 দিনের মধ্যে যদি আমি দিতে পারছি না আমাকে তার মধ্যেই ব্যাংকে জানাতে হবে। কারণ কি হয়, আমরা যখন লোন নিই

তখন লোনটা একটা ক্যাটাগরাইজ হয় অ্যাসেট হিসেবে ব্যাংকের খাতায়, সেটার কিছু শ্রেণীভাগ আছে। যখন 30 দিন থেকে 60 দিন আমরা দিতে পাচ্ছি না তখন একটা শ্রেণীভাগ হয়, 60 থেকে 90 দিনের মধ্যে যখন আমরা দিতে পাচ্ছি না তখন আরেকটা শ্রেণীভাগ হয়, 90 দিনের বেশি যখন আমরা দিতে পারি না তখন ব্যাংক ওটাকে নন পারফর্মিং

0: সুবিধে নিতে পারবে না
1: বেশ,
0: কারণ তখন ব্যাংকের যে একটা অ্যাক্ট আছে সারফেসাই অ্যাক্ট 2002, যেটার ক্ষেত্রে ব্যাংকের অনেক ক্ষমতা আছে তাদের সিকিউরিটি ইন্টারেস্ট বা রিকভারি করার, তখন সেইটা চলে আসে। তো এই দুটো অ্যাক্টের মাঝামাঝি জায়গাটা হচ্ছে এইটা।
1: বেশ, মানে সতর্ক থেকে এবং সময় আগেই এই MSME এই স্কিমের আওতায় নিজেদের অন্তর্ভুক্ত করে নিতে হবে। আপনি বলছিলেন যে এই সারফেসি অ্যাক্ট, এই সারফেসি অ্যাক্টের যাতে আমরা এই ক্ষুদ্র ছোট বা মাঝারি যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা যাতে না পড়ে, এর জন্য কি আগে থেকে কোনো আবেদন করা যায়?
0: এই আবেদনটাই এদেরকে বাঁচাবে, কারণ এইটা সারফেসি অ্যাক্ট হচ্ছে যারা উইলফুল ডিফল্টার বলে একটা ব্যাংক ওটাকে ক্লাসিফাই করে, চিহ্নিত করে, কারণ তারা যারা ইচ্ছে করে দিচ্ছে না। কিন্তু এক্ষেত্রে এটা ইচ্ছাকৃত না দেওয়া নয়, এটা হচ্ছে কারণ তাদের ব্যবসার ক্ষতির জন্য, এবং সেই ব্যবসার ক্ষতির অনেক রকমের কারণ হতে পারে। যেমন খুব এর মধ্যে
1: কোভিড কালে দেখেছি,
0: কোভিড এ তো MSME দের জন্য আলাদা করেই একটা রিভাইভ স্ট্রাকচার বার করা হয়েছিল, সরকার থেকে সেটা নোটিফাই করা হয়েছিল। কিন্তু এটা কোভিড এর বাইরে, ধরুন এই যে আনরেসিভেল আনরেস্টটা হলো কিছুদিন আগে, যেমন আমদানি রপ্তানির ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা যায় কোনো এক্সটার্নাল, যেমন ধরুন এখন একটা যুদ্ধ চলছে, তার জন্য অনেক রকমের অনেক কিছুতে এদের ক্ষতি সমস্যা হতে পারে, সেগুলো তো এদের হাতে নয়, এই সংস্থাদের হাতে নয়। তাই জন্যই এইটা করা, এই স্কিমটা করা, যেখানে সংস্থাদের হাতে নয় কিন্তু অনেক রকমের কারণের ক্ষেত্রে, যে কারণগুলো পুরোটাই যে ভারতীয় কারণে হচ্ছে তা নয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, তাদের পাওনাতে ক্ষতি হচ্ছে, তারা পাওনা না পেলে তারা কি করে লোনের EMI দেবে, সেই ক্ষেত্রে তাদের এই স্কিমটা করে দেওয়া হয়েছে যাতে তারা রিভাইভ করতে পারে।
1: ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগের কথা বলছি, সবসময় মাথায় আসে আমাদের এই যে গ্রামে গ্রামে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী আছে, আসলে আমাদের শ্রোতা বন্ধুরা তো শহর থেকে গ্রামের মধ্যে বিস্তৃত, তো সেই জন্য এই স্বনির্ভর গোষ্ঠীগুলো কি এই MSME উদ্যোগের মধ্যে আসে?
0: যারাই ব্যবসা করছে তারা যদি নিজেদেরকে রেজিস্টার করে নেন উদ্যম পোর্টালে, তখন তারা প্রত্যেকেই এই প্রত্যেকটাই সুবিধা পাবে।
1: আচ্ছা, যদি MSME যারা এই ব্যবসায়ী প্রতিষ্ঠান আছেন তারা যদি এই স্কিমে আবেদন করেন, তারপরে কি এই ব্যাংকের যে বলছিলেন যে রিকভারি অ্যাকশন, এটা কি বন্ধ হয়ে যায়?
0: হ্যাঁ, কারণ তখন ব্যাংক আপনাকে, যেহেতু আবেদনটা ব্যাংকের কাছে চলে গেছে এবং একটা MSME বলেছে যে তাদের এরকম সাময়িক আর্থিক সমস্যা দেখা দিয়েছে, তখন এইটা ব্যাংক তখন রিভাইভালের দিকে চলে যায়।
1: আচ্ছা,
0: কারণ এই অ্যাক্ট তার সবচেয়ে বড় যেটা, যার জন্য অ্যাক্ট হয়েছে, গুণ হচ্ছে যে এই MSME দেরকে রিভাইভ এবং রিহ্যাবিলিটেট করে রাখা, যাতে তারা ব্যবসা করে যেতে পারে।
1: আচ্ছা,
0: এবং তারা বন্ধ না হয়ে যায়। তাই জন্যই তখন ব্যাংক কি করে, ব্যাংক একটা ইন্টারনাল কমিটি তৈরি হয়, সেখানে সেই ইন্টারনাল কমিটি তখন এই আবেদনটা তাদের কাছে দেওয়া হয়। এই ইন্টারনাল কমিটি তখন ওই MSME সংস্থাদের নোটিশ পাঠায় যে একটা সময়ের মধ্যে, দিন 15-এর মধ্যে আপনারা আমাদেরকে জানান যে আপনাদের কি পুরো সমস্যা হচ্ছে, পুরো ব্যাপারটা জানান। তারপরে তারা একটা করেক্টিভ অ্যাকশন প্ল্যান তৈরি করে। এই প্ল্যানটা তিন রকমের অপশন আছে,
1: মানে এই ব্যাংক থেকেই তৈরি হয়,
0: এই ইন্টারনাল কমিটি তখন থেকেই তৈরি হয়, এবং যখন এইগুলো শুরু হয়ে যায় তখন ওই যে লোন অ্যাকাউন্ট আছে ওটা যেই স্টেজে আছে ওখানেই ফ্রিজ হয়ে যায়, ওটা ওখানেই আটকে থাকে, ওটা আর NPA এর দিকে এগোয় না। ধরুন আপনার যদি 60 দিন বা 30 দিনের ডিলে থাকে, আপনার ওই 30 দিন 60 দিনের মাথায় ওখানেই আপনার লোন অ্যাকাউন্টটা আটকে গেল, ওটার NPA হলো না, তাই জন্য আপনার তাহলে যখন NPA হচ্ছে না তখন রিকভারিটা শুরু হচ্ছে না, তখন ব্যাংক আপনাকে রিহ্যাবিলিটেট রিস্ট্রাকচার করার দিকে ভাবছে, তখন এই কারেক্টিভ অ্যাকশন প্ল্যানটা ব্যাংক শুরু করে। এই কারেক্টিভ অ্যাকশন প্ল্যানের তিন রকমের অপশন থাকে এবং এটা MSME সংস্থার সাথে আলোচনা করেই হয়।
1: আচ্ছা, পুঙ্খানুপুঙ্খ যে ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সমস্যার সম্মুখীন হয়েছেন তাকে পুরোপুরি জানিয়ে
0: হবে, তাদেরকে সুযোগ দিয়ে তাদের সাথে কথা বলেই হবে। এটা প্রথমে হয় তারা চেষ্টা করে যদি রিকভারি করা যায়, রিকভারি করা যায় মানে এক্ষুনি না কিন্তু

0: ভক্তার সাথে কথা বলে যে কিভাবে আরো কিছু দিন সময় দিয়ে বা হয়তো কিছু সাহায্য করে, আর্থিক সাহায্য করে ব্যাংকের থেকে তাদের আর্থিক এই সমস্যাটাকে যাতে একটু কিছুদিন ধরে তারা হ্যান্ডেল করতে পারে, সেই হিসেবে ব্যাংক কিছু আরো সাহায্য করলো এবং ধীরে ধীরে হয়তো অঙ্কটা কমিয়ে দিল অ্যামাউন্টের, এইভাবে রিকভারি শুরু করতে পারে।
1: পার্সেন্টেজ কমিয়ে দেয়, সুদের
0: সুদের হারটা কমিয়ে দিল, কি গ্যাপটা বাড়িয়ে দিল ইএমআই এর দুটোর মাঝখানে। যদি এটা সংস্থা না পারে তখন চলে আসে রিস্ট্রাকচারিং, তখন ব্যাংক ভাবে কিভাবে এটাকে লোনটাকেই আরেকবার রিস্ট্রাকচার করা যায়, যে কি বিভিন্নভাবে। তিন নম্বর হয় এটাকে কিভাবে, যদি এই দুটোই না হয় তখন আরেকটাও কোনো অপশন হতে পারে যে কিভাবে তারা ঠিক আছে এখন না দিল, কিছুদিন বাদে রিস্ট্রাকচারিং হবে, দুটোর একটা একসাথে মানে এ আর বি কে মিশিয়ে একটা মাঝামাঝি একটা কোনো উপায় বার করা হলো। এই পুরো সময়টা সবচেয়ে বড় কথা, এমএসএমইদের কেউ লোন রিকভারির তাগাদা দেয় না।
1: আচ্ছা, মানে সেই দিক থেকে একটা নিশ্চিন্ত হওয়া যায়,
0: নিশ্চিন্ত হওয়া যায়। এবং প্রত্যেকেই ব্যাংক এবং এমএসএমই দুজনেই চেষ্টা করে এটাকে কিভাবে এই সমস্যা থেকে বেরোনো যায় এবং দুজনেরই যাতে ব্যাংকের লোনও রিকভার হয় কিন্তু এমএসএমই যাতে বন্ধ না হয়ে যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় গুণ।
1: আমরা যেমন জানি যে এই লোন ইএমআই এগুলোর সঙ্গে ক্রেডিট স্কোর বা সিভিল রেটিংটা খুব ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, তো সেক্ষেত্রে এমএসএমই এর এই যে রিভাইভাল এন্ড রিহ্যাবিলিটেশনের যে স্ট্রাকচারটা আপনি বললেন, এই যে স্কিমটা, এই স্কিমটা যখন চলে তাতে কি ক্রেডিট স্কোর বা সিভিল রেটিং এর নেতিবাচক প্রভাব পড়ে কোনো?
0: সাময়িক, কিন্তু তারপরে যখনই আপনার এই রিভাইভালটা হয়ে গেল এবং আপনার তখন এই যে লোন অ্যাকাউন্টটা ওটা, হ্যাঁ ওটা একটা সুস্থ লোন অ্যাকাউন্ট হয়ে গেল, তখন আপনার আবার রেটটা ঠিক হয়ে যাবে,
1: সিভিল রেটিংটা আবার ঠিক,
0: আবার রেটিংটা ঠিক হয়ে যাবে।
1: আমাদের এই এমএসএমই এর যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি থাকে এগুলো পরিষেবা এবং অনেক সময় পণ্য উৎপাদন সবকিছুই জুড়ে থাকে, এবার সেক্ষেত্রে যন্ত্রপাতি নির্ভর যে ব্যবসাগুলি মূলত তাদের জন্য কি আবার আলাদা কোনো স্কিম বা আইন কিছু আছে নাকি এটার সাথেই অন্তর্ভুক্ত?
0: এটার সাথেই অন্তর্ভুক্ত, কারণ আগে কি ছিল, আগে আমাদের যন্ত্রপাতি এই বিনিয়োগের জায়গায় ওটা যন্ত্রপাতি আর ওই ক্ষেত্রে একটা ভাগ ছিল, কিন্তু একটা অ্যামেন্ডমেন্টের পরে এখন এটা আরো সিম্পলিফাই হয়ে গেছে ব্যাপারটা, এখন বিনিয়োগ আর টার্নওভার এই দুটোই দরকার, এই দুটোরই আপনাকে দেখাতে হবে শুধু,
1: মানে শুধুমাত্র এই আর্থিক লেনদেনের উপর নির্ভর করে এখন এই অ্যাক্ট বা স্কিম পুরোটাই কাজ করছে।
0: একদমই,
1: আমাদের যখনই অ্যাক্ট নিয়ে আলোচনা হয়, যেহেতু এটা একটা আমরা বলছি যে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট অ্যাক্ট, এবার এই অ্যাক্টের সাথে সাথে আসে, তাহলে কি আমাদের কোনো সময় আদালতের সামনেও কোনো সময় কি দাঁড়াতে হয়, মানে আদালতের সাথে আদালত যেতে হয়?
0: হ্যাঁ, শুধু যেতে হয় না, যেতে হয়েছিল, কারণ এই অ্যাক্টটার অনেক সময় যা হয়, সব সময় ব্যাংক বা এনবিএফসি তারাও অ্যাওয়ার থাকে না, তো তারা অনেক সময় জানে না যে কি তাদেরকে করতে হবে, তো তারা ওটাকে রিজেক্ট করে দেয়, এরকম কিছু সংস্থা তখন আদালতে যেতে হয়, কারণ তাদের এটা পাওনা এই অ্যাক্টের আন্ডারে। এরকম সংস্থা কিছু আদালতে গেছেন এবং একদম সর্বোচ্চ আদালত থেকে মান্যতা পেয়েছে তা নয়, এটাও বলে দেওয়া হয়েছে যে এই যখন কেউ আবেদনটা স্কিমের আন্ডারে করবে এটা ম্যান্ডেটরি।
1: আচ্ছা,
0: এটা ব্যাংকের ইচ্ছাকৃত নয়, যে ব্যাংকের বা কোনো এনবিএফসির ইচ্ছা নয় যে আমার ইচ্ছা আমি রিভাইভাল স্কিম দেব কি দেব না, এটা তাদের জন্য ম্যান্ডেটরি, তাদেরকে দিতেই হবে, এবং এটা সর্বোচ্চ আদালতও এটাকে পরিষ্কার করে দিয়েছে।
1: কেউ যদি স্কিমের আওতায় নিজেকে আনতে চাইলো বা আবেদন করলো কিন্তু সেই আবেদন মঞ্জুর করলো না, সেক্ষেত্রে ওই ব্যাংকের বিরুদ্ধে কি আইনের সাহায্য নেওয়া যেতে পারে?
0: হ্যাঁ, যদি কোনো ব্যাংক সেই আবেদন মঞ্জুর না করে বা বলে যে এটাকে একদমই রিজেক্ট করে দেয় বা শান্ত হয়ে যায়, চুপ করে যায়, কোনো জবাব না দেয়, সেক্ষেত্রে এই এমএসএমইদের অবশ্যই আইনি সাহায্য নেওয়া উচিত এবং আদালতে মামলা করা উচিত, কারণ এখন সর্বোচ্চ আদালত এটা বলে দিয়েছে যে এটা ব্যাংকের ইচ্ছে বা অনিচ্ছের ওপরে নয় এই আবেদন মঞ্জুর করা, এটা ব্যাংকে যখন কোনো আবেদন হয় 90 দিনও যখন হয়নি এবং কোনো এমএসএমই যখন এই আবেদন করেছে তখন সেই আবেদনের মান্যতা দিতেই হবে।
1: বেশ, মানে যদি কারো সত্যি তারা আর্থিক কোনো

0: সমস্যার সম্মুখীন হয়ে থাকে, তারা যে কোনো মুহূর্তে ব্যাংকের কাছে আবেদন করলে এই MSME স্কিমের আওতায় সুবিধা পেতে বাধ্য
1: বাধ্য একদমই তাই।
0: অনেক সময় সাধারণ মানুষ সচেতন থাকেন না, তারা বিভিন্ন এই সুবিধা থেকে বঞ্চিত হন। সেক্ষেত্রে আপনি যদি একটু বলে দেন আমাদের শ্রোতা বন্ধুদের জন্য যে কি কি বিষয়গুলি মাথায় রাখবে।
1: প্রথমত, যদি কোনো ব্যবসায়ী এই MSME-তে নিজেকে এখনও রেজিস্টার করেনি, কিন্তু তারা আমি যেই শ্রেণীভাগের যেই যেই দরকারি কথাগুলো বললাম তার মধ্যে তারা আসছেন, তারা অবশ্যই সবচেয়ে প্রথম নিজেদেরকে গিয়ে উদ্যম পোর্টালে রেজিস্টার করবেন। সেটা না করলে কোনো সুবিধাই পাওয়া যাবে না। তারপরে তাদেরকে মাথায় রাখতে হবে যে তারা তাদের পাওনাদারের কাছ থেকে পাওনা সময় মতন পাচ্ছে কি না। যদি না পাচ্ছে তখন তাদের সমাধান পোর্টালে গিয়ে অবশ্যই ওই পাকা বিলের কপি আপলোড করে দিতে হবে, যাতে তাদের এই পাওনাগুলো MSME এই সমাধান পোর্টাল থেকে ঠিক টাইমে ঠিকভাবে তাদের কাছে আসতে পারে সুদ সমেত। তার আরেকটা হচ্ছে, যখন তারা আর্থিক সমস্যায় পড়ছে এবং তারা নিশ্চয়ই এটা মাথায় রাখতে হবে যে সেই সমস্যাটা কতদিন হচ্ছে, তারা কটা লোন মিস করেছে, একটা লোন মিস করেছে, দুটো, 30 দিন থেকে 90 দিনের সময়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং তারা যদি এটা মাথায় রেখে দেখে যে না, তারা একটা সমস্যায় আছে এবং তারা সবসময় আগে দিয়েছে লোন কিন্তু এই সমস্যার জন্যেই দিতে পারছে না, তখন তাদেরকে সাথে সাথে ব্যাংক আর এদের কাছে আবেদন করা উচিত। যদি আবেদনের উত্তর না আসে বা ব্যাংক যদি আবেদন খারিজ করে দেয়, তাহলে সাথে সাথে তাদের আইনি সাহায্য নিয়ে হাইকোর্টে আসতে হয়, কারণ এইগুলো হাইকোর্টেই ফাইল হয় ব্যাংকের অ্যাগেনস্ট, এগুলো রিট পিটিশন বলি আমরা হয়। তো সাথে সাথে আদালতে আসতে হবে এবং এটাকে সাথে সাথে মামলা রুজু করতে।
0: মোটামুটি এই মামলার সময়সীমা কতদিন?
1: এই মামলার সময়সীমা বেশি দিন হয় না, প্রথম বা দ্বিতীয় হিয়ারিংয়েই তারা এই ব্যাংকের এই লোনগুলোর ওপরে একটা স্টে পেয়ে যায় যাতে NPA না হয়, এবং সেটা একটা বা দুটো হিয়ারিংয়েই হয়ে যায়। কলকাতা হাইকোর্ট অলরেডি এরকম বেশ কিছু মামলায় দিয়েছেন। এখন একবার কোর্ট বলে দেয় যে এবার আপনাকে এই স্কিমের যেহেতু আবেদন হয়ে গেছে, ব্যাংকদের সেই সুবিধা দিতে হবে, তখন ব্যাংকদের দিতেই হবে।
0: বেশ, আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে। আমরা কথা বলছিলাম আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি আইনজীবী সঞ্চারী চক্রবর্তীর সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।
1: ধন্যবাদ,
0: নমস্কার। ভবিষ্যতে এমন আরও প্রাসঙ্গিক ও সচেতনতামূলক আলোচনায় আবার দেখা হবে, এই আশায় আজ এখানেই শেষ করছি। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আইনি কথা। আরবিআই এর নির্দেশিকা অনুযায়ী আর্থিক সংকটে থাকা এমএসএমই ব্যবসার পুনরুজ্জীবন ও ঋণ পুনর্গঠন, এই বিষয়ে আইনজীবী সঞ্চারী চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় ছিলেন রৌলিনা সেনগুপ্ত। সম্পাদনায় শ্রেয়া চক্রবর্তী ও প্রযোজনায় রৌলিনা সেনগুপ্ত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: সিকল সেল অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া বংশগত রক্ত রোগ। যদি বাবা ও মা উভয়ই সিকল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার বাহক হন, তবে তাদের সন্তানের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিবাহের পূর্বেই রক্ত পরীক্ষা করে জেনে নিন আপনি সিকল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহকের মধ্যে বিবাহ এড়িয়ে চলুন, এতে ভবিষ্যৎ প্রজন্মকে এই গুরুতর রোগ থেকে রক্ষা করা সম্ভব। সুস্থ পরিবার গড়তে আজই সচেতন হন। জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশন, হেমাটোলজি বিভাগ, NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে

গুণ শুনবেন সেতার শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত রূপক ভট্টাচার্য। মালগুঞ্জির আগে সেতার শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ি।

0: মালগুঞ্জির আগে সেতার শুনলেন শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত রূপক ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখন এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ।

0: করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
4: আজ বাংলাদেশ

0: কলকাতার পূজো নিয়ে মাপার সময় অনেক কিছু বলা সত্যি সত্যি সম্ভব নয়, কেননা আপনারাও জানেন কলকাতার পূজোর সঙ্গে মিশে আছে কলকাতার জমজমাট গমগমে ইতিহাস। তাতে আছে বাংলার রাজনৈতিক সংকট, সমাজ জীবনের পট পরিবর্তন, মানুষের রুচির পরিবর্তন, সেই ইতিহাস মিশে আছে শিল্প সংস্কৃতি, বাংলার বিপ্লববাদ, জাতীয়তা আন্দোলন, পৌত্তলিকতা থেকে সরে যাবার নতুন ভাবনা। দুর্গাপুজো জাতি ধর্ম নির্বিশেষে বাংলার উৎসব হয়ে উঠেছে, যার মূল কেন্দ্র কলকাতা। না, এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এইসব নিয়ে এখন একটি রূপক অনুষ্ঠান কলকাতার পুজো, রচনা প্রযোজনা গৌতম সেনগুপ্ত, কলকাতার পুজো।
1: ১৮৮২ সালের ছাপা একটা বই হাতে রয়েছে, লেখক ডব্লিউ জে উইলকিন্স। বইটির নাম মডার্ন হিন্দুইজম। এই বইটিতে দুটি উটকাঠের দুর্গা ঠাকুরের ছবি ছাপা রয়েছে। দুর্গা ঠাকুরের মাথায় তাজ। এই তাজের কথায় আসি। দুর্গা ঠাকুরের সাজসজ্জার কাজ যাঁরা করতেন তাঁরা বটতলার ডিজাইনার। বটতলা জায়গাটি হল উত্তর কলকাতার কুমোরটুলি শোভাবাজার এলাকা। এই বটতলায় উটকাঠের কাজে এমন অনেক শিল্পী ছিলেন যাঁরা মুসলিম। এইসব কারিগররা ছিলেন লখনৌয়ের নির্বাসিত নবাব ওয়াজেদ আলী শাহর অন্নভোগী। তাঁদের শিল্প সম্পর্কে ধারণা, কারুকাজ মিশে গিয়েছিল মা দুর্গার জড়ি রাংতার সাজে মুকুটে। এইভাবে কলকাতার দুর্গাপুজো তার শুরুর দিনগুলো থেকেই হয়ে উঠেছে জাতীয় সংহতির উদাহরণ।
0: পুরনো কলকাতার একটা চালু ছড়া ছিল, বনমালী সরকারের বাড়ি, গোবিন্দরামের ছড়ি, উমি চাঁদের দাড়ি, হুজুরি মলের কড়ি। কুমোরটুলির ব্ল্যাক জমিদার গোবিন্দরাম মিত্তির বিখ্যাত ছিলেন তাঁর ছড়ির দাপটের জন্যে। তিনি ছিলেন কোম্পানির হয়ে কলকাতা প্রেসিডেন্সির খাজনা আদায়ের কর্তা এবং পরে হন পুলিশ ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, ব্ল্যাক জমিদার বলে তিনি বিখ্যাত ছিলেন। এই গোবিন্দরাম মিত্তির খুব ধুমধাম করে দুর্গা পুজো করতেন। কলকাতায় বাবুবাড়িতে পুজোর দালানে বাই নাচ তাঁর বাড়িতেই চালু হয়। সেকালের বিখ্যাত সব বাইজি যেমন নিকি বাই, মুন্নু বাই, উসরান বাই, এরা সব আসতেন নাচতে। আর আসতেন সাহেবরা, পানভোজন করতেন, উপঢৌকন পেতেন। গোবিন্দরাম মিত্তিরের প্রতিমার মূর্তিগুলো রং করা হতো না, তাদের গা সোনার উপরে মোড়ানো হতো। রাধাপ্রসাদ গুপ্ত তাঁর একটি লেখায় জানাচ্ছেন, গোবিন্দরাম মিত্রের অফিসের মনিব ছিলেন জন জোফালিয়া হলওয়েল, যিনি অন্ধকূপ হত্যার জন্য বাংলার ইতিহাসে কুখ্যাত। সেই হলওয়েল সাহেব হিন্দুদের আচার অনুষ্ঠান আর ধর্ম নিয়ে একটি বই লেখেন। তাতে ইনগ্রেভ করা যে দুর্গামূর্তি ছবি আছে তা সম্ভবত গোবিন্দরাম মিত্রের বাড়ির প্রতিমার ছবি।
1: রাজা নবকৃষ্ণ স্ট্রিট দিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ পেরিয়ে আমরা এলাম রাজা নবকৃষ্ণের বাড়িতে। বাগওয়ালা জীর্ণ বাড়ি, ভেতরে পুজোর দালান, সাবেকি প্রতিমা, জরির সাজ, সবুজ অসুর, ঠাকুর দালানে গিলটি করা ফ্রেমে বিশাল আয়না। ইতিহাস বলে পলাশির যুদ্ধে ব্রিটিশের জয়কে সেলিব্রেট করার জন্য রাজা নবকৃষ্ণ দুর্গাপুজো করেন বিপুল ধুমধামে। তিনি ছিলেন ক্লাইভের বিশ্বস্ত মুন্সি।
2: সংসদ চরিতাভিধান লিখছে সিরাজদৌল্লাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের সব লেখাপড়া তাঁর দ্বারাই সম্পন্ন হয়। সিরাজের মৃত্যুর পর গুপ্ত ধনাগার থেকে মুন্সি নবকৃষ্ণ, মির্জাফর, আমির বেগ ও রায়চাঁদ ৮ কোটি টাকার ধনরত্ন পান। 1766 সালে তিনি লর্ড ক্লাইভের চেষ্টায় মহারাজ বাহাদুর উপাধি পান ও 6000 মনসাবদারের পদ পান।
1: এই যে শোভাবাজার, এর আগে নাম ছিল রাসপল্লী। রাজা নবকৃষ্ণদেবের সময় নাম হয় সভাবাজার, তাই থেকেই শোভাবাজার। মেট্রো স্টেশনের নামও শোভাবাজার। রাজা নবকৃষ্ণের বাড়িতে পূজোর সময় সাহেব শুভরা আসতেন। পুরনো কলকাতার কৃতি ব্যক্তিদের একজন ছিলেন তিনি।
0: ফ্যানি পার্কস নামের এক মেম সাহেব অত্যন্ত খোলা মন আর কৌতূহলী দৃষ্টি নিয়ে কলকাতার ধনবান বাবুদের বাড়ির দুর্গাপুজোর বর্ণনা লিখে গেছেন। 1823 সালে ফ্যানি পার্কসের অভিজ্ঞতার কথা শোনা যাক।
3: এক ধনী বাঙালি বাবুর বাড়ি দুর্গাপুজো দেখতে গেলাম। এইসব বাবুদের হঠাৎ করে টাকা হয়েছে, আর এদের বিলাসের অন্যতম উপলক্ষ হল দুর্গোৎসব। সাদা ইউরোপিয়ানরা এই বাঙালি বাবুদের চেন্টু বলে। যে বাড়িতে গেলাম তা চার মহলা বাড়ি। বাড়ির মধ্যে উঠোন, একপাশে উঁচু মঞ্চ, সেখানে দুর্গা দেবীর মাটির প্রতিমা সাজানো হয়েছে সিংহাসনের ওপর। পূজারী ব্রাহ্মণরা খুব ব্যস্ত পুজো কাজে। পুজোর স্থানের পাশের একটি বড় ঘরে আমাদের নিয়ে যাওয়া হলো। মাই গড, থরে থরে প্রচুর খাবার দাবার সাজানো। বাঙালি বাবুটি আমাদের মতন ইউরোপীয় অতিথির জন্য এত খাবার দাবার আয়োজন করেছেন। জানলাম যে গ্যান্টার অ্যান্ড হুপার কোম্পানি এইসব খাদ্যবস্তু সাপ্লাই করেছে। তা চল লাগছিল খানা ও তৎসহ পিনার ব্যবস্থা। এসেছে প্রচুর বরফ আর দামি ফরাসি মদ।
0: কলকাতা শহরে কোম্পানি আমলে যেসব বিদেশি চিত্রকর এসেছিলেন তাদেরই একজন বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরের বাসিন্দা ফ্রাঁসোয়া বালথাজার সলভিন্স। 1792 শ্রীরঙ্গপত্তনমে ইংরেজের কাছে টিপু সুলতানের পরাজয় তিনি স্বচক্ষে দেখে কলকাতায় হাজির হন। 1799 সালে সলভিন্স একটি ছবির বই বার করেন যাতে তাঁর আঁকা 250 হিন্দু জীবনের ছবি ছিল। কলকাতার দুর্গাপূজার ছবি তিনি এঁকেছেন। এক চালার মূর্তি, সাজসজ্জা, পুজোর খট, নৈবেদ্য, চণ্ডীপাঠরত ব্রাহ্মণ পুরোহিত, না কিছুই বাদ দেননি সলভিন্স। টিকাও লিখেছেন সেকালের পুজোর।
4: হিন্দুরা যত রকম পূজা করে তার মধ্যে দুর্গাপূজাই সবচেয়ে জাঁকজমকপূর্ণ। এতে ছাগ ও মহিষ বলি দেয়া হয়। চাল, মিষ্টান্ন, ফলমূল যা ভক্তরা দেয় তা পূজারের উপরেই পাওনা। বড় লোকেরা নাচওয়ালিদের দিয়ে আসর জমায়। উৎসবে ইউরোপিয়ানরা এলে হিন্দুরা বড় খুশি হয়।
0: সলভিন্সের দুখণ্ডের বইটির নাম হল আ কালেকশন অফ 250 কালার্ড এচিংস ডেসক্রিপটিভ অফ ম্যানার্স, কাস্টমস অ্যান্ড ড্রেসেস

0: of the Hindus.
1: কলকাতার জাতীয় গ্রন্থাগার বা অনেক ঐতিহ্যপূর্ণ গ্রন্থাগারেই আছে পুরনো দিনের সংবাদপত্র, যেমন ধরুন সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা, সংবাদ প্রভাকর, সংবাদ পূর্ণচন্দ্রদ্বয়, বঙ্গদূত, জ্ঞানান্বেষণ, এই সব কলকাতার কাগজে সেকালে শহুরে দুর্গাপূজার বর্ণনা তো আছেই, অনেকে আবার সম্পাদকীয় স্তম্ভ লিখেছেন, ছাপার অক্ষরে সেকালের দুর্গোৎসবের অতি চমৎকার বর্ণনা লিখেছেন কালীপ্রসন্ন সিংহ তাঁর হুতম প্যাঁচার নকশায়।
2: দুর্গাপুজো নিয়ে লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী, অমূল্যচরণ বিদ্যাভূষণ, পাঁচু ঠাকুর ছদ্মনামে খ্যাত ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। শিবনাথ শাস্ত্রীর লেখায় জানা যাচ্ছে যে বড়লোকেরা যেমন 5-10 লাখ টাকা খরচ করতেন, সাধারণ গৃহস্থরা ভগবতীর আরাধনা সম্পন্ন করতেন 50-60 টাকায়।
1: কলকাতার পুজোর বিসর্জনের অতি অপূর্ব চিত্র এঁকেছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। শোভাযাত্রার বর্ণনা লিখে গেছেন 18 শতকের বণিক আলেকজান্ডার হ্যামিল্টন তার ভ্রমণ কাহিনীতে। আর জন জোফানিয়া হলওয়েল দুর্গাপুজোর কথা লিখে গেছেন 1766-তে ছাপা বই ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল ইভেন্টসে।
0: ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিরেক্টরদের নির্দেশে জন জোফানিয়া হলওয়েল আদি কলকাতার কয়েকটি পল্লীকে চিহ্নিত করেন পেশাভিত্তিক অঞ্চলে, যেমন তেলিপাড়া, চুনাগলি, মলঙ্গা, কলুটোলা, সুঁড়িপাড়া, আহিরিটোলা, তেমনি কুম্ভকারদের বসতি কুমোরটুলি।
2: আমরা এখন কুমোরটুলিতে এসেছি।
0: কুমোরটুলির কথা যাচ্ছি আমরা। অনেকে মনে করেন এলাকাটির তালুকদারি পেয়ে সেই 1778 সালে রাজা নবকৃষ্ণই কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের আনিয়ে এখানে বসিয়েছিলেন। কুমোরটুলি জায়গাটি উত্তর কলকাতায় গঙ্গার ধারে। দেবদেবীর প্রতিমা গড়ার জন্য কুমোরটুলির পরিচিতি তা 200 বছরেরও বেশি। সাবেক কলকাতার ট্রেডিশনাল বাড়ির পুজোগুলোতে প্রতিমা নিয়ে যাওয়া হতো কুমোরটুলি থেকেই। 1901 সালে, যে বছর বেলুড় মঠে প্রথম দুর্গোৎসব করেন স্বামী বিবেকানন্দ, তখনও গঙ্গা পেরিয়ে মঠের সন্ন্যাসীরা দুর্গা প্রতিমা নিয়ে যান কুমোরটুলি থেকেই। এখনও কলকাতার পুজোর বেশিরভাগ প্রতিমাই যায় কুমোরটুলি থেকে।
1: কুমোরটুলির বিখ্যাত মৃৎশিল্পীদের কথা একটু বলা যাক। অনেকে বলেন মধুপাল হলেন কুমোরটুলির মৃৎশিল্পীদের অগ্রদূত। মধুপাল লেন বলে একটা রাস্তাও আছে কুমোরটুলিতে যা তাঁর স্মৃতি বহন করে রয়েছে।
2: মূর্তিকলায় তাৎক্ষণিক হাতের কাজ দেখানোর অসামান্য পারদর্শিতার জন্য 1924 সালে ইংল্যান্ডে একটি প্রদর্শনীতে যান গোপেশ্বর পাল, যিনি জি পাল নামে খ্যাত। এই গোপেশ্বর পাল দুর্গামূর্তি গড়ায় এক অভিনবত্ব আনেন। এক চালার মূর্তির থেকে তিনি 5 চালার মূর্তি করলেন। কাঠের পুতুলের মতন মুখ হতো দেবীর, তাতে তিনি দিলেন মানবী মুখের আদল। মূর্তি হল যুদ্ধরতা, প্রচণ্ড গতিশীল। স্পেস ও ফর্মের ব্যবহার এলো তাঁর মূর্তিতে। যে মৃৎশিল্পী দুর্গা প্রতিমা গড়ে নৈপুণ্যের চরম দৃষ্টান্ত স্থাপন করেছেন 5টি দশক ধরে, যার জনপ্রিয়তার কোনো শেষ নেই, তিনি ভাস্কর রমেশচন্দ্র পাল। 50-এর দশকে জি পালের আদর্শে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ফায়ার ব্রিগেডের প্রতিমা গড়ে তিনি কিংবদন্তিতে পরিণত হন। তাঁর গড়া মূর্তি দেখতে লোক উপচে পড়ত কলেজ স্কোয়ার, পার্ক সার্কাস ময়দান, সন্তোষ মিত্র স্কোয়ার, একডালিয়া এভারগ্রিন বা আরও অনেক মণ্ডপে। অপূর্ব দেবী মূর্তি, যা অন্য সবার চেয়ে আলাদা। তাঁর চোখ, ভঙ্গি, ফর্ম ও স্পেসের বিস্ময়কর ব্যবহার কলকাতায় এক নতুন সম্পদ বলে গণ্য হতে থাকে। 1945 সালে তিনি সরকারি আর্ট স্কুল থেকে পাশ করে বেরোন। তাঁর অধ্যক্ষ ছিলেন বিখ্যাত শিল্পী মুকুল দে। ইটালীয় ও গ্রিক ক্লাসিক্যাল মূর্তির ছোঁয়া তাঁর মাটির মূর্তিতে। বাস্তববোধ, শিল্পবোধ ও আধ্যাত্মিকতা এক অনন্য মর্যাদা দিয়েছে তাঁর প্রতিমাকে। কলকাতার দুর্গা প্রতিমা নির্মাণে রমেশচন্দ্র পাল এক ইতিহাস সৃষ্টিকারী ভাস্কর।
1: এই সব প্রতিমা সবই বিসর্জিত হয়ে গেছে, এটাই দুঃখের বিষয়। সংরক্ষণ তো হয়নি, সুন্দর সুন্দর মৃৎ প্রতিমার বিসর্জন হয়ে যায়, মৃৎশিল্পকলা শ্রীবৃদ্ধি হয়েছে,

0: সেই মাটি হইতেই মহামায়ার মূর্তি গড়া হইয়াছিল। যিনি মাটি সৃষ্টি করিয়াছিলেন তিনি মাটির মূর্তিতে আসিয়া অধিষ্ঠান করিয়াছিলেন, তাহাকে সজীব করিয়াছিলেন, তাহাকে সকলের চেয়ে বড় করিয়াছিলেন। এখন পূজার শেষে তিনি আর নাই, যে মাটি সে আবার মাটি হইয়া গেল, জলে মিশিয়া গেল।
1: অনেকে বলেন কলকাতার প্রথম বারোয়ারি পুজো ভবানীপুরের বলরাম বসু ঘাট রোডের সনাতন ধর্মোৎসাহিনী সভার পুজো। কিছু ব্যবসায়ী ভদ্রলোক মিলে ওই পুজো করেন বিংশ শতকের গোড়ার দিকে। রামধন মিত্র লেনে 1911-12 সালে বারোয়ারি পুজো হয়, 1913-তে হয় শিকদার বাগানে। তবে এসব পুজো প্রকৃত অর্থে সর্বজনীন পুজো নয়। প্রথম সর্বজনীন পুজো হয় সিমলা ব্যায়াম সমিতিতে 1926-এ।
2: হ্যাঁ, পথেই নেমেছি আমরা, এসেছি সিমলায়। এখানে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন। এখানে পাশের রাস্তাটির গায়ে যে পার্কটি, ঠিক ধরেছেন, এখানে সিমলা ব্যায়াম সমিতির পুজো হয়। এটা হলো কলকাতার অন্যতম প্রাচীন সর্বজনীন পুজো। আপনি যুগান্তর বিপ্লবী দলের নেতা অতীন্দ্রনাথ বোসের নাম মনে রেখেছেন? ঠিক আছে, মনে করিয়ে দিই। 1873-এ উনি উত্তর কলকাতায় জন্মেছিলেন, জীবনাবসান 1965 সালে। বিপ্লবী অতীন্দ্রনাথ বোস বিশ্বকবি রবীন্দ্রনাথের পরামর্শে একটি স্কুল খুলেছিলেন। অনেকবার স্বাধীনতা সংগ্রামে কারাবরণ করেছেন। 1926 সালে সিমলা ব্যায়াম সমিতি তৈরি করেন, যেখানে সাহসী বাঙালি যুবকেরা শরীর চর্চা করত। এই ব্যায়াম সমিতির কুস্তিগির পালওয়ান ছেলেরা ছিল নৈতিক আদর্শে বলিয়ান। বিপ্লবী অতীন্দ্রনাথ বোস চালু করেন সর্বজনীন দুর্গোৎসব, সঙ্গে স্বদেশী মেলা। উদ্দেশ্য ধনী নির্ধন জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে স্বদেশী মন্ত্রে উদ্বুদ্ধ করা।

0: সেকালের ইংরেজি কাগজ অ্যাডভান্স এই সিমলা ব্যায়াম সমিতির পুজোকে আখ্যা দিয়েছিল স্বদেশী পুজো। ব্রিটিশ পুলিশ আর গোয়েন্দারা এই সব খোঁজখবর রাখতেন বইকে। 1932 এই ব্যায়াম সমিতিকে ব্রিটিশ সরকার বেআইনি বলে ঘোষণা করেন।
1: বিপ্লবী অতীন্দ্রনাথ বোস আয়োজিত এই পূজায় আসতেন দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, নেতাজি সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসু প্রমুখ উজ্জ্বল দেশনায়করা। কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে সিমলা ব্যায়াম সমিতির নাম সর্বদা জ্বলজ্বল করে, কেননা তারা কোনো হুজুগে মেতে পুজো করেনি, আমাদের জন্য করেনি, করেছিল দেশপ্রেম সংগঠনের আদর্শে।
2: সিমলা ব্যায়াম সমিতির প্রতিমা বিশাল আকৃতির, মাথায় মস্ত মুকুট, ভারী ভারী অস্ত্রশস্ত্র দেবীর হাতে, সিংহ ক্রোধে ক্ষিপ্ত, যুদ্ধরত সবুজ অসুর রক্তাক্ত। দেবীর মালাগুলি এত লম্বা যে এসে ঠেকেছে নিচের বেদি পর্যন্ত। চাঁদমালায় লেখা সিমলা ব্যায়াম সমিতি। পুজো প্রাঙ্গনের বাঁদিকে রক্তবর্ণ গদা কাঁধে মহাবীর হনুমানের প্রস্তর মূর্তি, চালচিত্রে ফুলের কলকা ঊনবিংশ শতকের স্মৃতি বহন করছে।
0: এবার আমরা যাব বাগবাজারে, বাগবাজার সার্বজনীন, হ্যাঁ, গিরিশচন্দ্র ঘোষের বাড়ির পাড়া দিয়ে বাঁ পাশে শ্রী রাম।

0: কৃষ্ণের ভক্ত সন্তান বলরাম বসুর বাড়ি। ঠাকুর এখানে এসে থাকতেন। বাড়ির নাম হয়েছে বলরাম মন্দির। এই বলরাম বসুর শ্যালক হলেন বাবুরাম ঘোষ, যিনি ঠাকুরের শিষ্য প্রেমানন্দ বলে পরিচিত। এই বাগবাজারেই থাকতেন ভগিনী নিবেদিতা। গিরিশ মঞ্চের পাশ দিয়ে গিয়ে বাগবাজার সার্বজনীন।
1: বাগবাজারের প্রতিমা হয় অতি বৃহৎ, চালচিত্র নিয়ে প্রায় 20-25 ফুট হবে। সাবেকি প্রতিমা, বড় ত্রিনয়ন, বলিষ্ঠ সবুজ অসুরের দেহে রাজবেশ, দুর্গা সরস্বতী লক্ষ্মী সবারই বড় বড় স্বর্ণবর্ণ মুকুট, কার্তিক ও গণেশের পরনে সাদা ধুতি, দেবীর পোশাক, অলঙ্কার, অস্ত্রশস্ত্র উজ্জ্বল আলোয় এত ঝকঝকে, দেবীর এমন সুতীব্র চাহনি যা কলকাতা কেন কোনো খানের প্রতিমাতেই নেই।
0: মহাষ্টমীর দিন বাগবাজার পূজা অঙ্গনে হয় বীরাষ্টমী। সিমলা ব্যায়াম সমিতিতে যেমন তরুণ বীররা লাঠি খেলা, তরোয়াল খেলা, ছোড়া খেলা, কুস্তি, কাঠের বন্দুক নিয়ে ড্রিল দেখাতেন, তা উদ্বুদ্ধ করে বাগবাজারের ছেলেদের। ছেলেরা দেহচর্চা শুরু করে দেশমাতৃকার স্বাধীনতার ব্রত নিয়ে। শুরু হয় বীরাষ্টমী। এখানে এখনো হয় অষ্টমীর দিনে। ব্রিটিশ পুলিশ আর গোয়েন্দারা এইসব বীর সন্তানদের সুনজরে দেখত না। স্বদেশী বিপ্লবীরা এসে জড়ো হতেন বাগবাজারের পুজোয়। এই পুজোয় আসতেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নলিনী রঞ্জন সরকার এবং আরও অনেক বিখ্যাত বাঙালি। 1930 সালে এখানকার পুজো কমিটির সম্পাদক হন নেতাজি সুভাষচন্দ্র বসু। সিমলার পুজোর আগেই শুরু হয়েছিল বারোয়ারি প্রথায় বাগবাজারের পুজো।
2: জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেও একদা দুর্গা পুজো হতো, তা কি জানেন? নীলমণি ঠাকুরের সময় অতি সাধারণভাবে দুর্গা পুজো হতো। দ্বারকানাথ ঠাকুর রাজা রামমোহন রায়ের একাধিক সমাজ সংস্কারমূলক আন্দোলনে সহায়ক হলেও মহাজাঁকজমকে দুর্গা পুজো করতেন। দেবেন্দ্রনাথ ঠাকুরও দুর্গা পুজোতে প্রথম জীবনে অংশ নিতেন। দেবেন্দ্রনাথের পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুর আমার বাল্যকাল ও বোম্বাই প্রবাস এই গ্রন্থে ঠাকুরবাড়িতে দুর্গা পুজোর বিস্তারিত বিবরণ দিয়ে গেছেন। রামমোহনের প্রভাবে দেবেন্দ্রনাথ পরবর্তীকালে প্রতিমা পুজোয় যোগ দিতেন না। তিনি পুজোর সময় স্বগৃহ ত্যাগ করে অন্যত্র চলে যেতেন।
1: ঠাকুরবাড়ির পুজোর কথা খিতীন্দ্রনাথ ঠাকুরও লিখে গেছেন স্মৃতিকথায়। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে দুর্গা প্রতিমাকে খাঁটি সোনার গহনায় সাজানো হতো, আর সেই শালঙ্কারা প্রতিমাই গঙ্গায় বিসর্জিত হতো। দেবেন্দ্রনাথের তত্ত্ববোধিনী সভার 10 বছর পরেও ঠাকুরবাড়িতে দুর্গাপুজো ও জগদ্ধাত্রী পুজো হতো।
2: পরবর্তীকালে দুর্গাপুজো বাতিল হলো জোড়াসাঁকোয়, তার জায়গায় বাৎসরিক উৎসব হলো মাঘোৎসব।
0: 1894 33 বছরের রবীন্দ্রনাথ দুর্গাপুজোর দিনে গেছেন বন্ধু সুরের সমাজপতির বাড়ি। তখন শারদীয়া পূজার আনন্দে মাতোয়ারা শহর। রবীন্দ্রনাথ 5ই অক্টোবর সেই 1894-তে চিঠিতে লিখছেন ভাইজি ইন্দিরা দেবী চৌধুরানীকে।
3: যাবার সময় দেখছিলাম বড় বড় বাড়ির দালানে দুর্গার 10-8 তলা প্রতিমা তৈরি হচ্ছে। আশেপাশে সমস্ত বাড়ির ছেলের দল চঞ্চল হয়ে উঠেছে। দেখে আমার মনে হলো দেশের ছেলে বুড়ো সকলেই হঠাৎ দিন কতকের মতো ছেলে মানুষ হয়ে উঠে সবাই মিলে একটা বড় গোছের পুতুল খেলায় প্রবৃত্ত হয়েছে। ভালো করে ভেবে দেখতে গেলে সমস্ত উচ্চ অঙ্গের আনন্দ মাত্রই পুতুল খেলা, অর্থাৎ তাতে কোনো উদ্দেশ্য নেই, জাত নেই, বাইরে থেকে দেখে মনে হয় বৃথা সময় নষ্ট। কিন্তু সমস্ত দেশের লোকের মনে যাতে করে একটা ভাবের আন্দোলন, একটা বৃহৎ উচ্ছ্বাস এনে দেয়, সেই জিনিসটি কখনোই নিষ্ফল এবং সামান্য নয়। প্রতি বছরের এই ভাবের প্লাবনে নিশ্চয়ই মানুষকে অনেক

একটা পরিমাণে হিউম্যানাইজ করে দেয়। কিছু কালের জন্য মনের এমন একটা অনুকূল আর্দ্র অবস্থা এনে দেয় যাতে স্নেহ, প্রীতি, দয়া সহজে অঙ্কুরিত হতে পারে। আগমনী, বিজয়ার গান, প্রিয় সম্মেলন, নহবতের সুর, শরতের রৌদ্র এবং আকাশের স্বচ্ছতা সমস্তটা মিলে মনের ভিতরে একটি আনন্দময় সৌন্দর্য কাব্য রচনা করে দেয়। তখন যেটাকে আমরা দূর থেকে শুষ্ক হৃদয়ে সামান্য পুতুল মাত্র দেখছি, সেইটি কল্পনায় মণ্ডিত হয়ে পুতুল আকার ত্যাগ করে। তখন তার মধ্যে এমন একটি বৃহৎ ভাবের এবং প্রাণের সঞ্চার হয় যে দেশের রসিক অরসিক সকল লোকই তার সেই অমৃত ধারায় অভিষিক্ত হয়ে ওঠে। একরকম দেখতে গেলে সব জিনিসই পুতুল, কিন্তু হৃদয়ের ভিতর দিয়ে, কল্পনার ভিতর দিয়ে দেখতে গেলে তাদের দেবতা বলে চেনা যায়, তাদের সীমা পাওয়া যায় না। এই কারণে সমস্ত বাংলার লোক যাকে উপলক্ষ করে আনন্দে ভক্তিতে প্লাবিত হয়ে উঠেছে, তাকে যদি আমি শুধু মাটির পুতুল বলে দেখি, তবে তাতে কেবল আমারই ভাবের অভাব প্রকাশ পায়।

0: কলকাতার পুজো রূপক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। ভাষ্যপাঠ ও বিভিন্ন ভূমিকা অংশ নিলেন ছন্দা সেন, দেবাশিস বসু, কৌশিক সেন, দেবব্রত মুখোপাধ্যায়, সৌম্যকান্তি আচার্য, নন্দিনী ভট্টাচার্য ও সৌমেন বসু। সাগর সেন ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গাওয়া রবীন্দ্রসঙ্গীত দুটি আকাশবাণী সংগ্রহশালা থেকে নেওয়া হয়েছে। শব্দ সংযোজনা রফি উদ্দিন, রচনা ও প্রযোজনা গৌতম সেনগুপ্ত।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: বুখার আয়া হে, ইসে নজরআন্দাজ না করেন।
3: ডেঙ্গু ইয়া মালেরিয়া, দোনো হি মচ্ছর জনিত বিমারিয়াঁ হো সকতি হ্যায়।
2: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
3: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকি অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র জায়ে আর ডক্টর কি সলাহ লে।
2: ঘর কে আসপাস জমা পানি সাফ করে, আপনে আসপাস সাফ সফাই রাখেন, মচ্ছরদানি কা ইস্তেমাল করে আর মচ্ছরো কো পনপনে সে রোকেন।
3: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
2: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
4: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
5: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজি ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
4: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
5: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
4: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: পরিবার সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান এই বিষয়ে একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলছেন অভিজিৎ চক্রবর্তী।
1: সেবা সংকল্প অভিযান এই ধারাবাহিকের আজকের আলোচনার বিষয় প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান। অতিথি হিসেবে আজ স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জি। এর আগের অনুষ্ঠানে আমরা আলোচনা করেছিলাম বনবন্ধু কল্যাণ যোজনা নিয়ে, যেটি ছিল আদিবাসীদের জন্য তৈরি নানান রকম উন্নয়ন প্রকল্প। আজ আমরা সেরকমই আরেকটি প্রকল্প নিয়ে আলোচনা করব। অধ্যাপক সান্যাল মুখার্জির কাছে আমি প্রথমে জানতে চাইব যে আদিবাসী বা ট্রাইবালস, এটার যে বিশেষ বৈশিষ্ট্যগুলো রয়েছে, অর্থাৎ ভারত সরকারের নির্ধারিত যে বৈশিষ্ট্যগুলো, যা থাকলে তাদেরকে উপজাতি বা আদিবাসী গোষ্ঠীভুক্ত করা হবে, সেগুলো সম্পর্কে যদি প্রথমে আমাদের একটু বলেন।
2: এটা যে ট্র্যাভেল পলিসি বা ন্যাশনাল ট্র্যাভেল পলিসি যেগুলো গ্রহণ করা হয়েছিল, তাহলে সেটা বলতে গেলে একটু পেছনের দিকে আমাদের তাকাতে হয়। তার কারণ হচ্ছে যখন ভারতবর্ষ স্বাধীন হলো, স্বাধীনতার পর থেকে যে ট্র্যাভেলদের ওপর ডেভেলপ করা হলো বা ট্র্যাভেলদের ওপর দৃষ্টিপাত করা হলো, তখন দেখা গেল যে ভারতবর্ষের ট্র্যাভেল কমিউনিটি বলতে গেলে 67.8 মিলিয়ন শিডিউল ট্র্যাভেল পিপল আছে। মানে এটা দেখা যাচ্ছে যে 698টা শিডিউল ট্রাইবস আছে, মানে অল ওভার দ্য ইন্ডিয়া। অ্যান্ড এটা হচ্ছে 1991 সেন্সাস অনুযায়ী 8.08%, এবং এটা বেড়েছে 9.78% হয়েছে 2011 সেন্সাস ওয়াইজ। আর এখানে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে শিডিউল ট্রাইবসের স্পেশালি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর্টিকেল 342তে কনস্টিটিউশন 342তে মেনশন করেছেন যে কারা আসলে ট্রাইব, কাদেরকে আমরা ট্রাইব বলব। এবং এই ফার্স্ট নোটিফিকেশন ইস্যু হয়েছিল 1950 সালে। তখন কনসিডার করা হয়েছিল যে যারা, যাদেরকে ট্রাইব বলবো, তাদের মধ্যে হচ্ছে যে তাদের একটা নিজস্ব ভাষা আছে, নিজস্ব থাকার মানে জিওগ্রাফিক্যাল এরিয়া আছে, ডিস্টিংক্ট জিওগ্রাফিক্যাল এরিয়া রয়েছে। আর কি আছে না, তাদের অধিকৃত ল্যান্ড, মানে তা সেটা যে তারা পাট্টা পেয়েছে সেরকম নয়, বাট সেই জমিটার অধিগ্রহণ করে তারা বসবাস করছেন। আর কি আছে না, তাদের একটা দে আর মেনটেনিং দ্য জিনিউসিটি, মানে একটা বংশ পরম্পরার মধ্যে দিয়ে তারা চলে আসছে। আর একটা কী হচ্ছে না, তাদের ডেভেলপমেন্ট বা তাদের একটা নিজস্ব কালচার আছে, তাদের একটা নিজস্ব রিচুয়ালস আছে, মানে অনুষ্ঠানের মাধ্যমে আছে। আর একটা কী না, তারা নিজেদের ডেভেলপমেন্ট তারা নিজেদের মাধ্যমেই করতে পারে, এবং তাদের একটা নিজস্ব ইকোনমিক স্ট্রাকচার আছে, যেটাকে বলা যেতে পারে যে একটা নিজস্ব বৃত্তিগত বা পেশা আছে। তো এইভাবে, এবং নিজস্ব ভাষাও রয়েছে, যে ভাষাটার হয়তো কোনো স্ক্রিপ্ট নেই, কিন্তু তারা একটা ডায়ালেক্ট, অর্থাৎ সেটা সেই ভাষা তারা কথা বলে বা মনের ভাব প্রকাশ করতে পারে এবং আদান প্রদান করতে পারে। তো এটাই হলো মেন লক্ষ্য। আর এর মধ্যে 1950 সালে এটাও ধার্য করা হয়েছিল যে এই যে 698টা যে শিডিউল ট্রাইবাল গোষ্ঠী আছে, তার মধ্যে 75টি ট্রাইবাল গোষ্ঠীকে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ হিসেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চিহ্নিত করেছিলেন। আর সমস্ত স্টেটেই ট্রাইবাল আছে, এক্সেপ্ট দিল্লি, হরিয়ানা, পন্ডিচেরি, পাঞ্জাব, মানে চণ্ডীগড়, দিস ইউনিয়ন টেরিটরিজ যেগুলো আছে তা, সেগুলো ছাড়া সমস্ত স্টেটেই ট্রাইবাল রয়েছে, ট্রাইবাল অধ্যুষিত এরিয়া বলা যেতে পারে আমাদের ভারতবর্ষ। এবং যাদের একটা নিজস্ব ধারা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা, নিজস্ব মানে একটা জিওগ্রাফিক্যাল লোকেশন সেগুলো রয়েছে, এবং তারা বংশ পরম্পরায় সেটাকে মেনটেন করে যাচ্ছে।
1: তার মানে আপনি বলতে চাইছেন নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে নিজস্ব সংস্কৃতি ও নিজস্ব ভাষা নিয়ে যারা বেঁচে আছেন, এবং তারা তাদের সেই বৈশিষ্ট্য ওই গোষ্ঠীর মধ্যেই বজায় রাখছেন এবং আমাদের সরকারও চাইছেন সেই তাদের সেই স্ব স্ব বৈশিষ্ট্যগুলোকে বাঁচিয়ে রেখেই তাদের উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং আমাদের যে উন্নয়নের যে মূল স্রোত বলে আমরা বিভিন্ন ক্ষেত্রে আলোচনায় ব্যবহার করে থাকি সেই ধারায় তাদেরকে নিয়ে আসতে।

0: তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান কি এবং এটা কবে থেকে চালু করা হয়, প্রধান উদ্দেশ্যগুলো কি কি, এর সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন।
1: প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান PM জনমান এই অভিযানটি খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান শুরু হয়েছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে, তো 2023 সালের 15ই নভেম্বর। আর এই ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ জলকল্যাণমূলক কর্মসূচি। এখানে বিশেষ করে আদিবাসীদের জন্য, স্পেশালি যারা পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ আছে, যেমন ভারত সরকার, আমাদের ভারতীয় সরকার এই 75টি আদিবাসী গোষ্ঠীকে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ হিসেবে চিহ্নিত করেছিল এবং তাদের আর্থসামাজিক উন্নয়ন এবং তাদের কাছে মৌলিক পরিষেবা পৌঁছে দেওয়াই হচ্ছে এই জনকল্যাণমূলক পরিকল্পনাটির মূল উদ্দেশ্য। এছাড়া এটা মনে করা হয় যে এই অভিযানের মাধ্যমে ভারতের 18টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাস করি যে 75টি বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠীর উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে, এর জন্য মোট 24,104 কোটি টাকা বরাদ্দ অনুমোদিত হয়েছিল। অভিজিৎবাবু, আপনি লক্ষ্য করে দেখেছেন যে কত রকমের আদিবাসী আমাদের ভারতবর্ষে রয়েছে তথা পশ্চিমবঙ্গে, তো সেই জায়গায় যে সমস্ত প্রধান কর্মসূচিগুলি তাদের জন্য বরাদ্দ করা হয়েছিল তার প্রধান মূলগত কারণ ছিল যে, যেমন লক্ষ্য রাখা হয়েছিল বাসস্থান, কারণ বাসস্থান হচ্ছে এমন একটা জায়গা মানুষের বেঁচে থাকার জন্য বা প্রতিটা মানুষের বেঁচে থাকার জন্য তিনটি মূল উপাদানের দরকার, যেটি হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান। আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে, যেমন বাসস্থান যেমনভাবে উল্লেখযোগ্য এবং বাসস্থান যেমনভাবে প্রয়োজনীয়, সেই জনজাতি যারা পরিবারগুলোকে পাকা বাড়ি নির্মাণের সহায়তা প্রকল্প হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। তারপর হচ্ছে পানীয় জল ও বিদ্যুৎ, নিরাপদ পানীয় জল, বিদ্যুৎ সংযোগ এবং সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন গ্রামে, এই সমস্ত কর্মসূচিগুলো লক্ষ্য করা গেছে। এবার স্বাস্থ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে দেখা গেছে মোবাইল মেডিকেল ইউনিট যেরকম হচ্ছে স্বাস্থ্য পরিষেবা, পুষ্টি সহায়তা এবং অঙ্গনবাড়ি কেন্দ্রের সুবিধাগুলো সম্প্রসারণ করা হয়েছে এই সমস্ত জনজাতিদের জন্য। এছাড়া শিক্ষা, যেটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল বানানো, তারপর শিক্ষার সুযোগ করে দেওয়া এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা, এগুলো সব কিন্তু এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এছাড়া দেখা গেছে যে যোগাযোগ ব্যবস্থা, দেখবেন মানে এটি আমরা লক্ষ্য করে দেখি যে গ্রামাঞ্চলে যোগাযোগ ব্যবস্থাটা খুবই কঠিন, এটা একটা সমস্যা। মানে মানুষ যাতায়াত করতে পারে না এবং তার যাতায়াতের কোনো বন্দোবস্ত নেই। সে যোগাযোগ ব্যবস্থা যেটা অত্যন্ত জনজাতি অধ্যুষিত এলাকায় সড়ক ও টেলি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। জীবিকা ও কর্মসংস্থানের ক্ষেত্রে দেখা গেছে বনজ সম্পদ ভিত্তিক উদ্যোগ, দক্ষতা উন্নয়ন এবং টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করা হয়েছে। তো এই যে কর্মসূচিগুলি, 9টি কেন্দ্রীয় মন্ত্রক ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে 11টি গুরুত্বপূর্ণ হস্তক্ষেপের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পরিকল্পনাগুলোর বিশেষ উল্লেখ এবং এই পরিকল্পনাগুলোকে দেখা হয়েছে যে এতটাই প্রয়োজনীয় এবং মানুষের উপযোগী, স্পেশালি যারা পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ তাদের ক্ষেত্রে তো খুবই উপযোগী, কারণ সেক্ষেত্রে দেখা গেছে যে প্রত্যেককে, যারা এই পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপের মধ্যে পড়ছে, তারা যাতে সুযোগ সুবিধাটা পায় এবং তাদের সর্বান্তকরণে যাতে উপকার হয়, সেই জন্য কিন্তু এই প্রকল্পটি পক্ষ থেকে ধার্য করা হয়েছে।
0: এই অভিযানের মাধ্যমে ভারতের কোনো বিশেষ জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর কি আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে?
1: আর আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ সত্যি, যে এই প্রকল্পগুলির মাধ্যমে মানুষ যাতে স্বনির্ভর হয়ে উঠতে পারে, মানুষ যাতে অন্যের প্রতি নির্ভরশীল না হয়ে নিজে নিজের প্রতি যাতে নির্ভরশীল হয়ে উঠতে পারে, সেগুলোকে লক্ষ্য রাখা হয়েছে। আর হ্যাঁ ঠিকই ঠিকই আপনি যেটা বলছেন অভিজিৎ বাবু, আর বিশেষ গুরুত্ব আপনার ক্ষেত্রে।

0: আপনি যে প্রশ্নটি করেছেন যে এর গুরুত্ব কি, সত্যি এটা খুবই উল্লেখযোগ্য যে গুরুত্ব হচ্ছে এই অভিযান জনজাতি অধ্যুষিত অত্যন্ত মানে একেবারে প্রত্যন্ত অঞ্চলে যেখানে কিছুই নেই, যেখানে উন্নয়ন বলে কোনো জিনিস নেই, সে উন্নয়নের ঘাটতি কমানো, দারিদ্র হ্রাস, স্বাস্থ্য শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং জনজাতি পরিবারগুলির জীবনযাত্রার মান উন্নত করার জন্য এই পরিকল্পনাগুলি গ্রহণ করা হয়েছে। তবে এর সাফল্য নির্ভর করবে প্রকল্পের কার্যকর বাস্তবায়ন, কারণ স্বচ্ছতা বলুন বা নিয়মিত পর্যবেক্ষণ এবং জনজাতি সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের।
1: আলোচনার শেষে আমরা জানতে চাইব যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাভিযান, এই যে পুরো প্রকল্পটা, এটা জনজাতি সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়নে, মানে এই যে অভিযানটা, এর গুরুত্ব ঠিক কি?
0: আর হ্যাঁ, আপনি আপনার হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন। এর উপসংজ্ঞা বা এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা একথা বলতে পারি, এর উপকারিতা বা এর উপযোগিতাটা কি। উপকারিতা বা উপযোগিতা বলতে গেলে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান হচ্ছে প্রান্তিক জনজাতি সম্প্রদায়ের কাছে মৌলিক পরিষেবা উন্নয়নের সুযোগ পৌঁছে দেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তো জনজাতিদের সাংস্কৃতিক পরিচয়, ঐতিহ্য, অধিকার ও জীবনধারাকে সম্মান জানিয়ে এই অভিযানের কার্যকর বাস্তবায়ন হলে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের পথেও কিন্তু আরো সুগম হবে এবং সে পথেও তারা হাঁটতে পারবে। তো এইভাবে যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান একটি জনহিতকর কাজ, এবং এই জনহিতকর কাজগুলির মধ্যে প্রথম এবং প্রধান উদ্দেশ্যগুলো আমরা সম্প্রসারণ করতে পারি, পালন করে বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠীদের ক্ষেত্রে আমরা সেগুলো পৌঁছে দিতে পারি। আর এই অভিযানে জনজাতি সম্প্রদায়ের স্পেশাল জন্য আবেদন করা হয়েছিল প্রাণী জল স্বাস্থ্য শিক্ষার উন্নয়নে যে ধরনের বন্দোবস্ত নেওয়া হয়েছিল সেগুলোকে লক্ষ্য রাখা হয়েছে। আর এই অভিযানের সঙ্গে জনজাতি সম্প্রদায় আর্থসামাজিক উন্নয়ন ও জীবিকার সুযোগ বৃদ্ধিরও চেষ্টা করা হয়েছে, বিভিন্ন হাতে কলমে কাজ শেখানো হয়েছে এবং সেখানে তাদেরকে আরো উদ্দীপিত করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে তারা যদি ঠিক মতো কাজটা করতে পারে তাহলে তাদের সংসার প্রতিপালনের ক্ষেত্রে কিন্তু বিশেষ অগ্রণী ভূমিকা পালন করবে। আর ভারতের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জনজাতি সম্পদ জীবনযাত্রার মান উন্নয়ন এই PM জনমন অভিযানের গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য, কেবলমাত্র আমাদের আদিবাসীর ক্ষেত্রে নয় এবং যারা অন্তর্ভুক্তিকরণ অর্থাৎ যারা পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপস এবং তৎসহ যে সমস্ত আদিবাসী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পটি বিশেষ গুরুত্ব পালন করে চলেছে এবং আশা করছি পরবর্তী ক্ষেত্রে এই প্রকল্পটি আরও বেশি উল্লেখযোগ্য হয়ে উঠবে ভারতের আদিবাসী জীবনে। এবং চাই, আমি চাই এবং যেন এই প্রকল্পটি আরও বেশি উল্লেখযোগ্য হয়ে উঠুক এবং আদিবাসীরা যেন সুযোগ সুবিধা পেয়ে তাদের সঠিক জীবনযাত্রা যাপন করতে পারেন। ধন্যবাদ।
1: এতক্ষণ আমরা আলোচনা করলাম প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান সম্পর্কে। আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনায় ছিলেন অধ্যাপক সুপর্ণা স্যান্যাল মুখার্জি। শ্রোতাবন্ধু এবং আকাশবাণীর তরফ থেকে তাকে এই আলোচনায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ উপস্থিত থাকার জন্য। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, নমস্কার।
0: অভিজিৎ বাবুকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
2: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান এ বিষয়ে এতক্ষণ অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বললেন অভিজিৎ চক্রবর্তী।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ।
4: भारत सरकार के नियमों के अनुसार 450 से अधिक उत्पाद जैसे ज्वेलरी, टॉयज, हेलमेट, इलेक्ट्रॉनिक्स इत्यादि ऐसे हैं जिनके निर्माण, आयात या सेल के लिए BIS मानक चिन्ह आवश्यक है। एक जागरूक ग्राहक बनिए, किसी भी प्रोडक्ट को खरीदते वक्त उस पर BIS मानक चिन्ह जरूर देखें और उस प्रोडक्ट की प्रामाणिकता जाँचने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप।

0: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো। সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: যদিও দেখেছি অশনির ছায়া দুলছে,
0: শ্যামলী ভট্টাচার্য।
2: ওভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
0: পল্লব কুমার ঘোষ।
3: আকাশটা ভেঙেছে বাঁধ,
0: দিলাশা চৌধুরী।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান,
1: আকাশবাণী কলকাতা। একটি ঘোষণা, আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবিং দুর্গতি হারিনিম। এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16 অক্টোবর 2026 ভোর 5:00 থেকে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেইনবো, FM গোল্ড, মৈত্রী ও DTH বাংলা পরিষেবায়। দেবিং দুর্গতি হারিনিম রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। আগামী 16 অক্টোবর 2026 ভোর 5:00 থেকে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেইনবো, FM গোল্ড, মৈত্রী ও DTH বাংলা পরিষেবায় দেবিং দুর্গতি হারিনিম। ঘোষণাটি শেষ হল।
2: बेटी के लिए गहने बनवाए एकदम खरे हॉलमार्क के, और तो और दुकानदार ने खुद 15 मिनट में हॉलमार्क के निशान लगाकर भी दिए।
3: अरे बुद्धू, हॉलमार्क गहने तो सिर्फ BIS लाइसेंस होल्डर ज्वेलर ही बेचते हैं, और BIS हॉलमार्क करने के लिए 4 से 5 घंटे का वक्त लगता है।
4: अगर आप भी किसी ऐसे धोखे का शिकार हुए हैं तो BIS की वेबसाइट BIS.org.in पर शिकायत करें। जागो ग्राहक, जागो।
5: কাশ ফুটেছে নদীর ধারে, শিউলি ঝরে পড়ে, এমন দিনে মা দুগ্গা এলো বাপের ঘরে। তাঁকে পেয়ে বঙ্গবাসীর উঠল নেচে মন, দিকে দিকে চলছে দেবীর পুজোর আয়োজন। আকাশে বাতাসে বাজে আগমনী সুর, মন আজ ছুটে চলে দূর, বহু দূর।
6: নীলাকাশে শরত হাসে শিউলি ঝরা দিন, আগমনী গান শোনা যায় এলো যে আসি।
5: পূজো মানে ইচ্ছে খুশির উড়ান, মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন। তবে শুধু মহানগরের ঝলমলে রাজপথে তো নয়, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ছড়িয়ে আছে দুর্গাপুজোর বহু অজানা আকর্ষণীয় কাহিনী। বনেদি কিংবা বারোয়ারি, দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু উল্লেখযোগ্য পুজোর শব্দচিত্র আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। সেজন্যই প্রতি বছরের মতো এবছরও আকাশবাণী কলকাতার বাংলা কথিকা বিভাগ আয়োজন করেছে জেলা পুজো পরিক্রমার। আপনারাও শরিক হন এই আনন্দযাত্রার। 16 অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী থেকে 21 অক্টোবর বুধবার বিজয়া দশমী পর্যন্ত প্রতিদিন সকাল 9:30 শুনুন জেলা পুজো পরিক্রমা। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন AIR অ্যাপে শুনতে ভুলবেন না জেলা পুজো পরিক্রমা, শুধুমাত্র আকাশবাণী কলকাতায়। আপনাদের পুজোর দিনগুলি হয়ে উঠুক আরও রঙিন, আরও আনন্দময়।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে উমা ছায়াছবির গান শুনলেন রূপঙ্কর বাগচির কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: মেরা জুতা হ্যায় জাপানি পর, জুতে কি বাত চলি হ্যায় তো এক জরুরি বাত জো মে আপনে দর্শকো কো বাতানা চাহুঙ্গা। আব কোই ভি ইনহে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কে ISI মার্ক কে বিনা ম্যানুফ্যাকচার, ইম্পোর্ট অর সেল নাহি কর সকতা। ফুটওয়্যার কি খরিদারি করতে বক্ত BIS কা ISI মার্ক জরুর দেখে। BIS ইন্সপায়ারিং কোয়ালিটি।
2: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 আকাশবাণীর পুজোর গান।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
5: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজি ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
4: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
5: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
4: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 139তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 19 নভেম্বর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 বেলা 1:00 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 26 অক্টোবর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী SC দাস, ADPS ব্র্যাকেটে CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে ADPG COW

wb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in তে অভিযোগকারীকে নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে টেলিফোন নম্বর 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে বা ইমেলে ডাক আদালত বা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি এই ডাক আদালত বা পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তানিয়া চক্রবর্তী।

পুরাতনই শুনলেন বিপ্লব মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়। প্রথম গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়।

প্রথমে পুলক বন্দ্যোপাধ্যায়, তারপরে শ্যামল গুপ্তর লেখা আধুনিক গান শুনলেন শুভদীপ মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী রত্নদীপ দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তরুণ রায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। প্রথমে কৌশিক কানাডা, পরে আভুগীর আগে খেয়াল, শিল্পী রত্নদীপ দাস।

0: convened to review bilateral trade and economic cooperation and identify avenues for strengthening commercial ties between the two countries. In men's cricket, West Indies defeated India by 24 runs in the fourth T20 international in Hyderabad tonight. Chasing a target of 248 runs set by West Indies, India scored 223 for 19.3 overs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন 15 অক্টোবর 2026 বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাষিত শুনবেন মহাভারত থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি 6:05, সাড়ে 6টায় আজকের চাষবাস শুনবেন কৃষি সুপারিশ বিষয়ে ব্রোকলি চাষ, এ বিষয়ে বলবেন ডক্টর আনন্দ কুমার মণ্ডল। 6:40 আপনার স্বাস্থ্য, হাত ধুয়ে খেতে বসুন বিষয়ে বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী। প্রাত্যহিকে 6:45 উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, পরিবেশনায় রবি চক্র। সকাল 8টায় জানা অজানা, চেনা অচেনা গাছপালা, শুনবেন তৃতীয় পর্ব, বলবেন জয়শ্রী দত্ত। 8:05 নজরুল গীতি সুসীমা দাস মজুমদারের কণ্ঠে। 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম মেঘা চক্রবর্তীর সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দেশি টোরির আগে খেয়াল, শিল্পী অম্বরীশ দাস। 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10টায় গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। বেলা 11টায় যুববাণীর অনুষ্ঠান, পুজোর বিশেষ অনুষ্ঠান পুজো পিটিয়া, উপস্থাপনায় কিংসু ঘোষ এবং মনীষা চক্রবর্তী। দুপুর 12টায় ভজন সৌরভ ঘোষালের কণ্ঠে। 12:15 লোকগীতি অভিজিৎ দাসের কণ্ঠে। 12:33 গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠান, আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। তারপর তাল থেকে স্বনির্ভরতা, স্বাবলম্বী মহিলা কৃষক রুবি রায় ঘোষের সাক্ষাৎকার শুনবেন। 1টায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, 1:45 মহিলা মহল, শুনবেন লাইভ অনুষ্ঠান ডাক্তারি পরামর্শ, অতিথি ডাক্তার সব্যসাচী ঘোষ, উপস্থাপনায় সোমা সাহা। 2:30 আধুনিক গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, অ্যাডভেঞ্চার স্পোর্টস, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, উপস্থাপনায় মিতুল সাহা। 5:30 বিদ্যার্থীদের জন্য প্রশ্নোত্তরে পড়াশোনা, নবম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে থাকবেন হাওড়া আমতা বিআরএ ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অনামিকা পাল এবং তিনজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, পরিবেশনায় কল্যাণী মুর্মু ও সহ শিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনধন যোজনা বিষয়ে বলবেন রবীন্দ্রনাথ মুর্মু। এরপর সমাজের প্রতি শিক্ষিত নারীর দায়িত্ব, এ বিষয়ে বলবেন কাপুরমণি টুটু। 6:40 কিষাণ বাণী, স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ, এ বিষয়ে ডক্টর সৈকত সাহার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 রামায়ণ থেকে পাঠ করবেন রামেশ্বর গঙ্গোপাধ্যায়। সমীক্ষা 7:30, রাত 8টায় সেবা সংকল্প অভিযান, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, শুনবেন বিজ্ঞান বিষয়ক সংবাদ এবং শতবর্ষ পেরিয়ে মার্থা গতিয়ে, বলবেন ডাক্তার কৃষ্ণা রায়। রাসায়নিক প্রযুক্তি বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবারতী মিত্রের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পুরিয়া কল্যাণ রাগে খেয়াল, শিল্পী অম্বরীশ দাস। 9:30 নাটক দধিচি, রচনা শুভঙ্কর চক্রবর্তী, নাট্য রূপান্তর রঞ্জন বাগচি, প্রযোজনা সুভাষ দাস। 10:30 নজরুল গীতি সুসীমা দাস মজুমদারের কণ্ঠে। 10:45 আধুনিক গান শিল্পী সুচিত্রা সাহা। 11:00 লোকগীতি শিল্পী অভিজিৎ দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী অতনুরক্ষিত ও

এরপরে সঞ্জয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের কথা জানাব। সঞ্জয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী বিদুষী মালবিকা কানন, 6:25 রবীন্দ্রসঙ্গীত রিয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, 6:45 ভজন শিল্পী সৌরভ ঘোষাল, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পণ চেন্না, 8:30 নজরুল গীতি সুসীমা দাস মজুমদারের কণ্ঠে, 8:45 আধুনিক গান শিল্পী সুচরিতা সাহা, 9:10 রসধারা উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সাইজ তনাজ, 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অম্বরীশ দাস, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের আরও একটি অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী প্রমোদ মোহন ঠাকুর। সঞ্জয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি সৌরভ ঘোষালের কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অম্বরীশ দাস, 7:10 জনসেবায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে, 7:45 দর্পণ, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট দিল্লি কেন্দ্র থেকে, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন 15 অক্টোবর 2026 বৃহস্পতিবারের অনুষ্ঞান পরিচিতি, গীতাঞ্জলি এবং সঞ্জয়িতা প্রচার তরঙ্গে কখন কি কি অনুষ্ঠান সেই সম্পর্কে জানিয়ে দিলাম। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম, সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94%, সর্বনিম্ন 71%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 4.8 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:17 হয়ে 55 সেকেন্ড। জয় হিন্দ।